শিল্পী ছিলেন সৌনক চট্টোপাধ্যায়। এরপর লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্যর দ্বৈতকণ্ঠ।

শানের কণ্ঠে শুনলাম আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। পরবর্তী শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 17ই সেপ্টেম্বর 2026, বৃহস্পতিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:47, বাংলাদেশ সময় 6:32। আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য প্রাপ্ত সংবাদ অনুযায়ী কোন সতর্কবার্তা নেই।

মনুষ্য অনায়াসে জ্ঞান লাভ করে না, যে জ্ঞান দুঃখের সহিত সংযুক্ত হয় সে জ্ঞান মনে দৃঢ়রূপে লগ্ন হয়। অতএব দুঃখ সাধারণ মঙ্গলার্থে প্রেরিত। দুঃখ দুই প্রকার, শরীর সম্বন্ধীয় ও আত্মসম্বন্ধীয়। যাহা স্রষ্টার অভিপ্রায়ে তাহা জানত বা অজানত অবহেলা বা ভঙ্গ করিলে দুঃখ উৎপত্তি হয় এবং সেই দুঃখই আমাদিগকে সুখের সোপান। সূর্য গ্রহাবৃত হইয়া সৌর সৃষ্টির নিয়ামক। গ্রহাদির দুই গতি, এক উন্মার্গ গতি ও এক সন্নিকর্ষ গতি। এই দুই গতিতেই গ্রহাদি সুন্দররূপে রক্ষিত হইতেছে। মনুষ্যের উন্মার্গ গতি ঈশ্বরের অভিপ্রায়ের বিপরীত ও সন্নিকর্ষ গতি ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী কার্য করা। সন্নিকর্ষ গতিতে সুখ, উন্মার্গ গতিতে দুঃখ। আমাদিগের স্বাধীনতা এই পর্যন্ত যে আমরা উত্তম গতি অবলম্বন না করিয়া অধম গতি অথবা অধম গতি অবলম্বন না করিয়া উত্তম গতিতে অবলম্বন করিতে পারি, কিন্তু জগৎপিতার নয়ন আমাদিগের উপরে সর্বদাই উন্মিলিত ও তাহার নিয়ম এমনি সুন্দর যে যদি আমরা উন্মার্গ গতি অবলম্বন করি তবে আমাদিগের দুঃখ অবশ্যই ভোগ করিতে হইবে ও দুঃখ ঔষধের দ্বারাই আমরা সন্নিকর্ষ গতি প্রাপ্ত হই। অতএব দুঃখ আমাদিগের অজ্ঞানতাবশাত, দুর্বলতাবশাত ও কর্মবশাত। এখনই জিজ্ঞাস্য হইতে পারে যে ঈশ্বর দুঃখ কেন সৃষ্টি করিলেন? তিনি কি একেবারে আমাদিগকে আপনার ন্যায় সম্পূর্ণ করিতে পারিতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্ট। তাহার সম্পূর্ণ জ্ঞানানুসারে আমরা যতদূর উচ্চ হইতে পারি ততদূর তিনি করিয়াছেন। আমাদিগের অসম্পূর্ণ জ্ঞান তাহার সম্পূর্ণ জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ নহে। তবে এই অসম্পূর্ণ জ্ঞানে তাহার সম্পূর্ণ জ্ঞানের প্রতি কি কারণে দোষারোপ করি? সৃষ্ট স্রষ্টার ন্যায় কখনোই হইতে পারেন না। সুতরাং স্রষ্টার যে নিয়ম উপাদেয় তাহাই বিধেয় হইয়াছে। যখন সৃষ্টির জন্য দুঃখ প্রেরিত হইয়াছে তখন এই বুঝিতে হইবে যে দুঃখ অনিবার্য, নতুবা দুঃখ কখনোই প্রেরিত হইত না। যদি আমরা একেবারে সম্পূর্ণ হইতাম তবে সৃষ্টির উন্নত অবস্থা কি রূপে থাকিত? সৃষ্টির উন্নত অবস্থা না থাকিলে সৃষ্টি কিরূপে নির্বাহিত হইত? বাস্তবিক বিবেচনা করিতে গেলে দুঃখ গত্যন্তর ভাবান্তর। দুঃখ জড় রাজ্যেও আছে এবং জীবরাজ্যেও আছে। পরমাণুর বিচ্ছেদ ও পরিবর্তন ও জীবের গত্যন্তর ও ভাবান্তর, ইহাকেই দুঃখ বলা যায়। এক্ষণে এই বিবেচ্য যে দুঃখের ভাগ অল্প না সুখের ভাগ অল্প। জড় রাজ্যে দেখো সংমিল, সংযোগ ও বর্ধনী সাধারণ দৃশ্য। পশু রাজ্যে দেখো নানা জাতীয় পশু, নানা জাতীয় পক্ষী, নানা জাতীয় কীট, নানা জাতীয় পতঙ্গ সুখে কাল যাপন করিতেছে। আহার বিহারে সকলেই আনন্দিত। যাহার যে খাদ্য, যে স্থান, যাহার বাসীয়, যাহার যে অবস্থায় যাহা বিধেহ, তাহা তাহারা সকলেই স্বভাবত জ্ঞাত। মানব রাজ্যে দেখো অধিকাংশ সুখী। যে দুঃখ প্রেরিত হইতেছে তাহাতে পরে সুখের উৎপত্তি। সে দুঃখ দুঃখের জন্য নয়, সে দুঃখ সুখের জন্য। এবং দুঃখের পরিমাণ অল্প ও স্থায়িত্ব অল্প। মনুষ্য জন্মাবধি যে সুখ ও দুঃখ ভোগ করে তাহা পরিগণিত হইলে সুখের ভাগই অধিক ও দুঃখের ভাগ অল্প, ও যে কিছু অল্প দুঃখ উপস্থিত হয় তাহাতেই পরে সুখ।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো সুবদ্ধ সংকেতের এই অনুষ্ঠানে সেতারে রাগ নটভৈরব এবং সিন্ধু ভৈরব বাজিয়ে শোনাবেন দীপশঙ্কর ভট্টাচার্য।

0: প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সুবোধ সঙ্গীতের এই অনুষ্ঠানে সেতারে নটভৈরব ও সিন্ধু ভৈরব পরিবেশন করে শোনালেন দীপশঙ্কর ভট্টাচার্য। খবর একটু পরে। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। আম্মানে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু গ্রুপ ডিতে ইস্টবেঙ্গল ও জর্ডনের আল হুসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণও দেবেন। 3 দিনব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশি বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের এক মঞ্চে দেখা যাবে। আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন যে এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নে বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600-এরও বেশি কোম্পানিতে অংশগ্রহণ করবে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400-এরও বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150-এরও বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ থাকবে। এছাড়াও থাকবে 12টি রাজ্যের বুথ এবং একটি স্টার্ট আপ প্যাভিলিয়ন, ইনোভেশন শোকেস, স্টুডেন্টস হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন। দেশের প্রযুক্তি চালিত ভবিষ্যৎ গঠনে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লিতে গতকাল বিশ্বের অগ্রণী সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতন ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তায় 1 কোটি মানুষকে দক্ষ করে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল কর্মী বাহিনী এবং বিশ্বের শিল্পনেতাদের অভিজ্ঞতা একযোগে বড় সুযোগ তৈরি করতে পারে। সরকার এক্ষেত্রে সুনির্দিষ্ট উপযোগী নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে তিনি শিল্প নেতাদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরামর্শের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আজ মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিগুলি মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো। এই সময় পরিবহন, সড়ক, নিকাশী ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন যে আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্যপথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। প্রজ্বলিত প্রদীপ নাগরিকদের শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণ এবং দেশের সেবায় তাদের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসভাই তাঁর একমাত্র লক্ষ্য। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
1: আর ইন সেবা কার্যক্রমে ব্লাড ডোনেশন ক্যাম্প হোগে, ট্রি প্লান্টেশন হোগা, আর সাথ হি সাথ প্লাস্টিক

চাহিদা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতেন্দ্র মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তিও উদযাপন করা হবে। ভারতীয় সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পের অধীনে আগামী 21-28 সেপ্টেম্বর কলকাতা সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অগ্নিবীর নিয়োগ র্যালির আয়োজন করছে। এই র্যালিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও সিকিমের নির্বাচিত অগ্নিবীর মহিলা মিলিটারি পুলিশ প্রার্থীরাও যোগ দেবেন। তিন রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য কলকাতাকেই নির্দিষ্ট র্যালি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাছাই করা প্রার্থীরা ওই র্যালিতে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রার্থীরা 4 বছরের জন্য অগ্নিবীর হিসাবে সশস্ত্র বাহিনীতে যোগ দেবেন। 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীরদের নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য আবেদন করারও সুযোগ থাকছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভারত, পাকিস্তান, চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন যে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ভারত কখনোই 1963 সালে তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে স্বীকৃতি দেয়নি এবং বরাবরই এটি অবৈধ ও অকার্যকর বলে গণ্য করে এসেছে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেদেশের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত G20 এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনে ফাঁকে গতকাল মনোহর লাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শক্তিমন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতো উদীয়মান ক্ষেত্রগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ভারত কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রায় 4,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। পার্বতীপুর ডিপোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ রবিউর আলম জানিয়েছেন, রবিবার এই ডিজেল সরবরাহের কাজ শুরু হয়। 2018 সালে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী আগামী 15 বছরে ভারত থেকে প্রায় 20 লক্ষ টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। 2023 সালে মার্চ মাসে পাইপলাইনটি চালুর পর থেকে এ পর্যন্ত 3,30,000 মেট্রিক টনেরও বেশি ডিজেল সেদেশে গিয়ে পৌঁছেছে। আম্মানে গতকাল এএফসি চ্যাম্পিয়ন লীগ টু গ্রুপ ডি তে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেন ক্লাবের ম্যাচ 2-2 গোলে শেষ হয়েছে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে বিরতিতে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়েছিল। ইস্টবেঙ্গলের পক্ষে ড্যানিয়েল র্যামিরেজ, আনোয়ার আলী এবং আল হুসেন এবং মাহমুদ মার্দি আহমদ ফাউজি আসাফ গোল করেছেন। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচে আগামী 13 অক্টোবর সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের আল সাদ এফসির বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালে 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। খবর শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ 7:25।

0: শুনবেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের জীবন কথা।
1: শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় লিখেছিলেন, প্রত্যেক মানুষের সঙ্গে কতগুলো ছায়া ঘুরে বেড়ায়, মৃত্যুর ছায়া, রোগ শোকের ছায়া, অপমান লাঞ্ছনার ছায়া ইত্যাদি। আমি জন্মেছিলাম অনিশ্চিতের ছায়া নিয়ে। সকলেরই চিন্তা ছিল কি হবে এই ছেলের। শরীর স্বাস্থ্য খারাপ, দৃষ্টিশক্তি ক্ষীণ বাল্যকাল থেকেই। প্রচুর বই পড়তেন বিনোদ বিহারী। 13 বছর বয়সে শান্তিনিকেতনে যান, দাদা ভর্তি করে দিলেন কলাভবনে। মেঘনাদবধ কাব্য পড়েছেন বাড়িতে, সেটা জেনে বিস্মিত হলেন রবীন্দ্রনাথ। কলাভবনে তিনি আচার্য নন্দলালের ছাত্র। বিনোদ বিহারী লিখছেন, খোলা মাঠে যেমন গাছপালা বেড়ে ওঠে, তেমনি করে আমরা বেড়ে উঠেছিলাম। 1925-এ 21 বছরেই তিনি কলাভবনের শিক্ষক হন। সেই সঙ্গে মিউজিয়ামের কিউরেটর এবং লাইব্রেরিয়ানের কাজও দেখতে হতো। স্বল্প বেতন, ক্ষীণ দৃষ্টি, আশ্রম জীবনের কৃচ্ছ সাধন, নিজের রুচি অনুযায়ী পড়াশোনা তাকে কোনো দিনই রোম্যান্টিক করেনি। অবনীন্দ্রনাথের বেঙ্গল স্কুল বা তার ছাত্রদের আঁকা দেব দেবী ভারতীয় পুরাণ চরিত্র তাকে আকর্ষণ করেনি। 1937-38 সালে যখন জাপান গেলেন, দেখলেন জাপানিরা তাদের আদি উৎস চীনে ছবি থেকে সরে আসছেন। তার ইম্প্রেশনিজম এবং আরি মাতিসের খুব ভক্ত। বিনোদ বিহারী তাঁর ছবিকে আধুনিক করলেন রঙে, ফর্মে, বিষয়বস্তুতে। শান্তিনিকেতনের নিঝুম প্রকৃতি, রোদ, বৃষ্টি, খোয়াই, মাটির রুক্ষতা, নিঃসঙ্গ তালগাছ, নির্জনতা, এসব আঁকতেন। বিনোদ বিহারী রামকিঙ্করের মতন উদ্দীপ্ত, বাঁধন ভাঙা, উদ্দাম ছন্দের মানুষ নন। তিনি অন্তর্মুখী, নির্জনচারী, ধ্যানী, নিমগ্ন শিল্পী ও লেখক। দাদা বনবিহারী মুখোপাধ্যায়ের কাছে শিখেছিলেন, সৃষ্টি মানুষের অন্তরের বস্তু, কিন্তু তার প্রচার নির্ভর করে পারিপার্শ্বিকের অবস্থার ওপর। তবে সত্যি কথা হলো এই যে, হাততালির উৎসাহ মানুষকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে, কতটা শক্তি যোগায় জীবনে, তেমন কিছু নয়। কিন্তু ভালোবাসা, আত্মপ্রত্যয় জাগানোর বিশ্বাস, এগুলোই আসল শক্তি জীবনের পাথেয়। 1904-এ বিনোদ বিহারীর জন্ম হয় বেহালায়। বিনোদ বিহারীর প্রিয় মাধ্যম ছিল টেম্পেরা। তেলরঙও করেছেন, জীবনের শেষ দিকে কোলাজ করেছেন, ম্যুরাল ফ্রেস্কো করেছেন, যা কলাভবনে ও হিন্দি ভবনে দেখা যায়। আন্দ্রে কার্পেলের থেকে শিখেছেন কাঠ খোদাই ও ভাস্কর্য। ক্যালিগ্রাফি চর্চা করতেন, যা তার ছাত্র সত্যজিৎ রায়কে প্রভাবিত করে। বিচিত্র মিডিয়ামে বিনোদ বিহারী কাজ করতেন। ছবি নিয়ে যে ব্যবসা হয় এটা বুঝতেন না, ফলে বহু ছবি বিলিয়ে দিয়েছেন, ফলে তার সৃষ্টির পঞ্জিয়ান করা প্রায় অসম্ভব। ফরাসি মহাশিল্পী এদগার দেগা শেষ বয়সে অন্ধ হয়ে যান, অসহায়ভাবে প্যারির রাস্তায় ঘুরে বেড়াতেন। জীবনের শেষ 23 বছর বিনোদ বিহারীর জীবনেও নিঃসীম অন্ধকার। দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যায় 1957 সালে দিল্লিতে চক্ষু অপারেশনের পর থেকে। তিনি লিখছেন, বাইরের রৌদ্রের উত্তাপ বুঝছি, কিন্তু আলো দেখতে পাচ্ছি না। এরপর আমি আর আলো কোনো দিন দেখিনি। সত্যজিৎ রায়কে সাক্ষাৎকারে বলছেন, দেখতে তো পাই না, তাই রং সম্বন্ধে ইন্টারেস্ট চলে যাচ্ছে। রঙের এক্স্যাক্ট শেড কীরকম মুখে বলে বোঝানো যায় না। অমুক জিনিসের মতো নীল, তমুক জিনিসের মতো লাল, কিন্তু তাতে প্রেসিশন সম্বন্ধে একটা সংশয় থেকে যায়। তবে ফর্ম সম্বন্ধে ইন্টারেস্ট রয়ে গেছে। আর আগে স্পর্শগত অনুভূতি এভাবে ফিল করতাম না, এখন কোনো বস্তু হাতে লাগলে কীরকম একটা যেন লাগে, একটা ট্যাকটিক্যাল ফিলিং গড়ে ওঠে। অবশ্য ব্যাপারটা খুব কমপ্লেক্স। এইরকম সব আত্মপলব্ধি ও শিল্প জিজ্ঞাসা নিয়ে তাঁর লেখালেখি। বাংলা এবং ইংরেজি দুভাষাতেই লিখেছেন। তাঁর লেখা আর্ট অব জাপান, আর্ট ইন ডেলি লাইফ, চিত্রকর, শিল্প জিজ্ঞাসা, কর্তা বাবা, চিত্রকথা অতি বিখ্যাত বই। 1973-এ সত্যজিৎ রায় তাঁকে নিয়ে করেন ডকুমেন্টারি ইনার আই। বিশ্বভারতী তাঁকে দেয় দেশিকোত্তম এমিরিটাস অধ্যাপকও তিনি ছিলেন বিশ্বভারতীর। 76 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। বিনোদ বিহারী বারবার বলতেন, আজকাল মানুষের স্বভাব কেবল নির্জনতা থেকে সরে যাওয়া। নির্জনতা, অবসরের অর্থই তারা বুঝতে পারে না, যেটা খুব মূল্যবান। নানা জনের মতামতে নিজস্ব উপলব্ধি ধ্বংস করে ফেলছে, দেওয়াল তুলছে নিজের উপলব্ধির সামনে, নষ্ট করছে মনের স্বাধীনতা আর ভাবনার সততা। আজকের এই হুজুগে সমাজে এই বিনোদ বিহারীর কথাগুলো একবার ভাববার মতন।
0: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন।

0: জীবন কথা।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, MAITREEBANDHU maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, MAITREEBANDHU maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে।

0: তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে, আকাশবাণী মৈত্রী। এখন কৃষক বন্ধুদের জন্য
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা সৌমেশ সাহা।
2: বেগুনের বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যায়, তার মধ্যে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, লাল মাকড় এবং রোগের ক্ষেত্রে বেগুনের ফোমোপসিস ব্লাইট বা ধসা জাতীয় রোগ এবং ছত্রাক জাতীয় ঝিমিয়ে পড়ার রোগ এবং ব্যাকটেরিয়া জনিত ঝিমিয়ে পড়ার রোগ, এই তিনটে রোগের প্রাধান্যই দেখা যায়। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে বেগুনের কৃমি বা নিমাটোডও দেখা যায়। যে সমস্ত বেগুন চাষ হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণের প্রাধান্যই বেশি দেখা যায়। এবং আজকে এটা নিয়েই আমরা আলোচনা করছি। বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার জন্য আমাদেরকে কিন্তু সরাসরি কোনো রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করলে এই পোকা নিয়ন্ত্রণ করা যাবে না, এর জন্য আমাদের সুসংগত উপায় অবলম্বন করতে হবে। সেই জন্যে প্রথমেই যখন বেগুনের চারা আমরা মানে তৈরি করব, নার্সারি যে বেড তৈরি করব, সেইখানেই আমরা বেগুনের দানা ফেলার সময়তেই আমরা ব্যাপার মানে সেই নার্সারি বেডটাকে বা যে সবজির যে বিছানাটা থাকবে সেটাকে আমরা কিন্তু মশারির নেট দিয়ে ঘিরে দেবো বা ছোটো ছোটো জাল দিয়ে আমরা ঘিরে দেবো, যাতে করে ওই ফল ও ডগা ছিদ্রকারী পূর্ণাঙ্গ স্ত্রী পোকার মথ যাতে ওখানে বসে ডিম না পাড়তে পারে। কারণ ডিম পাড়লেই কিন্তু ডিম ফুটে ল্যাদা তৈরি হবে বা লার্ভা তৈরি হবে, সেই লার্ভাগুলোই কিন্তু বেগুনটাকে কেটে মানে বেগুনের ফলটাকে নষ্ট করে দেবে। তো এটা একটা অবলম্বন ব্যবস্থা নেওয়া যেতে পারে। এরপরে যখন আমরা বেগুনের চারা গাছগুলোকে মূল জমিতে রোয়া করব বা রোপণ করব, রোপণ করার পরে পরেই দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে কী করতে হবে না, আমাদেরকে গাছের গোড়া থেকে মোটামুটি এক বিঘত দূরে, বেশ কিছুটা দূরে আমাদেরকে কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কার্বোফ্লোরান 3G বা কার্টাব হাইড্রোক্লোরাইড জাতীয় ওষুধ চা চামচের এক চামচ করে বা হাফ চামচ করে আমরা দিতে পারি, দিয়ে হালকা করে জমিতে জল দিয়ে দিতে হবে, যাতে করে গাছটা আমার বিষাক্ত হয়ে যায় এবং ওই গাছের মধ্যে যাতে ওই বেগুনের ফল বা ডগা ছিদ্রকারীর পূর্ণাঙ্গ পোকা যাতে স্ত্রী পোকা যাতে বসতে না পারে। ঠিক এই সময় যদি আমরা দেখি যে একটা দুটো করে পোকা ফল বা পূর্ণাঙ্গ মানে ফল ছিদ্রকারীর পূর্ণাঙ্গ মথ আসতে শুরু করেছে, তাহলে আমাকে নিম তেল প্রয়োগ করতে হবে এবং এই নিম জাতীয় কৃষিবিষ সপ্তাহে একবার করে আমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে, যাতে করে ওই পোকার আক্রমণ থেকে আমার গাছটাকে বাঁচানোর জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমাকে বিঘা প্রতি প্রায় 5টি করে ওই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। ফেরোমন ফাঁদের জন্য আমাদেরকে বাজার থেকে লিউসিন লিওর কিনতে হবে এবং ওই ফেরোমন ফাঁদে সেটাকে ক্যাপসুল হিসাবে আটকে দিতে হবে এবং যাতে করে দেখা যাবে যে ওই পোকার মানে পুরুষ পোকা কিন্তু ওই ফাঁদে ধরা পড়েছে। এইভাবে যদি আমরা বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার যদি আমরা বংশবিস্তারটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ কিন্তু অনেকাংশে কমে যাবে। এইগুলো করার পরও যদি দেখা যায় যে ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটেছে, তাহলে কিন্তু আমাকে সরাসরি রাসায়নিক কীটনাশক বা কৃষিবিষ প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে অন্তর্বাহী যে কোনো কীটনাশক, সেক্ষেত্রে আমাকে থাইমেথক্সাম হতে পারে বা অ্যাসিডামিপ্রিড হতে পারে বা অ্যাসিফেড হতে পারে, যে কোনো প্রকার অন্তর্বাহী কীটনাশক বা সর্বাঙ্গবাহী কীটনাশক আমাকে প্রয়োগ করতে হবে। এই গেল বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণের নিয়ন্ত্রণ করার ব্যবস্থাপনা। এরপর আসি যে বেগুনে যেটা সবচেয়ে কঠিন রোগ হয় সেটা হচ্ছে বেগুনের ঝিমিয়ে পড়া রোগ। এই ঝিমিয়ে পড়া রোগটা কিন্তু দুটো কারণে হতে পারে, একটা ছত্রাকবাহিত, একটা ব্যাকটেরিয়া জনিত। এবারে বেগুনে যে ঝিমিয়ে পড়া রোগটা হয় সেটা কিন্তু দুরকম হলেও তার সিমটম কিন্তু প্রায় এক এবং কৃষকরা কিন্তু বাহ্যিকভাবে দেখে সেটা বুঝতে পারবেন না যে এটা ছত্রাকজনিত হয়েছে না ব্যাকটেরিয়াজনিত হয়েছে। এই জায়গাটায় ওই ছত্রাকজনিত রোগের মানে আক্রান্ত রোগাক্রান্ত জায়গাটাকে নিয়ে যদি ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার একটা কোনো কাঁচের গ্লাসে বা প্লাস্টিকের গ্লাসে যদি জল দিয়ে যদি আমরা ওটাকে ভিজিয়ে রাখি, যদি দেখা যায় যে জলটা ঘোলাতে হয়ে গেছে, তাহলে বুঝতে পারবো যে ওটা ব্যাকটেরিয়াজনিত রোগ, তখন আমাকে তার মানে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং যদি জলটা ঘোলা না হয় তাহলে বুঝবো ওটা ছত্রাকজনিত রোগ, তাহলে আমাকে উপযুক্ত তার ব্যবস্থা নিতে হবে। এখন যদি ছত্রাকজনিত রোগ হয় ওখানে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে কার্বেন্ডাজিম জাতীয় ওষুধ আমাকে প্রয়োগ করতে হবে, আমাকে যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে।
1: শুনলেন বেগুনের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বললেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা সৌমেশ সাহা।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় 7:14, বাংলাদেশ সময় 7:31। এখন মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি। ৭:05 লোকগীতি, ৭:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান লিংসে কালিম্পং, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। ঘুরে দাঁড়ানোর গল্প, প্রীতম কুণ্ডু সাক্ষাৎকার নিয়েছেন দেবশ্রী ঘোষ, শুনবেন প্রথম পর্ব, ৮:30।

মিনিটে, 8:45 যুবমনে গানে গানে সম্পাদনা সুরজিৎ কর্মকার, শুনবেন 239তম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে টোড়ির আগে শরৎ পরিবেশন করবেন স্বয়ং পাঁচা, তবলায় তাঁকে সহযোগিতায় থাকবেন রিম্পা শিভা।

9:30 মিনিটে মনের মতো গান উপস্থাপনায় রমা ঘোষ রামধনুর অনুষ্ঠানে প্রথমে সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক, পরে সুরভি চক্রবর্তীর কণ্ঠে শুনবেন লোকগীতি। অনুষ্ঠানটি শোনা যাবে 10:30। 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় রমা ঘোষ, 11:15 রজনীকান্তের গান শোনা যাবে শিল্পী অর্চনা ভৌমিকের কণ্ঠে, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববানের অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা, 12:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শোনা যাবে, 1:00 নাটক সকালের মেয়ে, রচনা সমৃতা গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা রুবি বাগচি, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রীর প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 3:35 অনুরোধের আসর 4:05 মহিলাদের আসর বিষয় সৃষ্টি উপস্থাপনায় সোমা সাহা 4:35 ছায়াছবির গান 4:50 ক্যাম্পাস আড্ডা স্কটিশ চার্চ কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরিক ঘোষ আজ শুনবেন প্রথম পর্ব 5:05 আজ সন্ধ্যায় নিয়ে হাজির থাকবেন পঙ্কজ চক্রবর্তী 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে ক্ষেত খামারের কথা শোনা যাবে 6:20 বায়োগ্যাস নিয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী 6:50 আপনার স্বাস্থ্য বিষয় বিশ্ব রোগী সুরক্ষা দিবস সম্পর্কে কথিকা বলবেন ডাক্তার অনির্বাণ তলুই যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে 7:00 রাত 8:15 বাংলা ব্যান্ডের গান রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র 9:15 বিশ্ব পরিক্রমা 9:45 ছায়াছবির গান 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে শরৎ পরিবেশন করবেন সায়ম পাজা তাকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায় উপমহাদেশের খবর রাত 10:45 রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি আজ এ পর্যন্তই।

লোকগীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সুকণ্ঠ অধিকারী এবং অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে শুনলেন দুটি লোকগীতি, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ঘিঞ্জি শহর, গাড়ির হর্ন, দৈনন্দিন ব্যস্ততা আর ভিড়ভাট্টা এড়িয়ে নির্জনতার সহাবস্থানে হারিয়ে গিয়ে মুক্তি পেতে চান, সত্যি তাহলে আপনার পরবর্তী এবং নিশ্চিত গন্তব্য অবশ্যই হতে পারে উত্তরবঙ্গের কালিম্পং জেলার এক শান্ত স্নিগ্ধ অব্বিট পাহাড়ি গ্রাম লিংসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,800 ফুট উচ্চতায় অবস্থিত গ্রামটি নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য পেতে যারা ভালোবাসেন তাদের জন্য এক আদর্শ ঠিকানা। ভারত ভুটান সীমান্তের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গ্রামটি সবুজে মোড়া এক পাহাড়ি উপত্যকা। আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য। আপনার মন জুড়ে অসামান্য স্নিগ্ধতার আবরণ ছড়িয়ে দেবে মেঘেদের আনাগোনা আর পাহাড়ি ঝর্ণার কুলুকুল শব্দ। গ্রামের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে পাহাড়ি এলাচ বাগানের সুবাস আর আদার চাষ। আপনার মনকে মনের উদাসী ভাবের প্রতি মুহূর্তের সঙ্গী হতে হাজির ঝকঝকে নীল আকাশ আর ঘন কুয়াশার লুকোচুরি খেলা।

লিংসে শুধু অলস সময় কাটাবার জায়গা নয়, ট্রেকারদের জন্য এটি স্বর্গ। বিখ্যাত মূলখারা ট্রেকিং ও শুরু হয় এখান থেকেই। সারা জীবন মনে রাখার মতো পাইন বনের মধ্য দিয়ে হাঁটার অভিজ্ঞতা আর পাহাড়ের দুর্গম পথ। যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের জন্য লিংস নিরাশ করবে না। ওয়ার্ম ওয়েলকাম টু বার্ড লাভার্স ফর বার্ড ওয়াচিং অ্যাট লিংসে, এমন তোর অদৃশ্য এক সাইনবোর্ড বুঝি কোথাও লাগানো আছে। হরেক রকমের পাহাড়ি পাখির ডাক আপনার সকালের ঘুম ভাঙাবে, কবির লেখা মনে করিয়ে দেবে আপনাকে। মোরা পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে, কালজয়ী পঞ্চকবিদের অন্যতম দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গে ধনধান্যে পুষ্পভরার অংশ।

লিংসে এবং তার আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে। ঝান্ডি দ্বারা এই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য ভাষায় বর্ণনা করা খুব কঠিন। পুরো এলাকাটি যেন ছবির মতো মনে হয়। শেরপা মনাস্ট্রি বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া পাওয়ার পাশাপাশি মনকে প্রশান্তি দেবার শান্ত পরিবেশ লাভ করতে মনাস্ট্রিটি অবশ্যই ঘুরে দেখা উচিত। ধোত্রে ঝর্ণা পর্যটকদের কাছে এক অন্যতম প্রধান আকর্ষণ। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলধারা মূলখারা লেক লিংসে থেকে অল্প ট্রেকিং করে পৌঁছে যাওয়া যায় এই পবিত্র হ্রদে, যার স্বচ্ছ জলে আকাশের প্রতিফলন ধরা পড়ে। লেপচা আশ্রম পাহাড়ের প্রাচীন জনজাতি লেপচাদের সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে লেপচা আশ্রম যাওয়াটা আপনার রুট ম্যাপে থাকাটা জরুরি।

এখানকার হোমস্টে পরিষেবা। কোনো বিলাসবহুল হোটেল নয়, বরং ডাউন টু আর্থ পাহাড়ি মানুষের আতিথ্যতা, আন্তরিকতায় ঘরে তৈরি খাবার আর তাঁদের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হাতছানি দিয়ে ডাকবে আপনাকে, যার মোহ কাটানো মোটেও সম্ভব নয়। স্থানীয় পাহাড়ি খাবার, বিশেষ করে অর্গ্যানিক সবজি এবং পাহাড়ি মোমো পর্যটকদের রসনা তৃপ্তি ঘটাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

যাওয়া। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং হয়ে ছোট গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় লিংসাতে। শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার, সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। সিকিমের রেনক হয়েও লিংসে আসা সম্ভব।

কখন যাওয়া? বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় যাওয়া যেতে পারে লিংসারে। হিমালয়ের রূপ সবচাইতে ভালো বুঝতে হলে আপনাকে বেছে নিতে হবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়, কারণ তখন আকাশ সবচেয়ে পরিষ্কার থাকে। অন্যদিকে এপ্রিল মে মাসে রডোডেনড্রন এবং অন্যান্য পাহাড়ি ফুলের শোভা দেখতেও ভিড় জমান।

क्रिंग क्रिंग क्रिंग किंबा टुंग टांग टुंग टांग नहीं, अर्थात फोन बंध, काज बंध, बसर फोन नहीं, जूनियर हजारों जिज्ञासा नहीं, शुद्ध आपनी और हिमालय जीवन सर रिफ्रेशमेंट पा उत्तरबंगे एक गोपन स्वर्ग लिंगसते। এতক্ষণ শ্রোতা বন্ধুদের নিয়ে ছিলাম লিংসে ভ্রমণে, ভ্রমণ সঙ্গে ছিলাম ধীমান। সোম থেকে শুক্র 7:15 থেকে আসুন বেরিয়েছেন ভারতে, আর শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribandhu23@gmail.com, আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝে ভি নয় বি আছে বন্ধু। সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হয় এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে

0: আকাশবাণী প্রতিনিধি জানাচ্ছেন যে এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে ছটি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600 বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করবে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400 বেশি আধিকারিক, 150 বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ থাকবে। এছাড়াও থাকবে 12টি রাজ্যের বুথ, একটি স্টার্ট আপ প্যাভিলিয়ন, ইনোভেশন শোকেস, স্টুডেন্টস হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন। ভারতীয় জনতা পার্টি আজ থেকে দেশজুড়ে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক কাজে তার 25 বছর পূর্ণ করার উপলক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে। এই 25 বছরের মধ্যে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর 13 বছর এবং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 12 বছরের অভিজ্ঞতা। এই বিশেষ দিনটি উপলক্ষে আজ গুজরাটে তার নিজের শহর ভাদনগর থেকে সেবা সংকল্প অভিযানের সূচনা হবে। উদযাপনের অংশ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত একটি বাইক র্যালির সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশি ব্যবস্থা, জল শোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা, শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন যে আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্যপথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। প্রজ্বলিত প্রদীপ, নাগরিকদের শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণ এবং দেশের সেবায় তাঁদের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠবে। দিল্লি সরকার দিলশাদ গার্ডেনে অবস্থিত গুরু তেগ বাহাদুর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ট্রমা ব্লক নির্মাণেরও অনুমোদন দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদী দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। তিনি উল্লেখ করেন যে 25 কোটিরও বেশি ভারতীয় চরম দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। শ্রী রাধাকৃষ্ণ বলেন, এক যুগান্তকারী ডিজিটাল বিপ্লব লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায়িত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রী বলেন, জনসেবায় শ্রী মোদীর নিষ্ঠা ও একাগ্রতা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্ণ হতে চলেছে। 2023 সালে সূচনা হয় এই প্রকল্প। ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সাথে সংযোগের সুবিধা করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি ইপিএফওর আওতাভুক্ত মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করেছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান যে এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষেরও বেশি কর্মী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় চলে আসবেন। এই জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 11,339 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
1: 25,000 rupees per month salary will be the new ceiling for PF deductions. Isse kareeb 51 lakh employees ko iska benefit milega, jo ki 15 to 25 wale band mein the, they will start getting covered in the new PF rules. भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीस एवरी ईयर।

0: সরকার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি পুনর্গঠন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে পুনর্গঠিত সিবিএফসিতে আগামী 3 বছরের কার্যকালের জন্য 18 জন সদস্য রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনোদ অনুপম, মনোজ যোশী, হংসরাজ হংস, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠি, রিকি কেজ, সুনীল শেঠি, রূপালী গাঙ্গুলি এবং প্রিয়দর্শন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন ভারত কখনোই 1963 সালে তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে স্বীকৃতি দেয়নি এবং বরাবরই এটিকে অবৈধ ও অকার্যকর বলে গণ্য করে এসেছে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেদেশের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত G20 এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনে ফাঁকে গতকাল মনোহর লাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শক্তিমন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতন উদীয়মান ক্ষেত্রগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ভারত কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্রথম 2 ম্যাচে জয়ী হয়ে ভারত ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর পড়া শেষ হল, স্থানীয় সংবাদ এর পরে।
1: আকাশবাণী মৈত্রী, এখন সকালের 8টা, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

সকালের আড্ডায় সমকোণ মৈত্রী শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের সকালের আড্ডায় থাকছে দুই মেরু ছেড়ে তিন মেরু পৃথিবীতে সত্যি 440 কোটি বছরের পুরনো খনিজের খোঁজ, পৃথিবীর জন্মরহস্যের কিনারা, চাদর কম্বল অতীত, রেলবিহারে নয়া উপহার। আজ বিশ্ব রোগী সুরক্ষা দিবস। ইলেকট্রিক মিটারে থাকা রঙিন আলো কিসের ইঙ্গিত ভাই?

হিমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। আচ্ছা শ্রোতা বন্ধুরা, বলতে পারেন পৃথিবীতে মেরুর সংখ্যা কটি? কেউ কেউ বা অনেকেই ভাবছেন সকালের আড্ডায় একটি বোকা বোকা প্রশ্ন দিয়ে শুরু করলো। মৈত্রী শ্রোতা বন্ধুগণ, রসুন তৃষ্ঠ ঘনকাল। মেরু বললেই চোখের সামনে ভেসে ওঠে পৃথিবীর দুই প্রান্তের বরফের মোটা চাদরে ঢাকা অংশ, যেগুলি দুটি মেরু অর্থাৎ সুমেরু কুমেরু নামে পরিচিত। একদম উত্তর প্রান্তে রয়েছে সুমেরু বা অক্টিকা, আর একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে কুমেরু বা অ্যান্টার্কটিকা। সাধারণভাবে পৃথিবীতে এই দুটি মেরু অঞ্চলই রয়েছে, যেখানে প্রবল ঠান্ডা আর পুরোটাই বরফে ঢাকা, মানুষের বসবাস করার পক্ষে অনুপযুক্ত। কিন্তু পৃথিবীতে আরও একটি মেরু অঞ্চল রয়েছে যাকে বিজ্ঞানীরা তৃতীয় মেরু বলে থাকেন। হিন্দুকোশ হিমালয় হল সেই তৃতীয় মেরু। সুবিশাল পর্বতে ভরা হিমালয়ে রয়েছে প্রচুর বরফ, যেমন তা লেপটে থাকে পাহাড়ের গায়ে, তেমনই থাকে হিমবাহের আকারে। এই বরফ থেকে জন্ম নেওয়া প্রচুর সংখ্যক নদীর মধ্যে গঙ্গা, সিন্ধু, যমুনা, ব্রহ্মপুত্র সুপরিচিত। এছাড়াও বহু সংখ্যক নদী হিমালয়ের বরফ কলা জলে পুষ্ট হয়ে সমতলে প্রবাহিত হয়ে বহু জনবসতির জন্ম দিয়ে কোটি কোটি মানুষের জীবনকে জলে পরিপূর্ণ করে তোলে। পানীয় জল থেকে জলসেচ সবই এই বয়ে চলা জলে হয়। পুরো বরফে ঢাকা হিমালয়ের নগরাজ এবং অগুন্তি হিমবাহ হিন্দুকোশ হিমালয়কে তৃতীয় মেরুর আখ্যা দিচ্ছে, যার এক অংশ রয়েছে ভারতের ভূখণ্ডে। ফিরে আসছি গানের উপারে।

17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোগীদের নিরাপত্তা তথা সুরক্ষা সুনিশ্চিত করা, চিকিৎসা সংক্রান্ত ভুল ত্রুটি তথা ক্ষতিকর ঘটনা কমানো, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 2019 সালের মে মাসে 72তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিশ্ব রোগী সুরক্ষা দিবস ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে ফি বছর 17 সেপ্টেম্বর দিনটি পালনের উদ্যোগ নেয়। 2026 সালে অষ্টম WPSD অর্থাৎ ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালিত হচ্ছে। অন্যান্য বছরের মতো এই বছরে একটি প্রতিপাদ্য বিষয় আছে, অসংক্রামক রোগের জন্য নিরাপদ যত্ন, সেফ কেয়ার ফর নন কমিউনিকেবল ডিজিজেস, এবং এর স্লোগান হল জীবনের জন্য নিরাপদ যত্ন, সেফ কেয়ার ফর লাইফ। এটি অসংক্রামক রোগ নির্ণয়, প্রতিরোধ, চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় রোগীর সুরক্ষার উপর বিশেষ জোর দেয়। WHO একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে 2021 থেকে 30 সাল পর্যন্ত, যা চলবে। তাতে নিরাপদ প্রসব, ওষুধের নিরাপত্তা ও সঠিক গুণমান নিশ্চিতকরণ, রোগীদের ক্ষমতায়ন বিষয়গুলির যথাযথ প্রয়োগই মূল লক্ষ্য। সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, আলোচনা চক্র সহ নানা সচেতনতামূলক প্রচার, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, সামাজিক মাধ্যমে প্রচারণা, সরাসরি রোগীদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনায় রোগী সুরক্ষায় হেতু নতুন নীতি এবং কৌশল প্রণয়নের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দিনটির তাৎপর্য সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়। বর্তমান স্বাস্থ্য পরিষেবার জটিলতা ত্রুটি বাড়াতে সাহায্য করে, সম্পদের সীমাবদ্ধতা নিরাপদ সেবা দানে অন্তরায়। হিউম্যান এরার একটি বড় ভূমিকা পালন করে, যা প্রতিকূল ঘটনা ঘটায়। কমিউনিকেশন এরার চিকিৎসায় ত্রুটি ঘটিয়ে ফেলে, পেশেন্ট সেফটি সিকিউরিটি ভুল ডায়াগনস্টিক রিপোর্টের উপরও নির্ভর করে। এসবের মোকাবিলায় ইলেকট্রনিক হেলথ রিপোর্ট, কম্পিউটারাইজড ফিজিশিয়ান অর্ডার এন্ট্রি, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম, এই ধরনের প্রযুক্তি উন্নত ভূমিকা পালনে সহায়ক। স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল বাস্তবায়ন, নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া সংস্কৃতি, পরিবারের সঙ্গে সম্পৃক্ততা এই দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিতে পারে। ফিরে আসছি গানের উপরে।

এখন শুনবেন দৃষ্টিকোণ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকার, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

61 ইয়ার্স আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটা বলছি, যে বিখ্যাত বেহালা বাদক পরিচয়শীলের বাড়ি গান বাজনা হচ্ছে, আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে, আমি সকলকে চিনিও না। হঠাৎ আমার গানের শেষে তিনি আমায় ডাকলেন, ভাই শোনো। আমরা আমি তা বলে হ্যাঁ, তখন বললে শোনো, আর কাছে যেতে আমাকে বললে শোন, তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস, মরতে ওখানে যাব না কেন? আমার কোনখানে? তোর কেন রেডিও যাব না বেতালে? আমরা আমি কি করে রেডিও যাব? তখন পরিতোষ আমায় বললে, এই কথা বলিস নি, উনি যা বলছেন শোন আগে। আমি বলি যে আগে কি কি কথা তাহলে বলুন। বলে সামনে শুক্রবারে আমার সাথে দেখা করবি, তুই গিয়ে বলবি বড়বাবু। পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষকে জিজ্ঞেস করলাম, পরিতোষদা উনি কে? বলে উনি তো সব, উনি নিবেন মজুমদার, আমাদের সুপ্রীতি ভান্তি আছে না তার জানা মশ নাই। তাই নাকি? উনি তো কর্তা ওখানকার, তোকে ডেকেছে তুই যা। তো আমি সংক্ষেপে বলছি, তা ওখান থেকে একদিন দু পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা আমি এলাম, সে এ বাড়ি নয়, তখন গাস্টিন প্রেস। ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায়? তা বললেন যে কি দরকার বড়বাবুকে? আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি। কে নাম? তা আমি নাম বললাম, নাম বলতে বলে আচ্ছা দেখে দিচ্ছি। তা আমি দাঁড়িয়ে আছি নিচে, এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ ভদ্রলোক সাদা মাথা তিনি ঢুকছেন। তো তিনি আমার দিকে চেয়ে বলে, কাশানো এখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নাকি আমি দাঁড়িয়ে আছি, আমি গাই তো, তাই নাকি? দুবেলা কষের করে দাও, আমি যে গান গাই ভয়তে তাকে বলতে পারিনি, আমি বলি শুধু আমি গাই। তো আমাকে ওই কি বললেন, আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি, জানো না দাদা ঠাকুর স্বল্পল্লিত বসাইবেনি, প্রণাম করো আগে। এই হল এক প্রস্থ, আর দু প্রস্থ যেটা হলো সেটাও শুনে রাখুন। সেটা বলা হয় জুন মাস, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত গরম, আমি দরদর করে ঘামছি। আর তারপর আমি এখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন, সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই। তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো, ওই কম্বল একখানাকে দাও। তো আমি বললাম যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছে একখানা, যে শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে, এখানকার কি নিয়ম তা তো জানি না, আর এখানে আসা বোধহয় হবে না। যাই হোক, আমাকে উপরের ঘরে, যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে, সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন। বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অব্দি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে, খালি মাথাটি আমার বাইরে রইল। পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায়, গলা শোনার অসুবিধে হয়, সেই জন্যে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হল। আমি দুলাইন ঠুমরি গান তখন জমিরুদ্দিন খান সাহেবের কাছে শিখছি, আমি গাইলাম সে কোন রকমে, কোন গালি গাজ মোর শাম।

বলছি বলে চুপ, আমি বলবো আর বলবো না, বল না চুপ। আমি ওখানে কম্বল টম্বল রেখে এসে আমি বড় বড় ঘোরা একবার যাব, তা শরীর মনে যাও। তা আমি গিয়ে বললাম যে আমি এটা কত বলে এখানে এলি কেন, আমি এলুম কথাটা বলতে, আমি তো গাইতে পারলুম না, তা কবে আসবো আরেকবার গাইতে। উনি বললেন যে আমার নাম কি জানিস, আমার নাম বল। আমি নৃপেন মজুমদার শুনেছি, বলতে আমাকে কি

স্ত্রী মনে করি, হ্যাঁ করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি, আর এখানে আসার প্রয়োজন নেই, তুই সামনে সপ্তাহে প্রোগ্রাম পাবি। সেই তখন থেকে নিতেন বাবুর আশীর্বাদ ধন্য এখনো গিয়ে যাচ্ছে।

0: শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী, মৈত্রী সংবাদ।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল যে দাও।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং।

ফিরে এলাম মান্নাতের কণ্ঠে গানের পর আজকের সকালের আড্ডায়। প্রায় সব ডিজিটাল ইলেকট্রিক মিটারের ডিসপ্লের নিচে থাকা সবুজ হলুদ লাল রঙের ছোট ছোট এলইডি ইন্ডিকেটারের রং এবং জল আবার ঝিলমিল করার ধরনকে উপেক্ষা না করে ভালো করে জানলেই জানতে পারা যায় মিটারে কোনো সমস্যা আছে কিনা, বিল বেশি হচ্ছে কিনা, শর্ট সার্কিট বা অন্য কোনো বৈদ্যুতিক সমস্যা হচ্ছে কিনা। বিদ্যুতের খুঁটি থেকে আপনার মিটার পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ আসছে মানে মিটারে চলতে থাকা সবুজ বা লাল আলো একটা না চলবে, তেমনই পাওয়ার সাপ্লাই বন্ধ হলে লাইটও নিভে যাবে। এটিকে বলা হয় পাওয়ার বা ফেজ ইন্ডিকেটর। কখনো দ্রুত বা কখনো ধীরে ঝিলমিল করা লাল নীল রঙের এলইডি লাইট বিদ্যুৎ খরচের হারকে বোঝায়, যাকে পালস ইন্ডিকেটর বলা হয়। মিটারে 3200 IMP কিলোওয়াট আওয়ার লেখা থাকে, তার মানে এক ইউনিট বিদ্যুৎ খরচ হতে লাইটটি 3200 বার ঝিলমিল করেছে। হিটার, এসি, ফ্রিজ, জল তোলার পাম্প এসব ভারী যন্ত্র চালু থাকার নির্দেশক লাইটের দ্রুত ঝিলমিল করা, অর্থাৎ বিদ্যুৎ খরচ বেশি। পক্ষান্তরে ধীরে ঝিলমিল করার মানে ভারী যন্ত্রহীন স্বাভাবিক বিদ্যুৎ। বাড়ির ইন্টারনাল ওয়্যারিংয়ে শর্ট সার্কিট, কারেন্ট লিকেজ,

নিউট্রাল ওয়্যারে সমস্যা দেখা দিলে সকল বৈদ্যুতিক যন্ত্র বন্ধ থাকলেও সতর্কবার্তার ইঙ্গিতবাহী হলুদ বা আম্বার এলইডি লাইট জ্বলতে থাকে। যত দ্রুত সম্ভব দক্ষ মিস্ত্রি দিয়ে ওয়্যারিং চেক করালে আগুন লাগার ঝুঁকি কমানোর পাশাপাশি অকারণ বেশি বিলও আসবে না। কোনো কারচুপি বা ছেঁড়াছেঁড়ির চেষ্টা অর্থাৎ অননুমোদিত হস্তক্ষেপ হয়েছে কিনা তা লাইনম্যান বা দপ্তরের কর্মীদের মাধ্যমেই সহজে বোঝার জন্য অধিকাংশ মিটারে লাল, কোথাও বা লাল হলুদ রঙের আম্বার লাইট লাগানো থাকে।

0: পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের পূর্বাভাস। সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাঘুরি করতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। এটা হচ্ছে গতকালের হিসেব। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন ছিল 52%। 16 সেপ্টেম্বর সকাল 6:30 থেকে শুরু করে 17 সেপ্টেম্বর সকাল 6:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ট্রেনের যাত্রাপথে অনেক যাত্রী অভিযোগ করতেন যে চাদর বা বালিশের কভার, কম্বল নিয়মিত পরিষ্কার হয় না। এই অভিযোগ দূর করা তথা যাত্রাকে আরও আরামদায়ক করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ের পরিচালন পর্ষদ, এবং তা অবশ্যই মন্ত্রীর সুপরিকল্পিত চিন্তাধারায়। চাদর বা কম্বলই শুধু নয়, সঙ্গে দেওয়া হবে ব্ল্যাঙ্কেট কভার। এই চিন্তাধারা সফল প্রয়োগ শুরু করা হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে জয়পুর সারফা এক্সপ্রেসে। এই পাইলট প্রজেক্ট সফল হলে পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে অন্যান্য ট্রেনগুলিতেও এটি চালু করা হবে। যাত্রা আরামদায়ক করার পাশাপাশি ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিও এর লক্ষ্য, যা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত মিশনের উদ্দেশ্যকে আরও মজবুত ভিত্তি দেবে। বাতানুকূল কোচে দেওয়া হবে ব্ল্যাঙ্কেট কভারগুলো, প্রিন্টেড বা ছাপানো হবে এবং নিয়মিত ধোয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বয়ং রেলমন্ত্রী। পৃথিবীর রেল পরিষেবার ইতিহাসে চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে এ এক যুগান্তকারী পদক্ষেপ।

গানটি শুনলেন বাণী ঘোষালের কণ্ঠে। গানটি শুনলেন বাণী ঘোষালের কণ্ঠে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা, আর সঙ্গে আছি আমি মৈত্রী বন্ধু ধীমান চক্রবর্তী।

এখন জানা অজানা, জ্বালানি পর্ব। এর আজকে দ্বিতীয় পর্ব শুনবেন।

0: जाना और जाना।
1: জানা অজানায় আজ শুনবেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বলছেন ডক্টর দেবারুতি মিত্র।
2: সকালে ঘুম থেকে উঠে আলো জ্বালানো, রান্না করা, বাসে গাড়িতে চড়ে অফিসে যাওয়া, কারখানায় উৎপাদন চালানো, আমাদের প্রতিদিনের জীবনের কত কিছুই না জ্বালানির উপর নির্ভরশীল। তাই জল ছাড়া যেমন জীবন কল্পনা করা যায় না, তেমনি জ্বালানি ছাড়া আধুনিক সভ্যতাও ভাবা কঠিন। কিন্তু জ্বালানি আসলে কি? সহজ করে বললে, জ্বালানি এমন একটি পদার্থ যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা তাপ, আলো বা বিদ্যুৎ পাই। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস যেমন জ্বালানি, তেমনি ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো পদার্থও পারমাণবিক শক্তির উৎস। তবে সব জ্বালানি একরকম নয়। কয়লা, তেল ও গ্যাস হল জীবাশ্ম জ্বালানি, লক্ষ লক্ষ বছর আগের উদ্ভিদ ও প্রাণীর অবশেষ থেকে তৈরি। আর পারমাণবিক জ্বালানি আসে ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ থেকে। দুটি অনবীকরণযোগ্য, অর্থাৎ প্রকৃতিতে এগুলি তৈরি হতে যে সময় লাগে মানুষের ব্যবহারের তুলনায় তা বিপুল দীর্ঘ। অর্থাৎ মানে আমরা এই জ্বালানিগুলিকে অনেক তাড়াতাড়ি কনজিউম করে ফেলি, যে তুলনায় এরা তৈরি হতে সময় নেয়, এদের হাজার বছর লাগে তৈরি হতে। কয়লা, তেল ও গ্যাস থেকে আমাদের যেসব ব্যবহারযোগ্য জ্বালানি তৈরি হয়, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, সেগুলো পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যা একটি গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ এগুলো পরিবেশ দূষণের কারণ। আরও কিছু প্রশ্ন রয়েছে। আমাদের চাহিদা বাড়ছে, কিন্তু পুরনো জ্বালানির ভাণ্ডার তো সীমাহীন নয়, তাহলে ভবিষ্যতের শক্তি আসবে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গুরুত্ব বাড়ছে বায়োগ্যাস, বায়োডিজেল, গ্রিন হাইড্রোজেনের মতো নবীকরণযোগ্য ও তুলনামূলকভাবে কম দূষণকারী জ্বালানির। ভারতের বাস্তবতাটা একটু অন্যরকম। দেশে কয়লার মজুদ প্রচুর, তাই এখনও আমাদের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ কয়লা নির্ভর। কয়লা পুড়িয়ে জল গরম করা হয়, সেই জল থেকে তৈরি জলীয় বাষ্প টারবাইন ঘোরায়, আর টারবাইনের যান্ত্রিক শক্তি জেনারেটরের মাধ্যমে বিদ্যুতে পরিণত হয়। তারপর সাবস্টেশন ও বিদ্যুৎ পরিকাঠামোর মাধ্যমে সেই শক্তি পৌঁছে যায় আমাদের বাড়ি ও শিল্পক্ষেত্রে। আবার রাস্তায় চোখ রাখলেই জ্বালানির আরেক ছবি দেখা যায়, পণ্যবাহী ট্রাক, বাস, কৃষির যন্ত্র। ডিজেল এখনও তাদের চালিকা শক্তির অন্যতম প্রধান ভরসা। গাড়ি ও অন্যান্য যানবাহনে পেট্রোলের ব্যবহার হয়, রান্নাঘরে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বিমানে জেট ফুয়েল, আর অনেক শহরে পাইপের মাধ্যমে সিএনজি, অর্থাৎ কম্প্রেসড বা প্রেশারাইজড ন্যাচারাল গ্যাস। সব মিলিয়ে দৈনন্দিন জীবনে আমাদের আসলে নানা ধরনের জ্বালানির সঙ্গে জড়িয়ে আছে। সিএনজি কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে, বিশেষ করে অটো চালক, ক্যাব চালক বা কম খরচে যাতায়াত করতে চান এমন মানুষের কাছে এটি পেট্রোল ডিজেলের তুলনায় সাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দূষণকারী বিকল্প। তবে ছবির আরেকটি দিকও আছে। গ্রাম বা কম আয়ের পরিবারের অনেক মানুষ এখনও কাঠ, কয়লা বা গোবরের ঘুটের মতো কঠিন জৈব জ্বালানি ব্যবহার করেন, কারণ এগুলি সহজে এবং অনেক সময় বিনামূল্যে পাওয়া যায়। অর্থাৎ জ্বালানি শুধু বড় শিল্প বা অর্থনীতির বিষয় নয়, এটি সরাসরি মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। আর ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির একটি বড় অংশ বিদেশ থেকে আসে, বিশেষ করে অপরিশোধিত তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা অত্যন্ত বেশি, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বা সরবরাহে পরিবর্তন হলে তার প্রভাব আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনেও পড়ে। তাই ভবিষ্যতের জ্বালানি নিয়ে ভাবনা শুধু দূষণ কমানোর প্রশ্ন নয়, প্রশ্ন হল জ্বালানি কি সাশ্রয়ী হবে, জ্বালানি কি সহজে পাওয়া যাবে, দেশের নিজের সম্পদ থেকে জ্বালানি কি পাওয়া যাবে বা দীর্ঘমেয়াদে আমাদের শক্তির নিরাপত্তাকে নিশ্চিত করবে। এই কারণেই বিকল্প ও নবীকরণযোগ্য জ্বালানির গুরুত্ব ক্রমশ বাড়ছে। ভবিষ্যতের শক্তির গল্প হয়তো শুধু মাটির নিচে কয়লা আর তেলের নয়, তা আসতে পারে সূর্যের আলো, বাতাস, কৃষিজ বর্জ্য, এমনকি শহরের ফেলে দেওয়া বর্জ্য থেকেও।
1: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর দেবারুতি মিত্র।
0: জানা অজানায় জ্বালানি পর্বের প্রথম পর্ব শুনলেন, ফিরে এলাম সকালের আড্ডায়। একটা প্রচলিত ধারণা আগে দেওয়া সত্ত্বেও পৃথিবীর জন্মরহস্যের সঠিক কিনারা করতে মরিয়া হয়ে ওঠা বিজ্ঞানী দল পৃথিবীর জন্মকথা জানার সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তখনকার কোনো নমুনা হাতে পেলে কাজটা সহজ হয় বলে তাঁদের মত, এবং সেটাই তাঁরা এবার পেয়েছেন। পৃথিবী জন্ম নেওয়াকালীন কোনো পাথর বা অন্য কিছুর কোনো অস্তিত্ব না থাকলেও

উপাসনা রায়শর্মার গানের মধ্যে দিয়ে শেষ হলো সকালের আড্ডা। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল mitrobondhu23@gmail.com, আবারও বলছি mitrobondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বন্ধু বি, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজে মতামত জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর প্রত্যেক দিন আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা শুনতে থাকবেন 7:35 থেকে 8:30 পর্যন্ত।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প। নেশা বা ড্রাগের নেশা, এই শব্দবন্ধ শুনলেই আমাদের মনে একটা আশঙ্কা, একটা ভয়, একটা বিরূপ মনোভাব অনেক সময় তৈরি হয়। রচনা বইতে পড়েছি ড্রাগের নেশা, সর্বনাশা। অনেক সময় অনেক মানুষের জীবন বা অনেক পরিবার নষ্ট হয়ে যায় এই নেশার কবলে পড়ে। অনেকে ফিরতে পারেন না সেই একটা চোরাবালির মতো পথ থেকে। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা সেই নেশার টানে পড়েও তারা নিজেদের আলোর পথে ফিরিয়ে আনতে পেরেছেন। তেমনই একজনের সঙ্গে আজ আমরা কথা বলবো, প্রীতম। প্রীতম কুণ্ডু আজ আমাদের সঙ্গে আছেন ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে। প্রীতমকে স্বাগত জানাই। প্রীতম কোথায় থাকা হয়?
1: শ্যামনগর।
0: জন্ম থেকে ওখানেই?
1: বড় হয়েছে, পড়াশোনা সবকিছু ওখান থেকে।
0: প্রীতমের বাড়িতে কে কে আছেন?
1: বাড়িতে আমি, মা আর বাবা।
0: বাবা কি এখন?
1: উনি এক জায়গায় মানে কাজ করতেন, উনি এখন আপাতত কিছু করছেন না, বয়স হয়ে গেছে।
0: মাও গৃহবধূ। আমরা জানি যে এই যে নেশার জগতে পা দেওয়ার একটা শুরু থাকে এবং সেটা হয়তো তুলনায় কিছুটা কম ক্ষতিকর বা সেরকম কোনো একটা জিনিস দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে অন্যদিকে যাওয়া হয়। তোমার এই যে কোনো একটা নেশার জিনিস দিয়ে শুরু, সেটা কোন বয়স থেকে মোটামুটি?
1: আমি যখন ক্লাস 8-9 পড়ি তখন থেকে মানে আমার আর কি শুরু হয় আর কি। প্রথমবারের জন্য আমি ট্রাই করি, আমি তখন সিগারেট ট্রাই করেছিলাম, কৌতূহলের জায়গা থেকে প্রথমবারের জন্য ট্রাই করা। তারপর কয়েকদিন করলাম, ওটা কয়েকদিন করার পর তখন ওটা ভালো লাগছে না, তখন ইচ্ছা হলো যে
0: নতুন কিছু একটা,
1: অন্য কিছু ট্রাই করব। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আমি কন্টিনিউ করে গেছি।
0: একটা তো বোধহয় সঙ্গী বা সেরকম দরকার হয়, সেটা কি বন্ধু বান্ধবদের যে পরিসরটা ছিল সেখানেও এটা একটা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময়টাতে মানে একসাথে চারটে বন্ধু মিলে আড্ডা মনে মনেই হচ্ছে, মানে সবাই মানে একটা কিছু করব।
0: সেটা বাড়িতে কি প্রথম দিকে টের পেয়েছিল?
1: না, প্রথম দিকে মানে যেহেতু সেরকম পরিমাণে করতাম না, মানে চেষ্টা করতাম আমি যেটা করছি সেটা মানে আর পাঁচ লোক না জানুক বা সেটা আমি যেখানে করছি তার বাইরেতে না, ওই জিনিসটা মেনটেন করতাম একদম শুরুর দিকটাতে।
0: এবারে ধরো তোমার এই একটা নেশাদ্রব্য থেকে অন্যটায় যাওয়া এবং শেষ পর্যন্ত আমরা যাকে সিনথেটিক ড্রাগ বলি বা যেগুলো সবচেয়ে ক্ষতিকর, সেইটা যখন শুরু হলো তখন প্রথম দিকটা কেমন ছিল? সেটাও তোমার আশেপাশে স্কুলে বা বাড়ির লোকজন, তাদের সঙ্গে যে তোমার কথাবার্তা বা ব্যবহার, তাতে কোনো পরিবর্তন এসেছিল
1: প্রথম দিনে বা প্রথম এক মাসে? আমার সেরকম ভাবে কোনো সমস্যা হয়নি, কারণ প্রথম প্রথম এরকম ছিল, আমি এক সপ্তাহে একবার খেতাম, তারপর ওটা এক সপ্তাহে দুবার তিনবার, এইভাবে মানে আস্তে আস্তে বাড়ছিল। এবার মানে যত আস্তে আস্তে বাড়ছে তত আমার এই জিনিসগুলো তো খুব কস্টলি হয়, তাই না? আমি যখন খাওয়া শুরু করেছিলাম তখন যে দামটা ছিল আজকের দিনে সেই দামটা 3x হয়ে গেছে, কিন্তু সেই সময়ও দামি এলাকার মধ্যে ওটাই পাওয়া যেত। তো যখন মানে আমার টাকা পয়সার ক্রাইসিস শুরু হলো তখন আমাকে নানা রকম উল্টো পাল্টা কাজ, বাড়িতে মিথ্যে কথা বলা, সবসময় একটা আমার মতো করে থাকা।
0: প্রথম দিকটায় তোমার এমনি বাড়ির যে হাত খরচ বা সেগুলো থেকে?
1: হ্যাঁ, মানে ওখানে তো মানে প্রথম দিকে তো খরচটা খুবই কম ছিল, প্রথম দিকে তো মানে আমার তো কোয়ান্টিটিতে কম লাগছে,
0: ফলে খরচটা অতটা,
1: ফলে খরচটাও কম।
0: কিন্তু এটার যে একটা যোগাযোগও লাগে, মানে এই এই যে যারা ড্রাগ পেডলার বা যারা এগুলো বিক্রি করেন তাদের যোগাযোগ পাওয়াটা, সেটাও কি মানে ওই বন্ধুদের একটা যে?
1: হ্যাঁ, মানে আমি মানে প্রথমবারের জন্য মানে আমি জানতাম এটা মানে ফোনে বা ভিডিওতে বা কোনো যেরকম ওয়েব সিরিজ হয় না, ওয়েব সিরিজে তো এখন এগুলো ওপেনলি দেখানো হয়, তখন আমি দেখেছিলাম যে সাবস্টেন্সটা ওটা বলে একটা বস্তু আছে পৃথিবীতে, মানে এটা আছে আমাদের মধ্যে, তো আমি জানতাম না ওটা কিভাবে করে বা কোথা থেকে এটা পাওয়া যায়, এটা তো মানে সহজলভ্য নয়,
0: ঠিক খোলা বাজারে তো পাওয়া যায় না,
1: মানে খোলা বাজারে আপনি পাবেন না। তো আমি এক জায়গায় গিয়ে আমি করতাম নেশা, আমি সেখানে ভোরবেলা গিয়ে একদিন গেছি নেশা করতে, আমার ভালো লাগতো একা একা বসে আমি করবো নেশাটা। তো আমি গেছি সেখানে, সে মানে কয়েকজন ওটা ইউজ করছে, তো আমি দেখে বুঝতে পারিনি তারা ওটা ইউজ করছে। এবার যেহেতু আমাদের এলাকাতে ছিল, তারা অন্য পাড়ার থেকে এসে মানে একটা জঙ্গল মতো ছিল, তারা সেখানে বসে নেশা করছিল, তো আমিও তাদের গিয়ে জিজ্ঞেস করি কি এটা, তো তখন তারা আমাকে বলে। এবার আমার যে মানে ভেতরে একটা কৌতূহল যে এটা আমি শুনেছিলাম, আমি জানি এটা হয় কিছু একটা, তাহলে এটা আমিও একবার দেখি না ব্যবহার করে, এটা মানে কেমন হয় জিনিসটা, কি নেশা হয়, কি আলাদা সেটাতে। তারা আমাকে কিন্তু না করেছিল যে ভাই এটাগুলো করিস না, আমরা ছাড়তে পারছি না। বললাম না না, এরকম কোনো ব্যাপার না, আমি এরকম মানে কত করলাম আবার আবার করে ছেড়ে দিলাম, মানে যেটা হয় আর কি, আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং প্রসেস আমাকে বলছে কোনো ব্যাপার না। তাই প্রথম দিন করলাম, করার পরে আমার বেশ ভালো লাগলো, মানে একটা সাবস্টেন্স থেকে অন্য সাবস্টেন্স, মানে যখন আমি যাচ্ছি তখন কিন্তু মানে আমাকে সেটা আরেকটুখানি বেশি আনন্দ দেবে,
0: ঠিক
1: মানে একটা অন্যরকম, মানে আপনি মানে
0: ঠিক
1: বলে ফিলিংসটা মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: এক্সপ্রেস করা যাবে না, তো আমার খুব ভালো লাগলো আর কি।
0: হুম
1: তখন থেকে আমি মানে ওদের সাথে কন্ট্যাক্ট বানানো শুরু করলাম, বা আতে
0: হুম
1: বাড়তে আস্তে আস্তে ওদের সাথে খেতে খেতে আমিও মানে ওদের সাথে গিয়ে জায়গাটার খোঁজ
0: পরিচিতিটা
1: নিলাম,
0: হয়ে গেল। হ্যাঁ
1: পরিচিতটা হয়ে গেল।
0: সেটা তখন মোটামুটি
1: স্কুল জীবন চলছে আর কি,
0: আচ্ছা
1: আমি তখন এইচএস পাস করিনি।
0: আচ্ছা বেশ, তখন তুমি বুঝতে পারছিলে যে একটা কিছু পরিবর্তন হচ্ছে, মানে
1: হ্যাঁ
0: অন্য
1: পরিবর্তন
0: নেশার থেকে এইটাতে যে
1: হচ্ছে
0: একটা,
1: হচ্ছে হচ্ছে,
0: হ্যাঁ
1: কারণ অন্য নেশাতে আমি ওই নেশাগুলো করেও সমাজের আরো যে অ্যাক্টিভিটি আছে বা
0: ঠিক
1: আমার
0: ঠিক
1: ফ্যামিলির কিছু কাজকর্ম বা আমার ফ্যামিলি প্রতি যে মানে দায়িত্ববোধটা,
0: হুম
1: তখন আমার সোচ্চার ছিল কোন একটা জায়গার থেকে, কিন্তু জবে থেকে আমার জীবনে এই নেশাটা আসলো, আমার সকালে ঘুম থেকে উঠে আমার একটাই ডেস্টিনি বা লক্ষ্য যে এই টাকাটা আজকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য আমাকে যা করতে হয়
0: হুম
1: আমি করব। সবকিছুই করে নিয়েছি প্রায়, যেসব খারাপ কাজ হয় আর কি, মানে বাড়ির থেকে টাকা চুরি, মার, কোনো সোনার গয়না নিয়ে সেটাকে বন্ধক দিয়ে দেওয়া বা বেচে দেওয়া, সাইকেল বিক্রি করে দেওয়া,
0: হুম
1: ঠিক আছে, মানে এইসব কাজকর্মগুলো আমি সবকটা করতে বাধ্য হয়েছি, মানে সেই সময়টা এরকমই হয়ে গেছিল না,
0: হুম
1: মানে
0: হুম
1: আমি করে ফেলতাম।
0: মানে এটাই বোধহয় নেশার সবচেয়ে ভয়ঙ্কর দিক, যে
1: হ্যাঁ
0: ভালো মন্দের তফাত করার
1: মানে
0: বোধটা
1: কোনো মানে
0: থাকে
1: কোনো
0: না।
1: জ্ঞান থাকে, মানে তখন আমার একটাই উদ্দেশ্য আমাকে খেতে হবে, ব্যাস ওইটাই। এবার ওটার জন্য পারিপার্শ্বিক আমাকে বাদ দিয়ে কাজগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, কারণ প্রতিদিন 1,500 টাকা মানে মিনিমাম
0: হুম
1: আমার লাগবেই 1 বছরের পর থেকে। তখন মানে একটা এমন হয়ে গেছিল, অল্প খেলে মানে আমার হতো না কিছু,
0: হুম
1: মানে আমার
0: হুম
1: গায়ে এখনো মনে আছে আমার ব্যথা করতো, মানে মনে হচ্ছে মানে কি বল, গায়ের ভেতরে পিঁপড়ে কামড়াচ্ছে,
0: হুম
1: মানে গায়ের চামড়ার ওপর না, চামড়ার
0: ভেতরে
1: ভেতরে
0: হুম
1: ভেতরে পিঁপড়ে কামড়াচ্ছে, মানে মনে হচ্ছে পায়ের উপর দিয়ে কিছু মানে বেরিয়ে
0: হুম
1: যাচ্ছে এরকম, মানে এত শরীরে কষ্ট হতো
0: হুম
1: আমায় করতে হতো।
0: ঠিক
1: আমি একটা সময় মানে করতাম হচ্ছে আনন্দের জন্য, যে একটু
0: হুম
1: আনন্দ করব
0: হুম
1: আজকে একটা অকেশন এনজয় করব, আমি শেষ দিকে আর এনজয়টা করতে পারতাম
0: বাধ্য
1: না।
0: হয়ে একটা
1: হ্যাঁ
0: বাধ্যবাধকতা চলে
1: একটা
0: এসেছিল।
1: বাধ্যবাধকতা চলে এসেছে।
0: এবার যখন তুমি এই একটা এক্সট্রিম পর্যায়ে আছো, তখন বাড়ির লোকেরা মানে প্রতিক্রিয়া তাদের কেমন হয়েছিল?
1: প্রতিক্রিয়া বলতে মানে প্রথমবারের জন্য তো মানে আমার বাবা একটা মানে যেটা ইউজ করতো মানে সেটাকে পাননি বলা হয় আর কি,
0: হুম হুম
1: তো ওটা আমার ব্যাগ থেকে পায়, আমাকে জিজ্ঞেস করে মানে যে কি এটা ব্যাপার, কারণ আমাদের বাবা মারা তো এইসব জিনিস নিয়ে
0: হুম
1: তাদের সেরকম ভাবে কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার বাবা সন্দেহ করেছিল এটা অন্য কিছু হবে হয়তো, তার সন্দেহ হয়েছিল, বাট
0: হুম
1: আমি বলেছিলাম না এটা সেরকম কিছু নয়, তুমি ছেড়ে দাও এখন এসব। তো তারপরে যেটা হয় আর কি, কোনো জিনিসই চাপা থাকে না,
0: হুম
1: তো তারপরে একদিন মানে আমাকে ধরে নিলো হাতে নাতে, আমি খাচ্ছিলাম রাত্রেবেলা ঘরে বসে, মানে দরজাটা লক করেছিলাম, ছিটকানিটা মানে এতটাই মানে বেয়ারাতে ছিলাম, মানে এতটাই আমার শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল, আমি কোথাও একটা গেছিলাম সেদিনকে, তো ফিরে আমি মানে জামা প্যান্ট খুলিনি, আমি ওইভাবেই মানে আমার ঘরে ছিটকানিটা মেরেছি, ছিটকানিটা মানে ফলস হয়ে গেছে, তো এরকম মা দরজাটা খুলেছে, আমি হাতে নাতে সেদিনকে আমি ধরা পড়ে গেছি। তো তারপরে মানে যেটা হয় আর কি, বাড়িতে আমার একটা কান্নাকাটি বা একটা, আমি বললাম কোনো ব্যাপার আমি ছেড়ে দেবো, আমি 800 লোক আমি ছেড়ে দেবো, তো তারা ভেবেছিল তো ঠিক আছে ছেড়ে দেবে, হয়তো ভুলটা বুঝতে পারবে, কিন্তু সেরকম ভাবে আমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি আর কি।
0: সেই অবস্থায় তুমি এমনি স্কুলে পড়াশোনা করছো, তখন উচ্চ মাধ্যমিক দিলে আস্তে
1: হ্যাঁ
0: আস্তে,
1: হ্যাঁ
0: উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে কি পড়াশোনা করেছিলে?
1: আমি ডিপ্লোমা করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আমি মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম,
0: হুম
1: তারপর যখন কলেজে আসলাম মানে কলেজেও একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার, বাট কলেজে এই নেশাটা সেরকম ভাবে হতো না, মানে
0: হুম
1: সেরকম ভাবে মানে প্রচলন ছিল না, এই জিনিসটা অতটা এক্সট্রিম পর্যায়ে মানে আমি আমার কলেজ লাইফে আমি দেখিনি, কলেজে এই জিনিসটাকে আমি সেরকম ভাবে মানে প্রকাশ করিনি। অবশ্যই আমি মানে ফার্স্ট ইয়ারের পরে মানে কলেজে কম যেতাম, আমার এরকম মানে সেমিস্টারে আমার মানে অ্যাটেন্ডেন্স 10%,
0: আচ্ছা
1: 12%, 15%, বাড়ির থেকে কলেজের নাম করে বেরোতাম,
0: হুম
1: তো মানে কোনো একটা জঙ্গলে বা মানে কোনো একটা
0: হুম
1: মানে ইসেতে গিয়ে সেখানে আমি বসে নেশা করছি, এরকম
0: আচ্ছা,
1: একটা ব্যাপার।
0: এইটা মোটামুটি কত বছর চলেছিল এই পর্যায়টা?
1: আমার মোটামুটি ইউজিং হচ্ছে প্রায় 6 বছর,
0: টানা ছ
1: একদম
0: বছর
1: টানা ছ
0: মোটামুটি।
1: বছর তার মাঝে হয়তো 1-2 মাস আমার একবার মানে একটু মানে শরীর খারাপ হয়েছিল, সেই কারণে 1-2 মাস বন্ধ ছিল।
0: এই সময়টায় তোমার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে কেউ বিষয়টা, সেটা বন্ধু হতে পারেন বা শিক্ষক স্থানীয় কেউ হতে পারেন, পাড়ার কেউ হতে পারেন বা বাড়িতে, কেউ বুঝিয়েছিল যে এটা কতটা ক্ষতিকর হতে পারে বা কতটা ভয়ঙ্কর হতে পারে?
1: হ্যাঁ আমার নিজের বাবা মা বুঝিয়েছিল, আমার নিজের কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা আমার খুব কাছে, যারা ভালো চায়
0: হুম
1: তারা বুঝিয়েছিল, এবং আমার যে বন্ধু বান্ধব সেই সময় ছিল যারা ভালো চাইতো, তারাও নেশা করতো অকেশনালি কোনো একটা দিন, বাট এই নেশাটা করতো না,
0: হুম
1: তারা আমাকে কোনো লাভ হয়নি, কারণ সেই সময়টা মানে আমার মাথার চিন্তা ভাবনা এবং আমার দৃষ্টিভঙ্গি একটা এরকম জায়গায় চলে গেছিল, আমার তখন কে কি বলছে বা কে আমাকে দেখে আমি বুঝতে পারতাম, যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি পাড়ার লোকরা আমাকে জাজ করছে,
0: হুম
1: তারা সব বুঝতে পারছে, আমি মাথায় হয়তো কেউ কিছু বুঝতে পারছে না, আমি মনে হতো না না আমাকে দেখে কি করে বুঝবে, আমার মুখ থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না
0: হুম
1: বা আমি তো কোথাও মানে পড়ছি না, তো আমি তো সুন্দর রাস্তায় হেঁটে যাচ্ছি, কিন্তু
0: হুম
1: আমার চোখে মুখের মধ্যে সে ছাপটা রয়েছে যে আমি কোনো একটা কোনো খারাপ নেশা করছি।

0: তো আমাকে অনেকেই বুঝিয়েছিল, আবার সেভাবে কোনো কাজ হয়নি, মানে আমি চেষ্টা করিনি বোঝার। সেই সময় মাথার পরিস্থিতি একটা এমন জায়গায় চলে গেছিল, তখন আমার মানে কেউ কিছু বললে আমার ভালো লাগতো না, আমাকে যে বলতো আমি তার থেকে সরে আসতাম। আমি মনে হচ্ছে বেশি বলছে, ও বুঝতে পারছে না আমার সমস্যাটা কোথায়।
1: এবং অনেক ক্ষেত্রে এটা হয় যে সেটা নেশার টাকা জোগাড় করার জন্য হোক বা নেশাগ্রস্ত অবস্থায় সেই বিচার বোধটা না থাকার জন্য হোক, অপরাধের মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। তুমি বললে কিছু ঘটনা যে টাকা জোগাড় করার জন্য বাড়ি থেকে করা বা, তো সেটা আরো বড় ভাবে কোনোভাবে তোমাকে আঘাত করতে পারে, সেরকম কোনো ভাবনা এসেছিল?
0: মাথা এবং শরীর আমার মধ্যে এত কষ্ট হচ্ছে, মানে মানসিক এবং শারীরিক যন্ত্রণা একসাথে, তখন আমার কাছে একটাই, আমি কতক্ষণে জিনিসটা নেব বা টাকা বা সেটা কোনো জিনিস হয় সেটাকে নিয়ে বিক্রি করব, এবং যেই টাকাই পাই, আমি এরকম হয়েছে, আমি সোনার জিনিস যেটা দাম হয়তো 30-40 হাজার টাকা, আমি সেটা খুবই কম দামে বিক্রি করে দিয়ে চলে
1: আচ্ছা,
0: এসেছি। কালকেরটা কি হবে সেইটা নিয়ে ভাবতাম না কখনো, মানে আমার কাছে হয়তো অনেক টাকা কোনো একটা জায়গার থেকে পেয়েছি বা কোনো জায়গার থেকে আমি কিছু করে টাকাটা আমার কাছে এসছে, আমি হয়তো একটা চিন্তা ভাবনা করে একটা কোয়ান্টিটি নিয়েছি, আমি এই কদিন খাবো, বাট ওটা আমার এক দুদিন বেশি থাকতো না, মানে যখন যতক্ষণ আমার কাছে রয়েছে আমি ঠিক আছে আমি কালকে আবার জোগাড় হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কোনো আত্মীয় বাড়িতে গেলে তারা টাকার জিনিসগুলোকে তারা সরিয়ে রাখতো আমার
1: সরিয়ে
0: থেকে,
1: রাখতে হয়।
0: বা আমার বাড়িতে কোনো আত্মীয় আসলো তাদের মানি ব্যাগটা বা কোনো জিনিস সেটাকে তারা সরিয়ে রাখতো, মানে কি বলবো, মানে আমি অটোমেটিক্যালি করে ফেলতাম, আমার না হয়ে যেত অটোমেটিক, আমার মানে চোখের সামনে টাকা দেখলে মনে হতো যে এই টাকাটাতে এতটা খাওয়া যাবে, মানে এতটা আমি আনন্দ করতে পারবো, আমি করে ফেলতাম, ভাবতাম না যে এটা আমি আমার বাড়ির থেকেই করছি বা অন্য লোকের আত্মীয় করছি, এটা যদি সে জানতে পারে আমার তো মান সম্মান যাবে, সাথে সাথে আমার বাড়িরও মান সম্মান যায়, বাড়ির লোককেও তারা দুটো কথা হয়তো আমার জন্য শুনে নিতে পারে, তারা যেখানে কিছু করছে না তারপরে তারা কথা কেন শুনবে। এই যে চিন্তা ভাবনা গুলো, এখন যেরকম কোনো কিছু করার আগে 10 বার ভাবি যে এই রাস্তাটা ক্রস করো, রাস্তাটা ক্রস করলে কি হতে পারে সেটাকে ভেবে নিই, তারপর আমি সেই ডিসিশনটা নিয়ে যেটা আমি করবো কিনা, সেটা আমার একটাই উদ্দেশ্য যে এত বেশি পরিমাণে আমি করতে পারবো নেশাটা আমার তত ভালো না। আমি চাইতাম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নেশা, রাত্রেবেলা যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমো ততক্ষণ পর্যন্ত আমার নেশা।
1: মোটামুটি একটানা 6 বছর এরকম চললো, তারপর সেটা কি তুমি নিজেই সিদ্ধান্ত নিলে যে না এবার ফিরতে হবে, মানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না?
0: হ্যাঁ, মানে এই 6 বছর ইউজিং এর মধ্যে শেষ 3 বছরটা পুরো একা হয়ে গেছিলাম, মানে সেই সময়টা আমার আর কাউকে ভালো লাগতো না, না বাড়ি কোনো লোকজন, মা বাবা, আমার কোথাও যেতেও ইচ্ছা করতো না, মানে বাড়ির কোনো যদি প্রোগ্রাম হতো আমার বাড়ির লোক একা চলে যেত, কারণ আমি সেখানে গেলেও এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম না, আমি মানে বেশিরভাগ সময়টা থাকতাম হচ্ছে একা একা, আমি আর আমার নেশা, মানে যদি বাড়ির লোক বলতো আমরা কাল বা পরশু আমরা এখানে যাচ্ছি আমি খুশি হতাম খুব, যে আমার মানে বেশ বাড়িটা ফাঁকা, অন্য সঙ্গে মানে বাড়িতে বাবা মা থাকলে আমি সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছি, বাথরুমে গিয়ে আমি 1 ঘন্টা বাথরুম দরজা বন্ধ করে ওখানে নেশা করছি, তো তারা আমাকে নক করতো, আমার সেটা না মানে বিরক্তি ফিল হতো যে আমাকে কেন সমস্যা করছে। শেষ দিন আমি পুরো দুনিয়ার থেকে আলাদা হয়ে গেছিলাম, আমি মানে বাড়ির থেকে বেরোতাম জিনিসটা আনার জন্য, ব্যাস ওইটুখানি, ঠিক আছে। মানে এরকম আমার কয়েকটা পুজোও গেছে যে আমি মানে কোথাও ঘুরতে যাইনি, আমি সকালে বেলা বেরিয়েছি, আমি আমার জিনিসটা কালেক্ট করেছি, আমি বাড়িতে চলে এসেছি, আমি সারাদিন বাড়িতে।
1: এই সিদ্ধান্তটা
0: সিদ্ধান্তটা হচ্ছে এরকমই, হতে হতে একটা দিন সন্ধ্যাবেলা আমি বাড়িতে খুব তুখার ঝামেলা করি, মানে বাড়ি থেকে আমাকে টাকা দেবে না, তারা দিয়ে এসছে এতগুলো বছর, বা আমি তো এর মাঝখানে কিছু জায়গায় কাজও করেছিলাম, তো কোন রকম ভাবে হয়েছে, এবং শেষ 2 বছর মানে যখন লকডাউনটা পড়লো আর কি, তখন কাজটা আর বন্ধ হয়ে যায়, আমি একটা মানে পার্লারে কাজ করতাম, তো সেখানে কাজটা বন্ধ হয়ে যায়, আমি পুরো বাড়িতে যখন বসে যাই কোনো সোর্স অফ ইনকাম নেই, বাট আমি নেশা করে যাচ্ছি ডেলি 1-1.5 হাজার টাকা নেশা করে যাচ্ছে, তো একটা সময় তারাও মানে আর পারছে না দিতে, মানে এতটা তারা কোত্থেকে যোগান দেবে, তো মারাত্মক ঝামেলা হয় বাড়িতে আমার সাথে আমার মায়ের, মানে একটা মানে খুব বাজে পরিস্থিতি বাড়িতে তৈরি হয়ে যায়, মানে সেটা প্রতিদিনই হতো, মানে যে শুধু সেদিনই হয়েছিল, বাট সেদিনকে জিনিসটা হয়তো হওয়ার ছিল, হওয়ার পরে আমি আমার জিনিসটা আনতে এবং চলে আসি বাড়িতে, এবং আমি দেখছি আমি একটা ঘরে বসে আছি, আমি একটা ঘরে বসে আমি করছি না আমার নেশাটা, এবং আমার মা ওই ঘরে বসে কাঁদছে, এবং সেটা শুনতে পাচ্ছি, এবং সেটা শুনে আমি যতক্ষণ না আমি আমার নেশাটা করেছি আমার মধ্যে কোনো ফিলিংস ছিল না, কাঁদছে কাঁদুক কোনো ব্যাপার না, আমাকে আমার নেশাটা করতে হবে, বাট আমি যখন ওটা খেয়ে নিলাম, আমার যখন নেশা হয়ে গেল, তখন আমার মানে চোখ থেকে অঝরে জল বেরোচ্ছে, মানে আমি নিজেকে প্রশ্ন করছি আমি কি করছি। এর আগেও আমার যখন যখন আমি রাত্রেবেলা ঘুমোতাম, মানে পুরো আমার হয়ে গেছে নেশা, আমি একদম পুরো নেশায় মত্ত, মানে নিজেকে প্রশ্ন করতাম যে আমি কি করছি, কালকের থেকে আর করবো না, কিন্তু ওই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যে শারীরিক যারা যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাকে করতে বাধ্য করতো, মানে আমি শেষের দিকে আমি মানে প্রথম দিকে একটা আনন্দে বা শান্তিতে নেশাটা আমি করছিলাম, আমি শেষ দিকে আমি করতে পারতাম না, মানে কষ্টে নেশা করতাম, মানে আমার আর পারছি না, মানে একটা দেয়ালে পিঠ হয়ে গেছে। তো সেই সময় তার কিছুদিনের মধ্যে মানে একটা চলে না যে আমি কি এটা বাড়িতে বলবো যে আমি পারছি না, আমাকে একটা বার সময় সাহায্য করো, কিভাবে বলবো, তখন

0: মনের মধ্যে এত মানে প্যাচ হয়ে গেছে না, অতগুলো বছরে মানে আমি নিজের বাবা মাকে একটা কথা খোলাখুলি বলবো,
1: স্বতঃস্ফূর্তভাবে বলবে,
0: সেই যে মানে একটা মানে কনফিডেন্সটা আমার মধ্যে নেই।
1: কিন্তু অবশেষে সেই সাহসটা সঞ্চয়
0: হ্যাঁ,
1: করে
0: সেই
1: তুমি
0: সাহসটা
1: বললে।
0: না কিছু করার ছিল না আমার।
1: আমরা শুনছিলাম প্রীতমের কথা, প্রীতম কুণ্ডু, নেশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। আজ প্রীতমের সঙ্গে কথা এই অবধি, আমরা পরবর্তী পর্বে শুনবো প্রীতমের আলোয় ফেরার গল্প। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। প্রীতমের সঙ্গে ছিলাম আমি, দেবর্ষি ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: ঘুরে দাঁড়ানোর গল্প শেষ হলো, এখন যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই যুববাণীর শিল্পী অন্তরা দাসের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

যুব মনে গানে গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আজ শরৎ, শিল্পী সায়ম পাজা, রাগ তরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন শরদ, শিল্পী সায়ম পাঁজা, রাগ তোড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রিম্পা শিবা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মনের মতো গান, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী।

সময়ের বুক চিরে বয়ে চলা এক অদৃশ্য নদী যেন ছন্দ। আর সেই নদীকে যখন আঙুলের ডগায় স্পর্শ করা হয়, তখন শব্দের আধারে জ্বলে ওঠে এক ঝংকার, তবলার বোল। ধা ধিন ধিন ধা, শুধু কয়েকটি ধ্বনি নয়, এ যেন মাটির হৃৎস্পন্দন। ডায়ার চাটিতে সুরের যে চঞ্চল ফড়িং ডানা মেলে, বায়ার গহীনে তারই উত্তরে বেজে ওঠে এক শান্ত অতল গাম্ভীর্য। এই চঞ্চলতা আর স্থিরতার যুগলবন্দিতেই তো বাঁধা পড়ে আমাদের প্রাণের তাল।

কখনো ঝড়ের মতো ছুটে আসা দ্রুত লয়, কখনো বা আলতো ছোঁয়ায় ধীর বিলম্বিত লয়। তবলার প্রতিটি বাণীতে লুকিয়ে থাকে হাজার না বলা আবেগের উপাখ্যান। সেখানে কথা ফুরিয়ে যায়, শুরু হয় আঙ্গিকের অমোঘ পদধ্বনি। আজকের এই নিবিড় লগ্নে আমরা হারিয়ে যাব অক্ষরবিহীন সেই সুরের রূপকথায়, যেখানে হাত কথা বলে আর হৃদয় তা নিঃশব্দে অনুবাদ করে যায়। সুর আর তালের এই সুরম্য আড্ডায় আপনাদের জানাই আন্তরিক সাদর।

সুর যেখানে পথ খুঁজে তবলা তাকে বেঁধে দেয় ছন্দের বাঁধনে। ভারতীয় মার্গ সঙ্গীতের নিখুঁত তাল পরিমাপ থেকে শুরু করে মেঠো সুরের উত্তম লোকগান, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টির আবহ থেকে সিনেমার নানা রঙের সুর সৃষ্টি। গানের শরীর যদি হয় সুর, তবে তার হৃৎস্পন্দন অবশ্যই তবলা। খেয়াল ধ্রুপদের গম্ভীর মেজাজ হোক বা মাটির টানে বাঁধা লোকগীতি, রবি ঠাকুর আর নজরুলের অনুভূতির প্রকাশ হোক কিংবা আজকের আধুনিক ও সিনেমার গান, তবলার তালের জাদু ছাড়া সঙ্গীতের ক্যানভাস যেন অসম্পূর্ণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বাদ্যযন্ত্রটির আত্মপ্রকাশ ঠিক কিভাবে ঘটেছিল, কেমন ছিল তার শুরুর গল্প? সেই কথায় যাওয়ার আগে আসুন সুরের আবেশে মনকে ভাসিয়ে একখানি গান শুনে নেওয়া যাক।

তবলার উৎপত্তি নিয়ে নানান মতবাদ প্রচলিত থাকলেও সর্বাধিক প্রচলিত কথা অনুযায়ী তবলার জন্ম অষ্টাদশ শতাব্দীতে। আমির খসরু নামের এক শিল্পী পাখোয়াজকে ভেঙে দুটি আলাদা অংশে বিভক্ত করে এই যন্ত্রের সৃষ্টি করেন। যদিও এর কিছু আগেকার ভাস্কর্য ও চিত্রেও তবলা বাদ্যযন্ত্রের দেখা পাওয়া যায়। তবলা মূলত পাখোয়াজের একটি সহজ সংস্করণ, যা খেয়াল বা ঠুমরির মতো হালকা ধ্রুপদী কানে সঙ্গত দেওয়ার জন্য তৈরি হয়েছিল। তালবাদ্যকে নিয়ে শুনব আরো অনেক কথা, তার আগে চলুন শুনে নিই আরো একখানি গান।

মনের মতো গান অনুষ্ঠানে আজ আপনারা শুনছেন সেসব গান, যেসব গানে তবলার বোল চালের লহরি আমাদের কানে ঢেউ তুলেছে। এবারে চলুন যন্ত্রটিকে আরো কাছ থেকে চিনে নেওয়া যাক। এর দুটি অংশ, ডান তবলা এবং বাঁ তবলা। কিন্তু এগুলোর কাজ কি? তবলা দুটি অংশে গঠিত, ডাহিনা ডান তবলা এবং বায়া বাম তবলা। ডাহিনার উপরের অংশটি পাতলা চামড়া দিয়ে ঢাকা থাকে এবং মাঝখানে একটি কালো অংশ থাকে যাকে বলা হয় সাহি বা কালি। এই কালি তবলার নির্দিষ্ট সুর বা টোন তৈরি করে। আর বায়া, এটি অপেক্ষাকৃত বড় এবং ভারী, যার কাজ হল বাস বা গভীর ধ্বনি তৈরি করা। এই দুটি অংশের সমন্বয়ে তবলার সম্পূর্ণ ধ্বনি তৈরি হয়। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা তবলাকে আরও কাছ থেকে যদি দেখি তবে কেমন দেখব? তবলা বাজানোর নিজস্ব কিছু নিয়ম আছে যাকে বলা হয় বোল, আর এই বোলগুলো এক হয়ে তৈরি হয় তাল। অনুষ্ঠান জুড়ে তো শুনবই তবলার সঙ্গে জড়িত আরো অনেক কথা, কিন্তু তার আগে শুনে নেব মান্নাদের কণ্ঠে দুই পুরুষ ছায়াছবি থেকে এই গানটি।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তালবাদ্যের কথা উঠলেই যে বাদ্যযন্ত্রটির ছবি আমাদের চোখে ভেসে ওঠে তা হলো তবলা। গম্ভীর অথচ মিষ্টি ধ্বনি এবং ছন্দের অসাধারণ বৈচিত্র্য মন্ত্রমুগ্ধ করে। কেবল শাস্ত্রীয় সঙ্গীত নয়, লঘু সঙ্গীত, চলচ্চিত্র এবং বিশ্ব সঙ্গীতের মঞ্চেও তবলার উপস্থিতি অপরিহার্য। এবারে রইল এমন একটি গান, যে গানটি শুনলেই স্বর্ণযুগের বাংলা গানে তবলার সঙ্গে যে অপূর্ব মেলবন্ধন তা সরাসরি দৃশ্যমান। দেয়ানেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বাংলা আধুনিক গান এবং চলচ্চিত্রের গানে তবলার ভূমিকা সবচেয়ে বর্ণময়। বিশ শতকের মাঝামাঝি সময় থেকে স্টুডিও রেকর্ডিংয়ের স্বর্ণযুগে তবলার এক নতুন রূপ দেখা যায়। শচীন দেব বর্মন, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, মান্নাদের মতো সুরকারদের গানে তবলা কেবল তালবাদ্য ছিল না, ছিল সুরের এক প্রধান সহযোগী। এই সময়ে রাধাকান্ত নন্দীর মতো শিল্পীরা স্টুডিওতে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করেন। সুরকার, গীতিকার বা গায়ক সকলের নামই আমরা একটি সফল কম্পোজিশনে শুনে থাকি, কিন্তু তবলা বাদকদের কথা সে কিন্তু তেমন একটা শুনি না, তাই না? বলবো স্বর্ণযুগের সেই তবলা বাদকের কথা, যার বাংলা গানের প্রতি অবদান কিন্তু ভোলার মতো নয়। তার আগে এবার শুনে নেব পরপর দুখানি গান। প্রথম গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং দ্বিতীয় গানটি শুনবেন শিপ্রা বসুর কণ্ঠে।

কিছুক্ষণ আগেই বলেছিলাম বলবো এক তবলা শিল্পীর কথা, নাম তাঁর রাধাকান্ত নন্দী, সুরের ছন্দের জাদুকর, যিনি বাংলা আধুনিক ও চলচ্চিত্রে গানে এক প্রবাদ প্রতিম তবলা শিল্পী। তিনি কেবল তবলাতেই দক্ষ ছিলেন না, পাখোয়াজ সহ অন্যান্য যন্ত্রবাদনেও ছিলেন সমান পারদর্শী। তাঁর একখানি বিখ্যাত উক্তি ছিল, কি জানেন, তবলা আমায় বাজায় তাই তো আমি বাজি, তবলাকে মোর দুঃখ দিয়ে বাজাতে নই রাজি। তিনি দেখিয়েছিলেন কেবল গতানুগতিক তাল অনুসরণ নয়, বরং গানের মূল ভাব এবং আবেগের সঙ্গে মিশে গিয়ে নতুন নতুন বোল ও প্যাটার্ন তৈরি করা। ওনাকে নিয়ে শুনব আরো কিছু কথা, কিন্তু তার আগে শুনে নেব একখানি সুপার ডুপার হিট গান সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে।

এই যে গানটি শুনলেন, এই গানটির কিন্তু রয়েছে মজার একখানি ঘটনা। জানা যায়, শিল্পী রাধাকান্ত নন্দীর সঙ্গে কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্নাদের এক গভীর শৈল্পিক সম্পর্ক ছিল। মান্না দে তাকে ন্যাচারাল জিনিয়াস বা সুরের ছন্দের জাদুকর বলে অভিহিত করেছিলেন। রাধাকান্তের বাজানোর স্বতন্ত্র শৈলী এতটাই প্রভাবশালী ছিল যে তা গানের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। এর এক চমৎকার উদাহরণ পাওয়া যায় সন্ন্যাসী রাজা ছবির এই কাহার বানয় দাদরা বাজাও এই গানটিতে। গানের এই লাইনটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। এটি

নিছকই গানের কোনো কথা নয়। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার লিখেছিলেন, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। সে সময়ে তবলা বাজাতে নারাজ হয়ে গিয়েছিলেন শিল্পী রাধাকান্ত নন্দী, কারণ রাধাকান্ত নন্দী কখনো উল্টো পাল্টা বাজনা বাজান না, আর সেই বদলে রাধাকান্ত থেকে হলো শশীকান্ত। এবারে আবারও ফিরে যাই গানের কাছে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ।

मगर चिरे खामली क्या नो बाजा गमपा मगरे

জানা যায় শিল্পী মান্না দে বলেছিলেন যে ছেলেবেলায় যখন টেবিল বাজিয়ে গান বাজানো হতো সে সময় তবলা বাজানোর একখানি ঢং ছিল, তা যদি একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে গানই বন্ধ। আর রাধুবাবু ছিলেন সেই ঠেকা ধরার ওস্তাদ। তাহলে এটি প্রমাণিত যে এই তবলা আমাদের চিনিয়েছেন রাধাকান্ত নন্দী এবং মান্নাদের মতো শিল্পী বন্ধুদের। এবারে শুনব মান্নাদের কণ্ঠে একটি গান, যাতে তবলার তালে শুনতে পাব কাহারবা।

মনের মতো গান অনুষ্ঠানে আজ শুনছেন তবলার বোল চালির লহরি, যেই কানে ঝংকার তুলেছে। মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির সেই গানটি মনে পড়ে, যেখানে গানের কথার মধ্যে যেমন আমরা শুনতে পাই সুরে সুর বাঁধার কথা, তেমনি এই গানে অন্যান্য বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে তবলার বোলও মিলেমিশে একাকার। তবলার বিশেষ প্রয়োগ যদি আমাদের বুঝতে হয় তাহলে এই গানটি কিন্তু অন্যতম। এবারে রইল মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে সেই গানটি মান্না দের কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানে আজ আপনারা শুনছেন সেসব গান, যেসব গানে তবলার বোলচালের লহরি আমাদের কানে ঢেউ তুলেছে। দু হাতেই তার ঘর, সেই হাতেই তার ভাষা। একটি হাত যেন গম্ভীর, অন্যটি চঞ্চল। এক অদ্ভুত মায়ায় ডুগি তবলা মিশে যায়, সেই ছন্দের মাঝে খুঁজে পাওয়া যায় জীবনের নানান রং। কখনো সে সুরের মধ্যে পাই ভালোবাসার উষ্ণ স্পর্শ, কখনো বা বিরহের দীর্ঘশ্বাস। এই সুর যেন এক গল্প বলে, যা আমরা কানে শুনি না, বরং অনুভব করি। প্রতিটি টিপ, প্রতিটি চাপ যেন এক একটি অক্ষর, আর সব অক্ষর মিলেমিশে তৈরি হয় তবলার বোল। যখন আঙুলের ছোঁয়ায় সৃষ্টি হয় এক নতুন তাল, তখন মনে হয় এ শুধু সুর নয়, এ যেন এক কবিতা, এক শিল্প, যা প্রতিটি মুহূর্তে নতুন রূপে প্রকাশিত হয়। সেই শিল্পে মিশে থাকে রাগ রাগিনী, আর প্রতিটি সুরের সঙ্গে মিশে থাকে আবেগ।

সুর, ছন্দ আর তবলার বোলের এই আবেশ পেরিয়ে আজ আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আজকের মনের মতো গান এই অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমরা তবলার সুরের যে বিস্তার শুনলাম তা সত্যি মনোমুগ্ধকর। বাংলা গানে তবলার উপস্থিতি গানকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। আজকের এই আয়োজনে আমরা অনুধাবন করলাম বাংলা গানে তবলার অতুলনীয় জনপ্রিয়তা এবং এর বহুমুখী ব্যবহারের কথা। তবলার নাকে ধিনধান কিংবা ঝড়ের বেগে ছুটে চলা বিভিন্ন তালের বোল আমাদের মনের গহীনে এক সুপ্ত আনন্দের জন্ম দেয়। গান যতই আধুনিক হোক না কেন, তবলার এই সার্বজনীন আবেদনই প্রমাণ করে যে বাংলা গানের স্বর্ণযুগ থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ তবলার জনপ্রিয়তা আজও সমানভাবে অমলিন ও অপ্রতিরোধ্য। দেখতে দেখতে সময় এসে পৌঁছেছে অনুষ্ঠানের শেষ লগ্নে, আর এই লগ্নেই শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ গানটি মান্না দের কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আজ শুনলেন সেসব কালজয়ী গান যে গানগুলোর সৌন্দর্যতা দ্বিগুণ হয়েছে এক অনবদ্য সৃষ্টি তবলার সঙ্গতে। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। নমস্কার।

এতক্ষণ শুনলেন মনের মতো গান অনুষ্ঠান, উপস্থাপনে আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন আধুনিক গান শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায় এবং পরে শুনবেন লোকসঙ্গীত শিল্পী সুরভি চক্রবর্তী। প্রথমে শুনবেন আধুনিক গান শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন আধুনিক গান শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায় এবং এবারে শুনবেন লোকগীতি শিল্পী সুরভি চক্রবর্তী।

রামধনু অনুষ্ঠানে দ্বিতীয় গানটি শুনলেন লোকগীতি শিল্পী সুরভী চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মহানায়কের গল্প, উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

কিছু মানুষ তাদের কাজের মধ্যে দিয়ে রেখে যান তাদের সময়ের গন্ধ, তাদের ভাবনার আলো, আর কখনো কখনো এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজতে আমরা বারবার ফিরে যাই তাদের কাছে। আজ তেমনই এক শিল্পীর কথা বলবো, এমন এক শিল্পী যার হাতে রেখা কখনো হয়ে উঠেছে হাসির ভাষা, কখনো প্রতিবাদের, কখনো বা নিস্তব্ধ প্রকৃতির সঙ্গে একান্ত কথোপকথনের। তিনি গগনেন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সাংস্কৃতিক আবহে বড় হয়ে ওঠা গগনেন্দ্রনাথ শুধু ছবি আঁকেননি, তিনি দেখেছেন তাঁর চারপাশের পৃথিবীকে খুব কাছ থেকে, মানুষকে, সমাজকে, প্রকৃতিকে, সময়কে। পাশ্চাত্য শিল্প থেকে ভারতীয় ঐতিহ্য, জাপানি শিল্প থেকে ফটোগ্রাফি, নাটকের মঞ্চসজ্জা থেকে ব্যঙ্গচিত্র, কৌতূহলী চোখে ছুঁয়ে দেখেছেন নানা শিল্প মাধ্যম। আজকের অনুষ্ঠানে সেই শিল্পীর জীবন ও শিল্পের নানা বাঁক ধরে আমরা একটু হাঁটব, জানব তাঁর ছবি আঁকার গল্প, তাঁর ব্যঙ্গের ভাষা, তাঁর কিউবিস্ট ভাবনা, তাঁর প্রকৃতি প্রেম।

গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্পজীবনকে এক সুতোয় গেঁথে দেখা সহজ নয়। তার ছবির বিপুল সম্ভার যেন ছড়িয়ে থাকা এক দীর্ঘ পথ। কোথাও পাহাড়ের নৈঃশব্দ, কোথাও পুরীর মন্দির চত্বর, কোথাও চৈতন্যের ভক্তিরস, কোথাও সমাজের অসঙ্গতির দিকে তীক্ষ্ণ ব্যঙ্গ, আবার কোথাও আলো রং রেখার জটিল বিন্যাসে আধুনিকতার নতুন ভাষা। গগনেন্দ্রনাথের শিল্পজীবন শুরু হয়েছিল তুলি হাতে নেওয়ার অনেক আগেই। ছোটবেলায় জোড়াসাঁকোর পারিবারিক রেওয়াজ মেনে পাশ্চাত্য রীতিতে ছবি আঁকার শিক্ষা নিয়েছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, সেই সময়ে তেল রঙেও কয়েকটি ছবি এঁকেছিলেন তিনি। শিল্পের প্রতি তাঁর কৌতূহল ছিল বহুমুখী। অমৃতসর, লখনৌ ও পাটনা থেকে ছবির ব্যবসায়ীরা যখন পাহাড়ি, মুঘল ও রাজস্থানী চিত্রকলার সম্ভার

নিয়ে আসতেন, গগনেন্দ্রনাথ সেখান থেকে পছন্দের ছবি সংগ্রহ করতেন। দক্ষিণের বারান্দায় বসে দেশি শিল্পীদের পাশাপাশি জাপান থেকে আসা শিল্পীদের কাজের ধরন গভীর মনোযোগে লক্ষ্য করতেন। বিদেশি শিল্প নিয়ে লেখা অসংখ্য বই সংগ্রহ করতেন তিনি, আর সেই একই পরিবেশে পাশের আরাম কেদারায় বসে কনিষ্ঠ ভ্রাতা অবনীন্দ্রনাথের শিল্পী হয়ে ওঠার পথটিও নীরবে দেখে যেতেন। মাত্র 14 বছর বয়সেই পিতৃহারা হন গগনেন্দ্রনাথ। বয়সের তুলনায় অনেক বড় দায়িত্ব, পরিবারের নানা দায়ভার ধীরে ধীরে এসে পড়ে তাঁর কাঁধে। তবু সেই দায়িত্ব তাঁর শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি আগ্রহকে থামাতে পারেননি। পাশ্চাত্য ও রাগ সঙ্গীতের শিক্ষা, নাট্যাভিনয়, সাহিত্য চর্চা সবই চলেছে পাশাপাশি। ফটোগ্রাফির প্রতিও তাঁর ছিল প্রবল আকর্ষণ। দামি ক্যামেরা কিনে ছবি তুলতেন উৎসাহের সঙ্গে। শুধু ছবি তোলাই নয়, নিজের ডার্ক রুম তৈরি করে ফিল্ম ডেভেলপ করা এবং ছবি প্রিন্ট করার কৌশলও শিখে নিয়েছিলেন অনায়াসে। নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চসজ্জা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতেন গগনেন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর দক্ষিণের বারান্দা যেন ছিল এক কর্মশালারই অনন্য কেন্দ্র। দেশ বিদেশের জ্ঞানী, শিল্পী, চিন্তক ও সংস্কৃতিবান মানুষের আনাগোনা লেগেই থাকত সেখানেতে। আনন্দ, কুমারস্বামী, ভিক্টর গোলুব্ব, রোদেনস্টাইন, কাউন্ট কাইজারলিং, ওকাকুরা, সিস্টার নিবেদিতা, এমন বহু মনীষীর সঙ্গে আলাপ আলোচনা গগনেন্দ্রনাথের শিল্পপথকে আরো আরো সমৃদ্ধ করেছিল। ইউরোপীয় শিল্প, দূরপ্রাচ্যের শিল্প এবং ভারতের প্রাচীন থেকে সমকালীন শিল্পকলার সঙ্গে তাঁর পরিচয় ছিল বিস্তৃত। কিন্তু এত কিছু দেখেও নিজে তুলি হাতে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ধীর। তবে ছবি আঁকা যে একেবারেই করতেন না তা নয়, খাতা পেন্সিল থাকত হাতের কাছে। দক্ষিণের বারান্দায় যারা আসতেন তাদের কথাবার্তা, ভঙ্গি, মুখের নানা মজার অভিব্যক্তি চোখ এড়াত না তার। নিঃশব্দে তাদের স্কেচ করে রাখতেন। আদালতে জুরি হিসেবে উপস্থিত থাকার সময়ও মানুষের বিচিত্র মুখভঙ্গি ও আচরণ তাঁর পেন্সিলের ডগায় ধরা পড়ত।

শিল্পী জীবনের প্রকৃত বাঁক আসে 1905 সাল নাগাদ। জ্যেষ্ঠ পুত্র গেহেন্দ্রনাথের মৃত্যু তাকে গভীর শোকে অন্তর্মুখী করে দেয়। অনেকে মনে করেন সেই সময়ে ক্ষেত্রনাথ শ্রীমানির কথকতা এবং শিব কীর্তনিয়ার কীর্তন গান তাঁর চিন্তা জগতে নতুন আলোড়ন তুলেছিল। সেই অন্তর্লোকের পরিবর্তন ধীরে ধীরে কালি কলম, রং ও তুলির মাধ্যমে বাইরে প্রকাশ পেতে শুরু করে। এখান থেকেই গগনেন্দ্রনাথের শিল্পী জীবনের প্রকৃত সূচনা। পুরীর সমুদ্র তীরে নিজের নকশায় তৈরি পাথার পুরী, বাড়িতে থাকার সময় ছবি আঁকার প্রবণতা অনেক বেড়ে যায়। মন্দিরে যাওয়া আসার পথে দেখা পান্ডা, পুণ্যার্থী, পুরীর মন্দির কিংবা কোণারকের নানা খণ্ডচিত্র তাঁর ছবির বিষয় হয়ে ওঠে। 1911 সালে তাঁর ব্যক্তি জীবনে ও দেশের ইতিহাস দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মায়ের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছে, অন্যদিকে দেশের রাজনৈতিক আন্দোলনের ঘটনা প্রবাহ তাঁর মনে ছাপ ফেলে গভীরভাবে। সেই সময়ে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল রবীন্দ্রনাথের জীবন স্মৃতি। পরে বই আকারে প্রকাশের সময় রবীন্দ্রনাথ গগনেন্দ্রনাথকে এর জন্য ছবি আঁকার দায়িত্ব দেন। এরপর গগনেন্দ্রনাথের ছবিসহ জীবন স্মৃতির প্রথম সংস্করণ প্রকাশিত হলে তা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে।

বাইরে থেকে গগনেন্দ্রনাথ ছিলেন স্বল্পভাষী, শান্ত, সংযত, আপাত গম্ভীর, কিন্তু সেই নীরবতার আড়ালে ছিল সমাজকে গভীরভাবে দেখা এক তীক্ষ্ণ চোখ। সামাজিক বৈষম্য ও অনাচার তাকে ব্যথিত করত। বিদেশি শাসকদের তোষামোদকারী অভিজাত সমাজের প্রতি ছিল তাঁর তীব্র বিরাগ। আবার অন্যদিকে স্বাধীনতাকামী মানুষের প্রতি সহানুভূতি এবং সব কিছুর মধ্যেই এক সূক্ষ্ম রসবোধ। কিন্তু প্রকাশ্য রোষ তাঁর স্বভাব ছিল না, তাই প্রতিবাদের জন্য বেছে নিলেন কার্টুনকে। রেখা, রং ও তুলির আঘাতে তিনি এমন এক ব্যঙ্গ ভাষা নির্মাণ করলেন যা একই সঙ্গে মজার এবং ধারালো। ১৯১৭ সালে প্রকাশিত হল বিরূপ বজ্র ও অদ্ভুত লোক, ১৯২১ সালে এলো নবহুল্লোড়। এগুলি নিছক কৌতুক চিত্র নয়, সমসাময়িক সমাজ ও ঘটনাবলীর উপর তীর্যক মন্তব্য যেমন আছে, তেমনি জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের যুগান্তকারী আবিষ্কার নিয়েও রয়েছে রসিকতা ও কৌতুকের মিশেল। বিদেশি স্যাটায়ার এবং জাপানি ও ইউরোপীয় শিল্পীদের ভাবধারার সঙ্গে পরিচিত হয়েও গগনেন্দ্রনাথ সেগুলিকে নিজের শিল্পভাষায় রূপ দিয়েছিলেন। তাই ১০০ বছর পেরিয়েও তাঁর ব্যঙ্গচিত্রের ধার আজও মসৃণ। ১৯২১ সালের কোনো এক সময়ে তিনি কিউবিজম নিয়ে পরীক্ষা শুরু করেন। ১৯২২ সালের একটি প্রদর্শনীতে তাঁর কয়েকটি কিউবিস্ট ছবি প্রদর্শিত হয়। সেই বছরই রূপম পত্রিকায় স্টেলা ক্রাম সিরিজের বিখ্যাত নিবন্ধ অ্যান ইন্ডিয়ান কিউবিস্ট প্রকাশিত হয়। আধুনিক শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথের পরিচিতি মূলত এই পর্বের ছবির কারণেই। কিউবিস্ট শিল্পীদের কাজে তাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছিল। আলো ও রঙের সাহায্যে ছবির বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়। দর্শকের চোখকে ছবির প্রধান বিষয় বা চরিত্রগুলির দিকে টেনে নিয়ে যাওয়া, এই ছিল তার অন্যতম উদ্দেশ্য। স্থাপত্যবিদ্যা, ফটোগ্রাফি ও মঞ্চসজ্জার দীর্ঘ অভিজ্ঞতা তার রং ও বিন্যাসের ব্যবহারে বিশেষ মাত্রা যোগ করেছিল। মোহনলাল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিকথায় এমন এক মজার তথ্যও পাওয়া যায়, এই সময় গগনেন্দ্রনাথ ক্যালাইডোস্কোপের মতো একটি খেলনা কিনেছিলেন। তাতে চোখ রেখে ঘণ্টার পর ঘণ্টা কাচের টুকরো ঘুরিয়ে রামধনুর মতো বিচ্ছুরিত নানা রঙের ছটা দেখতে পেতেন। সেই বর্ণ ছটাকে নিজের ছবির মধ্যে ধরার চেষ্টাও করতেন তিনি। সংসারের শোক, সমস্যা ও দায়িত্ব সারা জীবন হাসি মুখে বহন করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। অন্তরের গভীর বেদনা খুব বেশি বাইরে আসতে দেননি। কখনো কথকের পাঠ, কখনো কীর্তনিয়ার গান, কখনো পুরীর মন্দির, অন্তহীন সমুদ্র কিংবা হিমালয়ের বিশালতার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন। পাশাপাশি এঁকে গিয়েছেন প্রতিকৃতি, নিসর্গ দৃশ্য, ব্যঙ্গচিত্র, কখনো কালো সাদায়, কখনো রঙের উজ্জ্বল মালায়। স্ত্রী প্রমোদ কুমারীর অসুস্থতা তাকে গভীরভাবে বিচলিত করেছিল। কিউবিস্ট পর্বের কয়েকটি ছবিতে তাই শোক, শূন্যতা ও মৃত্যুর ছায়া যেন স্পষ্ট হয়ে ওঠে। সেই ছবিগুলিতে বারবার ফিরে আসে নারী, কখনো হাতে প্রদীপ, কখনো শিশুদের নিয়ে আনন্দে, কখনো কথোপকথনে ব্যস্ত, কখনো বা আকাশের তারার দিকে নিবদ্ধ চোখে। কত রকমের ছবি, কত রকমের ভাবনা, কত রঙের ভেতর দিয়ে তিনি হেঁটেছেন, কখনো প্রকৃতির কাছে, কখনো মানুষের কাছে, কখনো সমাজের অসঙ্গতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে, আবার কখনো নিজের অন্তর্জগতের গভীর নিরবতায়। তিনি যেমন

করেছেন, তেমনি ভালোবেসেছেন প্রকৃতিকে। যেমন নতুন শিল্পরীতির সন্ধান করেছেন, তেমনি ফিরে গিয়েছেন ভারতীয় ঐতিহ্যের কাছে। তাঁর রেখে যাওয়া রেখা, রং, আলো আঁধারি আর সেই তীক্ষ্ণ অথচ সংযত হাসি আজও আমাদের সামনে তাঁর সময়কে জীবন্ত করে তোলে। হয়তো এটাই একজন সত্যিকারের শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা। তিনি চলে যান, কিন্তু তাঁর চোখ দিয়ে দেখা পৃথিবীটি থেকে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, সমাজ বদলায়, তবু কোনো কোনো ছবি হঠাৎ আমাদের থামিয়ে দেয়। মনে হয় এই তো শত বছর আগের একজন মানুষ আজও আমাদের দিকে তাকিয়ে আছেন, আর তাঁর ছবির ভেতর দিয়ে নিঃশব্দে কিছু বলে যাচ্ছেন। গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্পভুবন তাই শেষ হয়ে যায় না কোনো শেষ ছবিতে, কোনো নির্দিষ্ট শিল্পরীতিতে, এমনকি কোনো একটি যুগের সীমানাতেও নয়। তাঁর রেখা থেকে যায়, তাঁর রং থেকে যায় তাঁর প্রশ্ন করার সাহস। সেই রেখা, সেই রং আর সেই নীরব শিল্পভাষাকে সঙ্গে নিয়েই আজকের মতো মহানায়কের গল্প অনুষ্ঠানটির পথ চলা এখানেই শেষ করছি। এতক্ষণ শুনলেন মহানায়কের গল্প, উপস্থাপনে আমি পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অর্চনা ভৌমিক।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, শিল্পী অর্চনা ভৌমিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রম্যগীতি অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। গানটির কথায় সুনীল বরণ এবং সুর করেছেন পিন্টু ভট্টাচার্য।

এবারের গানটি শুনবেন গীতিকার সমরেন্দ্র সেনগুপ্ত এবং গানটির সুরকার অলোকনাথ দে। গানটি গেয়েছেন বনশ্রী সেনগুপ্ত।

শুনছেন রম্যগীতি অনুষ্ঠান। রম্যগীতি অনুষ্ঠানে এবারের শিল্পী হৈমন্তী শুক্লা। এই গানটির কথায় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর নীতা সেন।

রম্যগীতি অনুষ্ঠানে এবারের গানটি গেয়েছেন মান্না দে এবং সুর করেছেন মান্না দে নিজে। গানটির কথায় পুলক বন্দ্যোপাধ্যায়।

রম্যগীতি অনুষ্ঠানে এবারে শুনবেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, কথায় ও সুরে অনল চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12:35 আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে চলে এসেছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। দুপুরের একটা নিজস্ব মেজাজ আছে, তাই না? সকালের ব্যস্ততা একটু হলেও কেটে গেছে, চারপাশে হয়তো রোদ একটু নরম হয়েছে, কোথাও দুপুরের রান্নার গন্ধ, কোথাও স্কুল থেকে ফেরার তাড়া, কোথাও অফিসে টিফিনের ফাঁকে একটু বিশ্রাম। আর এইসব ছোট ছোট ব্যস্ততার মাঝখানে আমরা যদি কয়েক মুহূর্তের জন্য থেমে যাই, তাহলে দেখতে পাই আমাদের চারপাশে কত গল্প ছড়িয়ে আছে। কিছু গল্প মানুষের, কিছু গল্প সময়ের, কিছু গল্প শহরের, আর কিছু গল্প এমন মানুষের যারা চলে যাওয়ার পরেও তাদের কাজের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলে যান। আজকের গল্পটাও তেমনই একজন মানুষকে নিয়ে, আর আজকের দিনটার সঙ্গে তার একটা বিশেষ সম্পর্কও আছে, কারণ আজ 17 সেপ্টেম্বর তার জন্মদিন। 1867 সালের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যাকে শুধু শিল্পী বললে তার পরিচয়টা সম্পূর্ণ হয় না। তিনি ছবি এঁকেছেন, কার্টুন এঁকেছেন, সমাজকে ব্যঙ্গ করেছেন, নাটকের সঙ্গে যুক্ত থেকেছেন, নতুন শিল্পরীতি নিয়ে পরীক্ষা করেছেন, আর সবচেয়ে বড় কথা, চারপাশের মানুষকে এমনভাবে দেখেছেন যেভাবে আমরা হয়তো প্রতিদিন দেখেও দেখি না। তিনি গগনেন্দ্রনাথ ঠাকুর। নামটা শুনলেই আমাদের মনে যে বাড়িটার কথা মনে আসে সেটা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তবে আজ কিন্তু একটা বিখ্যাত পরিবারের পরিচয় দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুরের গল্পটা শুরু করব না, বরং একটু কল্পনা করি। একটা বাড়ি, সেই বাড়িতে একসঙ্গে কত রকমের জীবন। কোথাও সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে, কোথাও গান, কোথাও নাটকের প্রস্তুতি, কোথাও ছবি আঁকা হচ্ছে, কেউ নতুন কিছু লিখছেন, কেউ নতুন কিছু ভাবছেন। আর সেই বাড়িরই কোনো এক কোণে দাঁড়িয়ে একটি ছেলে চারপাশের মানুষগুলোকে দেখছে, কে কিভাবে হাঁটছে, কে কিভাবে কথা বলছে, কার মুখের অভিব্যক্তি কেমন, কে নিজের কথায় কতটা সত্য, কে শুধু দেখানোর জন্য কিছু করছে। হয়তো তখনও কেউ জানতো না এই ছেলেটি একদিন মানুষের সেই ছোট ছোট আচরণগুলোই কাগজে ধরে ফেলবে, মানুষকে হাসাবে, আবার হাসাতে হাসাতেই ভাবিয়েও তুলবে। সেই ছেলেটি গগনেন্দ্রনাথ। আজ তার জন্মদিনে বলবো তার জীবনের গল্প। আর গল্প তো শুধু শুধু একদমই ভালো লাগে না, তাই গল্পের মাঝে মাঝে তোমাদের জন্য অবশ্যই থাকবে মন ভালো করা কিছু গান। ফিরে আসছি গানের ওপারে।

ফিরে এলাম শিল্পী শাহানা বাজপেয়ীর কণ্ঠে গানের পর। আর আজ তোমাদের বলছি শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী। গগনেন্দ্রনাথ ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। তার ছোট ভাই ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় শিল্পকলার ইতিহাসে যার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাদের চারপাশে ছিল ঠাকুরবাড়ির সেই অসাধারণ সাংস্কৃতিক পরিবেশ। কিন্তু গগনেন্দ্রনাথের জীবন ছোটবেলা থেকেই একেবারে মসৃণ ছিল না। মাত্র 14 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। একজন কিশোরের জীবনে এই ঘটনা কতটা বড় আঘাত হতে পারে সেটা আলাদা করে বলার আর প্রয়োজন রাখে না। তার উপর পরিবারের দায়িত্বও এসে পড়ে তার কাঁধে। তার প্রথাগত শিক্ষাজীবনও

এখানেই থেমে যায়। কিন্তু এখানেই গগনেন্দ্রনাথের জীবনের একটা অন্যরকম অধ্যায় শুরু হয়। স্কুলের পড়াশোনা থেমে গেলেও শেখা থামেনি। কিছু মানুষ প্রতিষ্ঠান থেকে শিক্ষা পান, আর কিছু মানুষ জীবন থেকেই শিক্ষা নেন। গগনেন্দ্রনাথ ছিলেন সেই দ্বিতীয় ধরনের মানুষ। সাহিত্য পড়েছেন, শিল্পের বই পড়েছেন, চারপাশের পৃথিবীকে দেখেছেন, নিজের আগ্রহকে অনুসরণ করেছেন। তার নিজের বাড়িতে ছিল বিশাল বইয়ের সংগ্রহ। শিল্প ও সাহিত্য নিয়ে তার আগ্রহ ছিল গভীর। আর ছবি আঁকার ক্ষেত্রে তিনি জলরঙের শিল্পী হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা নিয়েছিলেন। পরে জাপানি শিল্পরীতির সঙ্গেও তার পরিচয় হয়। অর্থাৎ তার শিল্পী হয়ে ওঠার গল্পটা কোনো একদিনে হয়নি, ধীরে ধীরে, দেখতে দেখতে, শিখতে শিখতে, পরীক্ষা করতে করতে একটা নিজস্ব পথ তৈরি হয়েছে। তিনি শুধু একই ধরনের ছবি আঁকেননি, একটা রীতিতেই আটকে থাকেননি। একটা সময়ের পরে নিজেই নিজের পুরনো কাজকে পেছনে ফেলে নতুন দিকে এগিয়েছেন। প্রথম দিকে তার ছবিতে ছিল প্রকৃতি, মানুষ, ভারতীয় জীবনের নানা দৃশ্য। জাপানি শিল্পরীতির প্রভাবও তার কাজে দেখা যায়। জাপানি শিল্পীদের ব্রাশ টেকনিক ও ওয়াশ টেকনিক তাকে আকর্ষণ করেছিল, আর এই প্রভাবকে তিনি নিজের মতো করে গ্রহণ করেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়, এরপর তার শিল্পে আসে আর এক পরিবর্তন। তিনি সমাজকে দেখতে শুরু করেন অন্য চোখে, আর তখনই তার হাতে যেন তুলির সঙ্গে সঙ্গে এসে গেল আরেকটি অস্ত্র, ব্যঙ্গ। আমরা যদি আজকের কথা ভাবি, তাহলে ব্যঙ্গ আমাদের চারপাশে কতভাবে আছে। কার্টুন আছে, মিম আছে, সোশ্যাল মিডিয়ার পোস্ট আছে। কোনো একটা ঘটনা ঘটলো, কেউ একটা ছবি বানিয়ে দিল, দু লাইনের একটা কথা লিখে দিল, সবাই হাসলো। কিন্তু সেই হাসির মধ্যে একটা প্রশ্নও থেকে গেল। গগনেন্দ্রনাথের সময় অবশ্য এই ডিজিটাল পৃথিবী ছিল না, ছিল না মোবাইল, ছিল না ইন্টারনেট, ছিল না সোশ্যাল মিডিয়া, কিন্তু মানুষ ছিল। আর মানুষের স্বভাবও ছিল, অহংকার ছিল, ছিল ভণ্ডামিও, নিজেকে বড় করে দেখানোর প্রবণতা ছিল, অন্যকে দেখে অন্ধভাবে নকল করার প্রবণতা ছিল, আর ছিল সমাজে নিজের একটা বিশেষ জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা। গগনেন্দ্রনাথ সেই মানুষগুলোকেই দেখলেন, কিন্তু তিনি তাদের নিয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন না, তিনি ছবি আঁকলেন। আর সেই ছবিতে এমন কিছু চরিত্র তৈরি করলেন যাদের দেখে মানুষ হয়তো প্রথমে হেসেছে, তারপর একটু থেমেছে। কারণ কখনো কখনো কোনো কার্টুনের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের মুখটাই দেখতে পাই। এটাই ব্যঙ্গের সবচেয়ে বড় শক্তি। আপনি যখন অন্যকে নিয়ে হাসছেন, তখন হঠাৎ বুঝতে পারেন, আরে এ তো আমার মধ্যেও আছে। গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রের সৌন্দর্য এখানেই। তার ব্যঙ্গ ছিল তীক্ষ্ণ, কিন্তু অনেক ক্ষেত্রেই তার মধ্যে ছিল হাস্যরসের একটা আবরণ।

ফিরলাম গানের পর, আর আজ তোমাদের বলছি গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী। কথা বলছিলাম তার বানানো ব্যঙ্গচিত্র নিয়ে। গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রের অন্যতম বড় বিষয় ছিল তৎকালীন বাবু সমাজ। কলকাতার সমাজ তখন বদলাচ্ছে, ইংরেজি শিক্ষা এসেছে, পশ্চিমী পোশাকের প্রভাব এসেছে, নতুন জীবনযাপন এসেছে, নতুন সামাজিক পরিচয় তৈরি হচ্ছে। এই পরিবর্তনের অনেক ভালো দিক ছিল, কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত প্রবণতাও তৈরি হয়েছিল। কেউ আধুনিক হওয়ার অর্থ বুঝেছিলেন শুধু পোশাক বদলানো, কেউ ইংরেজি বলাকেই শিক্ষার সবচেয়ে বড় প্রমাণ মনে করতেন, কেউ আবার সমাজে নিজের মর্যাদা দেখানোর জন্য নানা কৃত্রিমতা তৈরি করতেন। গগনেন্দ্রনাথ এই কৃত্রিমতাকে খুব কাছ থেকে দেখেছিলেন, আর তার ছবিতে সেই মানুষগুলো যেন জীবন্ত হয়ে উঠল। কখনো অতিরঞ্জিত মুখ, কখনো অদ্ভুত ভঙ্গি, কখনো পোশাকের মধ্যে হাস্যকর আত্মগরিমা, কখনো এমন পরিস্থিতি যেখানে চরিত্রটি নিজেই বুঝতে পারছে না যে সে কতটা হাস্যকর হয়ে উঠেছে, আর দর্শক দাঁড়িয়ে দেখছে, হাসছে। কিন্তু সেই হাসির মধ্যে একটা প্রশ্ন, আমরা কি সত্যিই বদলেছি? এই প্রশ্নটা আজও খুব অদ্ভুতভাবে প্রাসঙ্গিক। মাধ্যম বদলেছে, কিন্তু নিজেকে অন্যের চোখে বিশেষ করে তোলার ইচ্ছাটা কি বদলেছে? সম্ভবত না। এই কারণেই গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র শুধু অতীতের জিনিস হয়ে যায়নি, তার মধ্যে আজও আমরা নিজেদের সময়ের কিছু ছায়া দেখতে পাই। গগনেন্দ্রনাথের কিছু বিখ্যাত

ব্যঙ্গচিত্রের সংকলনের কথা বলতেই হয়। যেমন অদ্ভুত লোক, নামটাই কি সুন্দর। আসলে তার চোখে সমাজের কত মানুষই না অদ্ভুত, কেউ যা নয় তা হওয়ার জন্য চেষ্টা করছেন, কেউ যা বিশ্বাস করেন না সেটাই মুখে বলছেন, কেউ নিজের সুবিধার জন্য আদর্শ বদলাচ্ছেন, কেউ অন্যের চোখে ভালো থাকার জন্য নিজের আসল চেহারাটাকে লুকিয়ে রাখছেন। এই অদ্ভুত মানুষগুলোকে তিনি তার ছবির মধ্যে ধরে ফেলেছেন। এরপর আছে নবহুল্লোড়, নামটার মধ্যেই যেন একটা কোলাহল আছে। একটা সময়ের সামাজিক উত্তেজনা, নতুনত্ব, পরিবর্তন সব কিছু যেন সেখানে মিশে আছে। আর আছে বিরূপ বজ্র, সেখানেও তার ব্যঙ্গের অন্য রূপ দেখা যায়। এই কাজগুলোর মাধ্যমে তিনি বাংলা ব্যঙ্গচিত্রকে একটা নতুন মাত্রা দিয়েছিলেন। তার কাজ মডার্ন রিভিউর মতো পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল। অর্থাৎ তার আঁকা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে তা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছেছিল। এখানে একটা কথা না বললেই নয়, গগনেন্দ্রনাথ শুধু কার্টুনিস্ট নন, তাকে শুধু ব্যঙ্গচিত্রের শিল্পী হিসেবে মনে রাখলে তার শিল্পী সত্তার একটা বিশাল অংশ বাদ পড়ে যাবে। কারণ তার জীবনে একটা সময় আসে যখন তিনি আবার বদলে ফেলেন নিজের শিল্পের ভাষা। যে হাত মানুষকে নিয়ে হাসির ছবি আঁকছিল, সেই হাতই পরে এমন ছবি আঁকতে শুরু করল যেখানে বাস্তব জগতের চেহারা যেন ভেঙে যাচ্ছে, রেখা ভেঙে যাচ্ছে, আকার বদলে যাচ্ছে, আলো ছায়া নতুনভাবে তৈরি হচ্ছে। এখানে এসে তার শিল্পের সঙ্গে ইউরোপীয় আধুনিকতার, বিশেষ করে কিউবিজমের একটা সম্পর্ক তৈরি হয় এবং তিনি সেটাকেও নিজের মতো করে ব্যবহার করেন। এটাই গগনেন্দ্রনাথের সবচেয়ে আশ্চর্য দিকগুলোর একটি। তিনি অনুকরণ করেননি, তিনি গ্রহণ করেছেন, পরীক্ষা করেছেন, তারপর নিজের মতো করে বদলে নিয়েছেন। একজন শিল্পীর জন্য এর থেকে বড় স্বাধীনতা আর কি হতে পারে।

ফিরে এলাম গানের পর। আর আজ গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তার জীবনের স্মৃতির পাতা থেকে কিছু গল্প বলছি। গগনেন্দ্রনাথের শিল্পী সত্তা

তো কাগজ আর ক্যানভাসে ছিল না। তিনি নাটক ভালোবাসতেন। ঠাকুর বাড়িতে নাট্যচর্চার পরিবেশ ছিল। সেখানে পরিবারের মানুষজনই নাটক লিখতেন, অভিনয় করতেন, মঞ্চ তৈরি করতেন। গগনেন্দ্রনাথও সেই জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ভাবুন তো, একটা বাড়ির মধ্যে নিজেরাই নাটক তৈরি করছেন, কেউ লিখছেন, কেউ অভিনয় করছেন, কেউ সাজছেন, কেউ মঞ্চে দৃশ্য ভাবছেন। সম্ভবত এই পরিবেশের মধ্যে বড় হয়েছেন বলেই তার ব্যঙ্গচিত্রের চরিত্রগুলোর মধ্যেও একটা নাটকীয়তা আছে। মুখগুলো যেন কথা বলছে, শরীরের ভঙ্গি যেন একটা দৃশ্য তৈরি করছে। কখনো মনে হয় ছবিটা স্থির নয়, যেন একটু পরেই চরিত্রগুলো নড়ে চড়ে উঠবে। এটা শুধু ছবি নয়, এ যেন একটা ছোট্ট মঞ্চ, আর সেই মঞ্চে অভিনয় করছে আমাদের সমাজ। এই কারণেই গগনেন্দ্রনাথের কার্টুনকে শুধু হাসির ছবি বললে ভুল হবে, সেগুলো অনেক সময় ছোট ছোট সামাজিক নাটক, একটা চরিত্র, একটা পরিস্থিতি। গগনেন্দ্রনাথের জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় তার ভাই অবনীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কিত। দুই ভাই শিল্পের জগতে ছিলেন, কিন্তু দুজনের শিল্প ভাবনা এক ছিল না, এবং সেটাই স্বাভাবিক। বরং এই পার্থক্যই আমাদের বুঝিয়ে দেয়, একই বাড়ি, একই পরিবার, একই সাংস্কৃতিক পরিবেশে থেকেও দুই শিল্পী নিজের নিজের পথ তৈরি করতে পারেন। অবনীন্দ্রনাথ ভারতীয় শিল্পের ঐতিহ্যকে নতুনভাবে সামনে নিয়ে এলেন, আর গগনেন্দ্রনাথ একদিকে ব্যঙ্গচিত্র, অন্যদিকে আধুনিক শিল্পের পরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে গেলেন। এই দুই ধারাই বাংলা শিল্পকে সমৃদ্ধ করেছে, আর তাদের চারপাশে ছিলেন রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির সেই সময়টা আসলে বাংলার সাংস্কৃতিক ইতিহাসের একটা অসাধারণ সময়, কিন্তু তার মধ্যে গগনেন্দ্রনাথের জায়গাটা একটু আলাদা। কারণ তিনি শুধু সুন্দর জিনিস আঁকেননি, তিনি সুন্দর সমাজের আড়ালে থাকা অসুন্দর দিকটাও দেখিয়েছেন। কখনো কখনো শিল্পের সবচেয়ে বড় কাজ হয় সৌন্দর্য দেখানো, আর কখনো কখনো মানুষকে ভাবিয়ে তোলা। গগনেন্দ্রনাথ দুটোই করেছেন। তিনি প্রকৃতি এঁকেছেন, মানুষ এঁকেছেন, আলো ছায়া এঁকেছেন, আবার মানুষের হাস্যকর দিকও এঁকেছেন, এবং পরে এমন শিল্প সৃষ্টি করেছেন যার দিকে তাকিয়ে হয়তো প্রথমেই কিছু বোঝা যায় না, কিন্তু একটু সময় দিলে বোঝা যায় শিল্পী আমাদের পরিচিত পৃথিবীটাকেই অন্যভাবে দেখাচ্ছেন। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন গগনেন্দ্রনাথের কথা বলছি, তখন তার জন্মের পর কেটে গেছে প্রায় 159 বছর। ভাবুন তো, যে সময়ে তিনি জন্মেছিলেন সেই সময়ের কলকাতা আর আজকের কলকাতার মধ্যে কত পার্থক্য। তখন রাস্তায় এত গাড়ি ছিল না, বাড়িতে বিদ্যুৎ ছিল না, মানুষের যোগাযোগের মাধ্যম ছিল সম্পূর্ণ আলাদা। তবুও সেই জায়গায় দাঁড়িয়ে গগনেন্দ্রনাথ নিজের সময়কে এত গভীরভাবে দেখেছিলেন যে সেই সময়ের মানুষের মধ্যে আমরা নিজেদেরও দেখতে পাই। তার জন্মদিনে তাকে শুধু একজন বিখ্যাত ঠাকুর পরিবারের সদস্য হিসেবে মনে রাখলেই হবে না, মনে রাখতে হবে এমন একজন শিল্পী হিসেবে যিনি নিজের পথ নিজে তৈরি করেছিলেন, যিনি প্রথাগত শিক্ষার পথ পুরোপুরি অনুসরণ করতে পারেননি কিন্তু শেখা থামাননি, যিনি বিভিন্ন শিল্পরীতি থেকে শিখেছেন কিন্তু নিজের স্বর হারাননি, যিনি সমাজের দিকে তাকিয়ে হাসতে পেরেছেন আর সেই হাসির মধ্যে সমাজকে আয়নাও দেখিয়েছেন, যিনি নিজের শিল্পকে বারবার বদলেছেন, এক জায়গায় থেমে থাকেননি। জীবনের শেষ দিকে তার শরীর তাকে সবসময় সঙ্গ দেয়নি, কিন্তু সৃষ্টিশীলতার জায়গায় তিনি থেমে যাননি। 1938 সালের 14ই ফেব্রুয়ারি কলকাতাতেই তার জীবনাবসান হয়। তিনি চলে গেলেন, কিন্তু তার আগা মানুষগুলো থেকে গেল, তার ব্যঙ্গ থেকে গেল, তার প্রশ্ন থেকে গেল, তার পরীক্ষাগুলো থেকে গেল, আর সবচেয়ে বড় কথা, নিজের সময়কে নিজের চোখে দেখার যে সাহস সেটাও থেকে গেল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ঘড়ির কাঁটা বলছে হাতে সময় একেবারেই কম, তাই
আজকের মতো এখানেই শেষ।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সঞ্জিতা সুলতানা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকে প্রথম শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

0: শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী ইন্দ্রাণী সেন।
1: ছোটবেলায় নাম ছিল মাতঙ্গিনী, পিতামহ ছিলেন হাড়কাটাগুলির জগনমোহন গাঙ্গুলি, দাদা শ্বশুর মহাশয়ের মামাতো বোন শিরোমণি দেবীর সঙ্গে বিয়ের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঠাঁই হয় হাড়কাটার গাঙ্গুলিদের। আমার বাবা শ্যাম গাঙ্গুলি ঠাকুর বাড়ির ফাই ফরমাস খাটতেন, বাজার টাজার করে দিতেন। তখন ঠাকুর বাড়ির সদস্য আর আমাদের মতো আশ্রিতের সংখ্যা ইংল্যান্ডের রাজ পরিবারকেও ছাপিয়ে গিয়েছিল। আমি ছোটবেলায় ছিলাম খুব রোগা আর কালো, সারা শরীরে শুধু চোখ দুটি ছাড়া বাকি সব ছিল অতি সাধারণ। আমি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বৈভব দেখেছি, শিক্ষা সাহিত্য সংস্কৃতির বিকাশ দেখেছি, দেখেছি সৌদামিনী দিদি, শরৎ দিদি, স্বর্ণবর্ণরা কি সুন্দর পোশাক পরে স্কুলে যান। চোখের সামনে বোম্বাই ছাঁদে শাড়ি পরার ঢং বদলে দিলেন জ্ঞানদানন্দিনী, আমার মেজজা, আমার বিদ্যার দৌড় প্রথম ভাগ পর্যন্ত। কিন্তু বাড়িতে সবাই কত শিক্ষিত, কেউ ICS, কেউ ব্যারিস্টার।
0: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে নাটক সকালের মেয়ে।
1: আজকের নাটক সকালের মেয়ে, কাহিনী সোমৃতা গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা রুবি বাগচি। নাটক সকালের মেয়ে।

0: সত্যি সুতপা, এত বড় একটা আনন্দের খবর এত তাড়াতাড়ি পাওয়া যাবে যেন ভাবতেই পারিনি। তবে আমি জানতাম শুভর বিদেশ থেকে ভালো চাকরির অফার আসবে।
1: আমি যেন আনন্দে না কাল সারা রাত আমি ঘুমোতেই পারিনি। কত কথা যে মনে আসছিল শুয়ে শুয়ে, কেবলই ভাবছি আমাদের এতটুকু সেই মানি এখন স্বামীর সঙ্গে আমেরিকা যাবে সংসার করতে।
0: শুভ আসলে খুব মেধাবী ছেলে, ফার্স্ট ক্লাস পাওয়া ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ওদেরই তো বিদেশ যাবার এইসব সুযোগ আসে। দেখবে ও কিন্তু অনেক উন্নতি করবে জীবনে।
1: মানির ভাগ্য?
0: মানির বলছো কেন, আমাদের নয়। আমাদের একমাত্র মেয়ে মালিনীর ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা ছিল না, সেদিক থেকে আমরাও তো ভাগ্যবান।
1: এখন এসব কথা বলছো বটে, কিন্তু বিয়ের ব্যাপারে প্রথম দিকটা তুমি কি রাজি হয়েছিলে?
0: হ্যাঁ, সে তো অন্য কারণে। মালিনীর এমএ পড়াটা বন্ধ হোক সেটা আমি চাইনি, আর সেই জন্যই পাশ করা পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম। পাত্র সম্পর্কে আমার তো কোনো প্রশ্ন ছিল না।
1: তা অবশ্য ছিল না, তবে সে সময় আমি অত জোর না করলে কি বিয়েটা হতো? শুভকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছিল। নিউ আলিপুরে বাড়ি, বাবা আর ছেলে, এই হলো সংসার। দিদিদের বিয়ে হয়ে গেছে, একেবারে নির্ঝঞ্ঝাট। এইসব দেখে শুনেই তো সুযোগটা আমি ছাড়তে চাইনি।
0: এখন অবশ্য বুঝতে পারছি তখন তুমি জেদ ধরে ভালোই করেছিলে।
1: জানো, আমার জীবন দিয়ে আমি বাস্তবটাকে বুঝতে শিখেছি। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কত ছোট। অত অল্প বয়সে আজকাল সাধারণত কোনো মেয়ের বিয়েই হয় না। সেই বয়সেই আমি এসে পড়লাম তোমাদের এই পাঁচজনের সংসারে, একেবারে ঘরের কোণে। আমার যৌবনের সেই দিনগুলো আবদ্ধ হয়ে পড়ল সংসারের চারটি দেওয়ালের মধ্যে। আমি চেয়েছিলাম আমি নিজে যা পাইনি আমার মেয়ে যেন তার থেকে বঞ্চিত না হয়। চারিদিক বন্ধ ঘরের মধ্যে নয়, জীবনটাকেও যেন ঘুরে ফিরে উপভোগ করতে পারে।
2: মা, উমা,
3: মা,
1: কে রে? মানি এলি?
2: হ্যাঁ মা, আমি।
1: হ্যাঁ, আয় বস। শুভ কোথায়?
2: ও আসেনি, আমি একা। বেশিক্ষণ বসবো না গো, এক জায়গায় যাচ্ছিলাম এদিক দিয়ে, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে আসি।
1: বেশ করেছিস।
2: শোনো মা, তোমার সঙ্গে আমার ঝগড়া আছে।
1: কেন?
2: আচ্ছা, তুমি তোমার মেয়েকে বেশি ভালোবাসো না জামাইকে?
1: ও মা, এ আবার কি কথা, তোরা দুজনেই তো আমার কাছে সমান রে।
2: তাহলে জামাইকে ভালোবাসি সেই অনুযায়ী খাবার তৈরি করে পাঠাও তুমি, কিন্তু আমি যা ভালোবাসি তা তো পাঠাও।
1: আচ্ছা আচ্ছা, এই কথা। আচ্ছা বেশ, এবার থেকে পাঠাবো। খুন
2: বুঝলে মা, তোমার পায়েস পিঠে সোনামুগের ডাল আর পোস্তর বড়া খেয়ে না ও দারুণ খুশি, তোমার রান্না খেতে ও খুব ভালোবাসে।
1: আহা, বড় কষ্ট হয় ওর জন্য, মা নেই তো।
2: ও কি বলে জানো? বলে তোমার মায়ের মধ্যে আমার নিজের মাকে খুঁজে পেতে চাই। আমার মাকে যেমন মামুনি বলে ডাকতাম আর তুমি বলতাম, তোমার মাকেও তাই বলি। আসলে মায়ের অভাবটা এভাবেই পূরণ করে নিতে ইচ্ছে করে।
1: মায়ের অভাব কি আর কেউ পূরণ করতে পারে রে? তা পারে না। তবে শুভ বড় ভালো ছেলে, এই একটা বছর ধরে তো দেখলাম চৌখস ছেলে, প্রাণবন্ত, সব সময় হইচই আর আনন্দ নিয়েই থাকতে ভালোবাসে। এটাই তো জীবন। বিদেশে গিয়ে দেখিস ও ঠিক আপনজন বের করে নেবে।
2: তোমরা বিদেশ বিদেশ করছো বটে, আমার কিন্তু মনটা খুব খারাপ লাগছে। দেশ ছেড়ে, তোমাদের ছেড়ে অত দূর দেশে কি করে যে থাকবো সেটা ভেবে ভীষণ কষ্ট হয় মা। তোমাদের ছেড়ে তো কখনো কোথাও থাকিনি।
1: কষ্ট কি আর আমাদেরও কম হয় রে, বুকের ভেতরটা একেবারে টনটন করে ওঠে। তবু তবু এই দুঃখের মতো একটা আনন্দ আছে জানিস, তাই তো নিজেকে আমি সান্ত্বনা দিস।
2: দেরি হয়ে যাচ্ছে মা, এখন আমি চলি। শোনো, সামনে শনি রোববার ছুটি, আমরা দুজনেই আসবো, এখানে থাকবো।
1: আচ্ছা আচ্ছা,
2: তোমাকে আগাম জানিয়ে রাখলাম, বিকেলে একদিন হয়তো সিনেমাও যেতে পারি আমরা।
1: আচ্ছা
2: আচ্ছা, চলি।

0: মানি, এই মানি, আরে দেখো দেখি উঠবি তো, ওদিকে দেখ শুভশ্রী কখন থেকে রেডি হয়ে বসে আছে। ও মা, 5টা যে বেজে গেল রে। আরে সিনেমার টিকিট কাটা আছে না তোদের? ওট ওট, দেখো ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই।
1: 5টা বেজে গেছে? ও আমার না ভাল লাগছে না মা।
0: কেন, কি হলো কি আবার? আর ভালো লাগছে না কেন?
1: কি জানি কেন।
0: আচ্ছা আয় আয় আয়, মাথা একটু হাত বুলিয়ে দি। আয় তো।
2: একি হ্যাঁ, মায়ের কোলে মাথা রেখে আদর খাওয়া হচ্ছে না? এদিকে আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। উঠো উঠো উঠো, সিনেমা শুরু হয়ে যাবে কিন্তু। বুঝেছি, কোনো ব্যাপারে অভিমান হয়েছে মনে হচ্ছে জানো। আচ্ছা মামুনি, মালিনীর নামটা না রেখে মানিনী রাখলে না কেন বলো তো? কিন্তু আচ্ছা হ্যাঁ, কিংবা অভিমানিনী, তাও তো রাখতে পারতে। তা অভিমানিনী, আজ আবার কিসের অভিমান হলো তোমার?
0: সাহেবদের দেশে যাচ্ছে তো তোমার বউ, সেই জন্য খুব ভয় ভয় আছে বুঝেছো। যদি ভালো করে কথাটা বলতে না পারি মা, বউ তো আবার তোমার মতন ইংরেজি জানি না। আচ্ছা তুমি বসো, আমি একটুখানি আসছি। হ্যাঁ
2: সেই জন্য এত ভয়? তুমি তো ভালো সংস্কৃত জানো, সংস্কৃতে কথা বলবে, দেখবে দেখবে সাহেবদের মুখ একবার চুন হয়ে যাবে।
1: আসলে কি জানো, আমার না সিনেমা যেতে ইচ্ছে করছে না।
2: কি জন্য?
1: বাবাকে তো দেখছো, বাড়িতে থাকেই বা কতক্ষণ, কেবল কাজ আর কাজ। বাবার সঙ্গে বসে দুটো কথা বলবো আজ, যাওয়ার দিন তো এগিয়ে আসছে।
2: ইনফ্যাক্ট সিনেমা আমিও যেতাম না, কিন্তু ওই যে বিভাসের বউ, বিভাস, কেয়াদি সবাই ওয়েট করবে, বাসুদেবদারও তো আসার কথা। উনি তো সদ্য সদ্য নিউ ইয়র্ক থেকে ফিরছেন, ও দেশের কিছু খবরাখবর তো জেনে নেওয়া দরকার।
1: আজকে আমাকে ছুটি দাও লক্ষ্মীটি। আচ্ছা তুমি আমার মাকে তো কোনোদিন বেড়াতে নিয়ে যাবার কথা বলো না, মাকেও তো নিয়ে যেতে পারো সিনেমায়। এই যাও না প্লিজ, আজকে মাকে নিয়ে যাও।
2: মামুনি কি যেতে চাইবেন?
1: বাহ, তুমি জোর করবে যাওয়ার জন্য, মা তাতে খুশি হবে বরং।
2: আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। মামুনি মামুনি,
0: এই যে, এই তো, এই তো আমি। কি হলো, কি বলছো?
2: ম্যাডাম কোনো ওজোর শুনবো না, আজ আমার সঙ্গে তোমাকে সিনেমা যেতে হবে। হ্যাঁ
0: আমি তোমার সিনেমা যাব? না না না না না, তা হয় না তা হয় না, ওখানে তোমাদের কত বন্ধু বান্ধব সব আসবে, আমি একেবারে বেমানান। না না তোমরাই যাও। আচ্ছা মানি, তোর কি মাথা টাথা খারাপ হলো নাকি? জামাইয়ের বন্ধু বান্ধবরা সব থাকবে, তারাই কি ভাববে? আমি বুড়ো মানুষ, সেখানে গিয়ে কি করবো আমি?
1: একেবারে তুরতুরে বুড়ি তুমি, এখনো দেখলে লোকে হাঁ করে চেয়ে থাকে। আর সাজগোজ করলে তো কথাই নেই, আমাদের দুজনকে দু বোন বলে লোকে ভুল করে। ও সব রাখো তো তুমি, ও যখন নিয়ে যেতে চাইছে তুমি যাবে, আমি আর যাচ্ছি না।
2: মামুনি তোমার এই অসামান্য কন্যাটির আজ মুড অফ। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমারও আর যাবার ইচ্ছে ছিল না, কিন্তু বিভাস কেয়াদিরা আসবেন তো, না গেলে খারাপ দেখাবে। চলো
0: না, দেখো
2: তোমরা, শোনো শোনো, তোমার সঙ্গে পরিচয় তো করিয়ে দেবো, বিভাসের বউকে তো তুমি তো চেনোই।
0: তা চিনি কিন্তু,
2: সেই যে প্যান্ট শার্ট পরা মেয়েটি, রিংটা,
0: হ্যাঁ রিংটা,
2: বিয়েতে এসছো তো?
0: হ্যাঁ মনে আছে,
2: মনে পড়েছে তোমার
1: মা।

0: বলো।
1: মালিনী নয়, তবে তারই মতন বোধহয় ওর বড়শালী।
2: বাসুদেবদেব কেয়াদি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন তাই না? একটু দেরি হয়ে গেল বেরোতে, অনেকক্ষণ ভিড় দেখছে।
0: মালিনী
1: কি বলছো রিন্টা? উনি নিশ্চয়ই তার দিদি।
2: ব্যাপারটা
1: একটু অন্যরকম নয়?
0: ইস, কি বড্ড ভুল হয়ে গেছে। কি নাম আপনার ভাই?
3: না না, একে
2: তোমরা ভুল করছো। আচ্ছা রিন্টা, মামুনিকে তুমি চিনতে পারলে না? দেখছো মামুনি, রিন্টা তোমাকে মালিনী বলে ভুল করেছে। বাসুদেবদা কেয়াদি অবশ্য তোমাকে প্রথম দেখছে, তাই ওরা তোমাকে আবার দিদি বলে ভাবছে।
1: আপনি আপনি মালিনীর মা?
0: সত্যি আমি একেবারে চিনতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি শুভ।
2: মামুনি, মামুনি, কি ভাবছিলে? সিনেমার কথা? সিনেমাটা কেমন লাগলো বললে না তো?
3: হ্যাঁ, মানে ওই ইংরেজি সিনেমা তো আমি ঠিক বুঝতে পারি না।
2: দেখো বেশ টেকনিক্যাল দিকটা না বড্ড ভালো লাগলো। সাউন্ড আর মিউজিক্যাল এফেক্টের সঙ্গে ক্যামেরার কাজ অসাধারণ। আচ্ছা কি হয়েছে বলো তো মামুনি তোমার?
0: সত্যি মালিনী, তুমি কিন্তু আরো সুন্দর হয়েছো, আরো অ্যাট্রাকটিভ, আরো আরো সুন্দর।
2: মামুনি কথা বলছো না?
3: কিছু বললে?
2: কি হয়েছে বলো তো তোমার? কি এত ভাবছো?
3: না কই কই, কিছু তো ভাবিনি। হ্যাঁ, তোমরা বিদেশ চলে যাবে তো, ওই সেই সব কথাই ভাবছিলাম আর কি।
2: ওই যে সুতপা, ওই যে দেখো, ওরা সিঁড়ি দিয়ে প্লেনে উঠছে। হ্যাঁ
3: হ্যাঁ,
2: দেখতে পাচ্ছ?
3: হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো। উফ, যে ভালো লাগছে না। আমার মেয়ে জামাইয়ের সঙ্গে যাচ্ছে বিদেশে, কত সুখী সুন্দর লাগছে দুজনকে, তাই না?
2: ঠিকই বলেছো সুতপা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন এদের।
3: স্বপ্ন বলছো কেন? এটাই তো জীবন। জীবন যে এত সুন্দর হয় বুঝলামই না কখনো। জীবনটা এত সুন্দর, এত স্বপ্নময়। জীবনের অর্থ নিয়ে তো আমি মাথা ঘামাইনি কোনো দিন। জীবন মানে আমার কাছে ছিল এই বাড়ি, এই ঘর, এই সংসার, আমার স্বামী, মেয়ে, এই নিয়ে তো আমি বেশ ছিলাম। তো ওই যে সেদিন সেদিন ওই সিনেমা হলের সামনে কোন এক মাতাল হাওয়া বুকের মধ্যে গুনগুনিয়ে দিল।
0: সত্যি মালিনী, তুমি কিন্তু আরো সুন্দর হয়েছো, আরো অ্যাট্রাকটিভ, আরো আরো সুন্দর।
3: কেন রে রিন্টা? আচ্ছা তুই কি পাগল? আমাকে মালিনী বলে ভুল করলি? আমার তো পড়তি বেলা রে, হাঁড়ি হেসে মেয়ে জামাই, আমাকে তুই ভর যুবতী মেয়েটা বলে ভাবতে পারলি? আচ্ছা তুই কি অন্ধ? অনেকেই বলে অবশ্য আমি নাকি দেখতে আমার মেয়েটার মতোই সুন্দর, সাজলে বয়সও নাকি আমার কমে যায়। কিন্তু কিন্তু তাই বলে অত লোকের সামনে সত্যি আমাকে মানি ভেবে নিল রিন্টা? না না, আমার আমার মনের মধ্যে তো কিছুই ছিল না। কেন কেন আমার সমস্ত সুখ আজ শোকের মতো হয়ে যাচ্ছে? কেন কেন এমন হাহাকার উঠে আসছে আমার মনের ভেতর থেকে? কেন কেন?
4: সুতপা, সুতপা,
2: কি? ওহো, হাওয়া সেই কি ভাবছো এত? আচ্ছা এতদিন তো হয়ে গেল, এখনো কি মেয়ের জন্য হা উঠাস করে যাবে?
3: তুমি তো বলেই খালাস, সকাল থেকে রাত পর্যন্ত কেবল কাজ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকো তুমি। মানি ছাড়া এত বড় বাড়িতে

0: কিভাবে সারাটা দিন আমি কাটাই বলো তো?
1: তা অবশ্য ঠিকই। তা এক কাজ করতে পারো তো, মাঝে মাঝে ঘুরে এসো না তোমার দাদা দিদিদের বাড়িতে, তোমার বন্ধুদের বাড়িতে, সময়টা কেটে যাবে বেশ, বোর লাগবে না। ও হ্যাঁ, এই যে মানে চিঠিখানা পড়েছো তো, খুব আলু পোস্ত খেতে ইচ্ছে করেছে মেয়েটার, জামাই কিনেও এনেছিল নাকি, কিন্তু একেবারেই টেস্ট হয়নি, তোমার রান্না ছাড়া ও কিছু মুখেই তুলতে পারে না।
0: তুমি শুধু ওইটাই পড়লে? ও যে আরো কত কথা লিখেছে, শোনো না, শোনো না কি লিখেছে।
2: জানো মা, একদিন টিউব স্টেশনে হারিয়ে গিয়েছিলাম।
0: সে কি কাণ্ড!
2: মা গো, তোমার জামাই সত্যি খুব ভালো, সবসময় আমাকে আনন্দে রাখতে চায়। এখানে তো কাজের লোক পাওয়া যায় না, ও আর আমি দুজনেই একসঙ্গে রান্না করি, গাড়ি ধুই, কার্পেট পরিষ্কার করি, ভ্যাকিউম ক্লিনার আছে, ধুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। জানো মা, সামনের মাসে আমরা আরো বড় একটা অ্যাপার্টমেন্টে চলে যাব। ওখানে আমাদের সবকিছু আলাদা, রান্নাঘর, ডাইনিং হল সব। মা, আমি ড্রাইভিং শিখেছি।
0: দেখেছো, দেখেছো কত আনন্দে আছে ওরা। হুঁশিয়ার আনন্দের জীবনটা, জীবনের এই রঙিন দিকটা তো আমি পাইনি কখনো। সংসারের চাপের মধ্যে দিয়ে যৌবনটা যে কখন কিভাবে হারিয়ে গেছে আমার মনেও পড়ে না। আজ আজ আবার সেই সুপ্ত বাসনাটা কেমন করে যেন জেগে উঠছে আমার মনের মধ্যে, হারানো সেই জীবনটাকে ফিরে পেতে চাইছে মনটা। আচ্ছা আচ্ছা, বাকি যে দিনগুলো পড়ে আছে আর কি কিছুই করার নেই আমার? কিছুই কি পাবার নেই? কিচ্ছু না, কেন নেই, কেন কেন? তবে তবে যে রিংটা বলল,
3: সত্যি মালিনী তুমি কিন্তু আরো সুন্দর হয়েছো, আরো অ্যাট্রাকটিভ, আরো আরো সুন্দর।
0: বলো পূর্ণেন্দু,
1: কেমন লাগছে বলো তো?
0: দারুণ দারুণ লাগছে।
1: জানো সুতপা, পার্টির এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। এই যে বাজনার একটা ছন্দ, এই যে লোকের এই আনাগোনা, সবকিছু আমার প্রাণে কেমন দোলা লাগায় জানো।
0: আমারও জীবনের এই ছন্দে স্পর্শ আমি কোনোদিন পাইনি পূর্ণেন্দু। মনে হয় মনে হয় মুহূর্তে কেমন করে যেন এতগুলো বছর কেটে গেল, জীবনের সেরা সেরা বছরগুলো। আজ আজ তাই তো সব কিছু ছেড়ে বেরিয়ে এসেছি আমি বাইরে।
1: তোমার সঙ্গে দেখছি অনেক জায়গায় মিল আছে আমার, কাজ আর সংসারের এই গণ্ডির বাইরে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সমস্ত আনন্দটাকে যেন নিয়ে নিয়ে আসতে ইচ্ছে করে আমার। আচ্ছা সুতপা, তোমার মনে খুব দুঃখ তাই না?
0: তোমাকে তো সবই বলেছি, যে দুঃখ ছিল এতদিন তোমার সংস্পর্শে এসে তা যা নেই। অথচ কদিনেরই বা আলাপ তোমার সঙ্গে বলো, বিউটি পার্লারে শখ করে সেদিন যদি আমি না যেতাম তাহলে তোমার বউ বৃন্দার সঙ্গে আমার পরিচয় হতো না। বৃন্দার কাছে আমি খুব কৃতজ্ঞ জানো। সত্যি বলতে কি, ওই তো তোমার সঙ্গে আমার প্রথম আলাপ করিয়ে দিয়েছিল।
1: তা ঠিক, আসলে বৃন্দা ওর নতুন রূপসী বান্ধবীটিকে নিয়ে যথেষ্ট গর্বিত।
0: আচ্ছা, কিন্তু তোমার সঙ্গে পরে আমার এই যে ঘনিষ্ঠতা, এই যে মেলামেশা,
1: আরে না না না, সেসব ও কিচ্ছু জানে না, আর জানলেও ওসব নিয়ে বদার করার মতো সময় ওর নেই। আসলে বড্ড কেরিয়ারিস্ট, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আর একটা কোর্স কমপ্লিট করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমি ওকে বলেছিলাম কি হবে পড়ে, এসো না দুজনে মিলে এনজয় করে জীবনটাকে, ও কিছুতেই শুনবে না। সন্ধেবেলাটা ওকে নিয়ে আমার মতো করে কাটাতে চাই, অথচ আমার জন্য ওর কোনো সময় নেই।
0: শুনো, অনেক রাত হলো, 9টা বেজে গেল, এবার উঠি তাহলে। হ্যাঁ, উনি আবার খুব ভাববেন।
1: কে? ও সুতপা এলে?
0: হ্যাঁ,
1: তোমার কথাই ভাবছিলাম, 9:30 বাজলো দেখে একটু চিন্তা হচ্ছিল। আজ কোথায় গিয়েছিলে?
0: মেজদের বাড়ি গিয়েছিলাম, বেরিয়েছিলাম তো সেই বিকেলবেলা, তাই সন্ধ্যেবেলাটা এক বন্ধুর সঙ্গে কাটিয়ে এলাম জানো।
1: বেশ করেছো, সারাদিন বাড়ির মধ্যে একা একা ভালো লাগে কখনো? বাইরে ভাবে একটু ঘুরে বেড়ালে যোগাযোগও হয়, আর একঘেয়েমিটাও।

0: আরে তোমার আগেই তো আমি বলেছি, দেখো তো এখন তুমি কত ভালো আছো। এই 1 মাসে তুমি অনেক অনেক বেশি ফ্রেশ হয়ে গেছো, অনেক ব্রাইট, শরীরে যেন তোমার লাবণ্য এসেছে।
1: লাবণ্য? লাবণ্য এসেছে? বাহ, বেশ বলেছো তো, এসব দিকে নজর পড়ে তাহলে তোমার।
0: বাহারে, নজর কাড়ার চেষ্টা করবে অথচ নজর পড়বে না তাও তো হয় না কি গো? ঠিক বলেছ।
1: শোনো, তুমি তুমি মানিকে একটা চিঠি লিখবে বলেছিলে না, লিখেছো?
0: হ্যাঁ হ্যাঁ, আমি কালই লিখে ফেলবো, তুমি একটা লিখো,
1: হ্যাঁ হ্যাঁ
0: একসঙ্গে পাঠিয়ে দেবো।
1: আচ্ছা। কি ব্যাপার পূর্ণিন্দু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন আজকে খুব মুডে রয়েছো।
2: ঠিক ধরেছো সুতপা, আজ আমি দারুণ মুডে। কি জানো, একটা বড় অর্ডার পেয়েছি, ভালো রেটে। আমি এখন ভাবতেই পারিনি, একবার আচমকা বলতে পারো, তাই এই আনন্দ। কি খাবে বলো?
1: না না, এখন কিছু খাবো না।
2: না মানে তাই কখনো হয়? এত বড় একটা ভালো খবর খাবে না মানে? চলো কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাই। আচ্ছা আচ্ছা, আজকের দিনটা অন্যভাবে সেলিব্রেট করা যায় না? চলো না বাড়ি গিয়ে বসি।
1: না না না না, বারে না, তাচ্ছে চলো না কোথাও বেরিয়ে আসি।
2: তাই চলো, তোমার যখন ইচ্ছে তাই চলো। এক কাজ করি, গঙ্গায় লঞ্চে করে চলো কোথাও গা ভাসিয়ে দিই।
1: হ্যাঁ, গা ভাসিয়ে দিই?
2: হ্যাঁ,
1: একেবারে গা ভাসিয়ে দিতে ইচ্ছে করছে তোমার?
2: মাঝে মাঝে সে ইচ্ছে তো করে, মনে হয় মুক্ত বিহঙ্গের মতো সারা বিশ্বে ঘুরে বেড়াই। অনেকটা অনেকটা তোমার মতো ইচ্ছে
1: পূর্ণিন্দু।
2: হ্যাঁ,
1: কাল তুমি বলছিলে না আমার সঙ্গে কোথায় যেন তোমার একটা মিল আছে, বোধহয় এইখানেই যেন। আর সেই জন্যই একটা প্রচন্ড আকর্ষণে আমি ছুটে আসি রোজ রোজ।
2: তোমার স্বামী মনোজবাবু কিছু ভাবেন?
1: একেবারেই না, তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমি বাইরে বেরোলে বরঞ্চ খুশিই হয়, ভাবে আমি খুব আনন্দে আছি, তাতেই ওর আনন্দ। আসলে কি জানো, ও ভীষণ ভালো মানুষ, অবশ্য তোমার কথা জানে না।
2: দিল্লি যাবে?
1: হ্যাঁ,
2: দিল্লি।
1: দিল্লি?
2: হ্যাঁ,
1: হঠাৎ?
2: একটা কাজে কয়েকদিনের জন্য দিল্লি যেতে হবে আমাকে, চলো না তুমি আমার সঙ্গে।
1: আমি?
2: হ্যাঁ তুমি। তোমার মতো সুন্দরী কেউ পাশে থাকলে মেজাজটাই অন্যরকম হয়ে থাকে।
1: আমি সুন্দরী বুঝি?
2: তুমি নিজে জানো না, আমার কাছে তো বটেই। দিল্লিতে গেলে তোমাকে নিয়েই সময় কেটে যাবে আমার, শুধু তোমার ওই চোখ দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে সারাক্ষণ।
1: কি যে সব আজে বাজে বকছো না তুমি, না একেবারে যা থা।
0: আরে সুতপা, তুমি নাইটি পরেছো, মানিস নাইটিটা সাইড থেকে অবিকল মানির মতো দেখাচ্ছে তোমাকে, একেবারে চমকে উঠেছিলাম। আসলে তোমাকে তো নাইটি পরতে দেখিনি কখনো।
1: ভালো লাগছে
0: খুব, তুমি যা পড়ো তাতেই তোমাকে ভালো লাগে।
1: শোনো একটা কথা বলবো।
0: কি?
1: আমার না এক বন্ধু আলাপ হয়েছে মাস দুয়েক হলো, বুঝলে, ওনা খুব ভালো মেয়ে, আমাকে তার এত ভালো লেগে গেছে না যে দিল্লি নিয়ে যেতে চায় কয়েকদিনের জন্য। হ্যাঁ, প্লেন ভাড়াটা অবশ্য ওই দেবে, থাকা খাওয়ার খরচও কিচ্ছু লাগবে না। কিন্তু দেখো, যাওয়া বললেই তো যাওয়া হয় না বলো, তোমার অফিস বাড়ি এসব আমি সামলে।
0: দিল্লি? দিল্লি তোর বন্ধুর সঙ্গে আর কেউ থাকবে না?
1: না না না, ও ওর ওর স্বামী যাবে সঙ্গে, স্বামী।
0: তবে কদিনের জন্য?
1: এই ধরো 5-6 দিন।
0: 5-6? তোর খুব ইচ্ছে হচ্ছে যাবার, তাই না? বলো কবে যাবে?
1: পরশুদিন।
0: পরশু? আচ্ছা বেশ যাও। তবে শোনো, ভাড়ার টাকা বন্ধু দেবে কেন? না না না, সেটা ভালো দেখায় না। কেন, আমি কি দিতে পারি না? কোনোদিন কখনো তো মুখ ফুটে কিছু চাওনি, সংসারের দিকে নজর দিতে গিয়ে শুধু দিয়েই গেছো এতদিন। যাও ঘুরে এসো, সঙ্গী যখন পাচ্ছ কটা দিনের ব্যাপার তো। আমার আমার খাওয়ার ব্যবস্থাটা আমি ঠিক চালিয়ে নিতে পারবো।
1: আচ্ছা, দিল্লি, দিল্লি যাব, দিল্লি। আহ, প্লেনে চড়ে মালিনী যেমন উড়ে গিয়েছিল তার স্বামীর সঙ্গে, কোথায় কত দূর, তেমনি তেমনি পূর্ণেন্দুর সঙ্গে আমি উড়ে যাব। আর না আর না, অনেক ছেড়েছি আমি, এবার আমার নেবার পালা, এই খয়ে যাওয়া প্রাণহীন সংসার আর আমাকে আটকাতে পারবে না আর কিছু।

0: কিছুতেই আমাকে আটকাতে পারবে না।
1: আমার জীবনটা যেন কেমন পাল্টে যাচ্ছে। কি যে ভালো লাগছে আমার। পূর্ণেন্দু পূর্ণেন্দু পূর্ণেন্দু, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? পূর্ণেন্দু, এত কম দিনে কেমন করে তুমি এত কাছের হয়ে গেলে বলো তো। আমি আমি আরো কাছে পেতে চাই পূর্ণেন্দু, তোমাকে আমি আরো কাছে পেতে চাই, সব সময়, সব সময়ের জন্য, সব সময়।
2: দিল্লিতে গেলে তোমাকে নিয়ে সময় কেটে যাবে আমার, শুধু তোমার ওই চোখ দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে।

0: মানিরা ভালো আছে তো?
1: হ্যাঁ, ওরা ভালোই আছেন।
2: দেখো না কি সব কাণ্ড, কত কি সব তোমার জন্য আমার জন্য পাঠিয়েছে।
0: ওরা ভালো আছে তো?
1: হ্যাঁ, এমনিতে ওরা ভালোই আছেন, তবে এই মালিনী দেবী আপনাদের জন্য খুবই চিন্তা করেন।
2: এই দেখো দেখি,
1: মানে মা বাবা ছাড়া উনি যেন কিছু বুঝতেই চান না, আর আমি আসছি শুনে এমন কান্নাকাটি করতে লাগলেন না।
0: দেখো শোনো, তোমার মেয়ের কান্না,
1: ওর একটা চিঠি আছে।
2: এই আপনি দাঁড়িয়ে কেন, বসুন
1: না। না, আমি এখন আর বসবো না, আমাকে এক্ষুনি যেতে হবে, বুঝলেন? একটা বিশেষ জরুরি কাজ আছে, এগুলো দিয়ে গেলাম আমি দু একদিন পরেই আসবো, তখন ভালো করে বসে জমিয়ে গল্প করা যাবে।
0: নমস্কার। শ্রীচরণী সুমা, তোমাদের ছেড়ে এখানে থাকতে একদম ভাল লাগছে না, কেবল তোমাদের কথাই মনে হয়। জানো না, এখানে প্রাচুর্য আছে ঠিকই, আনন্দ আছে, কিন্তু মনের মধ্যে কিসের যেন একটা অভাব অনুভব করি সব সময়। দেশ ছেড়ে যারা বিদেশে থাকে, এই অভাব বোধটা বোধ হয় তাদের থাকেই। আর পাচ্ছি না এভাবে তোমাদের ছেড়ে আলাদা থাকতে, তাই ঠিক করেছি তোমাদের দুজনকেই নিয়ে আসবো এখানে, আপাতত কয়েক মাসের জন্য। যদি তোমাদের ভালো লেগে যায়, না হয় থেকেই যাবে এখানে। তোমার জামাইও তোমাকে দিয়ে তার মায়ের অভাবটা পূরণ করতে চায় মা। শ্যামলবাবু তোমাদের আসার সব ব্যবস্থা করে দেবেন। মা গো, আসবে তো? মানি, মানি রে মানি, আমাদের জন্য তোর এত ভালোবাসা, এত কান্না, আদর করে আমাদের জন্য এক রাশ জামা কাপড় পাঠিয়েছিস, টুকিটাকি কত শৌখিন জিনিস, এত ভাবিস, এত ভাবিস তুই আমাদের জন্য। অনেক দিন, অনেক দিন পরে মানে এসবের মধ্যে হাত বুলিয়ে তোকে, তোকেই যেন অনুভব করছি আমি। আমাদের, আমাদের সেই মালিনী, সেই মেয়ে, কোন এক সকাল বেলায় পাওয়া ছোট্ট একটা কচি মেয়ে আমার, দূরে গিয়েও ভালোবাসার টানে কেমন ভাবে তুই আটকে রেখেছিস রে আমাদের। আর আমি, আমি ছি, আমি কিনা, আমি কিনা এই বিনি সুতোর টানটাকে ছিঁড়ে দিতে চাইছি বোকার মতো, একটা মিথ্যে জীবনের প্রলোভনে, একটা অস্থির মানসিক তাড়নায়। না না না, এই যে, এই যে প্রবঞ্চনা মানি, মস্ত বড় প্রবঞ্চনা, এ অন্যায়, এ অন্যায়, না না কিছুতেই না, কখনোই না, না। এটাই, এটাই তো আমার জীবন, হ্যাঁ এটাই, আর এটাই তো সত্যি, এটাই। তাহলে মানি, মানি রে মানি, শোন, এ ভুল আর আমার কখনো হবে না মানি, কোনো দিন হবে না মানি, কোনো দিন হবে না, কোনো দিন না।

0: সৌমৃতা গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভময় সৈকত পাকড়াশি, শ্যামল বিনোদ দে, বাসুদেব বিকাশ বণিক, মালিনী রুনু রক্ষিত, রিটা নন্দিনী দত্ত, পূর্ণেন্দু নির্মাল্য সেনগুপ্ত, মনোজ গৌরীশঙ্কর পাণ্ডা এবং সুতপার ভূমিকায় মমতা চট্টোপাধ্যায়। সম্পাদনা শুভ্র প্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন রুবি বাগচি।
1: সকালের মেয়ে নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পর শুনবেন বাংলা সংবাদ।

0: 40 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। পুরুষদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যেক নাগরিক বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্র দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করছে।
1: साथियों, भारत की इन उपलब्धियों के बीच सेमिकॉन इंडिया का ये आयोजन और भी महत्वपूर्ण हो गया है। अब भारत के प्लांट से निकलकर हमारी चिप्स देश और दुनिया के कस्टमर तक पहुंचना शुरू हुई है और अभी अभी मोहाली और सूरत में 2 और प्लांट्स में कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। मैं उनको भी बधाई देता हूं। फ्रेंड, किसी भी देश के लिए इतने कम समय में यहां तक पहुंचना आसान नहीं है।
0: 3 দিন ব্যাপী এই সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশীয় বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা এক মঞ্চে সমবেত হয়েছেন। এই শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600 বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400 বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150 বেশি বক্তা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশী ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে তাঁর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশী বিশ্বনাথ ধামে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বারাণসী থেকে ভাদুনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী 500 জন তরুণ বাইক চালকদের সংবর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু গত 25 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর দৃষ্টান্তমূলক জনসেবা এবং জাতি গঠনে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। তিনি বলেন, জনসেবার প্রতি শ্রী মোদীর নিষ্ঠা ও একাগ্রতা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু লাভ করেন এবং প্রার্থনা করেন এবং জাতির সেবায় তিনি যেন অবিচল উদ্দীপনা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর হয়েছে ভারত। এই লক্ষ্যে বাজারের সুবিধা অনুসারে ভারত বিভিন্ন দেশের কাছ থেকে জ্বালানি ক্রয়ের নীতি অব্যাহত রাখবে। মার্কিন কংগ্রেসে রাশিয়া ও ইরানের কাছ থেকে জ্বালানি সংগ্রহকারী দেশগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল অনুমোদিত হওয়া প্রসঙ্গে বিদেশ মন্ত্রক এই অভিমত প্রকাশ করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মন্ত্রক বলেছে, বিগত কয়েক মাসে মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে এই ইস্যুতে উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও AIR নিউজ কলকাতাতে। জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেছেন, সংশোধিত এই আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত

0: তথ্য নথিভুক্তির নিয়মবিধিগুলি আরও কঠোর করা হয়েছে। উল্লেখ্য, দ্য রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদের উভয় কক্ষে অনুমোদনের গত মাসে রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছে। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্তিতে বিলম্ব প্রতিরোধেই আইনটি সংশোধন করা হয়েছে। নতুন আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য 1 থেকে 2 বছরের মধ্যে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরেও জন্ম মৃত্যুর তথ্য নথিভুক্ত করার জন্য প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশের প্রয়োজন হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব করেছে। প্রধানত HH1 এবং X শিডিউলে অন্তর্ভুক্ত ওষুধপত্র বিক্রয়ের উপর নিয়ন্ত্রণ বিধি জোরদার করার লক্ষ্যে এই প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট শিডিউলের অধীনে ওষুধ কিনতে হলে বিধিসম্মত প্রেসক্রিপশন লাগে। সংশোধনীতে প্রেসক্রিপশন ছাড়াই এই ধরনের ওষুধপত্র বিক্রয় বন্ধে ওষুধের দোকানগুলিতে বাধ্যতামূলক CCTV নজরদারির কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। সন্ত্রাসবাদীদের জন্য অনুকূল পরিবেশের ব্যবস্থা করায় ভারত রাষ্ট্রসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। আফগানিস্তানের পরিস্থিতি বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ মার্কিন যুক্তরাষ্ট্রে 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী আল কায়দা সন্ত্রাসবাদীদের জন্য পাকিস্তানের নিরাপদ ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ওই হামলায় বলি সব মানুষের কথা স্মরণ করতে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আহ্বান জানান। এনফোর্সমেন্ট নির্দেশনালয়ে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী হরিশ কান্ডা অফিস, বাসভবন এবং ফার্ম হাউসে তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত এক বড় ধরনের কেলেঙ্কারিতে ইডি তদন্ত চালাচ্ছে। ইডি জানিয়েছে, বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জমির বাণিজ্যিক হস্তান্তর সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে 248 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা কিন্তু মোট 661 জন বিনিয়োগকারীকে জমি হস্তান্তর করা হয়নি। অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি ধারা বলে এই তল্লাশি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নির্মাণ এবং অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও শ্রমিকদের এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উন্নত এবং স্বনির্ভর ভারতের স্বপ্ন রূপায়ণে তাঁদের দক্ষতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে 7:30। প্রথম 2 ম্যাচে জয়ী হয়ে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। অন্যদিকে আফগানিস্তান কেবল মাঝে মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশ জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানে প্রথমে শুনবেন পৃথিবী ব্যান্ড থেকে একটি গান।

শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন মোহিনীর ঘোড়াগুলি থেকে একটি গান।

0: বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 20 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97% এবং সর্বনিম্ন পরিমাণ 52%। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর।

এখন শুনবেন মৈত্রী পূজা তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। একটু পরেই 3:35 শুরু হবে অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, উপস্থাপনায় সোমা সাহা, 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। স্কটিশ চার্চ কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরিক ঘোষ। শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে, 6:20 বায়োগ্যাস নিয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় বিশ্ব রোগী সুরক্ষা দিবস, এই সম্পর্কে একটি কথিকা বলবেন ডক্টর অনির্বাণ দলুই, 7:00 যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে শরৎ পরিবেশন করবেন সায়ম পাঁজা, তাকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা।

এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে স্টুডিওর এ প্রান্তে রয়েছে আমি মৈত্রীবন্ধু পঙ্কজ। আপনাদের সঙ্গে আজকে অনুরোধের আসরের গানগুলিকে ভাগ করে নেব। আজকে প্রথমেই শোনাব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম। এই গানটি শোনবার জন্য অনুরোধ পাঠিয়েছেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, সরসুনা, কলকাতা থেকে।

শুনছেন অনুরোধের আসর। এবারে যে গানটি শোনাব সেই গানটি তুলনায় একটু স্বল্পশ্রুত। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মুকুল সর্দার, দাকোপ, খুলনা, বাংলাদেশ থেকে। আপনি শুনতে চেয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে তোমার চোখের কাজলে এই গানখানি। আপনার জন্য এবং সমস্ত শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে রইল গানটি।

শুনলেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং সুরকার নচিকেতা ঘোষের সুরে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। এবারে যে গানটি শোনাব সেই গানটি হার মানা হার ছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন নিতাই সরকার, অমিতা সরকার, আয়ুষ সরকার, তরুণ সরকার ও শর্মী সরকার, কুকুরা, আমিলা পূর্ব বর্ধমান থেকে।

0: डुब डुब डुब डम्बरू मेघे बाजाए डम्बरू।
1: অনুরোধ রাশনের এবারের গানটির শিল্পী সবিতা চৌধুরী। এই গানটির কথা এবং সুর সলিল চৌধুরী। আর এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন অহর্ণ জানা বড়জাগলি নদিয়া থেকে।

শুনছেন আপনাদের ভালো লাগা গানের অনুরোধ নিয়ে তৈরি অনুরোধের আসর। এবারের শিল্পী মান্না দে। মান্না দের কণ্ঠে এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, যাদব বিশ্বাস ও সুনীল বিশ্বাস, ট্যাঙ্গাখালি বাজার, মাগুড়া, বাংলাদেশ থেকে। আপনারা শুনতে চেয়েছেন প্রভাস দের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এ নদী এমন নদী, মান্না দের কণ্ঠে এই গানখানি।

মৈত্রী পূজার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারে যে গানটি শোনাব সেই গানটি দেওয়ানিয়া ছবি থেকে। এই গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন আলাউল মল্লিক দেওড়া আমতা হাওড়া থেকে।

এবারের গানটি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন কবির আল চপল, জীবননগর চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে।

এতক্ষণ শুনছিলেন আপনাদের অনুরোধ করা গান নিয়ে তৈরি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, আর সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু পঙ্কজ। আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের ইমেল আইডি আপনাদের জানা আছে, তবু আরেকবার বলছি, মৈত্রী বন্ধু 23@gmail.com। আবারও বলছি, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে আপনাদের মতামত এবং অনুরোধ জানান। আজকের মতো অনুরোধের আসর এখানেই শেষ করছি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা সাহা।

এপার বাংলা ওপার বাংলা আমার দুই বাংলার বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আর আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু তোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন,

0: আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। রত্না গুপ্তার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল যে সত্যিই তো, কোনো অবস্থায় হার না মেনে, হাল না ছেড়ে, সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার নামই তো জীবন, তাই না? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকের সৃষ্টি অনুষ্ঠানে আমরা যার জীবনের গল্প শুনব বা যার গল্প শোনাব, তিনি এমনই এক বাস্তবে রূপায়িত সামাজিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ বন্ধুরা, একজন যথার্থ যোদ্ধা। তিনি প্রমাণ করেছেন যে সাধারণ মানুষের হাতে থাকা জীবন রক্ষাকারী দক্ষতা কিভাবে জীবন ও মৃত্যুর মাঝখানে নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে। তিনি হলেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা শ্রীমতী মঞ্জু প্রধান। সেদিন শিয়ালদহ থেকে জয়নগর গামী ভিড়ে ঠাসা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনের কামরায় ভ্রমণের সময় তৈরি হয় এক বিশাল বিশৃঙ্খল পরিস্থিতির। তারপর না, সে কথা আমি বলবো না, বলবেন তিনি নিজেই।
1: নমস্কার, আমি মঞ্জু প্রধান, আমার বাড়ি কুলতলি মৈপিল গ্রামে।
2: বেশ দিদি, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, আপনি একটা মানুষের প্রাণ বাঁচিয়েছেন, একটু বলবেন আমাদের বন্ধুদের সেদিন কি হয়েছিল, কি ঘটেছিল সেদিন?
1: সেদিন ছিল বুধবার, আমি বাড়ি ফিরছিলাম শিয়ালদা থেকে, ট্রেনে ওঠার খুব ভিড় ছিল, তাড়া ছিল, 3:17 ট্রেনটা আমি ধরবো বলে খুব তাড়াহুড়ো করে ট্রেনটায় উঠেছি। শিয়ালদা থেকে আমি জয়নগরে আসছিলাম,
2: তারপর
1: আমি তো উঠেছি, তখন ট্রেন ছাড়েনি, তখন আমি বসে পড়েছি কামরার শেষের দিকে, ঠিক জানলার দিকে। কিছুদিন আগে আমার মানি ব্যাগ থেকে টাকা হারিয়ে গেছিল, তাই ভেবে টাকা পয়সা মোবাইল যা ছিল আমি ব্যাগের মধ্যে রেখে দিয়ে উপরে তুলে দিয়ে নিশ্চিন্তে বসেছিলাম। বসে হাওয়া লাগতে আমি ঘুমিয়ে পড়েছি, ট্রেন কখন ছেড়েছে আমি সত্যি জানি না। এবারে ট্রেন ছাড়ার পরে বারাইপুরে ঠিক আগের সময়

0: খুব চিৎকার করে উঠি, খুব জোরে চিৎকার হচ্ছে, চিৎকার হতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বলছি কি হয়েছে, কি হয়েছে, কেউ আর কিছু বলছে না যে কি হয়েছে, আমরা তো শুনতে পাইনি। তারপরে শুধু বলছে জল দাও, জল দাও, জল দাও, এরকম চিৎকার হচ্ছে। যার কাছে যেটুকু জল ছিল বোতলে সব পরস্পরকে আগিয়ে দিচ্ছে। অনেকক্ষণ পরে শোনা গেল যে মানুষটার সকাল থেকে ওরকম বমি হচ্ছে আর শরীর খুব খারাপ, তাই শুধু মহিলা কাজে এসেছে, মানে লোকের বাড়ি কাজ করতে যায় উনি।
1: আচ্ছা, বেশ।
0: উনি সূর্যপুর থেকে প্রত্যেক দিন যাতায়াত করে।
1: আচ্ছা, মানে সূর্যপুর স্টেশন থেকে শিয়ালদা প্রতিদিন যাতায়াত করেন এবং লোকের বাড়িতে কাজ করেন, তাই তো?
0: কাজ করেন। ওনারা রোজ যায়, কাজের মাসিরা।
1: তারপর
0: তাই দেখে সবাই চিৎকার করছে, কেউ কেউ বলছে হায়রে কি হয়ে গেল। আর প্রচুর ভিড়, গরম, সে মানে ভাবা যায় না। ওনারা গেটের কাছেই ছিলেন।
1: আচ্ছা, তারপর?
0: তারপরে চিৎকার হচ্ছে, ও মাধবী দি, ও মাধবী দি, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া আর করছে না। তখন একজন বলছে যা, জীবনটা মনে হয় বেরিয়ে গেল, বেরিয়ে গেল। একজন আবার চিৎকার করে উঠলো, স্ট্রোক হয়ে গেছে, মানে হাত পাত বেঁকে গেছে, গাল বেঁকে গেছে, মানে আর চোখের সাড়া নেই, চোখ বন্ধ হয়ে আসছে, আধু চাউনি হয়ে উনি আর একজনের কাঁধে একদম হেলিয়ে পড়েছে।
1: আচ্ছা,
0: তখনই যেই বলছে স্ট্রোক হয়েছে, তখন আমি আর থাকতে পারছি না। আমি তখন বলছি যে স্ট্রোক হলে কি করতে হয় আমি জানি, আমি কি একটু যেতে পারি ওইখানে?
1: তারপর
0: একজন একজন বলছে, ও দিদি তুমি যদি জানো না, তুমি তাহলে যাও না, এগিয়ে গিয়ে দেখো না কি হয়েছে। আমাকে যদি দুজন এগিয়ে দিচ্ছে, 10 জন আমাকে পিছিয়ে দিচ্ছে।
1: আচ্ছা,
0: বলছে বোকা দিচ্ছে, খুব বোকা দিচ্ছে, কারণ আমাকে দেখেই কেউ মনে করবে না যে আমি ডাক্তার কি নার্স, খুব অভিজ্ঞ মানুষ, বৈজ্ঞানিক কিছু না, আমি গ্রামের সাদা মাটা মানুষ।
1: আপনাকে দেখে কেউ ভরসা করছে,
0: কেউ ভরসা করতে পারছে না, কেউ সাহস করে পাঠাতে চাইছে না। অনেক বয়স্ক আছে আমার ঠাকুমাদের মতন, তারা বলছে যে কেন মা রে, তুই গাল বাড়িয়ে চড় খেতে যাবি, যেরকম আছিস সেরকম থাক, অত মানে লোকের উপকার করতে যেতে হবে না। আমার মনটা খুব খারাপ লাগছে, কারণ যে জিনিসটা আমি জানি সেই জিনিসটা আমার সামনেই ঘটে যাচ্ছে। কিন্তু আগের বছর পঞ্চমীতে এরকমই একটা ছোট বাচ্চার ঘটনায় আমি গিয়েছিলাম, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। সেটা আমাদের মইপিট বসের গিরি।
1: কেন
0: বাচ্চাটা জলে পড়ে গেছিল, বাচ্চাটার বয়স 14 মাস ছিল।
1: ও ও,
0: 14 মাস ছিল, পঞ্চমীর দিন মারা গেছে। কিন্তু তার আগের দিন ওর মার সঙ্গে দোকানে গিয়ে জামা প্যান্ট জুতো সব কিনে এনেছে মেলা দেখতে যাবে বলে। আর ওই 14 মাসের শিশুটা হেঁটে হেঁটে তার নিজের বাড়ির পুকুরে পড়েনি, রাস্তা পেরিয়ে ওদের বড় মাঠ, মানে বড় খামার আছে বাইর, সেই বাইর, তারপরে বড় রাস্তা, রাস্তা পেরিয়ে তার ওপারে পুকুরে গিয়ে প্রায় 12:30-12:30 সময় পড়েছে। বাড়িতে সবাই ছিল, সেই কষ্টটা তো আমার মনেই ছিল যে ওইখানে গিয়ে ছেলেটাকে তো বাঁচাতে পারিনি, তাহলে এইটাও কি আমার সামনে থেকে এরকম জীবনটা হারিয়ে যাবে, এইটাই মনে হচ্ছিল। কিন্তু তবুও জোর করে অনেকটা চলে গিয়েছিলাম কাছাকাছি প্রায়। আমাকে হাত দিয়ে টেনে হিজড়ে সরিয়ে দেয়া হলো, আমি আবার যেই জায়গায় বসেছিলাম একটু একটু করে আমি আসতে থাকলাম ওই জায়গাটায়। ওই জায়গাটা আসছে, তখন বয়স 20 একটা হবে, কালো কোট পরা, সাদা জামা পরা, টাই পরা, মানে কিছু একটা কাজ করে উনি দেখে বোঝা যাচ্ছে। উনি বললো যে আচ্ছা উনাকে যেতে দিচ্ছেন না কেন? আমি জানি আমার কাকু ডক্টর, হৃদরোগ হলে ওকে সিপিআর দিতে হয়। যেই শুনেছি আমার কানে যেন সাহসটা আমার বেড়ে গেল। তখনই ভাবলাম যে ও বোন তুমি সত্যি আমার কাছে দাঁড়াও, আমি ওর কাছে যেতে চাই। ওরা তো সবাই বলছে যে মারা গেছে আর সাড়া নেই, তাহলে ও ট্রেনের মধ্যে তো কিছু করতে পারবে না, তাহলে আমাদের একটু চেষ্টা করতে ক্ষতি কি বল। তখনই বলল যে তাহলে চলো, তুমি যদি করবে দেখাবে বলো, করবে বলো, তাহলে আমি সাহস নিয়ে এগিয়ে যাব।
1: আচ্ছা,
0: আমি বলি হ্যাঁ আমি করব। তখনই ও বোনটা আমার হাত ধরলো, হাত ধরে উনি সবাইকে বকে চিৎকার করে করে বকছে, আমিও তার সঙ্গে বকছি। মানে তখন আমি প্রথমে কিন্তু কিছু বলিনি, খুব কষ্ট লাগছিল, সবাই মিলে আমাকে বকা দিচ্ছে, আমি কি করব। যেই সাহস পেলাম একটা বোনের হাত ধরলাম, তখন যেন আবার সাহসটা বেড়ে গেল। তখনই ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আর দেরি না করে চলে গেলাম।

0: চলে গিয়ে দেখি একদম পুরো একটা দিদির কোলে হেলে আছে, আর পুরো হাত টাত বেঁকে গেছে, গা তাবও কমে গেছে, আর পুরো আধা চাউনি হয়ে পুরো হেলে আছে, আর মুখে বমি আছে।
1: আচ্ছা,
0: আমি যখন ওকে আমার দিকে টানলাম, তখন ওর যে মুখের বমি গুলো আমার পুরো গায়ে মাথায় ভর্তি হয়ে গেল,
1: আচ্ছা,
0: পুরো আমার বুক থেকে পুরো নিচের দিকে ভর্তি হয়ে গেল। তবু আমি তাকে, আমি বলি তোমরা একটু সরে দাঁড়ো না, এত ভিড় তো শোয়ানো না, ওইখানে যে আমি ডিআরএস সেবি করবো
1: হুম হুম
0: মানে পজিশন পাচ্ছি না,
1: জায়গাটাও
0: ট্রেনের ট্রেনের মধ্যে যে আমি লুক লিসিন ফিল্ড দেখবো সেটাও করতে পারছি না। সরাসরি আমি কি করলাম, একদম তো সোজা করে শোয়াতে পারলাম না, ওর মুখের যে বমিগুলো ছিল বমিগুলো আমি আমার ডান হাত দিয়ে পরিষ্কার করলাম, পরিষ্কার করে সঙ্গে সঙ্গে ওকে মুখে 5 বার শ্বাস দিলাম, বুকে 30 বার, 15 সেকেন্ডে আমি চাপ দিলাম।
1: আচ্ছা
0: চাপ দেওয়ার পরে কিছু রেসপন্স পাচ্ছি না,
1: আচ্ছা
0: কিছু পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তারপরে আবার 2 বার ওকে আমি মুখে শ্বাস দিলাম, তখন বুকে যখন আমি চাপ দিতে গেছি, একবার চাপ দেওয়া হয়ে গেছে, দ্বিতীয়বারে চাপ দেওয়ার সময় খুব জোরে চিৎকার করে ওয়াক করে উঠলো,
1: আচ্ছা
0: সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম, জীবন আছে জীবন আছে এরকম করে চিৎকার করে ওকে সঙ্গে সঙ্গে আমি রিকোভারিতে দিয়ে দিলাম,
1: বেশ,
0: মানে ওকে আরামদায়ক অবস্থায় সাইড করে দিলাম।
1: আচ্ছা আচ্ছা
0: কারণ ওয়াক করার সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে জল লালা আসতে থাকলো,
1: হুম হুম
0: সোজা ভাই রাখলে তো হবে না, ওকে ওর শ্বাসনালী খাদ্যনালী যেহেতু সব মিশে আছে একাকার হয়ে সব জিনিসটা ঘেটে একদম অবস্থা আরো খারাপ হয়ে যাবে
1: হুম
0: বলে ওকে সঙ্গে সঙ্গে আমি সাইড করে দিলাম। সাইড করার অনেক পরে মানে বোতলে আর প্রায় জল নেই বলতে গেলে কারুর,
1: হুম
0: সব তো জল উনাকে ঢেলে দেওয়া হয়েছে, আমি একটু যদি জল পেতাম তাহলে উনার গালে দিতাম,
1: হুম
0: কারুর বোতলে মানে চাপা 2-3 জল ছিল,
1: হুম
0: ওই জলটা নিয়ে কিছুক্ষণ পরে আমি ওনাকে ডাকলাম, ও মাধবী দি, ও মাধবী দি, আমার কথা শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো, অনেকক্ষণ চিৎকার করছি, উনি কোনো রেসপন্স দিচ্ছে না, শুধু দেখছি যে আধা চাউনি হয়ে চোখের পিছাটা মারছে আর
1: আচ্ছা
0: কিছু করছে না। তারপরে ওর চোখে মুখে জল দিতে, হ্যালো দিদি তুমি জল খাবে, জল খাবে, মানে সারাই করছে না। তারপরে আমার হাতের হাত দিয়ে জল ঢেলে ওর গালে দিলাম, সাইড হয়ে আছে তো,
1: হুম হুম
0: ও দেখি না জলটাকে হিট মারলো,
1: আচ্ছা
0: তখনই ভাবলাম যে ওর জীবন এসছে।
1: হুম
0: তখন আমি প্রায় বোবা হয়ে গেলাম, আমি আর কিছু সাড়া করতে পারছি না, অজোর নয়নে শুধু কেঁদে যাচ্ছি, সবাই তারা যখন আমাকে বকছে, যেই মানুষগুলো সেই মানুষগুলো আমাকে জড়িয়ে ধরে চিৎকার করছে, বলে তুমি কে, তুমি এই রকম একটা সাধারণ সাদা মাটা পুরো গ্রামের একটা দেখলে মনে হচ্ছে যেন কোনো তোমার প্রতিভা নেই কিছু নেই, তুমি এত কিছু জানো,
1: বাহ,
0: সেই জিনিসটা দেখে আমার মুখের ভাষা যেন আমি হারিয়ে ফেলেছি, আর কথা বলতেই পারছি না। আর খানিকটা পরে এসে ওরা শুধু বলছে যে বলেছে সূর্যপুরে নামাতে, আমাদের বারাইপুর থেকে সূর্যপুর পর্যন্ত ডান সাইডে কোনো স্টেশন পড়ছে না,
1: আচ্ছা,
0: ওরা নামাতেই পারছে না, ওরা বলছে বাড়ির লোক বলেছে আমাকে সূর্যপুরেই নামাতে।
1: তারপরে
0: তখনই
1: নামালেন ওনাকে?
0: ওনাকে সূর্যপুরের স্টেশনেই লাগিয়েছে,
1: আচ্ছা,
0: আমাকে বলেছিল যে চলো হাসপাতালে যাই, কিন্তু আমি যে এমন মানুষ হয়ে গেলাম দিদি, আমি আর কোনো যেন রেসপন্স পাচ্ছি না, আমার নিজেকে যেন অসার হয়ে আসছে জীবন, আমি শুধু ভাবছি যে আমি পেরেছি একটা জীবন বাঁচাতে,
1: বাহ, সত্যি তাই।
0: শুধু আমার মনে হচ্ছে আর যেন কাঁপুনি এসে গেছে আমার শরীরের মধ্যে।
1: আপনি এটা সত্যি অসাধারণ কাজ করেছেন, একটা মানুষের জীবন ফিরিয়ে দিয়েছেন আপনি।
0: তারপরে দিদি আর কোনো তার ঠিকানা পাইনি, কোনো কিছুই পাইনি, মেয়েটার নাম ছিল মাধবী,
1: আচ্ছা, তারপরে তার কি হলো আপনি জানেন না, খবরটা
0: আর কিছু বলতে পারবো না, কিন্তু তাকে আমি পরিষ্কার ভাবে তার জীবনটা বাঁচিয়েছি, কারণ হৃদরোগের স্ট্রোক রোগ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি আমাদের সিপিআর দেয়া দেয়, মুখে শ্বাস বুকে চাপ দেয়া যায়, অবশ্যই করেই বাঁচবে।
1: একদম তাই। তো এবারে আপনাকে জিজ্ঞেস করি যে এই কাজটা আপনি করলেন, এটা আপনি শিখলেন কোথা থেকে? আপনি তো বলছেন আপনি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন, তো সেখানে থেকে আপনি এই

0: বিশেষ প্রশিক্ষণটা পেলেন কিভাবে, কোথা থেকে আপনি শিখবেন?
1: আমি প্রথম আমাদের শিশু সেবা কেন্দ্রের একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে দুটো দাদা ভাই এসে বলে যে তোমাদের এদিকে পুরো জলাময় জলা আর জলময় জল, তোমরা তো পুরো জলে ভেসে থাকো। আমি বলি কত জীবন, যে আমাদের জানি জল জীবন দেয় আবার জলও মৃত্যু দেয়। আমাদের বাড়ির ঘটনা আছে সেরকম, যে বাড়ির ছেলে হারিয়ে গেছে, পাশের বাড়ির ছেলে হারিয়ে গেছে, এরকম দেখতে দেখতে আমরা মানে এত দূর পর্যন্ত আমরা এসেছি। তখনই ওই দাদারা বললো যে আমরা একটা ট্রেনিং দিতে যাই, তোমরা কি শিখতে চাও? তখনই আমরা কোনো স্বার্থ ছাড়া, কোনো পয়সা ছাড়া, আমরা কিছু সময় ত্যাগ করে শুধু সময় দিয়ে আমরা এই জিনিসটা শিখতে পেরেছি।
0: আচ্ছা, তো আপনি ওই সেখান থেকেই প্রশিক্ষণ পেয়েছেন?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো তারপর থেকে আপনি সেই কাজ অনবরত করে চলেছেন?
1: অনবরত আমি যেরকম করেছি দিদি, এরকম আমিও থেমে থাকিনি। কারণ যদি আমার বৈকুণ্ঠপুরে বাড়ি, আমার যদি দক্ষিণ বৈকুণ্ঠপুরে বাড়ি, এরকমই একটা ঘটনা ঘটে, আমি সেখানে যেতে যেতেই সেই বাচ্চাটা শেষ হয়ে যাবে। আমিও থেমে থাকিনি, আমিও সেই কাজটা প্রত্যেক মাকে দিয়ে, শুধু মা নয়, বেশিরভাগই মা পেয়েছে, কিন্তু আমি জানি প্রত্যেক পরিবারের জন্য সবাই পায়। কারণ শুধু মা শিখলে হবে না, যেদিন অঘটনটা ঘটলো সেদিন সেই মাটা বাড়ি থাকলো না,
0: তাহলে পরিবারের অন্য সদস্যকেও সেটা জানতে হবে।
1: হ্যাঁ, সেই চারজনই শেখা উচিত।
0: ঠিক, তো আপনি সেই কাজটা করছেন, যে প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়ার কাজটাও করছেন এখন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ, আমি অনেকের কাছে যাই, তারা দেখি বিএ পাস, এইচএস দেওয়া, কেউ মাধ্যমিক, কেউ এমএ পাস, আমি খালি দেখে থাকি আর ভেবে থাকি যে পড়াশোনা তাদের আছে তো কি হয়েছে, আমার কাছে যে শিক্ষাটা আছে সেটা অনেক বড়।
0: সত্যি তাই, খুব ভালো লাগলো দিদি। আর একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে, এই প্রশিক্ষণটা আপনি কোন সালে নিয়েছেন বললেন?
1: 2023 সালে।
0: বেশ, 2023 সালে আপনি প্রশিক্ষণটা নিয়েছেন, আজকে 2026। তো আজ খুব সুন্দর একটা ঘটনা জানলাম, যেটা অনেক মানুষ জেনেছেন যে এটা খুব সহজ বিষয়, একটুখানি জানার বা শেখার ইচ্ছে থাকলেই আমরা আরো পাঁচটা মানুষের প্রাণ বাঁচাতে পারি।
1: কারণ আমাদের বাড়ির পাশে দিদি ডাক্তার নেই, বিশেষ করে ডাক্তার হাসপাতাল যেতে হবে সেই 30-35 কিলোমিটার দূরে। কারণ ডাক্তার আসার আগের যে প্রশিক্ষণ গুলো, স্ট্রোক হয়ে গেলে, জলে পড়ে গেলে, যে ডাক্তার আসার আগের যে প্রাথমিক চিকিৎসা গুলো আমরা যদি শিখে থাকি, ডাক্তার আসার আগে এই জিনিসগুলো যদি আমরা করতে থাকি না, ওই যে কুসংস্কারের মতো মাথায় নিয়ে নাচানো, জলে বাড়ি মারা, এইসব না করে এই প্রশিক্ষণ গুলো যদি দেই, মনে হয় আমাদের বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যাবে।
0: ঠিক তাই, ওই যে প্রশিক্ষণ নিয়েছিলেন সেখানে কি শুধুই আপনি এই সিপিআর দেওয়া শিখেছিলেন নাকি আরো অনেক কিছু শিখেছিলেন?
1: না, সিপিআর দেওয়া নয়, শুধু কুকুরে কামড়ালে কি হয়, সাপে কামড়ালে কি হয়, কি করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেই অবধি আমরা শিখেছিলাম।
0: বেশ, তো এখনো পর্যন্ত আপনি কতজনের প্রাণ বাঁচাতে পেরেছেন আপনি নিজের প্রচেষ্টায়?
1: প্রাণ বাঁচানো তো এই সামনে জনকে একদম সজ্জামিন আমি জীবন দিয়েছি।
2: আর এছাড়া এ পর্যন্ত 9-10 জন বাচ্চাকে বাঁচাতে পেরেছি।
0: আচ্ছা,
1: এ অবধি আমি ট্রেনিং দিয়ে সবাইকে বেড়া দেওয়ার সাহায্য করেছি এবং বেড়াও দিয়েছি নিজের হাতে। এই রেনে আমরা প্রায় আমি প্রায় 12-13 জনের কাছে পৌঁছতে পেরেছি।
0: বেশ,
1: কিন্তু দিদি আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে আরো একজন একটা ছেলেকে, 14 বছরের ছেলে অরিত্রকে বাঁচিয়েছিল।
0: বেশ, অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার কাছ থেকে আর শুনলাম আপনার অভিজ্ঞতার কথা। আপনি যেতে যেতে আমাদের বন্ধুদের যারা শুনছেন, আমাদের মহিলা মহলের অনুষ্ঠান মহিলারা শুনছেন অনেক বেশি পরিমাণে, এছাড়াও অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ আমাদের অনুষ্ঠান শুনছেন, তো যারা আজকে শুনছেন তাদের জন্য আপনি কি বলবেন, আপনার তরফ থেকে কি বলতে ইচ্ছে করছে বলুন।
1: আমার ইচ্ছে একটাই দিদি, যে আমি যেরকম একটা গ্রামের বধু হয়ে বেরিয়ে আসতে পেরেছি, সেই ঘোমটা দেওয়া বধু যদি আমি যদি এই ডাক্তারের মতো পদ্ধতি প্রশিক্ষণ শিখে যদি জীবন বাঁচাতে পারি, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসে, প্রত্যেকটা আমাদের ভারতে দেখা যাচ্ছে যে দিনে 25টা করে রোগ মারা যায়, তার মধ্যে 12 জন শিশু, এই 12 জন শিশু যদি আমাদের রোজ মারা যায়, তাহলে আমাদের শিশু প্রজন্ম তৈরি হবে কি করে? প্রত্যেকে যদি প্রত্যেকে হাত বাড়াই এবং প্রত্যেকে যদি এই প্রশিক্ষণটা শিখি, বাচ্চার মৃত্যু এবং স্ট্রোক রোগ অনেক কমে যাবে।
0: অসংখ্য ধন্যবাদ দিদি, আপনি খুব ভালো থাকুন, পরে আবার কথা হবে, কেমন?
1: ভালো থাক।
3: একদম তাই, আমাদের সবাইকে

এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। পেশাদারদের অপেক্ষায় বসে না থেকে আমাদেরকেই, মানে সাধারণ মানুষকেই প্রস্তুত হতে হবে, আমাদেরকেই প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠতে হবে কমিউনিটি লাইফ সেভার বা জন উদ্ধারকারী। ফলে তৈরি হবে সমষ্টির শক্তি, আর সমষ্টির শক্তি মানে সমাজের শক্তি, তাই না?

বন্ধুরা, এবার সময় হয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার এ মাসের এক কলমে দুই নারীর বিষয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পের মঞ্জুরিও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তাদের নারী হৃদয়ের যে স্নেহ ও মমতার প্রকাশ, যেখানে দুই নারীর বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে, পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি আপনাদের জানা, তবু বলে দিই, mohilamahol.air@kolkata@gmail.com। আর আপনারা যদি চান তাহলে চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর কিন্তু শেষ তারিখ বন্ধুরা 23 সেপ্টেম্বর 2026। মনে রাখবেন, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026।

এবার বলি এ মাসে আমার কলমের বিষয় ঘণ্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা তাহলে তো আর কিছু বলার নেই, তাই না? আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আওয়াজও হতে পারে, অজানা আওয়াজও হতে পারে, বা ধরুন সন্ধ্যের সময় ঠাকুর ঘরে ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, তা সে দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, তাই না? বিনা আয়াসে আমাদের রিসেট করে তোলে বারবার। স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি বাজে আপনার কানে? আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আপনাদের আরেকবার মেল আইডি বলে দিই, mohilamahol.airkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানাটাও আপনাদের জানা, তবু যারা নতুন শুনছেন, প্রথম শুনছেন, তাদের জন্য একবার বলে দিই চিঠি পাঠানোর ঠিকানাটা। আমার কলম, এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু এক্ষেত্রেও 23 সেপ্টেম্বর 2026। বন্ধুরা মনে রাখবেন, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 সেপ্টেম্বর 2026। তাহলে আর দেরি কেন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে

0: বন্ধুরা, উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, তাই না? আজকে আবার আকাশ সুরে ঘুরির উৎসব। মাঞ্জার টান, লাটায়ের ঘূর্ণি, আর মাঝে মাঝে সেই চেনা উল্লাস, ভক্কাট্টা, চাঁদকাটি, পেটিয়াল, রঙিন ঘুরির নিঃশব্দ লড়াইয়ে নীল আকাশ আজ যেন শৈশবে উঠন, তাই না? সেই আকাশ, সেই আনন্দ আর সেই হারিয়ে যাওয়া দিনগুলির সঙ্গে নিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। কবির সুমনের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
1: পেট কাটি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা।

ছোট্ট রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দে আমান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানের রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর অনুষ্ঠানটি। উপস্থাপনায় ছিলেন সোমা সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী শ্রেয়া ঘোষাল।

শুনলেন অটোগ্রাফ ছবি থেকে শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। এবারে শিল্পী রূপঙ্কর বাগচি এবং সোমলতা।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে একটি দ্বৈত সঙ্গীত, শিল্পী অনুপম রায় এবং তিমির বিশ্বাস।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান, শেষ গানটি শুনলেন ব্ল্যাক কফি ছবি থেকে। শিল্পী ছিলেন অনুপম রায় এবং তিমির বিশ্বাস। এই সঙ্গে সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে শৌরিক ঘোষ। আজ শুনবেন প্রথম পর্ব। কলেজ ক্যাম্পাস মানে আমাদের কাছে অনেক কিছু, হৈহুল্লোড়, আড্ডা, বন্ধু, প্রেম আর এক রাস ভালো মুহূর্ত। দেখতে দেখতে অচেনা ক্যাম্পাস কখন যে চেনা হয়ে যায়, একদমই টের পাওয়া যায় না। আজ সেই আবেগকে সঙ্গে নিয়ে ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে রয়েছি আমি, শৌরিক। ক্যাম্পাস আড্ডা এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে আড্ডা, গল্প, গানে মেতে উঠি। ঠিক তেমনই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আমি চলে গিয়েছিলাম স্কটিশ চার্চ কলেজ ক্যাম্পাসে। তাহলে বরং দেরি না করে বন্ধুদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই।
1: হাই, আমি নীলাঞ্জনা চক্রবর্তী। আমি হচ্ছে স্কটিশ চার্চ কলেজে বর্তমানে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি, ফার্স্ট সেমিস্টারে।
2: হাই, আমি কোয়েনা। আমি স্কটিশ চার্চে ফার্স্ট সেমের হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট।
3: হ্যালো, আমি তন্নিষ্ঠা। আমি স্কটিশ চার্চে হিস্ট্রি ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার।
4: হাই, আমার নাম অভিক। আমি স্কটিশ চার্চ কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট।
5: হাই, আমি অনুরণ। আমি স্কটিশ চার্চ কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট।
6: হাই, আমি শ্রাবণী। আমি স্কটিশ চার্চ কলেজের সংস্কৃত ডিপার্টমেন্ট।
7: বেশ বেশ বেশ বেশ, তোমরা সবাই ফার্স্ট ইয়ার, সুতরাং কলেজ থেকে একটা এক্সপেকটেশন নিশ্চয়ই আছে। তো সেই সব ইচ্ছে পূরণের জন্য স্কটিশ চার্চ কলেজকেই তোমরা কেন বেছে নিলে?
2: ফার্স্ট ইয়ারে উঠে আফটার আই ডিসাইডেড কি আমি হিস্ট্রি নেব, তখন আমার মাথায় সবার প্রথমে স্কটিশ চার্চ কলেজটাই এসেছিল, কারণ এখানকার ফ্যাকাল্টি ইজ টু গুড। আর প্রথম ক্লাসেই আমি বুঝতে পেরেছি যে লাইক আমার ভিতরে যে হিস্ট্রি জানার ইচ্ছেটা, ইট উইল লাইক গ্রো মোর ডে বাই ডে উইদিন দিস ফোর ইয়ার্স। আর অবভিয়াসলি এত সুন্দর, মানে লিভিং হিস্ট্রি বলতে পারি আমরা স্কটিশ চার্চকে। সো হ্যাঁ, প্রচুর ভালো বন্ধু বানানোর চেষ্টায় আছি, ইভেন কিছু বানিয়েছি যাতে বন্ধুত্বগুলো শেষ অবধি টেকে। ইয়া, দ্যাটস ইট।
7: আর কেউ বলবে? আচ্ছা, অনুরণ বলো।
5: ছোট থেকেই ফিজিক্স রিলেটেড স্টাফস অ্যান্ড ফিজিক্স নিয়ে পড়ার খুবই ইচ্ছা ছিল, বিকজ অলরেডি সায়েন্সের জিনিসটা আমার খুবই ফ্যাসিনেটিং লাগে। অ্যান্ড স্কটিশ চার্চ নর্থ কলকাতার একটা মানে মোস্ট রেপুটেটেড কলেজেসের মধ্যে একটা, অ্যান্ড অলসো দ্যাট ইটস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লাইক ইটস নোন অ্যাজ দ্য গ্র্যান্ডফাদার অফ দ্য কলেজেস অফ কলকাতা। সো এই কারণেই কলেজটা চুজ করা।
7: মানে তোমাদের কথা শুনতে শুনতে আমি নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ এতক্ষণ বলিনি যে কলেজে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই কলেজটাই আমার দ্বিতীয় বাড়ি ছিল একটা সময়। হ্যাঁ, মানে আমি এই কলেজেরই প্রাক্তন, 2020 ব্যাচ। দ্বিতীয় বাড়ি হয়ে গেছিলো কারণ নতুন শহরে আসার পর এই কলেজটাকে আঁকড়িয়ে আমরা বেঁচেছিলাম। কলেজের ক্যান্টিন বলো, ব্যাক বেঞ্চ বলো, ক্লাসের, এবং তুমি যেটা বললে না বড় হল রুমের মতো ক্লাস, সেইটা একটা বড় টান ছিল আমাদের। মানে এত বড়, মানে স্কুলে থাকাকালীন এত বড় তো রুম দেখিনি কোনো দিন। এবং পুরোনো আমাদের কলেজ তোমরা বুঝতেই পারছো। 13ই জুলাইয়ের ইতিহাস আমাদের 1830 সালের দিকে নিয়ে যাচ্ছে, যখন কলকাতায় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, প্রথমে কলেজ ছিল না, মিশনারি চার্চ ছিল। রাজা রামমোহন রয় এবং আলেকজান্ডার ডাফ 5 জন ছাত্র নিয়ে স্কটিশ চার্চ কলেজ চালু করেছিলেন। এবং প্রাক্তনীদের লিস্ট দেখলে তোমরা বুঝতেই পারবে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস, ডেরেক ওব্রায়ান, মৃণাল সেন এবং মহালয়ার দিন, যার কণ্ঠে আপামর বাঙালির ঘুম ভাঙে, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই কলেজেরই প্রাক্তন। মানে বুঝতেই পারছো, নস্টালজিক ফিল, এবং এই কলেজে একটা বিশাল গৌরব আছে।
8: যাই হোক, বেশি কথা

0: করবো না, আরেকটু হলে আমি কেঁদে ফেলবো। যাই হোক, তোমাদের মধ্যে কে ভালো গান করবো? অনুরণ, সবাই ওর দিকে আঙুল দেখাচ্ছ। ঠিক আছে অনুরণ, তুমি একটা গান শুনিয়ে দাও।
1: তো একটা ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল বেস্ট একটা গান গাইছি।

0: দারুণ দারুণ দারুণ। আচ্ছা তোমাদের ফার্স্ট ডে অফ কলেজ কেমন কাটলো বলো? তুমি সবে কলেজে এসেছো এবং হয়তো খুব একটা বেশি ক্লাসেস এখনো হয়নি, রাইট? তো তোমাদের ফার্স্ট ডে অফ কলেজ কেমন কেটেছে? সকলেরই কলেজের ফার্স্ট ডে এবং কলেজের লাস্ট ডে স্পেশাল হয়। এখন লাস্ট ডে আসে, ওটা আসতে এখনো 4 বছর দেরি আছে। তো ফার্স্ট ডে অফ কলেজ কেমন কাটলো বলো, কে বলবে? নীলাঞ্জনা, বেশ তুমি বলো।
1: এই কলেজে যখন ফার্স্ট আর কি এসেছিলাম, ফার্স্ট ডে ছিল হচ্ছে ফার্স্ট অ্যাসেম্বলির দিন, এবং সেখানে কিছু প্রোগ্রাম হলো, কলেজ সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারলাম। এবং সেখানে আমি বাদে অ্যাকচুয়ালি আমার স্কুল থেকে আরও 5 জন, তারাও এই সেম কলেজেই ভর্তি হয়েছে, তাদের সাথেই আর কি আমি বসেছিলাম এবং তাদের সাথে গল্প গুজব হলো। এবং পুরো অ্যাসেম্বলি হলের মধ্যে মোটামুটি সবাই তো একে অপরকে সেরকমভাবে চিনতো না, কিন্তু আমরা 6 জন এত বকবক করছিলাম। আমাদেরকে একজন প্রফেসরই বোধহয় এসে জিজ্ঞেস করলেন যে তোমরা কি সেম স্কুলে পড়তে, আমরা এত কথা বলছিলাম। সবটা মিলিয়ে বেশ ভালোই লেগেছে ফার্স্ট ডে।
0: বুঝলাম। আচ্ছা ওদিক থেকে আবার অনুরণ হাত তুলছে, মনে হয় কিছু বলবে, বল অনুরণ।
2: কলেজে ফার্স্ট ডে নিয়ে প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড স্টাফ, লাইক স্কুলে একটা এনভায়রনমেন্টে বড় হওয়া, ছোটো থেকেই বন্ধুদের সাথে একটা ক্লোজনেস থাকা, সেখান থেকে কমপ্লিটলি একটা নতুন এনভায়রনমেন্টে আসে, সো সেটা নিয়ে যেরকম ভয়ও ছিল, এক্সাইটমেন্টও ছিল, সব রকম ইমোশনসই কাজ করছি। বাট কলেজে এসে দেখতে পেলাম ফিজিক্সের যে ডিপার্টমেন্টের রুমটা একদমই আলাদা, কলেজ থেকে বাইরে ডাফ বিল্ডিং বলে একটা বিল্ডিং ওখানে, আর ক্লাসরুমটা হিউজ, মানে প্রচণ্ড বড়। তো অবভিয়াসলি সবাই নার্ভাস ছিল, সব ক্লাসমেটস, মানে প্রেজেন্ট ক্লাসমেটস যারা, সো সবাই স্ক্যাটার্ড হয়ে বসেছিলো। সো ওই লার্জ রুম হওয়ার জন্য একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে যে আমাদের ডিপার্টমেন্টে কেউই সবাই একটু দূরে দূরে বসে, একটু লাইক দূরে থাকতেই পছন্দ করে, সেই ক্লোজনেসটা এখনও সবার মধ্যে আসেনি। সো ফার্স্ট ডে সেরকম ফ্রেন্ডশিপ বা ওরকম হয়নি। আমি পার্সোনালি আমার একটা স্কুলের ক্লাসমেটসও আমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে, সো ওর সাথেই বসেছিলাম, জাস্ট নতুন মুখগুলোকে চেনার চেষ্টা করছিলাম, নামগুলোর সাথে মেলানোর চেষ্টা করছিলাম, এইটুখানে। এরকম এর থেকে তাহলে সেরকম কিছু এক্সাইটিং মনে রাখার মতন জিনিস ফার্স্ট ডেতে অ্যাটলিস্ট হয়নি।
0: খুব অদ্ভুত লাগবে দুজনের কথা শুনে, মানে একজনের কাছে ফার্স্ট ডে অফ কলেজ ভীষণ ভালো কেটেছে, একজনের একটুও ভালো কাটেনি, খুবই বোরিং আছে। যাই হোক যাই হোক, এইভাবেই কলেজের দিনগুলো কেটে যাবে, হাসি ঠাট্টা মজা আনন্দে। কিন্তু কিন্তু কিন্তু কলেজের দিনগুলো তখনই ভালোভাবে কাটবে যখন কলেজের একটা প্রেম হবে। সুতরাং কারোর কি এখনো ক্রাশ হয়েছে? আর মনে হয় কোয়েনা মুচকি মুচকি হাসছে, তাহলে কি আমি ধরে নেবো যে কোয়েনার প্রথম ক্রাশ
1: আমি আমার একটা বন্ধু, আমরা মেট্রো করে বাড়ি ফিরি রোজ কালীঘাট পড়তে।

0: আমি নেমে যাই কালীঘাটে, আমার একটা বন্ধু বলবো এটা একটা ছিল আমাদের ডিপার্টমেন্টের না, তাহলে হ্যাঁ আমাদেরই তো ডিপার্টমেন্ট দেখেছি আর। তা আজকে যখন সকালে কালীঘাট থেকে আসছি মেট্রো ধরে, এই ছেলেটা নিজেই এলো আমার কাছে, বললো হ্যালো আমি তো হিস্ট্রি ডিপার্টমেন্টের। আমি বললাম ও হ্যাঁ হ্যালো, এবার আমি একটু ঘুমের ঘরে ছিলাম বলে অতটা লক্ষ্য করিনি। এবার যাতে যাই হোক মেট্রোতে উঠেছি, আমার দেখে মনে হলো তার ইচ্ছা ছিল একটু কথা বলার বা জার্নিটা একটু কিছু কিছু একটা কথা বলার, তা সেটা হলো না।
1: আচ্ছা আর কেউ আছে? আর কেউ নেই? সিরিয়াসলি এখনো কলেজে ক্রাশ হয়নি? আচ্ছা মনে হয় শ্রাবণী মানে হাসি আর চেপে রাখতে পারছে না, বুঝতে পারছি হয়তো সিমিলার কোনো ঘটনা ঘটেছে তোমার সঙ্গে, রাইট? বলো শ্রাবণী।
0: এরকম কেস আমারও আছে, আমি ওরিয়েন্টেশনের দিন বসেছিলাম, দাদা এলো অনেক কথা বললো, আমার মনে লাড্ডু ফুটলো, ভালো লাগলো। জানি না 4 বছরে যদি কোনো চান্স হয় আশায় আছি।
1: বাবা যা বুঝছি সবারই ক্রাশ আছে, কয়েকজন বললো আর কয়েকজন বললো না, বুঝলে? যাই হোক অনেক আড্ডা দিচ্ছি, মজা হচ্ছে, চলো এই সব কিছুর সঙ্গেই তোমাদের সঙ্গে একটা ছোট্ট খেলা খেলে নিই। তোমাদের কিছু টপিক দেবো আর ইনস্ট্যান্টলি তোমাদের সেই টপিকে কিছু বলতে হবে। তোমাদের প্রথম টপিক অফ পিরিয়ড।
0: হ্যালো আমি তন্নিষ্ঠা। অফ পিরিয়ডের কনসেপ্টটা কলেজে উঠে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, কেননা আমি পড়তাম সাউথ পয়েন্টে। এবার সেই স্কুলে কি হতো, যদি ক্লাস ক্যান্সেলও হতো তাহলেও কোনো না কোনো টিচার এসে সে পড়াক আর না পড়াক কিছু না কিছু একটা কাজ দিয়ে ঠিক বসিয়ে দিত। কলেজেও শুনেছিলাম কনভেন্ট স্ট্রিক্টনেস আছে, এবার কি হবে, অফ পিরিয়ড হলো কি টিচার এসে পড়াবেন না কি হবে। তা একদিন এরকম হলো, তখনও খুব একটা বন্ধু বান্ধব হয়নি, একদিন এরকম হলো যে এলাম ক্লাসে বসলাম, দুজন মোটামুটি চেনা জানা হয়েছিল। তা সেই দিন প্রথম ভালো করে কথা হলো, কেননা স্যার আসেননি, ম্যাম আসেননি, কেউই আসছেন না, আর কেউ সে বকাও দিচ্ছে না যে জোরে কথা বলো না, এটা কি মাছের বাজার, কেউ এরম বলেও নি আমাদের। যাই হোক তো সেই দিন একটা মেয়ে আছে বন্ধু আমাদের, সে প্রচণ্ড চুপচাপ, সে ওই অফ পিরিয়ড পেয়ে প্রথম একটা হিন্দিতে যাকে বলে খুলাসা করলো কি না, তার একটা বয়ফ্রেন্ড ছিল, তাকে সে পাহাড়ে ফেলে এসছে, মানে সে পাহাড়ের মেয়ে, তো সে ওখানেই ফেলে এসছে। যাই হোক তো এবার ব্যাপারটা এরকম হয় যে অফ পিরিয়ডে অনেককে অনেক কিছু করতে দেখলাম, যেমন যারা নর্থ ইস্ট থেকে এসছে তারা নিজেদের মতো একটা গ্রুপ বানালো প্রথমবার, আমরা যারা মোটামুটি একটা বুঝতে পাচ্ছি লিঙ্গুইস্টিকভাবে ম্যাচ আছে, কালচারাল ম্যাচ আছে, তারা বসে এই টুকটাক গল্প করতে শুরু করলাম। তা অফ পিরিয়ড যখন শেষ হলো তখন নোটিস এলো আজকে ক্লাসেস আর সাসপেন্ডেড। তা প্রথম এই এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমাদের এইচওডি এসে বলেন প্লিজ বি ওপেন টু নিউ থিংস ইন কলেজ, এরম অনেকবারই হতে পারে, এখানে ওরকম কেউ বকাঝকা করবে না। তারপর থেকে অনেক কটা অফ পিরিয়ড পেয়েছি এবং ব্যাপারটা প্রচুর নতুন এবং সেই কারণেই একরকম কলেজ আসা হয়।
1: বাহ, নতুন নতুন অফ পিরিয়ডে সত্যিই খুব মজা হয়, তারপর আস্তে আস্তে ক্লাস বাঙ্ক। যাই হোক যাক, শুনলাম অফ পিরিয়ড নিয়ে, এবার তোমাদের বলতে হবে লাইব্রেরি নিয়ে, কে বলবে?
2: হ্যালো আমি শ্রাবণী। তো কলেজে এসে ফার্স্ট দিন লাইব্রেরিটা জাস্ট চোখে দেখেছিলাম, কারণ স্কুলে আমাদের লাইব্রেরি খুব ছোটোখাটো ছিল, সেখানে মূলত আমরা পড়াশোনা করতাম, আমাকে জোর করে করানো হতো, আমি করতে চাইতাম না। তো দেন কলেজে এসে একটু ভয়ে ভয়ে গেছিলাম যে ও বাবা এখানেও কি পড়াশোনাই করতে হবে, কারণ পড়াশোনা থেকে আমি একটু দূরে থাকতেই ভালোবাসি। তো দিয়ে তারপরে আজকে একটা বন্ধু জোর করে নিয়ে গেল, তো কলেজে গিয়ে আমি লাইব্রেরিতে ঢুকে বসলাম, জোর করে একটি খাতা খুলতে হলো পড়বো বলে, দেন তারপর নামমাত্র কিছু একটা পড়ছিলাম, পড়ছিলাম তো না, আমি দেখছিলাম আর কি বাকি ছেলেমেয়েরা কী করছে, ভাবছিলাম যে খাতাটা বন্ধ করে একটু ঘুমানো যাবে, যদি কেউ বলে যে এই এখানে ঘুমানো যায় না, ওঠো ওঠো ওঠো ওঠো ওঠো, তখন কী করবো, না থাক কষ্টাকষ্টি করে পড়ি, কি আর করা যাবে। তো পরে আমি লাইব্রেরিতে এসে ঘুমাবোই, দেখে নিলাম কেউ কিছু বলে না।
1: আচ্ছা অনেকক্ষণ ধরে গল্প আড্ডা গান হচ্ছে আর সঙ্গে গেমসও হচ্ছে, তো একটু মুডটাকে লাইট করার জন্য একটা গান শুনলে কেমন হয়, কে গান শোনাবে?
3: আমি নীলাঞ্জনা এবং আমি ইংলিশ ডিপার্টমেন্টের, আমি এখন একটা গান করতে চলেছি, গানটার নাম হলো কথা দিয়ে এলে না।

0: এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৌরিক ঘোষ। আজ শুনলেন প্রথম পর্ব।
1: এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা, একটু পরেই শুরু হবে আজ সন্ধ্যে। উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

কেমন আছেন বন্ধুরা সবাই? আপনাদের সঙ্গে এই সময়টায়, বিশেষ করে যখন আজ সন্ধ্যের অনুষ্ঠান শুরু করি, তখন একটা ভীষণ মন ভালো করা কাজ করে যায়। আজ সন্ধ্যার আজকের অনুষ্ঠানে বুঝতেই পাচ্ছেন স্টুডিওর প্রান্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের শ্রবণ সঙ্গী হিসেবে বলতে পারেন, আপনারা আমাদের শ্রবণ বন্ধু, শ্রবণ শিল্পী। আপনাদের সঙ্গে রয়েছি আমি, মৈত্রী বন্ধু পঙ্কজ। আজ সন্ধ্যায় আসলে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবার ইচ্ছে রয়েছে, আপনাদের সঙ্গে বেশ কিছু খবর ভাগ করে নেওয়ার ইচ্ছে রয়েছে, এবং অবশ্যই গান তো রয়েছে। তো শুরুতেই একটু আদ্র হিংস দিয়ে নিই, একটা আড্ডার যে কোনো আড্ডার যেমন থাকে আর কি, একটা হিংস দিতে হয়, তো সেই হিংসটা দিয়ে দিয়ে একটু আজকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস সেই নিয়ে কথা বলবো, প্লাস্টিক থেকে তৈরি অভিনব রোবট সেই বিষয়ে বলবো কথা, মাটির নিচে উভচর প্রাণীর সন্ধান মিলেছে সেই সমস্ত কিছু নিয়ে বলবো কথা, এবং আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, সেই বিষয় তো থাকছেই, সঙ্গে সাইবার সেফটি বিষয়ে কথাবার্তা থাকছে, আরও অভিনব বেশ কিছু খবর থাকছে, সবটা আর বলে দিচ্ছি না, যেহেতু বললাম আগেই শুরুতেই যে হিন্ট দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আসলে আজকে যখন অনুষ্ঠানটা করতে বসছি, তখন কিন্তু কোথায় একটা ওই গানের একটা লাইন রয়েছে না, যে আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, সেরকম একটা গন্ধ যেন এই ভাদ্রের একদম শেষ সময়টাতে, আশ্বিন শুরু হয়ে যাবে আর দু একটা দিন মাত্র সময়, আজকের দিনটাই বোধ হয় শেষ, তো সেই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে কিন্তু একটা পুজোর গন্ধ, এই বিশেষ করে আমরা ছোটবেলা থেকে দেখে আসি, আপনারাও নিশ্চয়ই জানেন এটা, যে বিশ্বকর্মা পুজোর দিন থেকে কিন্তু একটা ওই পুজো গন্ধ আকাশে বাতাসে এবং লোকের মনেও ছড়িয়ে পড়ে। আমি নিশ্চিত আপনাদের মনেও সেরকমই একটা ছবি বা সেরকমই একটা ছায়া নিশ্চয়ই রয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আড্ডা মারব, কিন্তু শুরুতেই এই সময়টায় আরেকটা কথা মনে পড়ায় যে এটা একটা গোধূলির সময়, বর্ষার সময় আমরা ঠিক গোধূলিটাকে বুঝতেও পারি না, কিন্তু এই যে আশ্বিন মাস আসছে, এবার থেকে গোধূলির সময়টা আমরা ভালো করে বুঝতে পারব। তো সেই সময় দাঁড়িয়ে একটু গোধূলির সন্ধেবেলার একটা গান শুনি, শিল্পী।

হ্যাঁ বন্ধুরা, গোধূলির এই স্বর্ণ রাগে আমরা আসলে আপনাদের সঙ্গেও কিন্তু আমাদের মনটাকে হারিয়ে দিতে চাই, আড্ডায় এবং অবশ্যই গানে গানে। আর তার মাঝে কিছু খবর, কিছু আলোকপাত, কিছু অভিনব বিষয় তো রয়েছে, আর রয়েছে আজকের দিনের তাৎপর্য। আজকে এমন একটা দিন, সেই দিনটি বিশ্ব রোগী সুরক্ষা দিবস হিসেবে প্রত্যেক বছর অর্থাৎ 17ই সেপ্টেম্বর পালিত হয়। এই দিন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রোগীদের নিরাপত্তাকে নিশ্চিত করবার গুরুত্বের উপরে বিশেষভাবে আলোকপাত করা হয়। এই দিবসটিকে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয়। এটি রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মানকে উন্নয়ন করা, তার জন্য যে সচেতনতা বৃদ্ধি, সেই ব্যাপারে কিন্তু প্রচার করা।

0: হয় আজকের দিনে সারা বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় রোগীর সুরক্ষা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি এবং সুবিধাগুলো সেই সংস্থানগুলির মধ্যে ফাঁকগুলো কোথায় রয়েছে যারা রোগীদেরকে সুবিধাগুলো দেন সেইগুলোকে পূর্ণ করা পূরণ করে নেওয়া সেই কারণে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। আজকের দিনে স্বাস্থ্যসেবা প্রদানকারী নীতি নির্ধারক এবং রোগীদের মধ্যে সহযোগিতার হাতকে বাড়িয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতেই কিন্তু অনেক রকমের কার্যক্রম নেওয়া হয় বা কর্মসূচির নেওয়া হয়। আজকে এই বছরে অর্থাৎ 2026-এর এই দিনটির একটি স্লোগান রয়েছে, সেটি হচ্ছে নিরাপদ চিকিৎসা এবং নিরাপদ জীবন। এটা আমরা কে না চাই বলুন। তাই আমাদের চিকিৎসা ক্ষেত্রে নানান বিভ্রাটের কথা আমরা যখন শুনি তখন কিন্তু আমাদের বারংবার মনে হয় সেই নিরাপদ চিকিৎসা, যেটা না পেলে মানুষ ভালো থাকবে না, অর্থাৎ মানব সভ্যতা সামনের দিকে এগিয়ে চলতে পারবে না।
1: খোঁজে কি

হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনোদিন পড়বে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে।

আসলে এই খবরটা যখন দিয়ে শুরু করলাম যে আজকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস, তখন কিন্তু একটা কথা ভীষণ প্রাসঙ্গিকভাবে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে ইচ্ছে করছে বা বলতে ইচ্ছে করছে। এটা কোনো জ্ঞান নয় বা আমরা এখান থেকে সেটা কোনোভাবেই সেটা সেই প্রকাশ সেই অহমিকা বোধ থেকে এই কথা বলি না বা আপনাদের সঙ্গে এই গল্প বা আড্ডা কোনোটাই করি না বা দিই না। যেটা বলবার সেটা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু যখন রোগী নিরাপত্তার চিকিৎসা নিরাপত্তার কথা ওঠে তখন সামান্য কয়েকটা জিনিস, ছোট ছোট ক্ষুদ্র কয়েকটা জিনিস ভুলে যাই, ভুল করে ফেলি। তার মধ্যে অন্যতম হল যে আমরা ভুলে যাই যে প্রেসক্রিপশন ছাড়া অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন ওষুধের দোকান থেকে আমাদের ইচ্ছে মতো বা ডাক্তার কোনো

সময় একবার দিয়েছিল, একবার লিখেছিল, সেরকম ওষুধ কিনে খেয়ে ফেলি আমরা, কিন্তু এই সচেতনতা বোধটাও আমাদের মধ্যে নিয়ে আসতে পারি যে না, আমরা এরকম করব না। এরকম করলে আমাদের আসলে আমাদের যে নির্দিষ্ট অসুস্থতা বা নির্দিষ্ট যে রোগ সেটা তো সারবেই না, বরঞ্চ হিতে বিপরীত হতে পারে। আজকের এই বিশেষ দিনে কিন্তু এইটুকু আমাদের নিজেদের মনকে আমরা বলতেই পারি, কি বলুন?

আসলে শুরুতেই বলেছিলাম আজকে সন্ধ্যার আড্ডার যখন বলছিলাম কি কি বিষয় নিয়ে আড্ডা দেব, তখন কিছু হিন্ট দিচ্ছিলাম। তার মধ্যে বলেছিলাম যে মানুষ মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়াচ্ছে, তার একটা উদাহরণ দিই এবং সেটা ভিন্ন রকমভাবে, কিন্তু সবসময় যে সেটা খুব আন্দোলনের ময়দানে, সামাজিক মাঠে ময়দানে তা নয়। প্লাস্টিক থেকে তৈরি রোবট, এবং সেই রোবট অনুবাদ করে দিচ্ছে শিক্ষকের মুখের কথা। ইঞ্জিনিয়ারের অভিনব এক আবিষ্কার, এবং সেই আবিষ্কার থেকে সুবিধা পাবে শ্রবণ প্রতিবন্ধী শিশুরা। এটাও দেখুন আজকের এই বিশেষ দিনে কি সুন্দর মিলে যাচ্ছে। যখন রোগী নিরাপত্তার কথা আমরা বলছি, তখন কিন্তু শুধু রোগী নয়, অনেক মানুষ আছে যারা, যদি আপনি রোগ হিসেবে দেখেন, শ্রবণ শক্তি যাদের কম, তারা কিভাবে সাহায্য পাচ্ছে সেটা কিন্তু আজকে ভীষণ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো বলেই এই খবরটা আপনাদের সঙ্গে ভাগ করছি। ক্লাসের শিক্ষক পড়াচ্ছেন, কিন্তু শিক্ষকের কথা শুনতে পাচ্ছে না একদল পড়ুয়া। এটা হামেশাই অনেক জায়গায় কিন্তু হয়, আমরা হয়তো সবসময় এগুলোকে খেয়াল করি না বা এগুলোকে নির্দিষ্ট করে মানুষের কাছে সচেতনভাবে তুলে ধরি না, কিন্তু বিষয়গুলো হয়। ফলে বোঝা তো দূরের কথা, বিজ্ঞান, অঙ্ক কিংবা অন্য কোনো বিষয়ে শেখাও হয়ে উঠছে কঠিন। এই সমস্যার সমাধান করবার জন্য অভিনব একটা প্রযুক্তি তৈরি করেছেন কেনিয়ার 22 বছরের ইঞ্জিনিয়ার নোরা কিমাথি। তার তৈরি রোবটিক হাত শিক্ষকের মুখের কথা শুনে নিয়ে একটা সাইন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে নিচ্ছে, অর্থাৎ শিক্ষক কথা বলবেন আর রোবট সেই কথাগুলোকে হাতের ইশারায় বোঝাবে পড়ুয়াদের। নোরা কিমাথি নাইরোবির প্রযুক্তি সংস্থা জিরো বায়োনিকের সহ প্রতিষ্ঠাতা। তার তৈরি এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, রোবোটিক্স এবং সাইন ল্যাঙ্গুয়েজের ডেটা। লক্ষ্য একটাই, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য পড়াশোনাকে আরও সহজ এবং সকলের জন্য সমানভাবে উপলব্ধ করে তোলা। কি ভীষণ সুন্দর না বলুন, এবং কি ইতিবাচক একটা বিষয় বলুন। বিশ্বের আনাচে কানাচে কিন্তু এরকম বহু ঘটনা, বহু উদ্ভাবন, বহু মানুষের পাশে মানুষের দাঁড়ানো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা চেষ্টা করি আমাদের এই সান্ধ্য আড্ডার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে সেগুলোকেই একটু ভাগ করে নেওয়ার।

হ্যাঁ, সত্যিই তো, তাই না বলুন বন্ধুরা? মানুষ ভজলেই সোনার মানুষ হওয়া যায়, লালন সাঁইয়ের এই কথাটা কিন্তু আমাদের একদম মর্মে মর্মে গেঁথে নেওয়া ভালো। মানে মানব সভ্যতা যত এগিয়ে চলেছে তত কিন্তু মানুষের মধ্যে একটা বিচ্ছিন্নতাও তৈরি হচ্ছে। সেই বিচ্ছিন্নতার উল্টো দিকে রয়েছে বন্ধুত্ব, মানুষের ভজনা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের ভালোগুলোর এগিয়ে দেওয়া, সেই সন্ধানগুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে। কিন্তু যে সন্ধানই কমুক, অনেক এমন সন্ধান রয়েছে যে সন্ধানগুলো পেলে মানব সভ্যতার উন্নতিতে অবশ্যই সেগুলো কাজে লাগে, যে গবেষণাগুলো। সেরকম একটা গবেষণার খবর আজকের অনুষ্ঠানে দিয়েছি ইতিমধ্যেই, আরেকটা ভীষণ ভালো একটা গবেষণা যেটা জীববৈচিত্র্যের জন্য, প্রাণীবিজ্ঞানীদের জন্য এবং সমস্ত মানব সভ্যতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা সেই খবরটা একটু ছোট্ট একটা খবর, সেই খবরটা ভাগ করে নিই। আপনাদের অনেকেরই হয়তো জানা রয়েছে, নামটা চাঁদগড়, একটু ভেঙে বলি। হ্যাঁ, চাঁদগড় একটা এলাকা, সেখানে স্থানীয় মারাঠি উপভাষা চাঁদ গড়ি থেকেই চাঁদগড় কথাটা এসছে, আর একটা প্রজাতির নাম দেয়া হয়েছে এই চাঁদ গড়ি বলে। কেন এতগুলো কথা বললাম? জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে প্রাণীবিজ্ঞানীদের নিয়মিত অবাক করে দিয়ে চলেছে যে জায়গাটা, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। মহারাষ্ট্রের পশ্চিমঘাট থেকে মাটির নিচে লুকিয়ে থাকা এক অদ্ভুত উভচর প্রাণীর সন্ধান পেয়েছেন গবেষকরা। কেঁচোর মতো দেখতে, হ্যাঁ ঠিক কেঁচোর মতো, পা বিহীন এই প্রাণীকে সাধারণত সিসিলিয়ান বলা হয়, তবে যার খোঁজ পাওয়া গিয়েছে সেটি সিসিলিয়ানের একেবারে নতুন একটা প্রজাতি। এই প্রজাতির নাম দেয়া হয়েছে গেজিওনিওফিস চাঁদগড়ি। বলছিলাম না, চাঁদগড় থেকে চাঁদগড়ি কথাটা এসেছে। এই নামটি এসেছে কোলহাপুরের চাঁদগড় এলাকার স্থানীয় উপভাষা চাঁদগড়ি থেকে। স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতেই এই নামকরণ বলে জানিয়েছেন গবেষকরা। আসলে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পুনের ওয়েস্টার্ন রিজিওনাল সেন্টার, হালকনের যশবন্ত রাও

চাবেন মহাবিদ্যালয় সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় এবং গোয়ার মহাদেই রিসার্চ সেন্টারের গবেষকরা মিলিতভাবে এই আবিষ্কারটি করেছেন। গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশিত হয়েছে জেডএসআইয়ের রেকর্ডসে, মানে জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রেকর্ডে। চাঁদগড়ের বুজাওয়ারা এলাকার যে জায়গা থেকে এই প্রাণীর খোঁজ মিলেছে সেটি কোনো গভীর সংরক্ষিত অরণ্য নয়, সেই জায়গায় মানুষের বসতি এবং কৃষিজমির অত্যন্ত কাছাকাছি, সেখানেই মাটির নিচে বাস করছিল এই প্রাণী। জেডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, বনসীমার বাইরে মানুষের দৈনন্দিন ব্যবহারের জমিতেও যে বহু অজানা প্রাণী টিকে থাকতে পারে, এই আবিষ্কার কিন্তু তারই প্রমাণ দিচ্ছে। প্রাণীটি দেখতে কেঁচো বা চোখিন সাপের মতো হওয়ায় শুধু বাহ্যিক চেহারা দেখে তাকে আলাদা করা কিন্তু বেশ কঠিন। গবেষণার তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 41% উভচর প্রজাতি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। ভারতে পাওয়া 558টি উভচর প্রজাতির মধ্যে সিসিলিয়ানি 41 প্রজাতির নতুন এই আবিষ্কারের ফলে গেজেওনিওফিস গণের ভারতীয় প্রজাতির সংখ্যা বেড়ে হল 12। এর মধ্যে 11টি পশ্চিমঘাট পর্বতমালার নিজস্ব প্রজাতি। চাঁদগড়ের নামগ্রহণ তাই শুধু সম্মান প্রদর্শন নয়, স্থানীয় মানুষ এবং বিজ্ঞানীদের সহযোগিতারও এক ধরনের স্বীকৃতি বলা যায়। আসুন, এত পর্বতমালা, পর্বতমালার মধ্যে অরণ্যানী এবং জীববৈচিত্র্য নিয়ে কথা হচ্ছে, তখন একটু সবুজের কথা গানে গানে শুনি। শিল্পী সুপ্রতীক দাশ।

0: আসলে আজ সন্ধ্যার আড্ডায় আজকে অনেক খবরের মাঝখানে একটু আগে যেটা বলছিলাম জীববৈচিত্র্যের কথা এবং অরণ্যের কথা অবশ্যই উঠে আসছে, আসলে উদ্ভিদবিদ্যা এবং উদ্ভিদবিদ। আজকে বলছিলাম যে অনেক বিশিষ্ট মানুষের জন্মদিন, তার মধ্যে বিশিষ্ট উদ্ভিদ বিদ যিনি 1938 সালে জন্ম নিয়েছিলেন কেএস মণিলাল, তার আজকে জন্মদিন। তেমনই আজকে মকবুল ফিদা হোসেনের জন্মদিন, বিশিষ্ট চিত্রশিল্পী যিনি 1915 সালে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আরেকজন যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কিন্তু তার কথা আজকে না বললেই নয়, তার নাম আপনারা সকলেই জানেন, নরেন্দ্র দামোদর দাস মোদি। 1950 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। 2014 থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী তিনি। 2001 থেকে 2014 পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। আজকে তার জন্মদিন উপলক্ষে, ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা মৈত্রী প্রচার তরঙ্গের পক্ষ থেকে সেই জন্মদিনকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। তার পিএম বিশ্বকর্মা যোজনা, অন্নপূর্ণা যোজনা ইত্যাদি ইত্যাদি নিয়ে নানান চর্চা চলছে। শুধু আজকে এই বিশেষ দিনে একটা বিষয় না বললেই নয়, আজকে থেকে শুরু হলো মাসজোড়া অভিযান। সেই অভিযানে কিন্তু বার্তা দেওয়া হচ্ছে মহিলাদের, নারী এবং শিশুদের পুষ্টি নিয়ে অঙ্গনওয়াড়ি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে এবং যুব সমাজকেও বার্তা দেওয়া হচ্ছে স্টার্ট আপ সংস্থাগুলি নিয়ে ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আসলে সংকল্প দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই সংকল্প দিবস পালন চলবে এক মাস ব্যাপী। আমরা সেই সমস্ত কিছুর সঙ্গে বেঁধে বেঁধে থাকব আমাদের সমস্ত নাগরিকেরা, এই আশা রাখছি ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিনে।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: আচ্ছা বন্ধুরা, আপনাদের সঙ্গে আড্ডা দিতে গেলে সবসময় যেটা হয় আর কি, আড্ডা শুরু করি যখন তখন মনে হয় হাতে অনেকটা সময়, কিন্তু দিতে দিতে কথা বলতে বলতে গান শোনাতে শোনাতে

মনে হয় সময় তো প্রায় শেষ হয়ে গেলই। এবার অনেকগুলো খবর আপনাদের সঙ্গে ভাগ করার ইচ্ছে রয়েছে, কিন্তু একটা খবর একটু ভাগ না করলেই পারছি না আর কি, যাকে বলে একজন মানুষের কথা আপনাদের সামনে বলবো। সিংহের পথে যিনি গ্রামের শিশুদের হাতে রামধনু তুলে দেন, নিশ্চয়ই পুরোটা খোলসা করে বুঝতে পারলেন না এখনও, একটু খোলসা করে বলি তাহলে। আসলে পাহাড়ে অভিযানের আগে গাঁটের কড়ি যাকে বলে, সেই গাঁটের কড়ি খরচা করে বই খাতা রং তুলি সমস্ত কিছু কিনে একজন মানুষ ব্যাগে করে ভরে নিয়ে যান, এবং সেটি সেই গ্রামে যে গ্রামে তিনি সিংহ আরোহণ করতে যান সেই সমস্ত শিশুদের হাতে তিনি তুলে দেন। কিরকম সেটা, পাহাড় তাকে বহুদিন ধরেই টানে, এই টানার কথা আমরা বিভিন্ন মানুষের এই পাহাড়ের প্রতি টান বিশেষ করে বাঙালিরা নানানভাবে শুনে থাকি, কিন্তু এই টানটা সঙ্গে আরেকটু যোগ করছে, সেটা কিন্তু মানুষের প্রতিও তার একটা অগাধ টান বলতে পারি। এবং সেই নেশা রয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন একজন কর্মী, তার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর পাহাড়ের কোলে যে ছোট গ্রাম, সেই গ্রামে সেখানকার ছেলেমেয়েদের হাতে বই খাতা পেন্সিল রাবার রং ড্রয়িং খাতা সমস্ত কিছু তিনি তুলে দেন। পর্বত অভিযানের দীর্ঘ অধ্যায়ের মধ্যে বছর কুড়ি হল পিঠের ব্যাগে এসব তিনি গুছিয়ে নিয়ে যান। বছর সাতেক আগে তিনি রিটায়ার করেছেন, তিনি বিয়েও করেননি, কাজেই অবসরের পর এখন তিনি একেবারে ঝাড়া হাত পা যাকে বলে। নন্দাঘুন্টি কেদার ডোম ভাগীরথী টু রতবন করচা ফ্ল্যাট টপ সহ বিভিন্ন শৃঙ্গ ছুঁয়েছেন বছর সাতষট্টির এই যুবক বলবো আমি। আসলে এই খবরটা ভাগ করছি আরও অনেকগুলো কারণে, এতটা বয়স পেরিয়ে কিন্তু তিনি এখনও পর্বত আরোহণ করছেন, শৃঙ্গ জয় করছেন, এবং নাম করা নাম করা শৃঙ্গ, যে শৃঙ্গগুলি জয় করতে পারলে বহু মানুষই কিন্তু খুব প্রশংসিত হবেন এবং নিজেকে গর্ব অনুভব করবেন, সেই রকম শৃঙ্গ। আর সঙ্গে বেছে নিয়েছেন এরকম একটা শখ বলতে পারেন, এরকম একটা আদর্শ, অভিযানের পরিকল্পনা হলেই তাই সুব্রতবাবু গাঁটের কড়ি খরচা করে কলেজ স্ট্রিট থেকে বই খাতা পেন্সিল ইত্যাদি কিনে নেন, ট্রেক রুটে যেসব গ্রাম পড়ে সেখানকার ছোট ছেলেমেয়েদের হাতে তুলে দেন তিনি। কি অভূতপূর্ব না! এই জন্যই বলেছিলাম যে গ্রামের শিশুদের হাতে রামধনু তুলে দেন সুব্রতবাবু।

0: হ্যাঁ বন্ধুরা, এই গানের কথার মতোই তো আসলে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, আর সেই বাঁচানোটা সবসময় বিপ্লব মানে জন আন্দোলন, রাস্তার বিরাট একটা সংগ্রামী আলোড়ন তার মধ্যে দিয়েই কিন্তু ঘটে না। অনেক নীরব নিশ্চুপেও কিন্তু বহু মানুষ বিপ্লবী কাজ করে ফেলেন, যেরকম একটু আগে একটা গল্প আপনাদেরকে, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনালাম। একজন বয়স্ক প্রবীণ মানুষ পাহাড়ে যাওয়ার শখের সঙ্গে কি করে মানুষকে ভালোবাসার কাহিনীকে গেঁথে দিয়েছেন সমাজের একেবারে রন্ধ্রে, সেগুলোও কিন্তু এক ধরনের অবশ্যই বিপ্লব। আসলে যখন আড্ডা দিচ্ছি, যখন কথা বলছি, তখন শুরুতেই বলছিলাম একটা কথায়, উৎসবের সুর কিন্তু আকাশে বাতাসে বেজে উঠছে, কিন্তু তার ফাঁকে উঁকি দিচ্ছে একটু মেঘের ঘনঘটা বা বর্ষার দিন। দেশে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর IMD-র হিসেব বলছে 19 সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে সরে যাওয়ার লক্ষণ দেখাতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর আগে দেশের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে। মৌসুম ভবন জানাচ্ছে আগামী 19 সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাহার শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সাধারণত উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয় 17 সেপ্টেম্বর নাগাদ, এক্ষেত্রে 4 দিনের হেরফেরে স্বাভাবিক বলেই ধরা হয়। কিন্তু 2025-এ অবশ্য মৌসুমী বায়ুর প্রত্যাহার শুরু হয়েছিল 14 সেপ্টেম্বর থেকে। সে যাই হোক, এত সব হিসেবে না গিয়ে সরাসরি বলতে পারি এই আড্ডার মধ্যে আজকে, যে আমরা একটু সতর্ক হয়ে রয়েছি, আমরা একটু দ্বিধান্বিত হয়ে রয়েছি, কয়েকদিন কিন্তু একটু বর্ষণ মুখরিত থাকবে। যতই বর্ষা থাক ততই কিন্তু আমাদের মনে কিন্তু শরৎ আকাশ উকিঝুঁকি মারছে, আশ্বিনের শারদ দিন সেই দিনটা কিন্তু আসন্ন। যারা প্রতিমা নির্মাণ করছেন, যে সমস্ত প্যান্ডেল বাঁধা হচ্ছে, সমস্ত কিছুর মধ্যেই একটা, যারা প্রতিমায় ফিনিশিং টাচ দিয়ে বিগ্রহকে সম্পূর্ণ করবেন, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা আগমনীর সুর বাজতে শুরু করেছে। এমনকি যিনি মণ্ডপ তৈরি করছেন, তিনি তার সর্বশেষ মাঞ্জা জড়িয়ে মণ্ডপ তৈরির কাজ সমাপ্ত করবার দিকে এগিয়ে যাচ্ছেন। সার্বজনীন পুজোর ক্ষেত্রে এই সমস্ত এফোর্টই খুঁটে খুঁটে একত্রিত করা হয়, এবং সেই একত্রিত করা হওয়ার পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শারদ উৎসব। যে কথা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে শারদ উৎসবের ঘণ্টা কিন্তু বাজতে শুরু করেছে আগামীকাল বিশ্বকর্মা পুজো, এবং তার আগে যে মাঞ্জার কথা বললাম, সেই ঘুড়ির মাঞ্জার মধ্যে দিয়ে সেই যেন মনে হচ্ছে যে উৎসবের সুতোর মাঞ্জা আসলে আমরা দিচ্ছি, আমাদের অনুভূতিতে আমরা মাঞ্জা দিচ্ছি যে আসন্ন শারদ উৎসবের। আজকে যেতে যেতে তাই একটা ঘুড়ি নিয়ে গান না বাজালেই একেবারে নয়। কবির সুমনের খুব বিখ্যাত গান এটি, এই গানটি দিয়ে শেষ করব আজকের আজ সন্ধ্যার এই আড্ডা।
1: পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবক্কা। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশ।

বাচ্চা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তার বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দে আমান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মোল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দেন রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

কাটি চাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা, ইট কাটি চাঁদিয়াল।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন পঙ্কজ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 17 সেপ্টেম্বর অর্থাৎ 30শে ভাদ্র। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে থাকবো আপনাদের সঙ্গে, থাকবে আলোচনা, থাকবে আড্ডা এবং ক্রীড়া সফর। প্রথমে চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। ভারতের একদিনের দলে এলেন রোহিত শর্মা, বিরাট কোহলি বাদ পড়লেন, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দলে এলেন না মোহাম্মদ শামি। অতিরিক্ত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার জন্যই জয় হাতছাড়া হল ইস্ট বেঙ্গলের। দাবা অলিম্পিয়াডে দুর্ধর্ষ শুরু, ভারতের এবারেও চ্যাম্পিয়ন হওয়ার আশায় ভারতীয় দল। শ্রোতা বন্ধুরা, চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে অর্থাৎ আতস কাচের তলায়।
1: আতস কাচের তলায়।
0: আর প্রথমেই যে খবরে আসব, জল্পনা উড়িয়ে ভারতের একদিনের দলে এলেন রোহিত শর্মা, বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত, যাকে নিয়ে গত বছর থেকেই চর্চা চলছিল এবং গত কয়েক সপ্তাহ ধরেও ছিল জল্পনা। তাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রেখে ভারতের নির্বাচকরা বুঝিয়ে দিলেন যে রোহিত শর্মার ভাগ্য নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না এবং খুব স্বাভাবিকভাবেই দলে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে একই সঙ্গে সাদা বলের ক্রিকেটে ঋষভ পন্থের জন্য কিন্তু সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শ্রোতা বন্ধুরা। এই উইকেটকিপার ব্যাটসম্যানের বদলে নির্বাচকরা পছন্দ করেছেন ধ্রুব জুরেলকে, এখনও বল করতে পারছেন না বলে দলে রাখা হয়নি হার্দিক পান্ডিয়াকে। যশপ্রীত বুমরাকে রাখা হয়েছে এশিয়ান গেমসের দলে, চোট থাকায় ছিটকে গিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। নীতিশ কুমার রেড্ডিকে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে

আসা হয়েছে একদিনের সিরিজে। দলে জানা গিয়েছে ভারতীয় দল পরিচালক সমিতি চাইছেন যে নীতিশের অলরাউন্ড দক্ষতাকে আরো বেশি করে একদিনের ক্রিকেটে কাজে লাগানো হোক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের একদিনের সিরিজ। এই সময় এশিয়ান গেমস থাকার কারণে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার, তার জায়গায় সহ অধিনায়ক হয়েছেন কে এল রাহুল। এরপর 5টি টি-20 ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সেই দলে রয়েছেন এশিয়ান গেমসের ক্রিকেটাররাই। শুধু প্রিন্স যাদব এবং মায়াঙ্ক যাদবকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে। এশিয়ান গেমসের দলে রয়েছেন যশ ঠাকুর এবং বিপ্রজ নিগম। যশপ্রীত বুমরাকে আবার একদিনের ক্রিকেট খেলতে দেখা যাবে সেই নিউজিল্যান্ড সফরে। শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া 10 তারিখের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচকরা জানিয়েছেন যে ভারতীয় এ দলের হয়ে বল না করা পর্যন্ত হার্দিকের নাম জাতীয় দলের জন্য ভাবা হবে না। এর মধ্যেই অনেক ক্রীড়াপ্রেমীর কাছে সুখবর, একদিনের ক্রিকেটে আবার এসেছেন রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেল এশিয়ান গেমসে ব্যস্ত থাকার কারণে হর্ষ দুবে চোট পেয়েছেন এবং সেই কারণেই আরও একটি সুযোগ এসেছে স্যার জাদেজার সামনে। দীর্ঘ 2 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বরুণ এবং ফেরার পরেই কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20তে 4 ওভারে তিনি 16 রান দিয়ে একটি উইকেটও পেয়েছিলেন, কিন্তু প্রথম ম্যাচেই চোট পাওয়ার কারণে আফগানিস্তান সিরিজের পাশাপাশি এশিয়ান গেমস থেকেও তিনি ছিটকে গেলেন। আর দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলার কারণেই যেন জয় হাতছাড়া হলো ইস্ট বেঙ্গলের। প্রথমার্ধে অনবদ্য ছিলেন, হতাশ হয়ে গিয়েছেন অনেকেই, অনেক দর্শক অনেক শ্রোতারাই হয়তো হতাশ হয়েছেন, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টুতে আল হোসেনের সাথে 2-2 গোলে অমীমাংসিত খেলার ফলাফল হলো ইস্ট বেঙ্গলের। জিততে না পারলেও কিন্তু ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলেছে। 2026 বিশ্বকাপে খেলেছে জর্ডান। ফিফা ক্রমতালিকায় 73 নম্বরে থাকা দেশের ক্লাব আল হোসেনের প্রথম একাদশে ছিল 4 বিশ্বকাপার ইয়াজিদ আবুলাইলা, আবদুল্লাহ নাসিব, সালেম ওবিদ এবং মেহমুদ আল মার্দি। তাই এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ট্যুর এই ম্যাচের আগে কিছুটা হলেও চিন্তিত ছিল ইস্ট বেঙ্গল দল, কিন্তু আশাও ছিল, কারণ বিদেশি দলের বিরুদ্ধে লাল হলুদের ইতিহাস যথেষ্ট গর্বের মতোই। ইরানের পাস ক্লাব উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং সিটি, ইরাকের আল জাররা আল জাওরা, জাপানের কাওয়াসাকি ওয়ার্দি, তাইল্যান্ডের বেক তেরো সাসানা, কুয়েতের আল আরবিকে হারিয়েছে তারা, কিন্তু বুধবার একেবারে নিশ্চিত জয় যেন হাতছাড়া করল। কেন এতটা রক্ষণাত্মক হল ইস্ট বেঙ্গল? এশীয় পর্যায়ে ক্লাব ক্রমতালিকায় আল হোসেন রয়েছে 68 নম্বরে, সেখানে 113তম স্থানে থাকা ইস্ট বেঙ্গলের কোচ আন্তোনিও লোপেস হাবাস দারুণ অঙ্ক করেই প্রথম একাদশ তৈরি করেছিলেন। জানতেন ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবে আল মার্দিরা, তাই হার্দিক আনোয়ার, দিয়েগো জিভুলিচ এবং সন্দীপ মান্ডির সঙ্গে জয় গুপ্তকে ব্যবহার করলেন। দ্বৈত ভূমিকা যেন দেখতে পাওয়া গেল, একদিকে রক্ষণ সামলানো, অন্যদিকে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ করে যাওয়া। মাত্র 3 বিদেশি খেললেও শুরু থেকে ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু মুগ্ধ হয়েছিলেন বহু দর্শক, প্রত্যেকেই প্রায় অসাধারণ খেলছিলেন। মাঝ মাঠে মোহাম্মদ রশিদ যেমন অনবদ্য ছিলেন, তেমনি রক্ষণে দুর্দান্ত খেলছিলেন আনোয়ার আলী, দিয়েগো, সন্দীপরা। ইস্ট বেঙ্গলের রণকৌশলই ছিল মাঝমাঠে এবং রক্ষণকে শক্তিশালী করে প্রতি আক্রমণে গোলের জন্য ঝাঁপানোয় 9 মিনিটের মধ্যে 1-0 করে দেয় দানি রামিরেজ, নেপথ্যে থাকেন সেই রশিদি। পেনাল্টি বক্সের মধ্যে এডমুন্ড লালরিন্ডিকাকে বল দেওয়ার পর তার কোনো তুলনাই ছিল না। ডুরান্ড কাপ ফাইনালের ডার্বিতে হ্যাট্রিকের নায়কের শট কোনো মতে আটকালো গোলরক্ষক, ফিরতি বলর নিখুঁত শটে জালে জড়িয়ে দিলেন দানি। গোল খাওয়ার পর আল হোসেনের ফুটবলাররা কিন্তু যথেষ্ট মরিয়া হয়ে উঠলেও সমতা ফেরাতে পারেনি ইস্ট বেঙ্গল। 38 মিনিটেই 2-0 এগোতে পারত, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল। তবে জয় হাতছাড়া করলেও ইস্ট বেঙ্গলের সামনে ডি গ্রুপ থেকে নক আউটের যোগ্যতা অর্জনের এখনও সুযোগ রয়েছে। সবে তো একটি খেলা হয়েছে, এখনও মনে রাখতে হবে ইস্ট বেঙ্গল কিন্তু হারেনি, ড্র করেছে। তাই আশা থাকবে বাকি ম্যাচগুলিতে ইস্ট বেঙ্গল অবশ্যই ভুল ত্রুটি শুধরে নিয়ে এগিয়ে যাবে এবং মূল খেলায় আরও ভালো ফলাফল করবে। শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার মানেই আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। আর আজকের অ্যাডভেঞ্চার স্পোর্টসে শুনে নেব একটি বিশেষ বেতার প্রতিবেদন, তারপর আবারও ফিরে আসব খেলার দুনিয়ার নানান খবর নিয়ে। অ্যাডভেঞ্চার স্পোর্টস, আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে কথা বলবো দুধকুণ্ড ট্রেক নিয়ে। সম্প্রতি দুধকুণ্ড ট্রেক

0: পূর্ণ করে এলেন মৈনাক কর্মকার এবং তার দল। বহু বছর ধরে তিনি পাহাড়ে চড়ছেন, পাহাড়েই তার যাপন। সরাসরি তার কাছ থেকে শুনব দুধকুন ট্রেকের গল্প।
1: নমস্কার, আমি মৈনাক কর্মকার, আমার বাড়ি বেলঘরিয়া। আমি দীর্ঘদিন ধরে ট্রেক করছি, সেই 86-87 সালে শুরু করেছিলাম, তারপর থেকে আজও চলছি। তো শুরুতেই দুধকুন ট্রেক কেন বাছলাম সেটা একটু বলি। এই ট্রেকটায় গিয়েছিলাম গত অক্টোবরের শেষের দিকে, আর ফিরি নভেম্বরের ওই সেকেন্ড উইকের শুরুর দিকে। নেপালের সোলুখুম্বু রিজিয়ানে এই দুধকুনটা অবস্থিত। এভারেস্ট বেস ক্যাম্পের বা দিকের যে অঞ্চলটা সেইটা হচ্ছে সোলুখুম্বু অঞ্চল। তো ওই যেই জায়গাটায় গেছিলাম সেখানে দুটো তিনটে পিক আছে, নিম্বুর, খাটাং, কেরেলুং। এই নিম্বুর আর খাটাং এর পাদদেশে এই দুধকুন লেকটা অবস্থিত। এটা বাছার পিছনে মূল কারণ ছিল যেটা, সেটা হচ্ছে একদম অচেনা একটা ট্রেক, খুব কম লোক জানে আর কি এই ট্রেকটার বিষয়ে, যার ফলে বেশ ফাঁকা, ওই রুটে খুব একটা লোক যায় না বলেই আমরা পছন্দ করলাম। তা আমাদের টিমটা শুরুতে ছিল 4-5 জন, পরে আরো 2 জন যোগ হয়, মানে আমি, দেবদা, মামা, বড়বাবু মানে অর্ণব বসাক যিনি আমাদের হিসাবপত্র রাখে, আর ঠাকুমা মানে অর্ণবদার স্ত্রী, এই ছিলাম 5 জন। তারপরে আমার পুরনো এক বন্ধু জয় এবং তারও এক বন্ধু অরুণদা যুক্ত হলো, এই মিলিয়ে 7 জনের টিম তৈরি হল জয়নগর। সেখান থেকে পৌঁছাই সেলেরি। সেলেরি থেকে বহু মানুষ যারা এভারেস্ট বেস ক্যাম্পের দিকে কিন্তু যায়, ওই লুকলা পর্যন্ত হেঁটে যাওয়া যায়। তা আমরা সেই পথেই গাড়ি নিয়ে পৌঁছে গেলাম তাকসিন্ধু নামে একটা জায়গা, তাবু নিয়ে গেছিলাম সাথে খাবার, এই কারণেই পোটারটা সঙ্গে নিয়েছিলাম। এই তাকসিন্ধু থেকে আমাদের প্রথম দিনের হাঁটা শুরু হবে। প্রথমের দিকের রাস্তাটা ছিল একেবারে ওই গ্রামের মেঠো পথের মতন, ওই রকম প্লেন, মানে চেজি ট্রেক বলতে একেবারে মনে হয় যেন পুরুলিয়ার গ্রামে আসছি, একেবারে সহজ সরল, প্রায় ধরুন 1/2 কিলোমিটারের বেশি এইরকম। তারপরে একটা ছোট্ট মাঠ, তারপরে আরেকটু এগোলাম, দারুণ সুন্দর একটা পুকুরের মতন, তাতে জল কম কিন্তু পুকুর, এবং তার চারদিকে বেশ বড় বড় গাছ, একটু পাখি। কিছুক্ষণ বাদে দেখলাম শুরু হয়ে গেল চড়াই, একটু পাথুরে সিঁড়ি তৈরি করা, বেশ সুন্দর চড়াই, এবং সবচাইতে বড় কথা পুরোটা কিন্তু জঙ্গল, আর এই জঙ্গলে প্রচুর রোডোরেন্ড্রন গাছ। আর রোডোরেন্ড্রন তো ওদের, ওরা বুরাজ বলে, ওদের হচ্ছে জাতীয়, নেপালের জাতীয় ফুল, এবং অসাধারণ জঙ্গলটা, বেশ পুরনো পুরনো গাছ, গায়ে শ্যাওলা, তার পাশ দিয়ে রাস্তা, এবং যাতে মানুষ পথ ভুল না করে সেই কারণে না বিভিন্ন গাছে ট্র্যাক সাইনের মতন করে সাইন দেওয়া আছে, না আপনি কিন্তু ইচ্ছা থাকলেও ভুল করতে পারবেন না। যাই হোক, একটা না চড়াই। এইভাবে আমরা যখন কামুডান্ডা পৌঁছাই তখন কিন্তু দুপুর পেরিয়ে বিকেল, আর এই কামুডান্ডা থেকে কিন্তু আপনি এভারেস্ট, লোৎসে, মুৎসে, থামসেরকু, এরকম নানা রকমের অনেক বড় বড় পিক, 8000-ই পিক দেখা যায়। কাজেই কামুডান্ডা জায়গাটা তো অসাধারণ। এখান থেকে আমরা যখন ওই উপরে উঠলাম সেখান থেকেও কিন্তু এভারেস্টকে দেখতে পাচ্ছিলাম, আর যেহেতু নভেম্বরের শুরু, চকচকে নীল আকাশ, ওয়েদার একদম পরিষ্কার, যার ফলে দারুণ লাগছিল। আর বিশেষ করে ওই মেঠো পথটা, মানে উপরে না রোডোরেন্ড্রন গাছের ব্রিজের মতো, দুদিক থেকে গাছ এসে উপরের পাতা দুদিক থেকে এক হয়ে গেছে, আর তার ফাঁক দিয়ে ওই পিক দেখা যাচ্ছে, অসাধারণ রাস্তাটা, সত্যি চোখে এখনো ভাসে। কিন্তু আজকের পথের সবচাইতে মজা হচ্ছে বেশ কিছু ঝর্ণা আছে, যার ফলে জলের কোনো অভাব নেই, বিন্দাস মুডে আপনি অল্প জল নিয়ে হাঁটুন, মানে 1 লিটার জল নিন, খেলেন, শেষ হলো, আবার 1 লিটার ভরে নিলেন, এইরকম আর কি। তা যাই হোক, আমরা বেশ কিছুবার বসেছি, হেঁটেছি, এইভাবে যখন সহস্রবেণী পৌঁছাই

0: তখন কিন্তু প্রায় ধরুন 3টে সাড়ে 3টে বাজে। এইবার আমরা ঢোকার পরপর দেখলাম একটা বড় বিদেশি টিম চলে আসলো এবং তাদের পোটাররা কিন্তু আগে এসছে। এইবার যার ফলে হয়ে গেল কি, ভর্তি ওই টি হাউস এখানে একটাই, আর তার মধ্যে ভর্তি লোক, মানে যে কারণে এসছি এইখানে যে একটু ফাঁকা নিরিবিলি নিজের মতন করে ট্রেক করব, সেটা একটা বাধা পড়লো আর কি। এবার আমার খুব ইচ্ছা ছিল যে দূর এগিয়ে গিয়ে কোথায় একটা টেন্ট লাগাই, কিন্তু আমাদের এক সঙ্গী সে বলল, মেনেক দা এ ঘরেই থাকবো। ঠিক আছে থাকো, আর বাধা দিলাম না, যাই হোক ওইখানে থাকলাম। পরদিন ভোরে চা খেয়েই আমরা রওনা দিলাম। ঘর থেকে বেরোতে একটু হাঁটার সাথে সাথেই সানরাইজটা অসাধারণ, ওই সামনের যে পিক দুটো আছে, নীল আকাশ তার মধ্যে সোনালি পিক, আস্তে আস্তে কিন্তু ট্রি লাইন শেষ, বুঝতেই পাচ্ছেন 14,000-এর কাছাকাছি আসছি যেহেতু। এইবার কিন্তু যা ছোট গুল্ম জাতীয় গাছ, আর পুরোটাই পাথর বেশ। তো এইরকম করতে করতে একটা সময়ে সিঁড়ি শেষ হয়ে গেল, তারপর একটা ছোট্ট রিজের মতন, ছোট রিজ বা রিব বলতে পারেন, তার উপর দিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমাদের গাইডও দাঁড়ানো ছিল ওই জায়গাটায়, দেখলাম একটা পাথরের উপর লেখা ডান দিকে তীর চিহ্ন দিয়ে যে এই দিকে ঘোস্ট লেক। এই অঞ্চলে বেশিরভাগ লেকের জল একটু তুতে টাইপের বা সাদা টাইপের, কিন্তু এই জলটা একদম কালো। আরো মজার ঘটনা, আমরা যখন গেলাম তখন কিন্তু পরিষ্কার ছিল, গিয়ে লেকের কাছে পৌঁছানোর মুহূর্তে দেখলাম কোথা থেকে একটা মেয়ে গেছে পুরো জায়গাটা ঢেকে দিল। অদ্ভুত কাণ্ড, মানে জেদে জেদ করেই বসে রইলাম যে তোর তুই মেঘ সরবে, দেখবো তারপরে যাব। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা বসেছিলাম, দেখলাম মেঘও সরে গেল, জলের রং কালো আর ওই পিকটা সাদা, আকাশ নীল সাদা মেঘ, ব্রাউনিশ অরেঞ্জ হচ্ছে পাথরের রং, সব মিলিয়ে অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। তো এইখান থেকে আবার ছবি টবি তুলে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর নেপালি লোকের একটা বিশ্বাস, এই দুধকুণ্ডে নাকি স্নান করলে সব পাপ ধুয়ে যায়। সামনের দিকে অপেক্ষা, কখন দুধকুণ্ড পৌঁছাবো। একটা ছোট্ট চড়াই উঠলাম, তারপরে বেশ কিছু বোল্ডারের জন্য আবার একটু ছোট্ট একটা হাম, উঠেই চোখের সামনে দুধকুণ্ড একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লেকটা। ঘন্টা দুয়েক ছিলাম, কিন্তু কোন কোণে ঠান্ডা হাওয়া, ভাবতে পারবেন না, মনে হয় কি হাড় ফুটো করে দেবে এইরকম ঠান্ডা হাওয়া। দেখলাম একটা ঝাপটা দিল, তো সবাইকে বললাম চল আমরা ফিরে যাই। নাবতে শুরু করেছি, 5 মিনিটের মধ্যে আবার সেই মেঘ আসলো হোয়াইট আউট এর মতন করে, মানে কিছু দেখাই যায় না, দৃশ্যমানতা শূন্য বললেই চলে। তারপরেই শুরু হলো স্নোফল, পাথুরে ওই বোল্ডারের উপর দিয়ে বরফ পড়ছে আর আমরা হেঁটে চলেছি। যখন গেছিলাম তখন একটা রুক্ষ পাথুরের পথ, আর এখন কয়েক মিনিটে চারিদিক সাদা হয়ে যাচ্ছে। বিকেল 4:30-5টা নাগাদ পৌঁছেছিলাম সহস্রবেণী, তখন কিন্তু বরফ পড়া থেমে গেছে, মানে সাধারণভাবে একটা ট্রেকের ফেরার পথে আহামরি কোনো ঘটনা ঘটে না, কিন্তু এই স্নোফল পুরো ট্রেকের মজাই বদলে দিল।
1: সম্প্রতি নেপালের যে ভয়ঙ্কর পরিস্থিতি হলো, এগুলোর কি কোনো আগাম আভাস আপনারা পেয়েছেন তখন নেপালে গিয়ে?
0: যদি বলি আপনাকে বুঝতে পারি তাহলে মিথ্যা কথা মনে হতে পারে, কিন্তু আপনি যদি মাইনরিটি খেয়াল করেন, আপনি বলে না পৃথিবীর যে কেউ সবাই বুঝতে পারবে যে এটা হবে বা হওয়া উচিত বা এটাই স্বাভাবিক। কেন বলছি, 2002 সালে যখন রুপিন পাসে যাচ্ছি, তখন রুপিন পাসে ওঠার সময় জুন মাসের ছবি আমার কাছে এখনো আছে, পুরো বরফে ঢাকা। কিন্তু এখন আপনি জুন মাসে যান বা সেপ্টেম্বরে যান, বরফ নেই, গ্লেশিয়ার গুলো গলতে শুরু করেছে, যার ফলে প্রচুর গ্লেশিয়ার পুল তৈরি হয়েছে, সেটা কিন্তু জলের একটা বড় রিজার্ভার। এবার কোনো কারণে এই রিজার্ভার যদি বাস্ট করে বা ভেঙে যায়, তাহলেই এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আর সাধারণভাবে কোন লেক

0: সেফ জানেন? যেই লেকের একটা ইনলেট একটা আউটলেট, মানে একদিক দিয়ে জল ঢোকে আর একদিক দিয়ে জল বেরিয়ে যায়, সেই লেকের কিন্তু কোনো সমস্যা নেই। এই যে দুধকুণ্ড লেকটা কিন্তু খুব স্বাভাবিক লেক, কি কারণে একদিক দিয়ে জল আসছে আর ওই লেকের জলই নিচের দিকে সলু নদী হয়ে বয়ে চলেছে।
1: আপনি বহু বছর ধরে ট্রেক করছেন, অনেক ট্রেকই করেছেন, সবচেয়ে উল্লেখযোগ্য ট্রেক কোনটা বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, পুরন তো অনেক দিন ধরে যেহেতু ট্রেক করছি, নানা রকমের ট্রেকেরই অভিজ্ঞতা আছে। ধরুন ওডেন্স কলে এক রকমের অভিজ্ঞতা, বামসারু খাল তার অভিজ্ঞতা আর এক রকম, সেই সব গল্প পরে নিশ্চয়ই একদিন করা যাবে। তবে আগে অনেক বেশি কঠিন ট্রেক করার সাহস পেতাম, এখন বয়সের সাথে সাথে একটু সহজ সরল ট্রেকই পছন্দ করি।
1: খুব ভালো লাগলো কথা বলে। একবারে শেষ একটা প্রশ্ন করব, যারা নতুন প্রজন্ম ট্রেক করতে ভালোবাসে, পাহাড় চড়তে ভালোবাসে বা পাহাড় চড়তে চায়, তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন?
0: শুধু একটা কথা বলবো, সবার আগে একটা বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স নামে কোর্স হয়, সবাই যদি সেটা নাও করতে পারেন, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ক্লাব আছে যারা রক ক্লাইম্বিং কোর্স করে। একটা কথা খেয়াল রাখবেন, সব সময় জল খাবেন, আপনাকে সুস্থ রাখতে পারে একমাত্র জল। লিকার চা খান, স্যুপ খান, মানে যে করে হোক শরীরে জলটা ঢুকান, আপনি সবচাইতে সুস্থ থাকবেন। আর হচ্ছে মাথায় একটা টুপি জাতীয় কিছু রাখবেন, যাতে ডাইরেক্ট ঠান্ডা হওয়াটা মাথায় না লাগে।
1: বেশ, নিশ্চয়ই আবার কোনোদিন কথা হবে, আজকের মতো এটুকুই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুনলাম নেপালের দুধকুণ্ড ট্রেক নিয়ে মৈনাক কর্মকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: শ্রোতা বন্ধুরা, দুধকুণ্ড ট্রেক নিয়ে শুনলাম একটি অসাধারণ সাক্ষাৎকার, অনেক জানা অজানা খবর তো জানা গেলই। এবারে চলে আসবো আবারও খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে। আর আজকে তৃতীয় টি টোয়েন্টি, আপনারা জানেন আফগানিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত, ফলত বৃহস্পতিবার শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথেই হাঁটতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে বৈভব সূর্যবংশীকে দেখা যেতে পারে প্রথম একাদশে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মঙ্গলবারে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে দেয় ভারত, এবং এরপর শ্রেয়াস জানান যে প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের একটি প্রস্তুতির সুযোগ দিয়ে দল পরিচালনা করতে চান, তাই পরের ম্যাচে অর্থাৎ আজকের ম্যাচে দল নিয়ে কিছুটা পরিবর্তন হতে পারে, এমনটা তার কথাতেই জানা গিয়েছে। তবে দ্বিতীয় টি টোয়েন্টিতে সঞ্জুর বিধ্বংসী ব্যাটিংয়ের পর তাকে বসানো হবে কি না সেই নিয়ে এখনই কিছু বলতে চাননি শ্রেয়াস। মঙ্গলবার মাত্র 22 বলে 57 রানের একটি দুর্ধর্ষ ঝোড়ো ইনিংস খেলেন সঞ্জু।

শ্রোতা বন্ধুরা, এশিয়ান গেমস তো আসন্ন, আপনারা জানেন এশিয়ান গেমসের খবরে আসব। তবে আপনারা জানেন হয়তো অনেকেই যে দাবা অলিম্পিয়াড চলছে, বিশ্ব দাবা অলিম্পিয়াডে ভারত কিন্তু অত্যন্ত ভালো জায়গায় রয়েছে এবং একটি দুর্দান্ত শুরু করেছে ভারত। দাবা অলিম্পিয়াডে থাইল্যান্ডকে তারা 3-1 ব্যবধানে হারিয়ে তাদের পুরুষ দল অভিযান শুরু করে, কিন্তু সেই অলিম্পিয়াডে সামারকান্দে অঘটন ঘটালেন প্রিন লাও হাওইয়া পাপ। 2759 রেটিংয়ের অর্জুন এরিগাইসেকে হারিয়ে দেন থাইল্যান্ডের 2363 রেটিংয়ের এই ইন্টারন্যাশনাল মাস্টার। ভারতের মহিলা দল যাত্রা শুরু করল ডমিনিকান প্রজাতন্ত্রকে 4-0 হারিয়ে। প্রথম রাউন্ডে থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিকাংশ ম্যাচই রেটিং অনুযায়ী করা হয়েছে। কম রেটিংয়ের প্রতিপক্ষদের বিরুদ্ধে জয় পেয়েছেন ডি গুকেশ, নিহাল সারিন এবং বিদিত গুজরাতি। সাদাকুটি নিয়ে খেলতে নামা অর্জুন 54 হেরে যান প্রিনের কাছে। ভারতীয় দাবাড়ুর উপর চাপ বাড়িয়ে শেষ পর্বে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। অর্জুনের রাজা কিছুটা অরক্ষিত হয়ে পড়তেই রানী এবং রুককে ব্যবহার করে একের পর এক চেক দিতে থাকেন প্রিন, ফলে ক্রমশ রক্ষণাত্মক হয়ে পড়েন ভারতের গ্র্যান্ডমাস্টার। 54-3+ চালের পরেই ম্যাচ শেষ হয়ে যায়। বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ 37 চালে হারান ফারিস রশিদ আল রিয়ামিকে। প্রথম রাউন্ডে বিশ্রাম দেওয়া হয়েছিল আর প্রজ্ঞানন্দকে। মহিলা বিভাগে অবশ্য কোনো অঘটন ঘটেনি। কনেরু হাম্পি 31 চালে হারিয়ে দেন ফ্রান্সেসকা রামিরেসকে, আর বৈশালীও 31 চালে জেতেন মিগুয়েলিনা দে লা রোসা মার্তিনেজের বিরুদ্ধে। আর দাবা অলিম্পিয়াড নিয়ে প্রখ্যাত গ্র্যান্ডমাস্টার ভারতীয় দাবাড়ু বাংলার গর্ব দিব্যেন্দু বড়ুয়া কি বললেন, আসুন শুনে নিই। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে রয়েছেন

0: বিখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রথমে আপনাকে স্বাগত জানাই আকাশবাণী ক্রীড়াঙ্গনে। আজকে আপনার কাছে যে বিষয়ে জানতে চাইব, যে দাবা অলিম্পিয়াড চলছে এবং এই দাবা অলিম্পিয়াডের মধ্যে খেলা শুরু হয়ে গেছে, এর পরিসংখ্যান এবং ভারতের সম্ভাবনা ঠিক কতটা বলে আপনার মনে হচ্ছে?
1: দেখুন, দাবা অলিম্পিয়াড হচ্ছে দাবার জগতে একদম অন্যতম একটা ইম্পর্টেন্ট প্রতিযোগিতা। তার কারণ হচ্ছে এটা দাবা অলিম্পিয়াড সেটা হয় কিন্তু দলগত, যদি আমাদের দাবাটা ইন্ডিভিজুয়াল খেলা, কিন্তু এখানে 5 জন ইন্ডিয়ান টিম থেকে যাচ্ছে। যখন খেলা হচ্ছে তখন চারজনের সঙ্গে 4 জন খেলছে, অর্থাৎ 4 জনের রেজাল্টটা কাউন্ট করে আমাদের টিমের রেজাল্ট হয়। অর্থাৎ যে দল 2.5 পয়েন্ট পারে সে দল বিজয়ী হিসেবে ঘোষিত হয়। আমাদের ভারতীয় দল এবারে খেলছে। দাবা অলিম্পিয়াডটা আমাদের প্রত্যেক 2 বছর অন্তর হয়। গতবারের অলিম্পিয়াডে আমাদের পুরুষ এবং মহিলা দুটোতেই আমাদের ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং সেদিক দিয়ে আমাদের সকলেই এবারে নজর যে ভারতীয় দল কেমন করে, সেই পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। এবং এবারে উজবেকিস্তানের আমার কেন্দ্রে খেলা হচ্ছে, যেন গতকাল শুরু হয়েছে এবং প্রথম খেলাতে আমরা 3-1 পয়েন্টে জিতি, অর্থাৎ ম্যাচ পয়েন্ট আমরা জিতি। 2.5 পয়েন্ট পাওয়া মানে ম্যাচ পয়েন্ট, আমরা ম্যাচে জিতে যাই। কিন্তু একটা গেমে আমরা হেরে যাই, অর্থাৎ অর্জুন হারি গেছি, যে টপ বোর্ডে খেলেছিল গতকাল সে হেরে যায়। আমাদের শুরুটা ভালো হয়েছে, মেয়েদের ক্ষেত্রে আমরা টপ সিট, ছেলেদের ক্ষেত্রে আমরা সেকেন্ড সিট। যেহেতু এবারে আমাদের টিমে অসম্ভব ভালো প্লেয়ার সব আছে, যেমন প্রজ্ঞানন্দা আছে টপ বোর্ডে, অর্জুন এরিগেস আছে সেকেন্ড বোর্ডে, নিহাল সরিন আছে, গুকেশ আছে যে এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, সে ফোর্থ বোর্ডে আছে, এবং বিজিৎ মুখার্জি আছে। তার লাইন আপ খুব স্ট্রং। এটা খুব আশ্চর্য যে অনেকেই অবাক হয়েছেন যে গুকেশ ফোর্থ বোর্ডে খেলছে, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান। তো আমার হিরো বিশ্বাস যে আমরা গতবারের চ্যাম্পিয়নশিপ যে খেতাবটা সেটা এবারও ধরে রাখতে পারবো।
0: ভারত ছাড়া আর কাদের দিকে নজর থাকবে বলে আপনার মনে হয়?
1: ইউএসএ আছে, চাইনা আছে, জার্মান টিম আছে, এছাড়া রাশিয়ান টিম আছে। সুতরাং 5-6টা টিম আছে যেগুলো মানে একদম 19-20 ফাইট হবে। এবং সব থেকে ডিপেন্ড করছে লাস্ট 2-3 দিন খেলা ম্যাচ, তাতে তারা কিরকম তাদের মেন্টাল প্রেশার ধরে রাখতে পারে তার উপরে ডিপেন্ড করছে।
0: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, দিব্যেন্দু বড়ুয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি জায়গা ধরলেন। আশা করা যায় ভারত আবারও এই অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হবে, আর এরপর চলে আসবো এশিয়ান গেমসের বিশেষ প্রিভিউ নিয়ে। আজ থাকবে টেবিল টেনিস নিয়ে কিছু কথা, আর এশিয়ান গেমস আপনারা তার যাবতীয় লাইভ খবর শুনতে পাবেন ক্রীড়াঙ্গনের, মৈত্রী ক্রীড়াঙ্গনে। আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন এশিয়ান গেমসের যাবতীয় খবরাখবর এবং বিস্তারিত ফলাফল নিয়ে আসব। এশিয়ান গেমস 2026।

2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026 এর সব খবর, ফলাফল, বিস্তম এশিয়ান গেমস 2026, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী, FM রেনবো চ্যানেল, 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026 এর বিশেষ কাট এন্ড রেজার 18ই সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর এশিয়ান গেমস 2026 এর দৈনিক প্রতিবেদন, প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টসে। 20শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026

0: ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমসের সব খবর।
1: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম টেবিল টেনিসের খবর আপনাদের জানাবো। টেবিল টেনিসে বড় মাইল ফলক স্পর্শ করেছেন এর মধ্যেই সিন্ড্রেলা দাস, ভারতের তারকা খেলোয়াড় তো বটেই, বাংলারও গর্ব সিন্ড্রেলা। এশিয়ান গেমসের জন্য ভারতের সিনিয়র মহিলা দলে ডাক পেয়েছেন 17 বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড়। এশিয়ান গেমসে দেশের হয়ে অবশ্যই সোনা জয়ের লক্ষ্যে তিনি নামবেন বলে জানিয়েছেন। পাশাপাশি যত দ্রুত সম্ভব বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা 50-এর মধ্যে জায়গা করে নেওয়াও তার লক্ষ্য এমনটা জানিয়েছেন। বর্তমানে ITTF এর মহিলা সিঙ্গেলস র্যাঙ্কিংয়ে 99 নম্বর স্থানে রয়েছেন সিন্ড্রেলা। অন্যদিকে যুব মহিলা সিঙ্গেলসে তার র্যাঙ্কিং 27 নম্বরে। অন্যদিকে এশিয়ান গেমসের খবরে যেটা জানাবো আপনাদের, থাইল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে 2026 মহিলা ক্রিকেটের জায়গা করে নিল পাকিস্তান। আর শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন মৈত্রী ক্রীড়াঙ্গন মানে আপনাদের জন্য থাকে আজকের দিনে। আজকের দিনে যার কথা জানাবো, আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন, আমরা আগেই জানিয়েছি আপনাদের। আইমোরি বা ইমোরি বিশ্বমঞ্চে জাপানের একজন তারকা স্পোর্টস ক্লাইম্বার, তার জন্মদিন আজ। এবং তিনি রক ক্লাইম্বার তো বটেই, লিড ক্লাইম্বিং এবং বোল্ডারিং দুটো বিভাগে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছেন। বিশ্বকাপে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছেন। অল্প বয়সের মধ্যেই সারা পৃথিবীতে নাম করেছেন ইমোরি। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেও তিনি জাপানের নির্ধারিত অ্যাথলিট কোটা পূর্ণ হয়ে যাওয়াতে টোকিও অলিম্পিকে অংশ নিতে পারেননি। তবে এর মধ্যেই তার রয়েছে লিড ক্লাইম্বিংয়ে সোনা, তার কাছে রয়েছে একাধিক সাফল্য। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213-1342, ইমেল আইডি ar@kolkatasports@gmail.com, ফেসবুক পেজ ar kolkata sports পেজ আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন। ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন বিতান দে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আপনারা যারা চাষবাস করেন তাদের কিন্তু প্রত্যেকেরই বাড়িতে দুটি তিনটি করে গরু থাকেই, এবং সেই গরুর থেকে যে গোবর আমরা পাই সেই গোবর দিয়ে কখনো খুঁটে করেন, কখনো বা তাই দিয়ে আপনারা চাষবাসের কাজে লাগান, সার হিসেবে কাজে লাগান। কিন্তু সেই গোবর থেকে কখনো কি ভেবেছেন যে বায়োগ্যাস তৈরি করা যায়, বা সেটা থেকে জ্বালানি তৈরি করা যায়, সেটাও কোনো রকমভাবে আপনার একটা সাশ্রয়ের কারণ হয়ে উঠতে পারে? আজকে আমরা কথা বলবো ঠিক এই বিষয় নিয়ে, বায়োগ্যাস ভবিষ্যতের সম্পদ, এই বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আগত প্রগতিশীল চাষী ললিত আগরওয়াল। ললিতবাবু, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, ধন্যবাদ।
1: সাধারণ মানুষের ভাষায় যদি বলি তাহলে গোবর বা অন্যান্য জৈব বর্জ্য থেকে কিভাবে বায়োগ্যাস তৈরি করা হয় এবং সেই বায়োগ্যাস কিভাবে রান্নার কাজে ব্যবহার করা হয়, সেটাই আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিতে প্রধানত চেষ্টা করব। তো ললিতবাবু, যদি প্রথমেই বলেন যে এই যে বায়োগ্যাস, এটা কিভাবে আমরা তৈরি করতে পারি?
2: বায়োগ্যাস একটি সহজ পদ্ধতি, আমরা বলতে এটা জৈব গ্যাস। যে কোনো জৈব পদার্থকে একটা বদ্ধ জায়গার মধ্যে পচন তার প্রক্রিয়া যদি করানো হয়, তখন সেখান থেকে দুটো প্রমুখ গ্যাস উৎসর্জন হয়। তার মধ্যে 50-60% হচ্ছে মিথেন গ্যাস, এটাই হচ্ছে জ্বলনশীল গ্যাস, যেটা আমরা এলপিজি গ্যাসের মধ্যেও পাচ্ছি। এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি।

0: এটা নিয়ে আইআইটি দিল্লি অনেক বছর ধরে গবেষণা করছে এবং এটা প্রমাণিত একটা প্রযুক্তি। এটা মানুষের কাছে আমরা অনেক বছর ধরে আমরা দেখছি মানুষ ব্যবহার করছে এবং একটা একটা সফল প্রক্রিয়া।
1: বেশ, এবারে ধরুন একটি চাষি পরিবারে দুটি কি চারটি গবাদি পশু বা গরু রয়েছে, সেক্ষেত্রে সেই পরিবারটি কি এই ছোট্ট একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারে বা সেখান থেকে তার রান্নার গ্যাসের চাহিদা কতটা পূরণ হতে পারে?
0: খুব ভালো প্রশ্ন। বাস্তবে এই বায়োগ্যাস প্ল্যান্ট ছোট ছোট পরিবারের জন্যই উপযুক্ত। এর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে যে একজন ব্যক্তির সারা দিনের জন্য রান্নার জন্য যা জ্বালানি লাগে সেটা একটা গরুর গোবর দিয়ে পূরণ হতে পারে। তো এইভাবে যদি আমরা হিসাব করি, তো বাড়িতে যে কজন লোক আছে, তো সে কটা যদি গরু থাকে তাহলে সেই পরিবারে সারা দিনের বায়োগ্যাস তৈরি হতে পারে। এবং যত বড় পরিবার যত বেশি গরু সেই অনুপাতে বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ আমাদেরকে বাড়াতে হতে পারে। বিভিন্ন রকমের সাইজের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি হয়, তো প্রয়োজন মতো সেই সাইজ আমাদেরকে চয়ন করতে হবে।
1: বেশ, আমার এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে যে আমি যখন বেশ ছোট ছিলাম, ক্লাস 3-4 বোধহয় পড়তাম, এবং আমি নিজেও বলাই যেতে পারে গ্রামেরই মেয়ে, তো ছোটবেলায় সকালবেলা আমার ঠাকুরদাদার সাথে বেশ খানিকটা পথ হেঁটে, যাকে আজকাল বলা হয় মর্নিং ওয়াক সুন্দর ভাষায়, সেই রকম হাতে একটা ক্যান ঝুলিয়ে চলে যেতাম বাড়ির জন্য দুধ আনতে। সেখানে অনেক গরু, এবং সেখানেই আমি প্রথম, ধরুন আজকে থেকে প্রায় 25 বছর আগে বা 30 বছর আগে, আমি দেখেছি যে সেখানে তারা বায়োগ্যাস তৈরি করে, সব বাড়িতে তখন বিদ্যুৎ সংযোগ ছিল না, কিন্তু তাদের রান্নাঘরে আলো জ্বলত এবং গোবরের একটা প্ল্যান্ট তৈরি করে, সেটা তো তখন ছোটবেলায় অতটা বুঝিনি, সেখান থেকে তারা ওটা জ্বালাতো। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি হচ্ছে তোমাদের এখানে, তখন তারা বলে বায়োগ্যাস তৈরি হচ্ছে। আজকের দিনে জ্বালানি নিয়ে এমন একটা হাহাকার, মানুষ গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকছে, তারপরে যখন একটা যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে তৈরি হলো, তখন আমরা ছোট ছোট ঘরে বসে বসে ভাবছি যে আরে বাবা, আমার সামনের মাসের গ্যাসের সিলিন্ডারটা পাবো তো, কপালে ভাঁজ সকলেরই। তো এই রকম একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বায়োগ্যাসের গুরুত্ব কতটা?
0: এই সময়ে বায়োগ্যাসের গুরুত্ব বাস্তবে অনেক বেশি হয়ে গেছে। এই ব্যাপারে মানুষকে আজকের সময়ে একটু বেশি সচেতন হওয়া দরকার আছে, কারণ আমাদের যে রান্নার জ্বালানির যে চাহিদা তার 60% অধিক আমরা বিদেশের উপরে নির্ভরশীল আছি, আর এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের গ্যাসের আপূর্তি করা অসুবিধা হচ্ছে। ওখানকার পরিস্থিতির কারণে গ্যাস আসছে না, আর সেই কারণে মানুষ গ্যাস পাচ্ছে না, কোনো সরকার থাকলেও কিন্তু ওই গ্যাস আমাদেরকে দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বায়োগ্যাস হচ্ছে একমাত্র উপায়, আর এটা সবথেকে সহজতম উপায় হচ্ছে মানুষের কাছে। নিজের গ্যাস নিজে তৈরি করার সহজ উপায় আছে। আজকে আমাদের দেশে যা বর্জ্য পদার্থ, জৈব পদার্থ আছে, সেখান থেকে আমরা পর্যাপ্ত গ্যাস তৈরি করতে পারি। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ যাদের কাছে জৈব পদার্থ আছে, গবাদি পশু আছে, গোবর আছে, তারা নিজের গ্যাস সহজেই নিজে তৈরি করতে পারে, আর এই বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে তার একটা সহজ উপায়। এর মধ্যে কোনো কারেন্ট লাগে না, কোনো খরচ লাগে না, প্রতিদিন ওর মধ্যে একটু গোবর ঢালতে হয়, আর সেখান থেকে আমরা পেয়ে যাই একদম ধোঁয়াহীন স্বচ্ছ জ্বালানি গ্যাস।
1: আমি একটুখানি জানতে চাইবো এবং আমার বন্ধুরাও জানতে চাইবেন হয়তো, যে শুধুই কি গোবর লাগছে বায়োগ্যাস তৈরি করতে নাকি আরো কিছু লাগে, বা এক্স্যাক্টলি কিভাবে বায়োগ্যাসটা তৈরি হচ্ছে, সেই উপায়টা বা পদ্ধতিটা যদি একটু বলেন।
0: বায়োগ্যাসকে অনেকবার গোবর গ্যাসও বলা হয়। তো গোবর গ্যাস প্ল্যান্টে শুধুমাত্র গোবর ঢালতে হবে এরকম নিয়ম নেই, যে কোনো জৈব পদার্থ যেগুলো পচনশীল পদার্থ আছে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। যেরকম পচা কোনো সবজি ফল, এগুলোকে আমরা একটু পেস্ট মতো করে জলে গুলে ওর মধ্যে ঢালা যেতে পারে, আর যে কোনো আমাদের রান্নাঘরের উচ্ছিষ্ট, আমরা যে খাওয়া দাওয়ার উচ্ছিষ্টগুলো আছে সেগুলোকেও আমরা একটু পেস্ট করে আমরা তার মধ্যে ঢেলে দিতে পারি, সেগুলো আমাদের বায়োগ্যাসের একটা

0: ইনপুট মেটেরিয়াল হিসেবে কাজে লাগানো যেতে পারে।
1: বেশ, আর এই যে বায়োগ্যাস থেকে যে রান্নার গ্যাসটা তৈরি হবে বা আমরা যেটা আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করব, শুধু কি সেই কাজেই ব্যবহার করা যেতে পারে নাকি পাশাপাশি আরো অনেক কিছু, এটা মানে এর ব্যবহারটা বহুমুখী হতে পারে?
0: বায়োগ্যাস প্লান্টে যে গ্যাস বেরোচ্ছে তার অনুপাত হচ্ছে যে তার মধ্যে 50-60% মিথেন গ্যাস আছে আর 40-50% কার্বন ডাইঅক্সাইড আছে। সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এটা পাইপলাইনের মাধ্যমে আমরা চুল্লিতে সরাসরি ওটাকে ব্যবহার করতে পারি, তো এটা রান্নার জন্য একটা আদর্শ ব্যবস্থা, তার জন্য বিশেষ কোনো এর মধ্যে ফিল্টারেশনের ব্যবস্থা লাগে না। কিন্তু এছাড়াও বায়োগ্যাসের আমরা ব্যবহার আমরা কারেন্ট তৈরি করার জন্য, ইলেকট্রিসিটি বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু তার জন্য একটা জেনারেটরের প্রয়োজন হয়, যেখানে বায়োগ্যাসের কানেকশন করলে সেই জেনারেটরের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এবং এমনও হতে পারে যে বায়োগ্যাসকে যদি ফিল্টার করা হয়, সেখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য যে গ্যাস আছে যেরকম হাইড্রোজেন সালফাইড যেটা 1% মাত্রায় থাকে, সেগুলো যদি আমরা ফিল্টার করে মোটামুটি পিওর মিথেন ওখান থেকে আমরা বের করতে পারি, তাহলে এটা সিএনজি হিসেবে গাড়িতে ব্যবহার করা যেতে পারে এবং গাড়ি চালানো যেতে পারে। এরকম কিছু কিছু জায়গায় আমাদের দেশে অলরেডি কিছু বায়ো সিএনজি, যেটাকে আমরা বলছি কম্প্যাক্ট বায়োগ্যাস প্লান্ট, সেটা অলরেডি প্লান্ট কাজ করছে, চালু আছে, আর সেটা ব্যবহার করে গাড়ি চলছে আর খুব সফলভাবে চলছে।
1: এবং পাশাপাশি যে গোবরটা আমরা ব্যবহার করলাম বায়োগ্যাস তৈরি করার জন্য, সেই গোবরটা কি আর অন্য কোনো কাজে ব্যবহার করা যায়?
0: আপনি বলতে পারেন যে বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটা বায়ো ফার্টিলাইজার প্লান্টও, কারণ এখান থেকে যেটা আমরা গ্যাস পাচ্ছি ওটা কিন্তু বোনাস। বোনাস মানে হচ্ছে যে যতটা গোবর আমরা তার মধ্যে ঢাললাম তার কিন্তু পুরোটাই আমরা আবার ফেরত পেয়ে যাচ্ছি। গ্যাস যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বোনাস, আর যেটা ফেরত পাচ্ছি সেটা হচ্ছে একটা উৎকৃষ্ট মানের জৈব সার। সব জৈব সার থেকে উন্নত মানের সার হচ্ছে বায়োগ্যাসের থেকে বেরোনো এই লিকুইড তরল পদার্থ, যেটাকে আমরা বলছি স্লারি। এই স্লারি হচ্ছে জমির জন্য, চাষের জন্য একটা উৎকৃষ্ট জৈব সার।
1: বেশ, তার মানে আমরা বলছি যে বর্জ্য দিয়ে তৈরি করছি বায়োগ্যাস, কিন্তু সেখান থেকেও যে বর্জ্যটা আমরা পাচ্ছি সেটা দিয়েও কিন্তু আমরা চাষের কাজেও লাগাতে পারছি।
0: আমরা বলি বায়োগ্যাসের দুই উপকার, জ্বালানি ও জৈব সার।
1: বেশ, এবং এটা তো হলো দেখুন খুব ছোট পরিসরের কথা আমি বলছি, একটা পরিবারে কি করে বায়োগ্যাস তৈরি করে সেখানে আমরা জ্বালানি পেতে পারি বা চাষাবাদের কাজে লাগাতে পারি। এখান থেকে যদি আমরা একটু বড় করে ভাবি, একটু বড় পরিসরের কথা ভাবি, সেক্ষেত্রে কি এটাকে আরো বড়ভাবে গোশালা থেকে ডেয়ারি ফার্ম বা গ্রাম ভিত্তিক প্লান্টের যে বিদ্যুৎ সেই সমস্ত জায়গাতে ব্যবহারের করা ভাবতে পারি কি আমরা?
0: বায়োগ্যাস প্লান্ট আমি বললাম যে বিভিন্ন মাপের হতে পারে, এটা হিসেব হচ্ছে ঘনমিটারে আমরা হিসাব করি, যে 1 ঘনমিটার থেকে শুরু করে 2000 ঘনমিটার পর্যন্ত বায়োগ্যাস প্লান্ট আমাদের দেশে চলছে। যে অনুপাতে আমাদের কাছে জৈব বর্জ্য পদার্থ আছে বা গোবর আছে সেই অনুপাতে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা যেতে পারে। আর বেশি বড় মাপের বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারলে সেটা কম্প্রেস করে আমরা সিলিন্ডারেও ভরতে পারি, আর সেই সিলিন্ডার আমাদের রান্নাতেও কাজে লাগতে পারে এবং গাড়িতে সিএনজি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যদি বড় গোশালা থাকে তাদের জন্য বায়োগ্যাস প্লান্ট হচ্ছে আমদানির একটা খুব ভালো সোর্স, খুব ভালো উৎস, সেখান থেকে তারা কিন্তু একটা ভালো আয় করতে পারবে।
1: ভারতবর্ষে তো প্রচুর গোশালা রয়েছে এবং অনেক গরু একসাথে একই গোশালায় রয়েছে, এরকম আমরা দেখতেই পাই। সেক্ষেত্রে নিয়মিত আয়ের উৎস হিসেবে কি করে বায়োগ্যাসের প্লান্টের কথা আমরা পরিকল্পনা করতে পারি?
0: এখন কিছুদিন আগেই, গত সপ্তাহতেই ভারত সরকার ঘোষণা করেছেন গোবর্ধন স্কিম। এই গোবর্ধন স্কিম হচ্ছে বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করার জন্যই, এর মধ্যে সরকার 23,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করার জন্য যেখান থেকে আমাদের এই জ্বালানি আপূর্তি হবে, কারণ আমাদের যে বিদেশের উপরে নির্ভরতা ওটাকে কমানোর খুবই প্রয়োজন আছে, সেটাকে মাথায় রেখে এই বড় বায়োগ্যাস প্লান্ট তৈরি করার খুব প্রয়োজন আছে। এবং সরকার চাইছে যে আমাদের দেশে

0: এই তো সব টাকা চলে যাচ্ছে, এই গ্যাসের কারণে বিদেশে চলে যাচ্ছে সব টাকা আমাদের। তো গ্রামে যখন মানুষ নিজের গ্যাস নিজে তৈরি করবে, তার জন্য পরিশ্রম লাগবে, তার জন্য কাজের জন্য লোক লাগবে। তো গ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তারা অনেক কাজ পাবে, আর সেখানে কর্মসংস্থানও হবে এবং গ্রামের রোজগার বাড়বে এবং গ্রামের টাকা গ্রামে থাকবে। এটাই হচ্ছে গ্রাম স্বাবলম্বন, গ্রাম আত্মনির্ভর হবার একটা গুরুত্বপূর্ণ সূত্র।
1: বায়োগ্যাসের প্লান্ট কত রকমের হতে পারে?
0: বায়োগ্যাস প্লান্ট বিভিন্ন প্রকারের তৈরি হতে পারে। সব থেকে যে পুরনো পদ্ধতি সেটা হচ্ছে আমাদের সিমেন্ট বালি দিয়ে একটা কনক্রিটের বায়োগ্যাস প্লান্ট, যেটাকে দীনবন্ধু মডেল বলা হয়। ছোট বায়োগ্যাস প্লান্ট এই মডেলেই তৈরি করা হয়েছে। তারপরে এসছে ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্লান্ট, যেটা একটু বড় মাপের যে বায়োগ্যাস প্লান্ট হয় তার উপরে একটা লোহার ডোম থাকে, আর তার নিচে সিমেন্ট দিয়ে এই কনক্রিটের একটা ডাইজেস্টার থাকে। সেখানে বড় প্লান্টগুলো এই মডেলে তৈরি করা হয়। কিন্তু আজকাল আরও আধুনিক প্রযুক্তি চলে এসেছে, সেখানে আমরা প্লাস্টিকের বায়োগ্যাস প্লান্ট দেখতে পাচ্ছি। প্লাস্টিকের ট্যাঙ্ক, যেরকম জলের ট্যাঙ্ক হয়, সেরকম প্লাস্টিকের ট্যাঙ্কের আকৃতিতে সেই প্রযুক্তিতে বায়োগ্যাস প্লান্ট তৈরি হচ্ছে। তারও বিভিন্ন রকমের সুবিধা আছে এবং আজকাল আরও কম খরচে সুবিধাজনক সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লাস্টিক বেলুন টাইপের, মোটা প্লাস্টিকের বেলুন টাইপের একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হচ্ছে। তো বিভিন্ন প্রকারের প্রয়োজন মতো নিজের বাজেটের মতো করে চাষিরা চয়ন করতে পারে সে নিজে কোন বায়োগ্যাস প্লান্ট লাগাতে চায়।
1: একটা বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়? বা আপনি যে এই দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিভাবে আপনি কাজটা করছেন, কোথা থেকে শুরু করেছিলেন?
0: বায়োগ্যাস প্লান্ট যে তৈরি করবে, যে কারিগর, যদি সিমেন্ট বালির বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে হয় তাহলে তো নিশ্চিত একজন প্রশিক্ষিত একজন কারিগরই এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারে, কারণ তার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এছাড়া যে চাষি যে নিজের বাড়িতে বায়োগ্যাস প্লান্ট লাগাবে তারও প্রশিক্ষণের দরকার আছে। কারণ হচ্ছে যে এর আগে আমরা দেখেছি অনেক বাড়িতে বায়োগ্যাস প্লান্ট আছে কিন্তু চাষির প্রশিক্ষণ না থাকার কারণে, তার ব্যবহার কিভাবে করতে হবে সেই দক্ষতা না থাকার কারণে সেই বায়োগ্যাস প্লান্টগুলো অকেজো হয়ে পড়ে আছে, সেগুলো কাজ করছে না। আর চাষি মনে করছে যে বায়োগ্যাস প্লান্টগুলো কাজ করে না। কিন্তু আমি এটা এখানে বলতে চাই সব চাষি বন্ধুদের কাছে যে বায়োগ্যাস প্লান্ট কিন্তু সবসময় সফল আছে, যদি আমরা ঠিক জেনে সেটাকে যদি ব্যবহার করি, ঠিক প্রশিক্ষণ নিয়ে সেটাকে ব্যবহার করি, যে কিভাবে তার ভেতরে আমাদেরকে গোবর ঘুলে ডালতে হবে, কিভাবে সেটাকে ব্যবহার করতে হবে, কিভাবে তাকে রেগুলার মেনটেন করতে হবে, কিভাবে তাকে পরিষ্কার করতে হবে, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে একটা বায়োগ্যাস প্লান্ট লাগালে আরামসে 30 থেকে 40 বছর সে আমাদেরকে নির্বিবাদে গ্যাস দিতে থাকবে।
1: সেখানে এই প্রশ্নটা আসে যে কোথায় গেলে ঠিকঠাক প্রশিক্ষণটা পাওয়া যাবে?
0: সরকারের বিভিন্ন দপ্তর, যেরকম আমাদের খাদি গ্রাম উদ্যোগ দপ্তর আছে, তারা এই প্রশিক্ষণ দেন। এবং এখন এই বায়োগ্যাস লাগানোর যে পরিকল্পনা আছে সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট লাগানো হচ্ছে। মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি, MNRE মিনিস্ট্রির তরফ থেকে এই বায়োগ্যাস প্লান্টের জন্য সাবসিডি এবং প্রশিক্ষণের সমস্ত ব্যবস্থা আছে। আর সেটা আমাদের KBIC এবং আমাদের পঞ্চায়েত যে মন্ত্রণালয় আছে তার মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে।
1: ললিতবাবু, এই প্রতিদিনই প্রায় আমরা একটা সচেতনতা সকলের কাছে আমরা একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে চিরাচরিত শক্তির উৎসগুলো রয়েছে সেগুলো তো ক্রমশ কমে আসছে, সেগুলো সংরক্ষণ করার কথা, যথাযথ ব্যবহার করার কথা আমরা বলছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। সেই দিক থেকে দেখতে গেলেও বায়োগ্যাসের একটা প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে। আপনি কি বলবেন যে বায়োগ্যাস ব্যবহার করে আমরা এই দেশের কতটা উপকার করতে পারি বা দেশের জন্য কতটা ভবিষ্যৎকে সুনির্দিষ্ট করতে পারি?
0: বায়োগ্যাস তো আমাদের দেশের জন্য একটা আপনি বলতে পারেন বর। বিশেষ করে যখন আমাদের দেশে যাকে বলা হয় পৃথিবীর গর্ভের ভেতর থেকে যে জ্বালানির উৎসগুলো আমরা পাচ্ছি না, আমরা বিদেশের উপরে নির্ভর আছি। আর একটা দিক হচ্ছে যে জ্বালানিগুলো আমরা চিরাচরিত যে জ্বালানিগুলো আমরা ব্যবহার

0: করছি, তার কারণে আমাদের বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। তো তার বিকল্প একমাত্র হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। এই বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করলে আমাদের দেশের অনেক গুণ বেশি লাভ আছে। আজকে বায়োগ্যাস প্লান্ট ব্যবহার করলে সরকার যে টাকা অনুদান দিচ্ছে, কয়েক হাজার কোটি টাকা অনুদান চলে যাচ্ছে বায়োগ্যাস মানে এলপিজি সিলিন্ডারের পিছনে। এছাড়া আমাদের অধিকাংশ জ্বালানি যেটা এলপিজি হিসেবে আমরা ব্যবহার করছি, সেটা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, আর তার জন্য আমাদের অনেক মুদ্রা, বিদেশি মুদ্রা আমাদের চলে যাচ্ছে। তো যদি আমরা আমাদের গ্যাস নিজে তৈরি করতে পারি, তাহলে ভারতের অনেক বিদেশি মুদ্রা আমরা সাশ্রয় করতে পারব। দ্বিতীয় হচ্ছে যে আমরা পরিবেশকে দূষণ থেকে বাঁচাতে পারব। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারবো যে গ্রামের মানুষ আত্মনির্ভর হবে, বিশেষ করে মায়েরা, যাদের কাছে টাকা নেই তারা জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছে এবং সেই কাঠ দিয়ে জ্বালানি করছে, তাতে পরিবেশও নষ্ট হচ্ছে এবং কাঠের জ্বালানির কারণে যে ধোঁয়া হচ্ছে তাতে তাদের শরীরও খারাপ হচ্ছে। তো তাদের কাছে ও বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটা স্বাস্থ্যকর একটা বিকল্প। তাই জন্যে গ্রামের একটা, আপনি বলতেন, মেরুদণ্ড হচ্ছে বায়োগ্যাস প্লান্ট, কারণ এটা না শুধু জ্বালানি সাশ্রয় করছে কিন্তু তার সাথে সাথে জৈব সারও আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর আজকে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের জমি অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করার কারণে ধীরে ধীরে পতিত হয়ে যাচ্ছে, অনুর্বর হয়ে যাচ্ছে। সেখানে বায়োগ্যাস প্লান্টের যে স্লারি, যে জৈব সার, এটা জমির জন্য খুব জরুরি এবং আবশ্যক। আর এটার মাধ্যমে আমাদের জমিকেও আমরা বাঁচাতে পারবো, আমাদের চাষকে বাঁচাতে পারবো এবং আমাদের শরীর স্বাস্থ্যকেও বাঁচাতে পারবো।
1: বেশ, আজকে প্রায় সময় শেষ হয়ে এসেছে এবং আমরা আজকে কথা বললাম বায়োগ্যাস ভবিষ্যতের সম্পদ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের বুঝিয়ে বললেন উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন প্রগতিশীল চাষী ললিত আগরওয়াল। ললিতবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমি শেষে একটা কথা শুধু বলতে চাই, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, আমি তাদের কাছে একটাই আগ্রহ করতে চাই যে আপনারা নিজের মন তৈরি করুন, যে আমরা সবাই নিজের বাড়িতে আসুন, বায়োগ্যাস প্লান্ট লাগাই। এটা আমাদের সবার জন্য প্রয়োজনীয়, এটা আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয়, এটা আমাদের দেশের জন্য প্রয়োজনীয়, এটা আমাদের প্রকৃতির জন্য প্রয়োজনীয়। আজকে আমাদের দেশে 50 লক্ষের কাছাকাছি বায়োগ্যাস প্লান্ট আছে, কিন্তু আমাদের দেশে প্রয়োজনীয়তা হচ্ছে কয়েক কোটি বায়োগ্যাস প্লান্টের। আজকে প্রত্যেক গ্রামবাসীর পরিবারে একটা বায়োগ্যাস প্লান্টের প্রয়োজনীয়তা আছে, কিন্তু মানুষ এই বিষয়ে অনভিজ্ঞ আছে, জানে না বলে সে কিন্তু এই বিষয়ে এগোচ্ছে না। আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ বায়োগ্যাসের গুরুত্ব বুঝতে পারবেন এবং এটা নিজের বাড়িতে লাগানোর আগ্রহী হবেন। এটাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে ললিতবাবু। এবং বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
2: অনুষ্ঠান ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা।

জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আমাকে ভুলে যাও ক্ষতি নেই, আমার গান ভুলো না, শুধু এটুকুই বলতেন তিনি। যার গান তৎকালীন অনুরোধের আসরের সিগনেচার টিউন ছিল, যিনি আন্তঃকলেজ প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন স্বয়ং মান্না দেখে। বরাবর রেকর্ডিংয়ের আগে যার কাছে টিপস নিতে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়, তার নাম সত্য চৌধুরী। সেই অনন্য সাধারণ সঙ্গীত প্রতিভার জীবনের ক্যানভাসে ছড়িয়ে রয়েছে আরও নানা রঙের শৈল্পিক টান। তার জন্মদিবসে সেই সব নানা রঙে সাজবে আজকের রাতের হারানো দিনের গানের আসর। সাথে অবশ্যই থাকবে তাঁর গাওয়া একগুচ্ছ গানের ডালি। আর ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী স্টুডিওতে আপনাদের অপেক্ষায় থাকবে আম্রপালি ঘোষ মিত্র। রেডিও টিউন করে সঙ্গে থাকছেন তো?

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি mitribondhu23@gmail.com, MAITREE

KNDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com, MAITREBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস, এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম নিরাপদ ও সুস্থ জীবনযাপন। কথিকাটি বলছেন ডাক্তার অনির্বাণ দলুই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
1: আজকের যে দিনটি তার তাৎপর্য নিয়ে একটু আলোচনা করব। আজকে হল 17ই সেপ্টেম্বর, বিশ্ব রোগী সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। তো প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি পালন করে, কিন্তু এই দিনটির কী তাৎপর্য, হঠাৎ করে এরকম আলাদা করে রোগীর জন্য একটা দিনকে কেন বরাদ্দ করা হলো? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেবেছে যে কোনো রোগী বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় বা অসচেতনতার জন্য যদি মারা যান বা তার কোনো ক্ষতি হয়, সেইটা আটকানোর জন্য আজকের দিনটির বিশেষ তাৎপর্য। আমরা প্রথমত এই দিনে যে জিনিসগুলোর ওপর জোর দিই এবং সেটা 2026-এর যে থিম সেটা নিয়ে আমরা একটু বলি। যেমন এবছরের থিম হলো অসংক্রামক ব্যাধির জন্য নিরাপদ চিকিৎসা, মানে সেফ কেয়ার ফর নন কমিউনিকেবল ডিজিজেস। নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ কী কী? যেমন হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের অসুখ, ক্যান্সার বা হাঁপানি বা সিওপিডি আমরা যেটাকে বলি, সেইগুলো। এই রোগগুলোর চিকিৎসা কিন্তু সাময়িক নয়, মানে কিছুদিন আপনি চিকিৎসা নেবেন তারপরে বন্ধ করে দেবেন, এরকম নয়। এই চিকিৎসা সারা বছর, বছরের পর বছর চলতে হয়। কিছুমাত্র ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে এবং অবশ্যই কিছু নিয়মকানুন পালন করতে হবে। যেমন খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশনস হতে পারে, কিছু জীবনযাপনের কিছু দৈনন্দিন অভ্যাস, যেমন বেশি হাঁটা বা এক্সারসাইজ করা, ধূমপান না খাওয়া, মদ্যপান না খাওয়া, এইগুলো ভাবতে হবে। তাহলে প্রথমেই আমরা যে কথাগুলো আজকে পেশেন্ট সেফটির জন্য বা রোগী সুরক্ষার জন্য বলবো, সেটা হলো প্রথমতই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ শুরু করবেন না বা ওষুধ বন্ধ করবেন না। নিজের মতো করে পুরনো প্রেসক্রিপশন দেখে নিজের ডিসিশন নেবেন না। ওষুধের নাম এবং নিয়ম ভালো করে বুঝুন। কোন ওষুধ কখন খেতে হবে সেটা চিকিৎসকের কাছ থেকে বুঝে নিন। যদি না বুঝতে পারেন আবার জিজ্ঞাসা করুন। দরকার হলে আপনার যে ওষুধের দোকান বা ফার্মেসি যেখান থেকে আপনি নিচ্ছেন সেখানেও জিজ্ঞেস করুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি ডাক্তারবাবুকে বা যিনি আপনাকে ওষুধটা দিচ্ছেন তাকে আরেকবার জিজ্ঞাসা করুন নির্দ্বিধায়। এবং আপনার সমস্ত রোগের কথা আপনার চিকিৎসককে জানান। এরকম যেন কিছু না হয় যে আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে বা কিছু ওষুধ আপনি খাচ্ছেন সেটা চিকিৎসককে জানাতে আপনি ভুলে গেলেন। এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু এই প্রেসক্রিপশন সচেতনতা এবং রোগী সুরক্ষার ব্যাপারে আমরা আলাদা করে যথেষ্ট যত্নবান হব। এবং যদি নিজের ওষুধের নিয়ম, চিকিৎসার নিয়ম আমরা জানতে পারি তাহলে আমরা সুস্থ থাকব।
0: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে একটি কথিকা শুনলেন যার শিরোনাম ছিল নিরাপদ ও সুস্থ জীবনযাপন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারী।

আমেরিকা, কক্সবাজার থেকে বান্দরবান। প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে। শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আগামী অনুষ্ঠানের কথা। একটু পরেই সন্ধে সাতটায় যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়া ছবির গান।

10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগে শ্রী রাগে শরৎ পরিবেশন করবেন সায়ম পাঁজা। তাকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRW

katha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী মৈত্রী এখন শুরু হচ্ছে যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত।

তানপুরার ঝোড়া তারে যখন সা আর নীর মেলবন্ধন ঘটে, তখনই মনের ভেতর এক অদ্ভুত বৈরাগ্য আর শান্তি নেমে আসে। দিন আর রাতের সন্ধিক্ষণই গধূলির এই মায়াবী আলোয় যখন চারপাশ শান্ত হয়ে আসে, ঠিক তখনই তোমার আর আমার গানের সুরে আড্ডা জমে যায় সুর আর কথার মেলবন্ধনে। আজকের গানের সুরে অনুষ্ঠানে আমি আছি তোমার যুববাণীর বন্ধু আর যে প্রান্তিকা, আর সঙ্গে আছে আমাদের যুববাণীর দুই শিল্পী বন্ধু মেঘনা চৌধুরী ও অর্কজ্যোতি মুখার্জি। আর জানো, আজ কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কি দিন বলছি কি বলতো? আজকে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, অর্থাৎ বিশ্ব রোগী সুরক্ষা দিবস। একটু সচেতনতা, চিকিৎসকদের সঠিক সতর্কতা এবং নিখুঁত চিকিৎসা পরিমণ্ডলে অনেক মূল্যবান এবং জীবন রক্ষা পেতে পারে। আর এই জীবন বাঁচানোর লড়াইয়ে সুরের ছোঁয়া আর তালের নিখুঁত লয় যেমন আমাদের মনকে শান্ত করে, তেমনি স্বাস্থ্যের সুস্থতা ফিরিয়ে দিতে সুরের সাধনাও কিন্তু এক ধরনের নিরাময়। আজ আমাদের এই গানের সুরের অনুষ্ঠানে আমরা যেমন কথা বলবো রোগী সুরক্ষা নিয়ে, ঠিক তেমনি তার সঙ্গে তোমায় শোনাব রাগ পুরিয়ার মন ভোলানো সুর আর তবলার অপূর্ব তেতাল। তাহলে অনুষ্ঠানের শুরুতেই শোনাব শিল্পী বন্ধু মেঘনা চৌধুরীর কণ্ঠে পুরিয়া তিনতাল, যেখানে সুরের মাধুর্য আমাদের মনকে সতেজ করে রাখে সব সময়। তাহলে চলো কথা না বাড়িয়ে শুনে নি শিল্পী বন্ধুর কণ্ঠে।

ফিরে এলাম গানের এপারে। শিল্পী বন্ধুর কণ্ঠে, শিল্পী বন্ধু মেঘনা চৌধুরীর কণ্ঠে আমরা শুনলাম রাগ পুরিয়া, যাত্রী তালে বাঁধা এক অপূর্ব সৃষ্টি আমরা শুনে নিলাম। আচ্ছা, জানো তো, সুরের যেমন একটা নিখুঁত তাল বা ছন্দের প্রয়োজন হয়, ঠিক তেমনি চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্য সেবায় প্রতিটা পদক্ষেপে কিন্তু সঠিক নিয়মের বা তালের প্রয়োজন অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অর্থাৎ হু প্রতি বছর এই দিনটিতে রোগী সুরক্ষার উপর জোর দেয়। যেমন ধরো, ডায়াগনোসিসে নির্ভুল থাকা, ওষুধ ব্যবহারে সতর্কতা এবং হাসপাতালের অভ্যন্তরে বা হাসপাতালের ভেতরে রোগীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, তাই চিকিৎসক থেকে শুরু করে রোগী ও তার পরিবার সকলের সম্মিলিত সচেতনতাই পারে একটি নিরাপদ স্বাস্থ্যসেবা গড়ে তুলতে। আর এই সুর ও তালের কথাই যখন এলো, তখন তবলার পোলের মতো জীবনের প্রতিটি পদক্ষেপও যেন সঠিক ছন্দে চলে, তাই না? এবারে শোনাবো তোমাকে তোমাদেরকে কি শিল্পী বন্ধু অর্কজ্যোতি মুখার্জির চমৎকার একটি তবলা বাদন, আর আমরা এখন উপভোগ করব সেই তবলা বাদন। তাহলে চলো শুনে নেওয়া যাক।

তবলার ছংকারে ত্রিতালে জাদুকরী পরিবেশনা শুনে নিলাম শিল্পী বন্ধু অর্কজ্যোতি মুখার্জির পরিবেশনায়। আর আমরা এখন অনুষ্ঠানের শেষ পথে চলে এসেছি, তাই যেতে যেতে আমরা প্রতিজ্ঞা করি আজকের এই বিশ্বরোগী সুরক্ষা দিবসে আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব, কারণ সুস্থ জীবনই হল সবচেয়ে বড় সম্পদ। তাই সুরক্ষিত থাকতে হবে সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার পরের অনুষ্ঠানে আড্ডা হবে তোমার সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থাকো, আর আর কি, আর শুনতে থাকো রেডিও, হ্যাঁ আর শুনতে থাকো যুববাণী। সকলেই ভালো থেকো।

এতক্ষণ শুনছিলেন যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত।

আমাকে ভুলে যাও ক্ষতি নেই, আমার গান ভুলো না, শুধু এটুকুই বলতেন তিনি। যার গান তৎকালীন অনুরোধের আসরের সিগনেচার টিউন ছিল, যিনি আন্তঃ কলেজ প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন স্বয়ং মান্না দেকে। বরাবর রেকর্ডিংয়ের আগে যার কাছে টিপস নিতে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়, তার নাম সত্য চৌধুরী। সেই অনন্য সাধারণ সঙ্গীত প্রতিভার জীবনের ক্যানভাসে ছড়িয়ে রয়েছে আরও নানা রঙের শৈল্পিক টান। তার জন্মদিবসে সেই সব নানা রঙে সাজবে আজকের রাতের হারানো দিনের গানের আসর, সাথে অবশ্যই থাকবে তার গাওয়া একগুচ্ছ গানের ডালি। ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী স্টুডিওতে আপনাদের অপেক্ষায় এই গান নিয়ে থাকবে আম্রপালি ঘোষ মিত্র। রেডিও টিউন করতে ভুলবেন না কিন্তু।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে শ্রী মোদী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। সুপ্রিম কোর্ট সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের উপস্থিতিতে আজ ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ের আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনার সূচনা হয়েছে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে 16তম কয়লা খনির নিলামের সূচনা করেছে। তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্যের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
1: इस चैलेंजिंग पीरियड में भी भारत ने 7.8% ग्रोथ हासिल करके दिखाई है और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন সক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। দ্বিতীয় পর্যায়ে সেমিকনের আওতায় সেমিকন্ডাক্টর ডিজাইন সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা তৈরি হওয়ায় বহু বড় সংস্থা এতে যোগ দিতে আগ্রহী। পাশাপাশি স্টার্ট আপগুলির মাধ্যমে উদ্ভাবনী সমাধানও সংগঠিত হতে পারে।
2: So the approach in Semicon 2.0 will be to promote the design companies in a very big way, both the startups as well as the large companies. Large companies would like to get into semiconductor design because the scope is huge now. Startups can bring in innovative solutions which will be liked by the market.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে আজ শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্য অংশের সঙ্গে তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
3: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो सहाज्यो। साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रूपये। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বাজে কদমতলা ঘাটে আশীর্বাদ কি দিয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্তলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে জিতন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী মোদী দেশে নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর নেতৃত্বেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখেই দেশজুড়ে 1 মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047

0: সরকারের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা। একটি প্রতিবেদন,
1: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা করে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4,00,000,000 টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় 4 জনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
2: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন। বাৎসরিক 6,000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। তার জন্য মাথার উপর 1 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ ও এসটিএফকে অভিনন্দন জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে, যাতে শিক্ষার্থীরা নতুন ব্যবস্থার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে এই পরামর্শ দেন। বেঞ্চ আরও জানায়, ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী এবছরই তিনটি ভাষা পড়তে আগ্রহী তাদের সেই সুযোগ দেওয়া উচিত। জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সঙ্গতি রেখে স্থির করা হয়েছে শিক্ষার্থীদের তিনটি ভাষা পড়তে হবে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা হওয়া বাধ্যতামূলক। সিবিএস এর বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশি ভাষা কেবল তৃতীয় বা চতুর্থ বিষয় হিসেবে গ্রহণ করা যাবে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে 16তম কয়লা খনি নিলামের সূচনা করেছে। এই পর্বে 9টি কয়লা উৎপাদনকারী রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মোট 25টি কয়লা ব্লকে নিলাম করা হচ্ছে। এর মধ্যে 21টি খনিতে সম্পূর্ণ এবং 4টিতে আংশিক অনুসন্ধান চালানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত মোট 147টি কয়লা খনি সফলভাবে নিলাম করা হয়েছে। এর ফলে 9টি রাজ্যে বার্ষিক আনুমানিক 47,000 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় এবং 55,000 কোটি টাকার বেশি মূলধনী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। ইউপিআই এর মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেনে কোনো চার্জ লাগবে না। বন্ধুবান্ধবকে টাকা পাঠানো, দোকানে মূল্য প্রদান কিংবা কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার ক্ষেত্রে দিতে হবে না কোনো মাশুল। সরকারি সূত্র অনুযায়ী মাসে 1,00,000 টাকা পর্যন্ত আয় করেন এমন বিক্রেতাদের ক্ষেত্রেও ইউপিআই কিউআর কোডের মাধ্যমে কোনো চার্জ লাগবে না। রূপে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত ইউপিআই লেনদেনও বিনামূল্যে থাকবে। ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পিটুএম লেনদেনের প্রায় 96% ওপর নতুন ব্যবস্থা কোনো প্রভাব ফেলবে না বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বিদেশমন্ত্রী ডিএন ধুনগিয়েলের সঙ্গে ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনার সূচনা অনুষ্ঠানে যোগ দেন। ভুটানে ইউপিআই ব্যবহার ভারতের সঙ্গে সেদেশের ডিজিটাল পেমেন্ট যোগসূত্রকে আরও সুদৃঢ় করবে বলে জয়শঙ্কর জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যেসব বিশ্বশক্তি নিজেরাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারাই নিরাপত্তা পরিষদে আসন দখল করে রয়েছে। 15 সদস্যের এই বিশ্ব সংস্থার আমূল সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি জোর দিয়ে জানান। রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ে বৈঠক শুরুর প্রাক্কালে সংঘের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতাকে তুলে ধরার পরিবর্তে অতীতের বিশ্ব ব্যবস্থাকে মেনে চলা কখনোই গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের রাজধানী সহ সংলগ্ন এলাকায় লক্ষ্য করে রাতভর রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 19 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনও এর পাল্টা হিসেবে রাশিয়ার বিভিন্ন এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 2 ওভার 5 বলে কোন উইকেট না হারিয়ে 43 রান করেছে। ভারত প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজে জয় নিশ্চিত।

করেছে আজকের খেলা নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রী বন্ধু পঙ্কজ চক্রবর্তী। এখন আপনাদের সঙ্গে যুক্ত হলাম আমি, আম্রপালি ঘোষ মিত্র। এখন শুনবেন আধুনিক গান। আজকের প্রথম শিল্পী অনসূয়া চৌধুরী। শুরু হচ্ছে আধুনিক গান।

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন আধুনিক বাংলা গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সমাচার।

এর আজকের কথায় গানে অনুষ্ঠানে স্বাগত জানাতে স্টুডিওতে হাজির হয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। কথা ও গানের মেলবন্ধনে আজ ফুটিয়ে তুলতে চেষ্টা করব বাংলার লোক সংস্কৃতির সমৃদ্ধশালী ধারায় লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বুকে এমন বহু লোকসঙ্গীত আজও প্রচলিত রয়েছে যেগুলির শিকড় আদতে বহু প্রাচীন। মূলত বাংলাদেশের কিছু অঞ্চলে প্রচলিত তেমনই একরকম গান হল সারি গান এবং তৎসহ নৃত্য। তবে পশ্চিমবঙ্গেও যে এই গানের অস্তিত্ব নেই তেমন নয়, এই সারি গানের সঙ্গে মানুষের কর্মজীবনের একটি সরাসরি সংযোগ রয়েছে। এই গান মূলত শ্রমজীবী মানুষদেরই গান, শ্রমিক কৃষক মাঝি মাল্লাদের মুখে মুখে ফেরা গান হলো এই সারি গান। শ্রমের কষ্ট লাঘব করবার জন্য শ্রমিকেরা দল বেঁধে তাদের কাজের তালে তালে এই গান গেয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই গানের ধারা বাংলার শ্রমজীবী কৃষক শ্রমিকের মুখে মুখে চলে আসছে, সেজন্য একে কর্মসঙ্গীতও বলা হয়ে থাকে। মাদল পরিবেশনায় এখন শুনে নেব এমনই একটি গান।

রয়েছে আদি ও মধ্যযুগের সাহিত্যেও। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে সঙ্গীত অর্থেই সারি শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। তবে সারি শব্দটি সাধারণত একটি লাইনে বা সারিতে থাকা মানুষ বা কিছু বস্তুকে বোঝায়। আসলে এই বাইচ খেলার সময় সারি সারি দাঁড় টেনে নৌকা বাওয়ার সময় এই গান গাওয়া হয় বলেই হয়তো এর নাম সারি গান। এখানে উল্লেখ্য, মুঘল নৌবাহিনীতেও নৌকার প্রতিযোগিতা হতো এবং সেখান থেকেই বাংলায় এই বাইচ খেলার সূত্রপাত হয়। যদিও বাইচ খেলার গণ্ডি ছাড়িয়ে শ্রমজীবী মানুষদের শ্রম লাঘবের জন্য সমবেতভাবে গাওয়া গানও সারি গানেরই অন্তর্ভুক্ত, সে কথা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম। যে কোনো দলবদ্ধ কাজ, যেমন ছাদ পেটানো, ধান ভাঙা, পাট কাটা ইত্যাদি কাজের সময়তেও এই গান গাওয়া হয়। কর্মভেদে কোনো গান ছাদ পেটানোর গান নামে পরিচিত হয়, কোনোটা আবার ধান ভাঙার গান বা পাট কাটার গান হিসেবেও পরিচিতি পায়। কিন্তু নৌ চালনার সঙ্গেই এই গানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সেই কারণে এই গানকে জলের গান বলেন কেউ কেউ। বাইচ খেলার সময় অনেকে মিলে সারিবদ্ধভাবে দীর্ঘ একটি নৌকায় বসে একসঙ্গে দাঁড় টেনে নৌকোটি এগিয়ে নিয়ে যায়। সেই যে নৌকো টানার সময় বৈঠা ফেলার যে ঝোঁক, তার তালে তালেই গাওয়া হয় সারি গান। এবার আবারও গান রইল নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

শাড়ি গানের বিষয়বস্তু কিন্তু নানা রকম হতে পারে। তাতে নিছক লৌকিক প্রেম ভালোবাসা, মিলন বিরহের কথা যেমন থাকে, তেমনি থাকতে পারে রাধা কৃষ্ণের লীলার কথা, নিমাই সন্ন্যাসীর কথা, দেবতা বা পীরের উদ্দেশ্যে বন্দনা ইত্যাদি। আবার সম্পূর্ণ কবি গানের ধাঁচের না হলেও পরস্পরের প্রতি বিদ্রুপাত্মক গান গাওয়ারও প্রচলন দেখা যায়। এমনকি নানারকম হাসির গানও কিন্তু শাড়ি গানের বিষয়ের অন্তর্ভুক্ত। শাড়ি গানের মূল গায়ক বা বয়াতি গান গাইতে গাইতে ছিপনৌকোর উপর ঘুরে ফিরে একরকম নাচও করেন, বাকি সাঙ্গপাঙ্গরা সেই গানের ধোয়া ধরে।

ঢোল কাঁসি ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে এই সারি গান সাধারণত গাওয়া হয়ে থাকে। আজ স্বল্প সময়ের নিয়ম মেনে এই অনুষ্ঠানে ইতি টানতেই হবে, তবে যাওয়ার আগে মনে করিয়ে দেব অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানাগুলো। maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com আমাদের ইমেল করার ঠিকানা, এবং আকাশবাণীমৈত্রী akashbanimaitribondhu অর্থাৎ মাঝে ভি নয় রয়েছে বি, আমাদের একমাত্র ফেসবুক পেজ, সেখানে নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত। আজ কথায় গানে অনুষ্ঠানে কথকের ভূমিকায় ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। শেষ গান রেখে গেলাম অমর পালের কণ্ঠে।

শুনছিলেন কথায় গানে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অনিন্দ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 76 বছর পূর্ণ করে 77 বছরে পা দিলেন, দেশ বিদেশ থেকে শুভেচ্ছা ঢল, বিজেপির উদ্যোগে সারা দেশ জুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা, ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বিকাশ দ্রুত গতিতে হচ্ছে, তৈরি হচ্ছে উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ, নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 এর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবসের উদযাপন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে, ভার্চুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী, বাল্যবিবাহ ও নাবালিকদের গর্ভধারণ রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পিএম বিশ্বকর্মা যোজনার তৃতীয় বর্ষপূর্তিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠান, এক বছরের মধ্যে রাজ্যে 5 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পে সংযুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হল, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, রুশ অপরিশোধিত তেল কেনার উপর মার্কিন আইনসভায় বিল পাশ হওয়ার প্রেক্ষিতে জানাল বিদেশ মন্ত্রক, আল কায়দা লস্করে তৈবা সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে পাক মদত দেওয়া নিয়ে রাষ্ট্রসংঘে কঠোর প্রতিক্রিয়া জানাল ভারত, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশগুলি

0: আজ নিরাপত্তা পরিষদে বসে আছে। নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে অভিষেক শর্মার ভারতের হয়ে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি। আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 76 পূর্ণ করে 77-এ পা দিলেন। এই উপলক্ষে দেশ বিদেশ থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে আজ তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানেরও প্রশংসা করেন তিনি। নতুন দিল্লিতে নিযুক্ত একাধিক বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দেশের দূতাবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিনে তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি বিকশিত ভারতের লক্ষ্য পূরণে ভারত প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের সময় দুই দেশের মধ্যে তৈরি হওয়া উষ্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভারতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ানো প্রধানমন্ত্রীর সাম্প্রতিক স্লোভাকিয়া সফরের সময়কার উষ্ণতা, বন্ধুত্ব ও স্মরণীয় মুহূর্তের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবন ও জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপির মাসব্যাপী দেশব্যাপী সেবা সংকল্প অভিযান আজ থেকে শুরু হয়েছে। আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। কর্মসূচির প্রথম দিনটি সেবা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি দলের অন্যান্য নেতা ও কর্মীদের সঙ্গে রক্তদানও করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি সভাপতি বলেন, সারা দেশের দলীয় কর্মীরা এই রক্তদান শিবিরগুলিতে অংশ নিচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নাগরিকদের জীবনে পরিবর্তন এসেছে। তাঁর নেতৃত্বে ভারতে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা খাটু শ্যাম মন্দিরে হোমযজ্ঞ করেন। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনসেবার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক গুরুত্ব আরোপে অনুপ্রাণিত হয়ে দিল্লি সরকার আজ বিভিন্ন সরকারি কর্মসূচির আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি কর্মী রক্তদান শিবিরের আয়োজন করেন, পরিচ্ছন্নতা অভিযান চালান এবং সাধারণ মানুষের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীতে বিশ্বনাথ মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনা করেন। তাঁদের সঙ্গে ছিলেন তেলুগু দেশম পার্টির নেতা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, লোক জনশক্তি পার্টির নেতা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী। মন্দিরে জলাভিষেক ও আরতি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ গৌরবময় জীবন এবং দেশ ও রাজ্যের সমৃদ্ধি কামনা করেন তাঁরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য এবং ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণের জন্য তাঁরা প্রার্থনা করেছেন। শ্রী নাইডু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজ গোটা দেশ প্রার্থনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে সেবা সংকল্প অভিযান পালনের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বাজি কদমতলা ঘাটে আশীর্বাদ কি দিয়া কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পমন্ত্রী জিতনরাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যে শুরু হল এক মাসের সেবা সংকল্প অভিযান। সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, উপভোক্তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে পশ্চিমবঙ্গে এই অভিযান শুরু হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক

0: সংগঠন অভিযানে অংশ নেবে। অভিযানের সূচনা উপলক্ষে সন্ধ্যায় কলকাতার বাবুঘাটে আয়োজিত হয় রাজ্যস্তরের আশীর্বাদ কা দিয়া কর্মসূচি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার 400 বেশি উপভোক্তা ও তাদের পরিবারের সদস্যরা প্রদীপ প্রজ্বলন করেন মিলেনিয়াম পার্কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অভিযানের সূচি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে আমার স্বপ্নের ভারত চিত্র সেবা শীর্ষক বক্তৃতা, রচনা ও অঙ্কন প্রতিযোগিতা, জনকল্যাণমূলক প্রকল্প ভিত্তিক সঙ্গীত ও নাট্য অনুষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, সরকারি প্রকল্পের উপভোক্তাদের অভিজ্ঞতা তুলে ধরার উদ্যোগ, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন জন অংশগ্রহণমূলক কর্মসূচি এবং উদ্ভাবনী প্রতিযোগিতা। আগামী 10ই অক্টোবর রাজ্যস্তরের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অভিযানের পরিসমাপ্তি ঘোষিত হবে। ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন, মেট্রো সম্প্রসারণ, গ্রামীণ কর্মসংস্থান ও আবাসন সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গ উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে পালিত এই কর্মসূচি তার জনজীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। সরকারি সূত্রের দাবি, নানা প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, অংশগ্রহণ বাড়ানো এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই অভিযানের মূল লক্ষ্য। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু করে বিশেষ সিরিজে সেবা সংকল্প অভিযান, এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা। একটি প্রতিবেদন,
2: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় 4 জনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
3: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন। বাৎসরিক 6,000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে শ্রীমোদী বলেন, ভারতের প্রত্যেক নাগরিক বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্র দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করছে।
4: साथियों, भारत की इन उपलब्धियों के बीच सेमिकॉन इंडिया का ये आयोजन और भी महत्वपूर्ण हो गया है। अब भारत के प्लांट से निकलकर हमारी चिप्स देश और दुनिया के कस्टमर्स तक पहुंचना शुरू हुई है और अभी अभी मोहाली और सूरत में 2 और प्लांट्स में कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। मैं उनको भी बधाई देता हूं। फ्रेंड, किसी भी देश के लिए इतने कम समय में यहां तक पहुंचना आसान नहीं है।
1: 3 দিনব্যাপী এই সম্মেলনে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স ভ্যালু চেনের সঙ্গে যুক্ত দেশি ও বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা এক মঞ্চে সমবেত হয়েছেন। এই শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600 বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে। কেন্দ্র বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন, নকশা বা ডিজাইনিং এর ক্ষেত্রে ভারতের সক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। তিনি বলেন, সেমিকন 2.0 মূল লক্ষ্য হল সেমিকন্ডাক্টরের নকশাকারী সংস্থাগুলিকে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আয়োজিত সেমিকন ইন্ডিয়া 2026-এ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে সুযোগ ও পরিধি এখন বিশাল হওয়ায় বহু বড় প্রতিষ্ঠান এই ক্ষেত্রে আসতে আগ্রহী।

0: অংশ নেওয়া একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ভারতে $500 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে বলে তিনি উল্লেখ করেন।
1: In Semicon 2.0, we will take a big task for developing the technician talent, the clean room talent, the factory floor talent, and we will be targeting talent to be developed, which will straight away be employed in the factories which are coming up in India, and it will be a global pool of talent which will be available.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়বে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो सहाज्यो। साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रूपए। ये किसी माँ के लिए बच्चे की पढ़ाई का खर्च हो सकता है, किसी बहन के लिए दवा या घर की जरूरी चीज खरीदने का सहारा हो सकता है। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो, और इसमें अन्नपूर्णा योजना की बड़ी भूमिका है।
0: অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বাল্যবিবাহ এবং নাবালিকাদের গর্ভধারণ রোধে তার সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধনে বদ্ধপরিকর।
3: আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্বত্র সেবা সংকল্প অভিযান শুরু হবে। টিনেজ আপনার ম্যারেজ এবং টিনেজ ডেলিভারি, এই রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। আমি কথা দিতে পারি, এই সরকারের আমলে 18 বছরের আগে কোন বালিকাকে বিবাহ দিতে দেব না। এই রাজ্যে এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে এই সরকার।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নির্মাণ ও অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও শ্রমিকদের এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নত স্বনির্ভর ভারতের স্বপ্ন রূপায়ণে তাদের দক্ষতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী বলেন, 2027-এর 17ই মে ব্রিগেড ময়দানে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। তিনি জানান, পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছেন এমন কারিগরদের মধ্যে থেকে স্টেজে একে 22,000, স্টেজ 2-এ 7,226 ও স্টেজ 3-এ 4,698 জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ, পেশাগত পরিচয়পত্র, টুলকিট ও ঋণ দেওয়া হবে। 2023 সালে সূচনা হবার পরম্পরাগত পেশাকে রক্ষা করার জন্য গোটা ভারত যখন যোজনার সুযোগ নিয়েছে, পশ্চিমবঙ্গের বিগত সরকার তা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত রেখেছিল বলে শ্রী অধিকারী অভিযোগ করেন।
4: আজকে যে বেনিফিশিয়ারি বা উপভোক্তা বা লাভার্থী দেখলেন, এটা শুরু হলো আগামী 1 বছর পরে। নেক্সট 17ই সেপ্টেম্বর 2027, যে নেক্সট সাল আপ ও সমাধি ফের একবার আইয়ে, এ হল মে নেই করনে হোগা, এ খুলা গ্রাউন্ড মে ব্রিগেড মে করনা পড়েগা। মুঝে ভরত খেরা জি বতা রহা থা, রজনীশ জি বতা রহা থা, যে হাম লোগ 2 লাখ কর দেগা পশ্চিম বঙ্গাল কে লিয়ে। মাই বতা রহা হুঁ, 5 লাখ পশ্চিম বঙ্গাল মে হোগা। এ সরকার তেজ রফতার সে কাম কর রহা হ্যায়।
0: অনুষ্ঠানে মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি বলেন, 2028 সালের মধ্যে 30 লক্ষ উদ্যোগীকে MSME-র আওতায় আনা হবে, যার মধ্যে 25 লক্ষকে প্রশিক্ষণ এবং 18 লক্ষের হাতে টুলকিট তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুশ্রী শোভা কারন্দলাজে, রাজ্যের MSME দপ্তরের 2 মন্ত্রী দীপক বর্মন ও অশোক দিন্দা, মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রমুখ। বিদেশ সচিব বিক্রম মিশ্রী আজ স্বচ্ছতাই সেবা 2026 অভিযানের শুভ সূচনা করেছেন। বিদেশ মন্ত্রকের আধিকারিকদের স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করান তিনি। এই কর্মসূচির অংশ হিসেবে বিদেশ সচিব মন্ত্রকের প্রাঙ্গণে এক পেড় মাকে নাম উদ্যোগের অধীনে বৃক্ষরোপণ করেন। ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি

সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। রাশিয়ার অপরিশোধিত তেল কেনার কারণে ভারত ও চীনের মতো দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদান সংক্রান্ত একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়ার পর বিদেশ মন্ত্রকের এই বক্তব্য। উল্লেখ্য, এই নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি গত মাসে মার্কিন সিনেটে পাশ হয়। গত সন্ধ্যায় 252-159 ভোটে এটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও পাশ হয়। মার্কিন প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। এই বিলটির মূল উদ্দেশ্য রাশিয়ার জ্বালানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করাই নয়, বরং রাশিয়ার তেল সরবরাহের উপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়ক গোপন জাহাজগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করা রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন, এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। গ্রাহকদের মধ্যে ব্যক্তির সঙ্গে ব্যক্তি সব ধরনের ইউপিআই লেনদেনে অর্থের পরিমাণ সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে বলে সরকার জানিয়েছে। সরকার আরও জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা ভবিষ্যতে বিনামূল্যে বজায় থাকবে। পাশাপাশি যেসব ছোট ব্যবসায়ী ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত আয় করেন, তাদের জন্য কোনো মার্চেন্ট চার্জ প্রযোজ্য হবে না। রুপে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত সমস্ত ইউপিআই লেনদেনও সম্পূর্ণ বিনামূল্যে কার্যকর থাকবে। জন্ম মৃত্যু নথিভুক্ত সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণন বলেছেন, সংশোধিত এই আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্তির নিয়মবিধি আরও কঠোর করা হয়েছে। উল্লেখ্য, দ্য রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদের উভয় কক্ষে অনুমোদনের গত মাসে রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিক কয়লা খনি নিলামের ষোড়শ পর্যায়ের সূচনা করেছে। এই পর্যায়ে দেশের 9টি কয়লা সমৃদ্ধ রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে মোট 25টি কয়লা ব্লকের নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত মোট 147টি কয়লা খনি সফলভাবে নিলাম করা হয়েছে। এর মাধ্যমে এই 9টি রাজ্যে আনুমানিক 47,500 কোটি টাকারও বেশি বার্ষিক রাজস্ব আয় এবং 55,000 কোটি টাকারও বেশি মূলধনি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থমন্ত্রক আগামীকাল থেকে নতুন দিল্লিতে 2 দিনব্যাপী বিকশিত ভারতের লক্ষ্যে ভারতের অর্থায়ন সম্পর্কিত এক সম্মেলন আয়োজন করবে। মন্ত্রক জানিয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারতের বস্ত্র রফতানির পরিমাণ চলতি বছরের অগস্ট মাসে গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়ে 29,700 কোটি টাকার বেশি হয়েছে। বস্ত্র মন্ত্রক জানিয়েছে, 2025 সালের তুলনায় রফতানি 16.1% বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 43তম কমান্ডার্স কনফারেন্স উপকূলরক্ষী বাহিনীর মহানির্দেশক পরশমণি শিবমণি এবং উপকূলরক্ষী বাহিনীর কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করার সময় কথা বলেন তিনি। তিনি উপকূলরক্ষী বাহিনীকে কেবল প্রযুক্তির ব্যবহারকারী হিসেবেই না থেকে স্টার্ট আপ, শিল্পক্ষেত্র, DRDO এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রযুক্তির সহ উদ্ভাবক হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই

0: বর্বরোচিত হামলার নিন্দা করেন। তিনি সব দেশের মানুষকে ওই হামলায় নিহতদের পাশাপাশি সাহায্যকারীদের স্মরণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা 9/11 হামলাকারীদের সহায়তা করেছিল তারাই অন্যান্য জঙ্গি সংগঠনকে সাহায্য করছে। 9/11 পর আল কায়দার বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পাকিস্তান থেকে আটক করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
1: Draining this swamp that provided an enabling environment for such monsters of humankind to prosper is very important. The same permissive environment that sheltered the architects of 9/11 has in the years since continued to provide space, support and impunity. The international community must join hands to address the continuity of such sanctuary in order to ensure that more such individuals are not thrust upon any country or its citizens and no one loses family and loved ones.
0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশগুলি আজ নিরাপত্তা পরিষদে বসে আছে। 15 সদস্যের এই সংস্থাটির সংস্কারকে একটি জরুরি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা পরিষদে শক্তির ক্ষমতার পুনর্বণ্টন এখন সময়ের দাবি। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ে আলোচনা শুরুর আগে গুতেরেস একথা বলেন। শক্তির এই পুনর্বণ্টন প্রক্রিয়ায় বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অত্যন্ত জরুরি। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সৃষ্ট হুমকি মোকাবেলায় বিশ্বের সব দেশের নেতৃত্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এআই সুরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা নিম্নমানের প্রতিযোগিতা বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ। উল্লেখ্য, এআই এর বিকাশ সাময়িকভাবে ধীরগতি করার বিষয়ে অ্যান্থ্রোপিকের সিইও দারিও আমেদোইয়ের প্রস্তাবের প্রেক্ষিতে গুতেরেস এই কথা বলেন। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা স্বাধীনতা যুদ্ধের স্মৃতি শীর্ষক একটি প্রবন্ধ আগামী বছর থেকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি তাঁর লেখা একটি ডায়েরির ছবিও পাঠ্যপুস্তকে যোগ করার উদ্যোগ নিয়েছে সেদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বোর্ডের আধিকারিকরা জানান, 2027 শিক্ষাবর্ষের থেকে 9ম ও 10ম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্যপুস্তকে প্রবন্ধটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত করা হবে। এখন খেলার খবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 221 রান তোলে। অভিষেক শর্মা 28 বলে সেঞ্চুরি করে ভারতের হয়ে দ্রুততম টি-20 শতরানকারী হয়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে, আফগানিস্তান 2 ওভার 4 বলে বিনা উইকেটে 31 রান করেছে। এখন দৃষ্টিকোণ। আজ শুনবেন কথায় ও গানে মেঘ।

মেঘের সঙ্গে মন দেওয়া নেওয়া হয়নি এমন বানালে মেলাভার, সেই মেঘদূতের কাল থেকে মেঘের সঙ্গে মিলনের যতটা না তার থেকে অনেক বেশি সম্পর্ক বিরহের। আকাশে মেঘ ভেসে এলে প্রিয় মানুষটির জন্য ব্যাকুল হয় মন।

0: নীল আকাশে কখনো সাদা মেঘের ভেলা, কখনো মেঘের আঁকিবুঁকিতে তৈরি হাজারো ছবি রং লাগায় মনের ক্যানভাসে। শিশু মনে জমে হাজারো জিজ্ঞাসা, তাই তো কখনো শরৎ মেঘে উঁকি দেন রবি ঠাকুর।
1: বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
0: মেঘলা আকাশ মানে বোধহয় বড্ড মন কেমন করা, ফেলে আসা সব কিছুর জন্য। মেঘদূত বার্তা পাঠায় তার প্রিয়াকে, আর এ জগতেও প্রিয় লাগি মন বিরহ কাতর হয়, ভাবে প্রতীক্ষার ওপারে থাকা সে তার কাছে পৌঁছানো যাবে কি।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 76 বছর পূর্ণ করে 77 বছরে পা দিলেন দেশ বিদেশ থেকে শুভেচ্ছার ঝল। বিজেপির উদ্যোগে দেশজুড়ে সেবা সংকল্প সূচনার অভিযানের সূচনা। ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বিকাশ দ্রুতগতিতে হচ্ছে, তৈরি হচ্ছে উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবসের উদযাপন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে, ভার্চুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী। বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণ রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিএম বিশ্বকর্মা যোজনা তৃতীয় বর্ষপূর্তিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠান। এক বছরের মধ্যে রাজ্যে 5 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পে সংযুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হল। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রুশ অপরিশোধিত তেল কেনার উপর মার্কিন আইনসভায় বিল পাশ হওয়ার প্রেক্ষিতে জানালো বিদেশ মন্ত্রক। আল কায়দা, লস্কর-ই তৈবা সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে পাক মদত দেওয়া নিয়ে রাষ্ট্রসংঘে কঠোর প্রতিক্রিয়া জানালো ভারত। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশগুলি আজ নিরাপত্তা পরিষদে বসে আছে। নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করে বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 3 ম্যাচে টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে অভিষেক শর্মার ভারতের হয়ে দ্রুততম টি-20 সেঞ্চুরি। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। আজ প্রথম গান রইল এক যে ছিল রাজা ছবি থেকে শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্রের দ্বৈতকণ্ঠ।

0: শুনছিলেন ছায়া ছবির গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে এই উপলক্ষে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে নরেন্দ্র মোদী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দায়বদ্ধ। ভারতের সেমিকন পরিমণ্ডল দ্রুত বিস্তার লাভ করছে এবং এর ফলে উদ্ভাবন, বিনিয়োগ এবং বিকাশের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে বলেও তিনি জানান।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দেখাই হ্যায় আর ইসি দরমিয়ান জাপান কি ক্রেডিট রেটিং এজেন্সি নে ভারত কি সভরেন রেটিং মে সুধার কিয়া হ্যায় আপগ্রেড কিয়া হ্যায় আর ইয়ে ভি 3 দশক কে বাদ করিব 35 সাল কে বাদ হুয়া হ্যায়।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেমিকন 2.0 এর মাধ্যমে আগামী দিনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রায় 1,00,000 কোটি টাকা বিনিয়োগ এবং 1,00,000 পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের চিপ ডিজাইনের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। শ্রী বৈষ্ণব আরও বলেন, সেমিকন 1.0 এর আওতায় প্রায় 400 বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চিপ ডিজাইন পড়ানো হচ্ছে। এবার পাঠ্যক্রম উন্নত করে সিস্টেম ডিজাইনের প্রশিক্ষণ এবং শিল্প সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গেও আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদ কি দিয়া বা আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে সূচনা হয়। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জেতনরাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে জেতনরাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যে নেতৃত্ব দিয়েছেন তা ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়ক হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের কথাও তুলে ধরেন শ্রী মাঝি। পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিন জনজীবন থেকে প্রশাসনিক অভিজ্ঞতার নজর গড়েছেন বলেও তিনি দাবি করেন।
2: आप सब जानते हैं कि जब इनको सत्ता मिली थी 2014 में उस समय भारत की आर्थिक व्यवस्था 10वां पोजीशन पर था और आज जापान को पछाड़ करके हम 4th पोजीशन में आ गए हैं। 2047 में हमारा भारत विकसित भारत होगा, हर तरह से हम संपन्न होंगे और देश ही नहीं विदेशों में भी हमारा एक कायम होगा रुतबा और हम विश्व शांति के लिए
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে 1 মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে রাজ্য জুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান।
3: এই যে মাসাধিক কাল 12টি কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচিগুলো সাধারণভাবে আমাদের ভারতবর্ষকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বগুরু হিসেবে দেখতে চাই। দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হোক এই প্রার্থনা আমরা করব। এই 12টি কর্মসূচিতে শুধু রাজনৈতিক দল নয়, সরকার নয়, সমাজ এবং জনগণকেও যুক্ত করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি আজ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস উপলক্ষে পালন করা হয়। এই উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্নপূর্ণা যোজনা বাংলার নারী শক্তির বিকাশ ত্বরান্বিত ও আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকে মজবুত করবে। রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সেজন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা এবং পিএম বিশ্বকর্মার মতো এই সমস্ত প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী আরও বলেন, গত 4ঠা মে রাজ্যে পালাবদলের ক্ষেত্রে মা ও বোনেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম পরীক্ষাই ছিল

0: মহিলাদের উন্নয়ন।
1: साथियों, इस साल 4 मई को बंगाल ने परिवर्तन का एक नया रास्ता चुना और मैं जानता हूं इस परिवर्तन में सबसे अहम भूमिका बंगाल की माताओं बहनों की रही है। आपने अपने जीवन में बहुत सी कठिनाइयां देखी, इसलिए हमारी नई सरकार के सामने सबसे पहली कसौटी यही रही कि बंगाल की महिलाओं का जीवन आसान हो, उनके जीवन में ईज ऑफ लिविंग बढ़े।
0: পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি বলেন, 2027-এর 17ই মে ব্রিগেডে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছে এমন কারিগরদের মধ্যে প্রথম পর্যায়ে 22,000, দ্বিতীয় পর্যায়ে 7,226 এবং তৃতীয় পর্যায়ে 4,698 জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ, পেশাগত পরিচয়পত্র, টুলকিট ও ঋণ দেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রক বলেছে, 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের মতো দেশের ওপরে 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার লক্ষ্যে একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর এই বক্তব্য সামনে এসেছে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি গত মাসে মার্কিন সিনেটে পাশ হয়েছিল এবং গতকাল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 262-159 ভোটে অনুমোদিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় বিশ্বে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছিল। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দুদিনের ভুটান সফরে ডক্টর জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বিদেশমন্ত্রী ডি এন ধুঙ্গলের সঙ্গে ভারতে আসা ভুটানের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইউপিআই পরিষেবার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। এর ফলে ভারত ও ভুটানের মধ্যে দ্বিমুখী ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সংযোগ সম্পূর্ণ হল। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভুটানের পড়ুয়াদের ভারতীয় প্রতিষ্ঠানে নেহরু ওয়াংচুক স্কলারশিপ প্রকল্পের মেয়াদ বাড়ানো সমঝোতাপত্র বিনিময় হয়। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আফগানিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালে নির্ধারিত 20 ওভারে তারা 7 উইকেটে 221 রান করে। অভিষেক শর্মা মাত্র 34 বলে 108 রান করেন। সঞ্জু স্যামসন অর্ধশতরান করেন। শেষ পাওয়া খবরে, আফগানিস্তান 5 উইকেটে 74 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের, অর্থাৎ 18ই সেপ্টেম্বর 2026 শুক্রবারের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন বিলাস খানির টোড়ি ও আহির ভৈরব রাগে সেতার, পরিবেশন করবেন পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন।

কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য, বিষয় জলাভূমিতে ফসল চাষ, এই বিষয়ে কথা বলবেন ডক্টর আনন্দময় পুস্তে। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এই অনুষ্ঠানে আগামীকাল শুনবেন অজন্তা ও ইলোরার কথা, উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আগামীকাল শুনবেন লেখক হরিপদ ভৌমিকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ললিত রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী সুমনা দে এবং তারপর থাকবে পুরাতনী গান তিমির ঘোষের কণ্ঠে। 11:00 শুনবেন বিকাশপথ অনুষ্ঠানে স্বাবলম্বন কার্ড, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দূরবাদে। 11:15 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীমা দাশগুপ্ত। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 শুনবেন সাঁওতালি গান, 1:00 বেতার নাটক প্রজাপতয়ে নমো, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা কৌশিক সেন। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় দুপুর 3:00। আগামীকাল আমাদের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, আগামীকালের বিষয় পশ্চিমবঙ্গে খারিফ ডাল চাষের উজ্জ্বল সম্ভাবনা, এই বিষয়ে আলাপচারিতায় থাকবেন অধ্যাপক রাজীব নাথ এবং ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, তাদের সঙ্গে কথা বলবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন গ্লুকোমার কারণ লক্ষণ ও তার চিকিৎসা, এই বিষয়ে কথিকাটি বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। 7:00 বেতার নাটক প্রজাপতয়ে নমোর পুনঃপ্রচার শুনবেন। 7:45 শুনবেন হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আম্রপালি ঘোষ মিত্র, প্রযোজনা দূরবাদে, শুনবেন প্রথম পর্ব। 8:15 মহিলাদের আসর অনুষ্ঠানে শুনবেন সুরের ভুবনে, অতিথি গায়িকা দীপান্বিতা আচার্য, শব্দগ্রহণ ও সম্পাদনা অনিন্দিতা মল্লিক, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 9:00 কথায় গানে অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর অনুষ্ঠানে শুনবেন কামুদ রাগে খেয়াল, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, তাকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে থাকবেন সনাতন গোস্বামী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং 11:00 হারানো দিনের গান অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় 12:00। শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন রাগেশ্রী রাগে শরদ, পরিবেশন করবেন স্বয়ং পাঁজা, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অরুণাভ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন রাগেশ্রী রাগে শরদ, শিল্পী।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি অনিন্দ্য চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 76 বছর পূর্ণ করে 77-এ পা দিলেন, দেশ বিদেশ থেকে শুভেচ্ছার ঢল, বিজেপির উদ্যোগে দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা, পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবসের উদযাপন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে, ভার্চুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী, বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণ রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পিএম বিশ্বকর্মা যোজনার তৃতীয় বর্ষপূর্তিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠান, এক বছরের মধ্যে রাজ্যে 5 লক্ষ উপভোক্তাকে নিয়ে এই প্রকল্পে সংযুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হল, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বিকাশে দ্রুত গতিতে হচ্ছে, তৈরি হচ্ছে উদ্ভাবন বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ, নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, রুশ অপরিশোধিত তেল কেনার উপর মার্কিন আইনসভায় বিল পাশ হওয়ার প্রেক্ষিতে জানালো বিদেশ মন্ত্রক, 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে দিয়েছে, অভিষেক শর্মার ভারতের হয়ে দ্রুততম টি-20 সেঞ্চুরি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 76 পূর্ণ করে 77-এ পা দিলেন, এই উপলক্ষে দেশ বিদেশ থেকে শুভেচ্ছার ঢল নেমেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া,

0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে আজ তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের প্রশংসা করেছেন তিনি। নতুন দিল্লিতে নিযুক্ত একাধিক বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দেশের দূতাবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিনে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভারতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ানো প্রধানমন্ত্রীর সাম্প্রতিক স্লোভাকিয়া সফরের সময়কার উষ্ণতা, বন্ধুত্ব ও স্মরণীয় মুহূর্ত কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবন ও জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপির মাসব্যাপী দেশব্যাপী সেবা সংকল্প অভিযান আজ থেকে শুরু হয়েছে। আগামী 17ই অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। কর্মসূচির প্রথম দিনটি সেবা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি দলের অন্যান্য নেতা ও কর্মীদের সঙ্গে রক্তদানও করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি সভাপতি বলেন, সারা দেশের দলীয় কর্মীরা এই রক্তদান শিবিরগুলিতে অংশ নিচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নাগরিকদের জীবনে পরিবর্তন এসেছে। তার নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করেন, পরিচ্ছন্নতা অভিযান চালান এবং সাধারণ মানুষের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীতে বিশ্বনাথ মন্দিরে বিশেষ পুজো প্রার্থনা করেন। তাদের সঙ্গে ছিলেন তেলুগু দেশম পার্টির নেতা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, লোক জনশক্তি পার্টির নেতা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী। মন্দিরে জলাভিষেক ও আরতি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ও গৌরবময় জীবন এবং দেশ ও রাজ্যের সমৃদ্ধি কামনা করেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে সেবা সংকল্প অভিযান পালনের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বাজে কদমতলা ঘাটে আশীর্বাদ কি দিয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতান রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যে শুরু হল 1 মাসের সেবা সংকল্প অভিযান। সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, উপভোক্তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে পশ্চিমবঙ্গে এই অভিযান শুরু হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন অভিযানে অংশ নেবে। অভিযানের সূচনা উপলক্ষে সন্ধ্যায় কলকাতার বাবুঘাটে আয়োজিত হয় রাজ্যস্তরের আশীর্বাদ কা দিয়া কর্মসূচি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার 400-এরও বেশি উপভোক্তা ও তাদের পরিবারের সদস্যরা প্রদীপ প্রজ্বলন করেন মিলেনিয়াম পার্কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অভিযানের সূচি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে আমার স্বপ্নের ভারত চিত্রসেবা শীর্ষক বক্তৃতা, রচনা ও অঙ্কন প্রতিযোগিতা, জনকল্যাণমূলক প্রকল্প ভিত্তিক সঙ্গীত ও নাট্য অনুষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, সরকারি প্রকল্পের উপভোক্তাদের অভিজ্ঞতা তুলে ধরার উদ্যোগ, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন জন অংশগ্রহণমূলক কর্মসূচি এবং উদ্ভাবনী প্রতিযোগিতা। আগামী 10ই অক্টোবর রাজ্যস্তরের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অভিযানের পরিসমাপ্তি ঘোষিত হবে। ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন, মেট্রো সম্প্রসারণ, গ্রামীণ কর্মসংস্থান ও আবাসন সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গ উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে পালিত এই কর্মসূচি তার জনজীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। সরকারি সূত্রের দাবি, নানা প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, অংশগ্রহণ বাড়ানো এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই অভিযানের মূল লক্ষ্য। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ

0: রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা, একটি প্রতিবেদন।
1: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6000 টাকা করে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় 4 জনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
2: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন। বাৎসরিক 6000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যেক নাগরিক বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্র দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করছে।
3: साथियों, भारत की इन उपलब्धियों के बीच सेमिकॉन इंडिया का ये आयोजन और भी महत्वपूर्ण हो गया है। अब भारत के प्लांट से निकलकर हमारी चिप्स देश और दुनिया के कस्टमर तक पहुंचना शुरू हुई है और अभी अभी मोहाली और सूरत में 2 और प्लांट्स में कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। मैं उनको भी बधाई देता हूं। फ्रेंड, किसी भी देश के लिए इतने कम समय में यहां तक पहुंचना आसान नहीं है।
0: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন, নকশা বা ডিজাইনিং এর ক্ষেত্রে ভারতের সক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। তিনি বলেন, সেমিকন 2.0 মূল লক্ষ্য হল সেমিকন্ডাক্টরের নকশাকারী সংস্থাগুলিকে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আয়োজিত সেমিকন ইন্ডিয়া 2026 সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে সুযোগ এবং পরিধি এখন বিশাল হওয়ায় বহু বড় প্রতিষ্ঠান এই ক্ষেত্রে আসতে আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে শ্রীমতী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়বে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে বাল্যবিবাহ এবং নাবালিকাদের গর্ভধারণ রোধে তাঁর সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী বলেন, 2027-এর 17ই মে ব্রিগেড ময়দানে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। তিনি জানান, পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছেন এমন কারিগরদের মধ্যে থেকে স্টেজে 1-এ 22,000, স্টেজ 2-এ 7,226 এবং স্টেজ 3-এ 4,698 জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ, পেশাগত পরিচয়পত্র, টুলকিট ও ঋণ দেওয়া হবে। অনুষ্ঠানে মাঝারি, ক্ষুদ্র, অতিক্ষুদ্র দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি বলেন, 2028 সালের মধ্যে 30 লক্ষ উদ্যোগীকে MSME-র আওতায় আনা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশ্রী শোভা কারন্দলাজে, রাজ্যের MSME দপ্তরের 2 মন্ত্রী প্রতীক দীপক বর্মন এবং অশোক বিন্দা। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। উভয় পক্ষের সঙ্গে আজ বৈঠকের পর কমিশনের এই সিদ্ধান্ত। এর ফলে পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচনে অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক দিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। 14 পাতার অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের সামনে থাকা নথি, দাবি ও পাল্টা দাবির ভিত্তিতে আপাতত একথা স্পষ্ট, তৃণমূলের মধ্যে 2টি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর। ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ

0: প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। রাশিয়ার অপরিশোধিত তেল কেনার কারণে ভারত ও চীনের মতো দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদান সংক্রান্ত একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস পাস হওয়ার পর বিদেশ মন্ত্রকের এই বক্তব্য। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আগামীকাল বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর হাতে তেজস লাইট কম্ব্যাট টুইন সিটার প্রশিক্ষণ যুদ্ধবিমান এবং HTT-40 বেসিক প্রশিক্ষণ যুদ্ধবিমান তুলে দেবে। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা পবন হান্স লিমিটেডকেও হস্তান্তর করা হবে নতুন প্রজন্মের ধ্রুব হেলিকপ্টার। গ্রাহকদের মধ্যে ব্যক্তির সঙ্গে ব্যক্তি সব ধরনের ইউপিআই লেনদেনের অর্থের পরিমাণ সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে বলে সরকার জানিয়েছে। সরকার আরও জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা ভবিষ্যতেও বিনামূল্যে বজায় থাকবে। পাশাপাশি যেসব ছোট ব্যবসায়ী ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত আয় করেন, তাদের জন্য কোনো মার্চেন্ট চার্জ প্রযোজ্য হবে না। রূপে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত সমস্ত ইউপিআই লেনদেনও সম্পূর্ণ বিনামূল্যে কার্যকর থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা স্বাধীনতার যুদ্ধের স্মৃতি শীর্ষক একটি প্রবন্ধ আগামী বছর থেকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি তাঁর লেখা একটি ডায়েরির ছবিও পাঠ্যপুস্তকে যোগ করার উদ্যোগ নিয়েছে সে দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বোর্ডের আধিকারিকরা জানান, 2027 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ্যপুস্তকে প্রবন্ধটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত করা হবে। ভারত পাকিস্তানকে আল কায়দা লস্কর ই তৈবা সহ একাধিক সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দেওয়া নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ মার্কিন যুক্তরাষ্ট্রে 2001 সালের 11ই সেপ্টেম্বরের বর্বরোচিত হামলার নিন্দা করেন। তিনি সব দেশের মানুষকে হামলায় নিহতদের পাশাপাশি সাহায্যকারীদের স্মরণ করার আহ্বান জানান। 9/11 পরে আল কায়দার বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পাকিস্তান থেকে আটক করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে দিয়েছে। ভারত প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করে। আজকের ম্যাচ ছিল নিয়ম রক্ষার। ভারত প্রথম ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 221 রান করে। অভিষেক শর্মা 17 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান 14 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 94 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 76 বছর পূর্ণ করে 77 বছরে পাল দিলেন। দেশ বিদেশ থেকে শুভেচ্ছার ঢল। বিজেপির উদ্যোগে দেশ জুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা। পিএম বিশ্বকর্মা যোজনার তৃতীয় বর্ষপূর্তিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠান। 1 বছরের মধ্যে রাজ্যে 5 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পে সংযুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হল। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবসের উদযাপন। বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকে মজবুত করবে, ভার্চুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে দিয়েছে। অভিষেক শর্মা ভারতের হয়ে দ্রুততম টি-20 সেঞ্চুরি করেছেন। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে হারানো দিনের গান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন রাতে হারানো দিনের গানের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাতে আজ স্টুডিওতে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। এক ঘন্টার সুরেলা সফরে আজ যে নক্ষত্র আমাদের দিক নির্দেশ করবেন তার নাম সত্য চৌধুরী। আজ কথায় ও গানে হোক সত্য স্মরণ।

অবিস্মরণীয় সংযোগ। এক নবীন গায়ক আরও এক নবীন গীতিকারের গান গাইলেন। গায়কের নাম সত্য চৌধুরী, গীতিকার মোহিনী চৌধুরী। দুজনের কেউই কিন্তু তখন কাউকে চেনেন না। দুই অপরিচিতকে সুরের বন্ধনে জড়িয়ে নিলেন কমল দাশগুপ্ত। এই অনন্য সাংগীতিক মেলবন্ধনই জন্ম দিয়েছিল এই অবিস্মরণীয় গানের। 1945 সাল, সে বছর পূজোয় এই গান মাতিয়ে দিয়েছিল সারা বাংলা। জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছল যে গ্রামোফোন কোম্পানিকে নাকি রেকর্ডের যোগান দিতে হিমশিম খেতে হয়েছিল। আজও এই গানের অন্তত প্রথম চারটে লাইন জানেন না বা এই গানের সুর চেনেন না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের মুখে মুখে ফেরা এই গানটি বছর খানেকের মধ্যেই তারপর হিন্দিতেও রেকর্ড করা হল, দুনিয়া বুলা রহে। এবার জনপ্রিয়তা সর্বভারতীয় ক্ষেত্রে, এমনকি সেই সময় উত্তম কুমার অভিনীত ছবির নাম পর্যন্ত রাখা হল পৃথিবী আমারে চায়। সত্যি হয়তো কোনো এক মহেন্দ্রক্ষণেই এমন গান তৈরি হয় যা প্রায় শতবর্ষের কাছে পৌঁছে যায় তার চিরকালীন সজীবতা নিয়ে, তাই না? গায়ক সত্য চৌধুরী, আজ তাঁকেই বার বার ফিরে ফিরে দেখব, শুনব তার সঙ্গীত জীবনের নানা কথা। তবে অবশ্যই কান থাকবে তাঁর গাওয়া গানে, কথা হবে গানের ওপারে।

গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সত্য চৌধুরীর নিজস্ব সুর সংযোজন। ১৯১৮ সালের ১৭ই সেপ্টেম্বর কলকাতার গ্রে স্ট্রিটে জন্ম সত্য চৌধুরীর। বাবা যতীন্দ্রমোহন চৌধুরী কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন। চার ভাই ও চার বোনের মধ্যে সত্যবাবুই সর্বজ্যেষ্ঠ। ১৯৩৫ সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আশুতোষ কলেজে ভর্তি হন সত্য চৌধুরী। বিশেষ কৃতিত্বের সঙ্গে বিএ পাশ করে এমএ এবং ল পড়তে থাকেন। আসলে পিতাকে অনুসরণ করে আইনের পথেই কর্মজীবনকে তিনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সঙ্গীত চর্চা সেই সময় এমনভাবে তাকে আঁকড়ে ধরল যে শেষ পর্যন্ত পড়া ছেড়ে দিতেই বাধ্য হলেন তিনি। সঙ্গীতের সে ডাক ভাগ্যিস তিনি সেদিন উপেক্ষা করেননি।

মায়ের ইচ্ছেতেই ছোটবেলায় গানের পথে এগিয়ে চলা শুরু হয় সত্য চৌধুরীর। পরবর্তীকালে গান শিখেছেন শচীন দেব বর্মণ, ফণীন্দ্রভূষণ গঙ্গোপাধ্যায়, সুরেশ চক্রবর্তী, দিলীপ কুমার রায় এবং ওস্তাদ দবির খাঁর কাছে। সীতা নাটকে গেঁথেছি এই ফুলের মালা গানটি কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে শুনে তাঁর একলব্য শিষ্য হয়ে যান সত্য। তিনি বলতেন, কৃষ্ণচন্দ্রদের গান শুনলে মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাই অন্য জগতে। হ্যাঁ, অন্য জগতেই অবশ্য থাকতেন তিনি, সেটা সুরের জগৎ। গানের পরিবেশেই তার বেড়ে ওঠা, পরিবারের প্রায় সব সদস্যই গানের সঙ্গে যুক্ত। মামাবাড়ি সূত্রে নিকট আত্মীয় ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। তখনকার দিনে আবার বিমান চালানো শিখেছিলেন সত্য। ফটোগ্রাফিতেও ছিল বিশেষ দক্ষতা। একবার ক্যামেরায় মাছরাঙার ছবি তুলে পত্রিকায় পাঠালেন, সেটি প্রকাশিত হওয়ায় 5 টাকা সাম্মানিক পেলেন। কি করলেন সেই টাকা দিয়ে? ওই যে, সুরের জগতেই তো থাকতেন তিনি, সেই টাকা দিয়ে তাই ভর্তি হলেন শচীন দেব বর্মনের গানের স্কুল সুরমন্দিরে। শুরু হল একটি আশ্চর্য জীবনের অত্যাশ্চর্য সঙ্গীত সফর।

1937 সালে আন্ত কলেজ প্রতিযোগিতায় সত্য চৌধুরীর সাফল্যের সংবাদ শুনে নৃপেন্দ্রনাথ মজুমদার তাকে রেডিওতে গাইবার জন্য আমন্ত্রণ জানান। তারপর তিনি বেতারে গাইতে শুরু করেন। 1937 সালের 10ই মে সর্বপ্রথম বেতারে কণ্ঠ পরিবেশিত হয় সত্য চৌধুরীর। গেছিলেন দুটি গান, শচীনদেব বর্মনের সুরে একটি গান ছিল স্বপনে দুলিছে আঁখি জল, আরেকটি ভজন ছিল সত্য চৌধুরীর নিজেরই সুরে, সুনরে মন অমৃত ভরায়ে। বেতারে সে সময় পারিশ্রমিক বাবদ পেয়েছিলেন 7 টাকা। সেই থেকেই বেতারে তিনি প্রথম শ্রেণীর শিল্পী। সেই বছরে দেবেশ বাগচির মারফত সুরকার অনুপম ঘটকের সঙ্গে যোগাযোগ। তাঁরই চেষ্টায় হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে প্রথম গান রেকর্ড হয় সত্য চৌধুরীর। বিমল মিত্রের কথায় ও অনুপম ঘটকের সুর সংযোজনায় সে দুটি গান ছিল সাঁঝে যখন ওঠে রে চাঁদ এবং নতুন চাঁদের তিথি এলো, যদিও সে রেকর্ড ছাড়পত্র পায়নি। শিল্পীর কণ্ঠ সাধারণ মানুষ শুনতে পেলেন 1938। হরিপদ চট্টোপাধ্যায়ের সুরে আমারে ভুলিয়া যাবে জানি ও রজনী শেষে দেখেছি তাহারের মাধ্যমে সঠিক অর্থে জনপ্রিয়তা পেয়েছিলেন 1939 অজয় ভট্টাচার্যের কথা ও শৈলেশ গুপ্তের সুরে ব্যথার গানে তোমায় আমি ও আমার চলার পথে, এই গান দুটিতে। 1942 দিলীপ রায়ের মাধ্যমে সত্য চৌধুরীর যোগাযোগ হল হেমচন্দ্র সোমের সঙ্গে, যোগদান করলেন গ্রামোফোন কোম্পানিতে HMV-র শিল্পী রূপে। প্রণব রায়ের কথায় ও গোপেন মল্লিকের সুরে রেকর্ড করলেন একই সব গান তো শুধু মুখেই বলে চলেছি, না না, এবারে যে দুটি গানের উল্লেখ করতে যাচ্ছিলাম সে দুটি বরং শিল্পীর নিজস্ব কণ্ঠেই, পরপর শুনে নেওয়া যাক।

1937 থেকে 1955 বাংলায় প্রায় সব গীতিকার সুরকারের কথায় ও সুরে গান রেকর্ড করেছিলেন শিল্পী সত্য চৌধুরী। সেসব গান আজও সঙ্গীত পিপাসু মনকে সিক্ত করে। সে সময় তার গানের জনপ্রিয়তা ঠিক কিরকম ছিল

তা একটা ঘটনার উল্লেখ করলেই সহজে বোঝা যাবে। আকাশবাণীতে যখন প্রথম অনুরোধের আসরের সূচনা, তখন অনুষ্ঠানের আগে ও পরে সিগনেচার টিউন হিসেবে ব্যবহার করা হতো সত্য চৌধুরীর গাওয়া এই বিখ্যাত গানটি।

শিল্পী সত্য চৌধুরীকে স্মরণ করে আজ হারানো দিনের গানের আসর এগিয়ে চলবে আরো অনেক কথা ও গানের হাত ধরে। তবে যাত্রাপথে এবার কিঞ্চিত বিরতি। ঘড়ির কাঁটা বলছে এবার আগামীকালের বিষয় জানানোর সময় হয়েছে।

যে বয়স আবেগে থরথর, যে বয়স প্রেমেতে পাগল পাড়া, যারা স্পর্ধায় তুলে মাথা, জানে না কাপুরুষতা, যারা বাঁচে বেপরোয়া, হুল্লোড়ে নেচে গেয়ে দীর্ঘশ্বাস চেপে হাসি মুখে, তারাই দেয় প্রাণ। যারা ঝঞ্ঝার মতো উদ্দাম, যারা নূতন যৌবনের দূত, যারা পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, প্রতিবাদে হয় সোচ্চার। সেপ্টেম্বর ১৮র রাতে হারানো দিনের গানে সেই ১৮ আসুক নেমে, মনের জড়তাকে দূর করে, বার্ধক্যের মৃয়মানতাকে বুড়ো আঙুল দেখিয়ে, তারুণ্যের জয়গানে সামিল হতে। আপনিও থাকছেন তো মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়ের সঙ্গে? থাকছেন অবশ্যই। আমরা জানি আপনারা প্রতি রাতেই আমাদের সঙ্গে থাকেন, তাই আগামীকালও ঠিক রাত ১১টায় মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান শুনতে

সত্য চৌধুরীর কণ্ঠে আগমনীর ছন্দে আবার ফিরে এলাম আজকের আসরে। পুজো আসতে তো বেশি দেরি নেই, ঢাকে কাঠি পড়ার দিন গুনছি আমরা সকলেই। আর কিছুদিনের মধ্যেই আমাদের চির চেনা প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী আধো অন্ধকারে আমাদের ঘুম ভাঙাবে। জানেন কি, সেই অনুষ্ঠানের সঙ্গেও গভীর সংযোগ রয়েছে শিল্পী সত্য চৌধুরীর। সেই কালজয়ী অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় গান জাগো দুর্গা গেয়েই পাদপ্রদীপের আলোয় আসেন সত্য চৌধুরী। কণ্ঠের আবেদন ও গায়কের গুণে তিনি জনপ্রিয় করেছিলেন সেই গান। 1938 সাল থেকে মহালয়ার দিন এই গানটি তিনিই গাইতেন। পরবর্তীকালে 40-এর দশকের মাঝামাঝি এই গান গাইবার সুযোগ পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি বছর পাঁচেক গাওয়ার পর 2 বছর এই গান গেয়েছিলেন শচীন গুপ্ত। তারপর 1952-53 থেকে এই গান কণ্ঠে তুলে নিয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। তবে আগমনের গানের সঙ্গে পরবর্তীকালেও নাম জুড়েছিল সত্য চৌধুরীর। 1944 সালে পুজোয় প্রকাশিত নজরুলের আগমনী গান ইতিমধ্যেই আপনারা শুনলেন, যে গানটি এক্ষুনি আপনাদের শোনালাম। সাথেই ছিল বিজয়া গানও, যাসনে মা।

অনুভব করলাম এবার বিজয়া গানের বেদনাও অনুভূত হোক। না, পূজোর আগে বিজয়ার কথা ভাবতে ইচ্ছে করে না ঠিকই, কিন্তু আজকের এই আসরে এই গান না বাজলে যে আসর অসম্পূর্ণ থেকে যাবে, এ কথা গান শোনার পরে কিন্তু আপনাদেরও নিশ্চয়ই মনে হবে।

সত্য চৌধুরীর নজরুল গীতি চর্চার ক্ষেত্রে স্বয়ং কাজী নজরুল ইসলামের ভূমিকা ছিল। তার ভ্রাতুষ্পুত্র পরমানন্দ চৌধুরী সে সম্পর্কে জানিয়েছেন, তাদের আদি নিবাস রাজশাহী জেলায়। কাজের প্রয়োজনে প্রায়ই কলকাতা আসতেন সত্য চৌধুরীর জ্যাঠামশাই অশোকচন্দ্র চৌধুরী। তো একবার কি হল, সঙ্গে নিয়ে এলেন 8 বছরের বালক সত্যকে। ডিএম লাইব্রেরিতে তার সাক্ষাৎ হল কাজী সাহেবের সঙ্গে। সেখানেই কাজী সাহেব নিজে তাকে একটি গান শিখিয়ে দিয়েছিলেন, কে বিদেশি বন উদাসী। এ ঘটনা 1926 সালের। পরবর্তীকালে অবশ্য গ্রামোফোন কোম্পানিতে আবার তাদের সাক্ষাৎ হয়, আকাশবাণীতেও নিয়মিত দেখা হতো। শিল্পী তার সাংগীতিক জীবনে কাজী নজরুল ইসলামের উপস্থিতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতেন। নজরুল রচিত একাধিক গানে সুর সংযোজনও করেছেন তিনি, সেই তালিকায় হে গোবিন্দ রাখো চরণে বিশেষভাবে উল্লেখ। তাছাড়াও নজরুল সৃষ্ট জাগো অনশন বন্দী বা মোর প্রিয়া হবে এসো রানী শিল্পীর কণ্ঠে যথেষ্ট জনসমাদৃত হয়।

তবে শুধু নজরুল গীতি বা আধুনিক গান নয়, রবীন্দ্রসঙ্গীত, গজল, ধ্রুপদী গান, কীর্তন সর্বত্র নিজেকে সমানভাবে মেলে ধরেছিলেন তিনি। বাংলা ছাড়াও ছিল অজস্র হিন্দি গান, বেসিক আর ছায়াছবির গান মিলিয়ে বাংলায় সংখ্যাটা 200-র ওপরে। হিন্দিতেও একই ক্ষেত্রে রয়েছে প্রায় অর্ধ শতাধিক গান। উর্দুতে গেয়েছেন নাটকের গান। 1939 সালে আন্তঃকলেজ প্রতিযোগিতায় নানান বিষয় মিলিয়ে প্রথম হন সত্য চৌধুরী। সেদিন কাকে পিছনে ফেলে দিয়েছিলেন উনি জানেন? প্রবোধচন্দ্র দেকে, যার ভারত জোড়া সুবিখ্যাত নাম মান্না দে। তবে এই ঘটনা কিন্তু কখনোই তিনি ঘটা করে কোথাও উল্লেখ করতেন না। স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং এর আগে তাঁর কাছে এসে বরাবর টিপস নিতেন, কারণ গানের নাটকীয়তা বিষয়টি সুচারুভাবে বুঝতেন তিনি। অনর্থক কালোয়াতি নয়, ছিল আশ্চর্য মায়া আর দরদ। জেগে আছি একা এই গানের কথাই যদি ধরি, মানবিক প্রেমকে তুচ্ছ করে স্বরাজ সংকল্পের ব্রতে নিবেদিত প্রাণ তরুণের স্বপ্ন, শপথ আর মানবিক আখ্যানের স্রোত আমাদের মনকে ভেজায়, উদ্বুদ্ধ করে।

সুদর্শনী গায়ক কিন্তু অভিনেতাও বটে। স্বয়ং বিএন সরকারের সামনে অডিশন দিয়ে সফল হয়েছিলেন, যদিও পারিবারিক আপত্তিতে সে পথে আর বেশি দূর এগোনো হল না। ১৯৪৯-এর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল রাঙামাটি, সেই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন তিনি। গোপাল ভাঁড় ছবিতে রামপ্রসাদের ভূমিকায় অভিনয় করেন তিনি, পাঁচ ছটা গানও গেয়েছিলেন এই ছবিতে। নেপথ্য কণ্ঠরূপে চলচ্চিত্রে প্রথম আত্মপ্রকাশ ১৯৪১ সালে ধীরেন বসু পরিচালিত জয়দেব ছবির মাধ্যমে। তারপর এই তো জীবন, বন্দিতা, পাপের পথে, অভিযোগ, চন্দ্রশেখর, ধাত্রীদেবতা, চীনের পুতুল প্রভৃতি অসংখ্য ছবিতে তিনি নেপথ্য গায়কের ভূমিকায় গান গেয়েছেন। বেশ কিছু হিন্দি ছবিতেও সঙ্গীত পরিচালনা করেছেন অদৃশ্য মানুষ ছবিতে, পথের দাবি ছবিতে প্রলয় ঝঞ্ঝা এবং মন্দির ছবিতে ম্যা ভুখা হুঁ তাঁর সর্বাধিক জনপ্রিয় দুটি গান। মন্দির ছবিতে ভিক্ষুকের একটি চরিত্রে অভিনয়ও করেন সত্য চৌধুরী। ম্যা ভুখা হুঁ গানে দেবব্রত বিশ্বাস ও হেমন্ত মুখোপাধ্যায় ওনারাও কিন্তু কোরাসে গলা মিলিয়েছিলেন তার সঙ্গে।

সত্য চৌধুরী নজরে পড়েছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁয়েরও। স্বাধীনতার পরে ঋষি অরবিন্দের ইচ্ছায় ও পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্যোগে বেতারের জন্য তখন বন্দে মাতরম রেকর্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই কাজের দায়িত্ব পান ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তিনি বেছে নিয়েছিলেন সত্য চৌধুরীকে, না এমনি নয় অবশ্য, তার জন্য বেশ কয়েক ধাপ যাচাইয়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সত্য চৌধুরীকে। রেকর্ডিং এর পরে ওস্তাদজি বললেন, তুমি একদম বেসুরা গান গাইলে। সত্য চৌধুরী বললেন, লিখে দিন সে কথা, সত্য বেসুরো, আমি বাঁধিয়ে ঘরে রেখে দেব। উচ্চ হাস্যে সত্যকে বুকে জড়িয়ে ওস্তাদজি সেদিন বলেছিলেন, সর্ষের তেল খাইয়া এমন কণ্ঠ আর চেহারা রাখছো, তা কি কখনো বেসুরো হতে পারে? এমন বৃহৎ মাপের এক শিল্পী, 1955 সালের পরে আর গান রেকর্ড করেননি। 1965 ঘোষক হিসেবে যুক্ত হলেন আকাশবাণীতে। কাজের ফাঁকে তখন রেকর্ডিং স্টুডিওতে গিয়ে নবীন শিল্পীদের নিজের অভিজ্ঞতার কথা শোনাতেন, কিন্তু কেন এই স্বেচ্ছা নির্বাসন তা স্পষ্ট করে জানা যায় না। শুধু বলতেন, আমাকে ভুলে যাও ক্ষতি নেই, আমার গান ভুলো না। না, আমরা তাকেও কোনো দিন ভুলব না। আজ তাঁর 109তম জন্মদিনে তাঁরই গানে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আমরা আকাশবাণী মৈত্রী পরিবার। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com ঠিকানায়, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে। মনে আছে তো, মাঝে ভি নয় রয়েছে বি, আকাশবাণী মৈত্রী। সেখানে নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের সত্য স্মরণ। এক ঘন্টার সুরেলা সফরে সূত্রধারের দায়িত্ব পালনে ছিলাম আমি, আম্রপালি ঘোষ মিত্র। বিদায় জানাব 1955 সালে সত্য চৌধুরীর শেষবারের মতো রেকর্ড করা গানটি শুনিয়ে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি শ্রোতা বন্ধুরা।

0: শুনলেন হারানো দিনের গান, এবং এই সঙ্গেই শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 58 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:31 হয়ে 10 সেকেন্ড।
1: পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12:30 পেরোলাম আমরা সময়ে বাংলা আধুনিক গানের। আজ বাংলা আধুনিক গানের এই অনুষ্ঠানে শুরুতে আমরা গান শুনব আশা ভোঁসলের কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনি গান শিল্পী আশা ভোঁসলে। এই মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনি গান রইল শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন আশা ভোঁসলের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে মন ভালো করা আধুনিক গান রয়েছে শ্রোতা বন্ধুদের জন্য এই মুহূর্তে, আরও বেশ কয়েকটি গান রইল বন্ধুদের জন্য।

স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12:23 হয়ে 40 সেকেন্ড পেরোলাম। আমরা শুনছেন বাংলা আধুনিক গান, আধুনিক গান শুনছেন আশা ভোঁসলের কণ্ঠে।

শুনছিলেন আশা ভোঁসলের কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনির গান শুনব কিশোর কুমারের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনির গান।

গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। এই মুহূর্তে আরও বেশ কয়েকটি আধুনিক গান রইল শ্রোতাবন্ধুদের জন্য।

এতক্ষণ বাংলা আধুনিক গান শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। এই মুহূর্তে আমরা আধুনিক গান শুনব প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। স্টুডিও ঘড়িতে রাত্রি একটা বেজে 33 মিনিট হয়ে 42 সেকেন্ড পেরোলাম আমরা। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন বাংলা আধুনিক গান, এই মুহূর্তে আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও একটি আধুনিক গান এই মুহূর্তে রইল শ্রোতা বন্ধুদের জন্য। সেই গান শুনতে শুনতে আধুনিক গানের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে, আকাশবাণী কলকাতা। বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি একটা বেজে 58 মিনিট হয়ে 11 সেকেন্ড পেরোলাম আমরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ছবির গান। আজ বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে প্রথমে আমরা গান শুনব তুফান ছবি থেকে। প্রথম গানের শিল্পী অমিত কুমার এবং শক্তি ঠাকুর, ছবি তুফান।

বাংলা ছায়াছবির গান শুনছেন, গান শুনছিলেন তুফান ছবি থেকে। এর পরবর্তীতে আমরা গান শুনব প্রাক্তন ছবি থেকে। প্রথম গানের শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এই মুহূর্তে আমরা গান শুনব বেলা শেষে ছবি থেকে। প্রথম গানের শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গান, শুরুতে শুনছেন রাগ প্রধান গান, এরপরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আপনি আজ এই পর্যন্ত এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোই স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল রাগ গুর্জারি টোড়ি, শিল্পী সুনীল চ্যাটার্জি, তবলায় কিং

এতক্ষণ গুর্জিয়ারি টোরির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন সুনীল চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 এফএম রেনবোয়ে। এখন প্রভাতী অনুষ্ঠানে সন্তুর বাদন, রাগ ভূপাল টোরি, শিল্পী সন্দীপ চ্যাটার্জি, তবলায় সমীর নন্দী।

এতক্ষণ সন্তুরে শুনলেন রাগ ভূপাল টোড়ি, শিল্পী ছিলেন সন্দীপ চ্যাটার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক পাঁচটায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যে আলো দেখায়, গোলক ধাঁধায় দেখায় পথের দিশা, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টায়। আজ 8ই সেপ্টেম্বর

0: শুক্রবারের চিরন্তনী সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। 9903653992 এই নাম্বার আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। আজ শুরু করব ছোটদের গাওয়া একটা গান, এবং সেই গানটা মূলত চলচ্চিত্রে ব্যবহার হয়েছে, সত্যজিৎ রায়ের একটি ফিল্মে। এখানে গিয়েছে বাচ্চারা কেন, তার কারণটা এই গানের পরেই ফিরে আসবো। একটু বোঝার চেষ্টা করুন কেন এই গানটা দিয়ে শুরু করছি।
1: ছটকে এসে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আহা কি আনন্দ আকাশে বাতাসে, ছোটবেলার কথা ফিরে ফিরে আসে মনের মধ্যে। আর তাই তো সুকুমার রায় আর সত্যজিতের

কম্বিনেশন দিয়ে শুরু করলাম আজকের চিরন্তনী। এসে গেল বছরের সেই দিন, ঘুরিতে ঘুরিতে ছেয়ে উঠবে আকাশ। প্রতি বছর এই দিনে আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান দুর্গাপুজো আসার আমেজ। আসলে আজ বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু একটা অন্যরকম আনন্দ ছোটবেলা থেকে প্রত্যেকের মনের মধ্যে রয়েছে, যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন, কায়িক শ্রম বা ইত্যাদি, তাদের ক্ষেত্রে তো আনন্দের দিন একটাই কারণ, তার কারণ আজকে তাদের কল কারখানা অফিস বন্ধ এবং সেখানে পুজো হবে। আর পুজোর পরেই থাকে প্রসাদ, প্রসাদ মানে একটা বড় মিষ্টির বাক্স কিংবা বসে খাওয়া, যেখানে যেরকম ছোটবেলাকার সেসব স্মৃতিগুলো হয়তো মনে পড়বে, বাবার সঙ্গে হাত ধরে যাওয়া তাদের অফিসে বা কারখানায় কিংবা বিভিন্ন জায়গাতে পুজোর নেমন্তন্ন পাওয়া, আর তার পাশাপাশি ভোর থেকে কিন্তু ছাতে উঠে যাওয়া, মা বকাবকি করলেও একটা নীরব প্রশ্রয় থাকতো, তার কারণ বিশ্বকর্মা পুজো মানেই তো চারদিকে মুহুর্মুহু ভোগ কাটা এই রবটা উঠবে, তাই না? মনে পড়ছে ছোটবেলাকার সেসব গল্প। তা যাই হোক, কালকে আমি ঘটনাচক্রে গিয়েছিলাম তিতলিদের বাড়ি, অনেকদিন যাওয়া হয়নি তাই তিতলিদের গল্প আপনাদের অনেকদিন শোনানো হয়নি। গত বেশ কয়েকদিন চিরন্তনীতে বিভিন্ন গল্প শোনাচ্ছিলাম আপনাদেরকে, বিভিন্ন লেখকের সিরিয়াস গল্প, এবং আপনাদের অনুরোধক্রমে এই সেপ্টেম্বরে বিভূতিভূষণ যেমন শুনিয়েছে তেমনি শরৎচন্দ্রও শোনাবো। 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন গেছে, আমি ভেবেছিলাম যে আজকে হয়তো শোনাবো শরৎচন্দ্রের কোনো গল্প, এবং বিভূতিভূষণের একটি গল্পের কথা আপনাদেরকে বলেছিলাম যে সেই গল্পটি একবারে শেষ করা যাবে না, পরপর দুদিন আমরা সেই গল্পটা শোনাবো। তো যাই হোক, সেই সব অনেকগুলো এখন ডিউ লিস্টে রয়েছে, কিন্তু আজকে তো বিশ্বকর্মা পুজো, সুতরাং আজকের গল্প তো বিশ্বকর্মাকে নিয়েই হবে, তাই না? যাই হোক, তিতলিদের বাড়িতে গিয়েছিলাম। তিতলিদের বাড়িতে গেলে পরেই আমার খুব দারুণ একটা মজা বা ভালো লাগা থাকে, সেটা হচ্ছে সেখানে দাদুর সঙ্গে তিতলি এবং উজ্জয়িনীর যে গল্প, সেই গল্পগুলো আমি চুপচাপ শুনে শুনে চলে আসি আপনাদের কাছে, আপনাদের শোনাবো বলে সেই গল্পগুলো এত কিছু জানতে পারি না, মানে দুর্দান্তভাবে আমাদের ভালো লাগাগুলো তৈরি হয়। আর জানি যে আমার পাশাপাশি আপনাদেরও ভালো লাগা তৈরি হয়, দাদু তিতলি এবং তিতলির দাদা উজ্জয়ন, যে এখন ডাক্তার হয়ে গেছে, MBBS হাউস ইন্টার্নশিপ করছে, তাদের তিনজনের কথাবার্তা বিভিন্ন রকম গল্প শুনে, এবং মাঝে মাঝে দাদুর কিছু বন্ধুবান্ধবও আসেন বা পাড়ার লোকজন, তারাও এসে সেই গল্পে ভাগ নেন। তো কালকে কথা প্রসঙ্গে একটা জিনিস শুনছিলাম যে এবছরে নাকি বিশ্বকর্মা পুজো নিয়ে খুব সমস্যা হয়েছে, জানেন তো? সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয় ছোটবেলা থেকে আমরা জানি, তো এবারে হঠাৎ করে 18ই সেপ্টেম্বর পড়ে গেছে, কেন কি ব্যাপার, আবার 17ই সেপ্টেম্বরই কেন বিশ্বকর্মা পুজো হয়? এই যে দুর্গাপুজো, দুর্গাপুজো তো একদম নিয়ম মেনে ক্যালেন্ডার মেনে তো হয় না দেখি, তো এই নিয়ে তিতলি তো অনেক প্রশ্ন টশ্ন করছে। দাদু তখন হাসতে হাসতে বললেন, না রে, সব নিয়ম মেনেই হয়, তবে সেই নিয়মের মধ্যে কিছু ব্যতিক্রম থাকে বলে তোরা বুঝে উঠতে পারিস না। তখন তিতলি বলল, কেমন কেমন করে? উজ্জয়ন যেহেতু একটু বড় হয়েছে, সে খুব একটু গম্ভীরভাবে বলল, আসলে জানো তো, মানে বয়সের থেকে একটু গম্ভীর করার চেষ্টা আর কি, আসলে জানো তো তিতলি, মাঝে মাঝে সে যখন খুব গম্ভীর হয়ে তিতলিকে কিছু বোঝায় তখন তুই এর বদলে তুমি হয়ে যায়। জানো তো তিতলি, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজো হয় সূর্য মাস নিয়ে। তখন তিতলি বলে, থামদা, তুই একটা কথা জানিস তাই নিয়ে বকবক করবি, দাদু বলো তো কেন হয়? একদম উজ্জয়নকে তিতলি পাত্তা দেয় না, আর বোনকে মানে উজ্জয়ন ভালোবাসে যথেষ্ট, একটু সমঝেও চলে, কারণ তিতলি এত কিছু মনে রাখতে পারে যার জন্য কখন বেফাস কি বলে দেবে, বলবে বলতো তুই এটা বলতো ওটা বলতো, আর উজ্জয়ন তখন যদি না পারে, একটা দাদা হিসেবে প্রেস্টিজ আছে না? তো যাই হোক, দাদু তখন হাসতে হাসতে দুজনকেই থামালেন, বললেন, থাম থাম থাম, শোন ব্যাপারটা আসলে কি হয়, জানিস তো আমাদের এই যে চন্দ্র মাস হয়, চন্দ্র মাস অনুযায়ী আসলে তিথি গণনা করা হয়, আর আমাদের ইংরেজি যে ক্যালেন্ডার সেটা সূর্য মাস অনুযায়ী হয়, কারণ সূর্যের চলন অনুযায়ী। তবে তিথির ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যে, এটা নিয়ে হয়তো তোদেরকে পরে কখনো বলবো, আমাদের ভারতে 12খানা রাশি আছে, সে রাশিগুলোর বিভিন্ন রকম নাম আছে, তো

সূর্য কোন রাশি থেকে কোন রাশিতে কবে যাবেন সেই অনুযায়ী একটা বাংলা মাস শুরু হয়। তাহলে বাংলা মাস শুরুর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে সূর্যের গতি। প্রতি বছর সূর্য একই গতিতে হয়তো যান না, সেই জন্যে কোনোদিন একদিন আগে আর কোনোবার একদিন পরে হয়। তো এই হিসেবে আমাদের বিশ্বকর্মা পুজোর দিনও কিন্তু কখনো কখনো বদলে যায়। কিন্তু কি করে বদলাবে, কেন বদলাবে, শুধু বদলানো বললেই তো হবে না। আসলে কি হয় জানিস, এই যে আশ্বিন মাস, বাংলায় আশ্বিন মাস মানে ভাদ্র মাস শেষ হলে যেটা পড়বে, সেই আশ্বিন মাসে সূর্য যান কন্যা রাশিতে, সিংহ রাশি থেকে, আর এই ভাদ্র মাসে তিনি থাকেন সিংহ রাশিতে। এবার ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তি, সংক্রান্তি মানে এক ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া সূর্যের। তো যে ঘর, যেদিন সূর্য অন্য ঘরে প্রবেশ করেন কন্যা রাশির ঘরে, সেদিনকে হচ্ছেন ভাদ্র সংক্রান্তি, আর সেই দিনকে কিন্তু বিশ্বকর্মা পুজো হয়। এইবারে ভাদ্র সংক্রান্তির নিয়মটা কি হয় দেখ, কারণ এটা তো সূর্যের চলন অনুযায়ী হচ্ছে, তাহলে সূর্যের ক্যালেন্ডার। এবার এই ভাদ্র সংক্রান্তি অর্থাৎ 31শে ভাদ্রটা কবে পড়বে ইংরেজি মত অনুযায়ী, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। কিরকম দ্বন্দ্ব, ধর ভাদ্র মাসের আগে কি কি মাস আছে বাংলায়, তখন তিতলি বলতে আমি বলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তারপর ভাদ্র। অর্থাৎ দেখা যাচ্ছে ভাদ্র মাস যখন শেষ হচ্ছে তখন পুরো পাঁচটা মাস কিন্তু সূর্য পেরিয়ে এসেছে। এবার বাংলা মাস কিন্তু ওই 30 বা 31 শুধু হয় না, 29 দিনেও কখনো হয়, কখনো 32 দিনও হয়। তো এই পাঁচ মাসের মধ্যে যদি কখনো 29 দিন বা 32 দিন হয়, তাহলে এই পাঁচ মাস মিলিয়ে যে টোটাল দিন সেটা একদিন বেড়ে যায় বা একদিন কমে যায়। তো সেই হিসেবে কখনো কখনো 17ই সেপ্টেম্বরটা 18ই সেপ্টেম্বর বা 16ই সেপ্টেম্বরও কিন্তু হতে পারে। সেটা নির্ভর করবে এই পাঁচটা মাসে যদি কোনো মাসে 29 তারিখ অথবা 32 তারিখ থাকে। যেমন 2019 সালে একবার এটা হয়েছিল, 2026 সালেও এটা হয়েছে। তোরা বুঝতে পারলি তো গল্পটা? তিতলি বললে একদম পরিষ্কার বুঝে গেছি, স্কুল খুললেই বন্ধুদের বুঝিয়ে দেবে। উজ্জয়ন তখন আরম্ভ করলো তিতলির পেছনে লাগা, যে তিতলি বুঝলেই তো তিতলির সব বন্ধুরা বুঝে যাবে। তবে উজ্জয়ন এখনো এটা বুঝতে পারিনি যে আমি চুপি চুপি শুনে আপনাদেরকে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে গল্পগুলো বলি এবং বোঝানোর চেষ্টা করি। সুতরাং উজ্জয়ন, অবশ্য উজ্জয়ন আমায় খুব ভালোবাসে, উজ্জয়ন আমার পেছনে ভাবে লাগবে না, আর তিতলি তো দাদার সঙ্গে তো সবসময় লেগে আছে। তো যাই হোক, এবার দাদুর কাছে যখন শুরু করেছে গল্প, তখন দাদুকে তিতলি বলল, দাদু তুমি তো কত কিছু জানো, বিশ্বকর্মা পুজো নিয়ে আমাদের এই যে গল্পটা বলো না কেন। তখন দাদু বললেন, হ্যাঁ জানিস তো প্রতিটি ঘটনার পেছনেই না প্রচুর গল্প আছে, প্রচুর গল্প আছে। তো আজকে যদি তোরা বিশ্বকর্মা পুজোর গল্প শুনতে চাস, তাহলে একটা কথা তোদের বলতে পারি যে আজকে সারাদিন ধরে গল্প বলেও কিন্তু সেই গল্প শেষ হবে না। বিশ্বকর্মাকে নিয়ে কত কত কত রকমের ঘটনা, কত রকমের গল্প আছে। দাদু তখন বললো, দাঁড়া তোর একটা কাজ কর, তোর একটু বস, কালকে তো ছুটি, ঘুড়ি ত্রুড়ি ওড়াবি, তবে আমি তোদের একটু বলছি, তার আগে আমি দেখি যে যখন বাজারে যাব কি কি আনতে হবে একটু মার কাছ থেকে শুনে আসি। বলে দাদু তো চলে গেলেন সকালবেলা ভেতরে। আমি বসে বসে চা খাচ্ছি, তোর সঙ্গে একটু গল্প টল্প করছি তিতলি আর উজ্জয়নের সঙ্গে। ততক্ষণে আপনারা বরং এই গানটি শুনুন, সুগত মজুমদারের কণ্ঠে রবীন্দ্রনাথের গান। আর আজকে তো ঘুড়ির সঙ্গে লাটাইয়ের বাঁধন, সুতো দিয়ে কে কাকে কিভাবে বেঁধেছে জানি না, কিন্তু আমরা বড় ভালোবাসায় বেঁধেছি আপনাদেরকে। সুগত মজুমদার।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দেব শিল্পী মহাভাগ দিবানং কার্য সার্থক বিশ্বকর্মণ্য নবস্তুভ্যং সর্বাভীষ্টং প্রদায়ক। দাদু বিশ্বকর্মাকে নমস্কার করে প্রণাম মন্ত্র বলতে বলতে ঢুকলেন, যেন একদম মানে সেই একটা এন্ট্রি, নায়কের এন্ট্রি, পুরো স্তোত্র পড়তে পড়তে। আমিও বসে আছি, তো তখন ঢোকার সঙ্গে সঙ্গেই তিতলি বলল, দাদু তুমি যখন দেবশিল্পী বিশ্বকর্মা বলে শুরু করলে আমি তখনই বুঝেছি যে তুমি আজকে বিশ্বকর্মার পুরাণের কিছু গল্প আমাদের নিশ্চয়ই বলবে, কি তাই তো? দাদু বলল, হ্যাঁ তুই দেখছি খুব বুদ্ধিমতী হয়ে গেছিস। তখন উজ্জ্বল বলে, দেখতে হবে না, নাতনি টিকার। তো এই নিয়ে খানিকক্ষণ তো মজা হচ্ছিল তিতলি উজ্জয়ন আর দাদুর মধ্যে। দাদু তখন বললেন, জানিস তো পৃথিবীর এই সৃষ্টিকর্তা রূপে বিশ্বকর্মাকে বর্ণনা করা হয়েছে বেদেতে। তিনি স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি এবং ভাস্কর। বিভিন্ন রকমের তার তৈরি করা জিনিসপত্র আমাদের বিভিন্ন পুরাণে পাই। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে বিশ্বকর্মা, তার জন্ম বৃত্তান্ত নিয়েও কিন্তু বেদে আর পুরাণে নানা কাহিনী রয়েছে। ক্ষীর সমুদ্রে একবার নারায়ণ বিশ্রাম করছিলেন। একদিন লক্ষ্মী সেই সময় এসে জানতে চাইলেন এই বিশ্ব সৃষ্টির অনন্ত রহস্য। বিষ্ণু জানালেন, এই সবই আমার অনন্ত রূপের কণা মাত্র, আমি চেয়েছি প্রাণীকুল রচনা করতে, তাই আমি ব্রহ্মাকে সৃষ্টি করি। ব্রহ্মার নাভিদেশ থেকে জন্ম হয় বিশ্বকর্মার। মৎস্যপুরাণ অনুসারে আবার বিশ্বকর্মা অষ্টবসুর অন্যতম ঋষি প্রভাসের ঔরসে বৃহস্পতি কন্যা বড়শ্রীর গর্ভে জন্মগ্রহণ করেন। বড়শ্রীর আর এক নাম যোগসিদ্ধা। আবার অন্য মত অনুসারে বিশ্বকর্মার মা হলেন বৃহস্পতির বোন বড়বর্ণিনী। সুতরাং এই বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত নিয়েও কিন্তু বিভিন্ন কাহিনী পুরাণে রয়েছে, কিন্তু বেদ আর পুরাণ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকর্মার ভিন্ন ভিন্ন রূপ। তিনি ব্রহ্মার পুত্র বলে অনেকে মনে করছেন, বা কেউ কেউ বলেন তিনি ব্রহ্মা স্বরূপ। ব্রহ্মার তো পাঁচটি মুখ, তোরা জানিস ব্রহ্মার চারটি, চারদিকে মুখ থাকে আর একদিকে ওপর দিকে থাকে। এই পাঁচটি মুখের আবার পাঁচটা নাম আছে জানিস তো, সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান। তার দশটি হাত আছে, তার বাহন হাঁস। এগুলো তো তোরা জানিস যে ব্রহ্মা হচ্ছেন জ্ঞান সৃষ্টির দেবতা, তার বাহন হাঁস সেই জ্ঞানকেই প্রকাশ করছে, যার জন্য আমরা সরস্বতী ব্রহ্মার মানুষকন্যা হিসেবে যাকে দেখি, তারও হাঁস হচ্ছে তার বাহন, সেও বিদ্যা দায়িনী দেবী। তো যার ফলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা এই বিশ্বকর্মার সঙ্গে ব্রহ্মারও কিন্তু একটা সংযুক্তি দেখতে পাই। একবার ভয়ানক বিত্রাসুর আর তার দলবলের আক্রমণে দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে স্বর্গচ্যুত হলেন। স্বর্গ দখল করে রয়েছে বিত্রাসুর, মুক্তির উপায় কি? বিষ্ণু তখন বললেন, তুমি একটা কাজ করো, মহামুনি দধিচি ধ্যান করছেন, যদি কোনোভাবে তার দেওয়া তার হাড় অর্থাৎ অস্থি থেকে তুমি সেই বিনাশ করার অস্ত্র তৈরি করতে পারো, তাহলে সেই অস্ত্র দিয়েই তুমি বৃত্রাসুরকে ধ্বংস করতে পারবে। তৎক্ষণাৎ ইন্দ্র গিয়ে দধিচিকে সে কথা জানালো। তখন দধিচি যোগ বলে তার দেহ ত্যাগ করলেন। সেই দেহ থেকে অস্থি এনে ইন্দ্র কি করবেন, কাকে দেবেন? তিনি বিশ্বকর্মাকে দিলেন। বিশ্বকর্মা তৈরি করলেন দুটি বজ্র, একটির নাম শোভনকর্মা আরেকটির নাম সুপ্রেরণীয়। এই দুটি বজ্র দিয়ে ইন্দ্র বৃত্তাসুর এবং অন্যান্য অসুরদের বধ করে স্বর্গে শান্তি ফেরালেন। যার জন্যে যখন কেউ নিজের আত্মবলিদান দেয়, তাকে আমরা পুরাণ মতে দধিচি বলে অবহিত করি। বিশ্বকর্মার পূজোর সঙ্গে সঙ্গে কিন্তু তার আরো অনেক গল্প তৈরি হয়। বিশ্বকর্মা অনেকটা যেন কার্তিকের সঙ্গে কোথাও একটা যেন মিল পাই এখন। এটা নিয়েও একটা মজার ঘটনা আছে জানিস। আসলে এই যে বিশ্বকর্মা কিন্তু পুরাণ মত অনুযায়ী তিনি কিন্তু ওই ব্রহ্মার সঙ্গে যেহেতু একটা মিল আছে, এক মুখ সাদা দাড়ি, তিনি বয়স্ক একজন মানে দেবতা হিসেবে পূজিত হন পুরাণে। কিন্তু পরবর্তীকালে বিশেষ করে মনে হয় যে যখন ইংরেজরা এসেছিল সেই সময়ে চারদিকে তো এই কলকারখানা বিভিন্ন রকম পত্তন করল, সেইখানে বিশেষ করে চটকল তৈরি হলো, সেখানে শ্রমিকদের আরও মানে তাদেরকে আনন্দ বা ইত্যাদি দেওয়ার জন্য বা তাদের ধর্মীয় ব্যাপারের সঙ্গে যুক্ত করার জন্য এইসব কলকারখানাগুলোতে তখন বিশ্বকর্মা পুজো শুরু হলো। কারণ বিশ্বকর্মা হচ্ছেন স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম যন্ত্র স্থপতি ইত্যাদির দেবতা। তো তখন কোনো একজন মৃৎশিল্পী তার নিজের মনের মাধুরী মিশিয়ে বিশ্বকর্মাকে তৈরি করলেন একদম অল্প বয়সী তরুণ একটি রূপে, এবং তারপর থেকে এই বিশ্বকর্মার কিন্তু এরকম রূপটি তৈরি হয়েছিল। আর এই বিশ্বকর্মা পুজোর দিন এই বাংলায় ঘুড়ি ওড়ানোর যে প্রাচীন ঐতিহ্য সেটাও কিন্তু তার এই কারিগরি বিদ্যা, একটা পাতলা মানে কাগজ তার মধ্যে ওই বাঁশের কঞ্চি দিয়ে আর এই সুতোর মাঞ্জা তৈরি করে সেটাকে ওড়ানো, এটাও কিন্তু একটা বড় কারিগরি ব্যাপার। আর এখানে একটা ব্যাপার ছিল যে অনেক সময় লোকমুখে প্রচলিত সেই সময় যে গঙ্গাপাড়ের জুট মিলের বাবু আর শ্রমিকরা মিলে ওই সাহেবদের টক্কর দিয়ে

ঘুড়ির কাটাকাটি খেলা খেলছে, এরকম পুরনো বাংলায় একটা এরকম ব্যাপার ট্যাপার ছিল। তো যাই হোক, বিশ্বকর্মার কিন্তু চারটি, তার হাতে চারটি রকমের অস্ত্র রয়েছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই বিশ্বকর্মার যে অস্ত্রগুলো সেগুলো কোনোটাই কিন্তু অন্যান্য দেবদেবীর অস্ত্র বা যন্ত্রের মতো মানে ভয়ঙ্কর ব্যাপার ট্যাপার কিছু নয়। এখানে বিশ্বকর্মার কিন্তু চারটে হাতে যে থাকে, তার মধ্যে কিন্তু মূলত ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকমের যন্ত্রপাতি থাকে। এবং এইটা নিয়ে না একটা গল্প তোদের কখনো বলবো। তোরা তো মদন কাকুকে চিনিস? তুই বললে হ্যাঁ হ্যাঁ, মদন কাকু মানে আমাদের বেগমপুরের দিকে কোথায় থাকে, ডানকুনি লাইনে, সেখানে ওই আমাদের যে কাপড় টাপড় এনে দেন মদন কাকু। বললো হ্যাঁ, মদন কাকু আসলে তাঁতি, তো তিনি থাকেন বেগমপুরে। তো সেই মদন কাকুর কাছে একটা গল্প শুনেছিলাম, দাদু বলছেন ওখানকার বিশ্বকর্মা পুজো সেটা কিন্তু এই সময় হয় না। তোরা তো জানিস যে এই সময় যে দুর্গাপুজো হয় সেটা অকাল বোধন, কারণ বাসন্তী পুজো হওয়ার কথা বসন্তকালে, সেটাই হতো। কিন্তু শ্রীরামচন্দ্র যখন রাবণকে হত্যা করবার আগে তাকে কিছুতেই পারছিলেন না, তখন তিনি দেবীর কাছে বর চাইলেন এবং সেই সময় শরৎকালে এই পুজোটা হয়েছিল, যার জন্য এটা শারদীয়া দুর্গা পুজো অকাল বোধন বলা হয়। ঠিক তেমনিভাবে বিশ্বকর্মা পুজো এই সময় হয়, কিন্তু ওই বেগমপুর খরসরাই ওসব অঞ্চলে বিশ্বকর্মা পুজো হয় শীতকালে। সেটা নিয়েও কিন্তু একটা মজার গল্প আছে, তোদেরকে বলবো। তো যখন এই কথাগুলো হচ্ছে তখন তিতলি জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু তুমি ওই যে বিশ্বকর্মার হাতের বিভিন্ন অস্ত্রের কথা বলছিলে কি জানো? তখন দাদু বললেন যে হ্যাঁ, আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই তো খুব প্রতীকী ব্যবহার তৈরি হয়, যে কোন দেবতার কোন অস্ত্র কেন ব্যবহার করা হয়, সেই অস্ত্রের পেছনের দর্শন কি আছে, এইগুলো যদি তোরা বুঝতে পারিস তাহলে কিন্তু দেবতাদের যে মূল দর্শন, সেই দর্শনের যে আধ্যাত্মিক রূপ সেটা তোরা বুঝতে পারবি। শুধু চোখ বন্ধ করে দেবতাকে প্রণাম করলেই হয় না, চোখ খুলে দেখতে হয়, অনুভব করতে হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। তো তখন বলল তোরা কি জানিস? তখন উজ্জয়ন বলল হ্যাঁ আমি তো জানি, বিশ্বকর্মা চারটে হাতে থাকে, একটা হাতে থাকে কমণ্ডল, একটা হাতে থাকে বেদ বা বই, আর একটা হাতে থাকে একটা পাশ মানে দড়ির ফাঁস, আর একটা হাতে থাকে বিভিন্ন রকম যন্ত্র বা সাধারণত ভর মানে মাপকাট মাপ যন্ত্র, তুলাদণ্ড যেটাকে বলা হয়। তখন দাদু বললে একদম ঠিক বলেছিস, আসলে এর পেছনের দর্শনটা দেখ, এই যে কমণ্ডল পবিত্র জলধারা যেটা সৃষ্টির একদম শুরু, দেখ জল থেকেই কিন্তু আমাদের সৃষ্টি হয়, আবার জলের মধ্যেই কিন্তু আমাদের ধ্বংস হয়, জলের মধ্যে সৃষ্টি আর লয় দুটোই আছে। দাদু বোঝাচ্ছিলেন ওদেরকে যে যেমন ধর একটা প্রাণ, একটা গাছ যদি বীজ পরে জল পায় তখন সেটা কিন্তু একটা গাছ হলো, আবার সেটা যদি শুধু জলেই থাকে সেটাও কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পচে পচে গলে যাবে, সেটা কিন্তু আবার সেই সেন্ট্রালাইজড যেমন হয়েছিল পঞ্চভূত, তেমনি ডিসেন্ট্রালাইজড হয়ে সেটা আবার আমরা যেটাকে লয় বা মৃত্যু বলি। সুতরাং জলের এই যে একটা উভয়মুখী ধরন আছে বিশ্বকর্মার কমণ্ডলের মধ্যে কিন্তু, বা এটা হয়তো ব্রহ্মার কমণ্ডল থেকেই ধরা হয়েছে, কারণ বিশ্বকর্মার সঙ্গে ব্রহ্মার একটা অদ্ভুত যোগ আমাদের পুরাণে রয়েছে। এছাড়া বিশ্বকর্মার হাতে একটা বই রয়েছে বেদ, সে বেদেরও ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে এখানেও ব্রহ্মার ভূমিকা আছে, কারণ বেদ হচ্ছে জ্ঞান। সুতরাং বিশ্বকর্মার লেখাবার একটা বইও কিন্তু আমাদের এখানে আছে বাস্তুশাস্ত্রম। কথা বললে কত রকমের কথা চলে আসে, এই যে বাস্তুশাস্ত্রম, বাস্তু বলতে আমরা এখন যেটা বুঝি বাস্তুশাস্ত্র মানে বাড়ি তৈরি, বাস্তু মানে শুধু বাড়ি নয়, বাস্তু মানে পৃথিবী। এবং এই বাস্তু কথাটা থেকে বস্তু এসেছে, বস্তুর সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বকর্মা, বিভিন্ন রকম বস্তুর যে আলংকারিক রূপ বা তার যে পরিবর্তন সেগুলো করেন, সেটা বিভিন্ন শিল্পীরা করেন, যারা কারিগর শিল্পী তারা, সুতরাং তাদের আরাধ্য দেবতা বিশ্বকর্মা। এই বেদের মধ্যে থাকে জ্ঞান, অর্থাৎ পুস্তকের মধ্যে যে জ্ঞান থাকে সেটাও তার হাতে রয়েছে। দড়ির ফাঁস যেটা কিন্তু শৃঙ্খলার প্রতীক, কারণ আমরা যদি বন্ধনে কোনো জায়গাকে আটকে না রাখি তাহলে কিন্তু আমরা বিশৃঙ্খল হয়ে পড়ব। কর্মের প্রথম জিনিস হচ্ছে কিন্তু শৃঙ্খলতা। যে কোনো তুই ফ্যাক্টরিতে যা, যে কোনো বড় যে কোনো একটা অর্গানাইজড অঞ্চলে যা, সেখানে দেখবি ডিসিপ্লিনটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সুতরাং দড়ির ফাঁস বা পাশটা কিন্তু ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার প্রতীক। আর পাশাপাশি যে যন্ত্র, কোথাও কোথাও দেখবি হাত